0: এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটা কথাও বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন, লোকও নিন্দা আরম্ভ করেছে, এমনকি একঘরে করবে এমন যন্ত্রবর শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্যে তাহার শত্রুও ছিল। দেখুন, আমাদের জীবনের এটাই বড্ড মানে গতিটাই এরকম, সামাজিক জীবনের, প্রাকৃতিক জীবনের নয়। আমাদের জীবনের দুটো পর্ব চলে পাশাপাশি হাত ধরাধরি করে, একটা সামাজিক জীবন, একটা প্রাকৃতিক জীবন। প্রাকৃতিক জীবন প্রকৃতি তৈরি করেছে, তার কিন্তু খুব বেশি সংশোধন সবসময় হয় না, হয়তো কখনো কখনো ইভলিউশন হয়, অভিযোজন। কিন্তু সামাজিক জীবনের যে পরিবর্তন কিংবা তার সংশোধন প্রতি মুহূর্তেই হয়ে চলে, যুগে যুগে, দেশে দেশে, কালে কালে, কারণ এটা মানুষ তৈরি করেছে। কার স্বার্থে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। যারা তৈরি করেছে তারা নিজেদের স্বার্থে না সাধারণের স্বার্থে? যাই হোক, গল্পটা অনেকটা এরকম যে জীবনে যারা যারা ভালো আছে বাকিরা তাদেরকে হিংসা করে। সুতরাং বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষ বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে এসে বলল,
1: চলো কলকাতায় চলো।
0: বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুহার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একবারে ভরে গেল। প্রকৃতি থেকে বিচ্ছেদ, এই বিচ্ছেদের করুণ কাহিনী হয়তো সবাই বুঝতে পারে না। যাই হোক, রবীন্দ্রনাথ কি লিখছেন দেখি, একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মার সঙ্গে ফিরত, ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝবার চেষ্টা করত, কিন্তু তাহারা কিছু বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল,
2: কিরেশু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে,
0: বলে আবার মাছের দিকে মনোযোগ করল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমনি করে প্রতাপের দিকে চাইল, সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ নিদ্রা থেকে উঠে শয়নগৃহে তামাক খাচ্ছিলেন, সুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপোলে অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতায় যাওয়ার দিন স্থির হয়েছে। সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছ থেকে বিদায় নিয়ে এলো। তাদের সহস্তে খাওয়ালো, গলা ধরে একবার দু চোখে যত পারে কথা ভরে তাদের মুখের দিকে তাই চাইল। দুই নেত্র প্রল্লব হতে টপ টপ করে অশ্রু জল পড়তে লাগল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, সুভা শয়নগৃহ থেকে বার হয়ে তার সেই চিরপরিচিত নদী তটে এসে বসল। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরে বলতে চাইল, তুমি আমায় যেতে দিও না মা, আমায় আমায় তুই দুটো বা হাত দিয়ে আগলে রাখো। কলকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করে সাজিয়ে দিলেন, এটে চুল বেঁধে, খোপায় জরির ফিতে দিয়ে, অলংকারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন।

শুভার দুচক্ষু দিয়ে অশ্রু পড়ছে। পাছে চোখ ফুলে খারাপ দেখতে হয় এজন্যে তার মা তাকে বিস্তর ভৎসনা করলেন, কিন্তু অশ্রু জল ভৎসনা মানল না। বন্ধুর সঙ্গে বরং স্বয়ং কোণে দেখতে আসলেন, বর স্বয়ং কোণে দেখতে এলেন। কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত সর্ষব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা নেপথ্য হতে বিস্তর তর্জন গর্জন শাসন করে বালিকার অশ্রুপাত দ্বিগুণ বাড়াইয়া দিলেন, পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বললেন, মন্দ নয়। বিশেষত বালিকার ক্রন্দন দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসেব করে দেখলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যতীত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগতে পারবে। শুক্তির মুক্তার মতো বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়িয়ে দিল, তাহার হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপমা দেশে চলে গেল, তাদের জাতি পরকাল রক্ষা হল। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতিবিলম্ব পরেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহখানেকের মধ্যেই সকলে বুঝল নববধু বোবা, তাকেও বুঝল না সেটা তার দোষ নয়। সে কাউকে প্রতারণা করেনি, তার দুটো চক্ষু সকল কথাই বলেছিল, কিন্তু কেউ বুঝতে পারল না। সে চারদিকে চায়, ভাষা পায় না, যা বোভার ভাষা বলে বোঝে, আজন্ম পরিচিত মুখগুলোকে সে দেখতে পায় না। সেই বোবার ভাষা যারা বুঝত তারা আজ কোথায়? বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজতে থাকলো, অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এবার তার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যাকে বিবাহ করে আনলেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এতক্ষণ শুনলাম রবীন্দ্রনাথের গল্প শুভা। কোথাও যেন প্রকৃতি আর শুভা এক হয়ে গেল এই গল্পের মধ্যে। আসলে এই যে সামাজিক ব্যবস্থা মানুষের তৈরি করা, তার মধ্যে এই মানুষগুলোর সেভাবে ঠাঁই হয় না। হয়তো অনেকে অনেক সময় অনেক কিছু দেখানোর জন্য অনেক কিছু করেন, কিন্তু খুব কম মানুষই তাদেরকে গ্রহণ করতে পারেন ভালোবেসে। ঠিক যেমন প্রকৃতিকে আমরা গ্রহণ করি আমাদের হৃদয়ের মধ্যে ভালোবেসে, খুব কম মানুষই আছেন। সচেতনতা আমাদের বাড়ানো দরকার প্রকৃতিকে রক্ষা করার জন্য। প্রকৃতির সঙ্গে এই নির্বাক মেয়ে শুভার কোথাও যেন একটা অঙ্গাঙ্গী জড়িত রয়েছে এই গল্পের মধ্যে, আর তাই আজ এই বিশ্ব পরিবেশ দিবসে এই গল্পটি আপনাদের জন্য বেছে এনেছিলাম। এর পাশাপাশি একটি কবিতার কথা মনে পড়ছে, একদম শেষ সময় যদি সময় পাওয়া যায় সেটা বলবো, এবং তার সঙ্গে আরও কিছু কথা রবীন্দ্রনাথের লেখা কবিতার সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদের লেখা যেগুলো বার্তা পাঠিয়েছেন সেগুলো নিয়ে একটু চট করে পড়ে দিই। প্রচুর বার্তা আপনারা পাঠিয়েছেন 9903653992 এই নাম্বারে। ভোরের পাখি ডাকলো বুঝি ভোরের গানে গানে, এই পাখি আজ তান তুলেছে উথাল এই প্রাণে। কত কথা আজ দেখো গানের সুরে বাজে, পারিজাত আজ উঠল সেজে এই হৃদয়ের মাঝে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অনেক ধন্যবাদ পায়েল। এরপরে লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ এনভায়রনমেন্ট বাই ইউর গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। জুন মাসের প্রথম শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সুস্থ পরিবেশ সুস্থ সমাজ গড়ে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন আর আনন্দে বাঁচুন। শুভার গল্প আর গানের পরিবেশনা মন ভরে যাচ্ছে, তোমার বাচনিক স্টাইল মনে দাগ কাটে, অনেক বাহবা আর ভালোবাসা নিও, অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানবেন অবশ্যই, কারণ আপনাদের ভালো লাগাটুকুই আমাদের কাছে একটা বড় পাথেয়। এরপরে যারা লিখেছেন একটু চট করে পড়ে দিই, শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। ভোরের আশায় রাত চলে যায়, উজ্জ্বল এ ভোরে অপেক্ষা ফুরায়, গল্প গানে শুনতে পাই প্রিয় চিরন্তনী, আজও পথের দিশারি হয়, আজও তো পথের দিশারি হয় শাশ্বত সব বাণী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী সেঁজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্ব পরিবেশ দিবসে পরিজন চিরন্তনী, জাগাতে সবাই ডেকে উঠেছে ইথারের অমুক বাণী। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী সপ্তাহের শুরু, মন প্রাণ উঠছে ভরে তুমি কল্পতরু। পার্থেনিয়াম নিধন আছে আজকে সকাল থেকে, আমন্ত্রণী ফুটবল ম্যাচ হবে বিকেলেতে। নিজের জন্য যতই করি সবই হবে ব্যর্থ, পরিবেশের জন্য কিছু করলে তবেই ভুলবো স্বার্থ। প্রেরণাদায়ক গল্প সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের তোলা আজ কি বিশেষ পাওয়া। যা রাখি নিজের তরে মিছে তারে রাখি, আমি যবে রব নাকো সেও দেবে ফাঁকি। যা রাখি পরের তরে সেই শুধু রবে, আমি যবে রব নাকো লোকে ধরে কবে। ফুটবলের মহারণে সবার আমন্ত্রণ, আসুন সবে বেতার সাথে যতে কাপঞ্জন। অরিজিৎ দাস অধিকারী, আপনাদের আজকের ফুটবল অভিযান খুব ভালো হোক এটুকুই বলি। এরপরে লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে বসে চিরন্তনী শুনছি, আজ এক আলাদাই অভিজ্ঞতা হচ্ছে, অসাধারণ পরিবেশ আর চিরন্তনী কানে চলছে আজ। ঢাকুরিয়ার সৌভিক, ঢাকুরিয়া থেকে নয় ঢাকুরিয়ার সৌভিক, কাঞ্চনজঙ্ঘা থেকে লিখছে, খুব ভালো। ওখানে মনে হয় ঠান্ডা এখন রয়েছে, সেই ঠান্ডা কিছুটা কলকাতায় যখন আসবেন নিয়ে আসবেন আমাদের জন্য। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল দাদা ভাই, মাসের প্রথম চিরন্তনী, এখন আকাশ কালো করে হাওয়া উঠেছে, বৃষ্টি হলে ভালো হয়। অবশ্য স্টুডিওর মধ্যে আমরা বুঝতে পারছি না, তবে বৃষ্টি তো অবশ্যই আমাদের সকলের কাছে কাম্য, যদিও বাড়ি যেতে অসুবিধে হবে, তবুও বৃষ্টি হোক, ঠান্ডা হোক এই ধরিত্রী। এরপরে লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যিমামা ডাকবে যখন জাগবে, সূর্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। খোকার সাত কবিতারই অংশ, আমাদের এই সুন্দর পরিবেশ আজ খুবই দুর্বল, আমাদের মনুষ্য সমাজের অতিরিক্ত লালসার চাহিদার জন্য। একটু শিশু মন আর পরিবেশ দুয়ের মন এক, তাকে যেভাবে যা শেখাবে সেই শিশু তাই শিখবে। অন্যদিকে আমাদের পরিবেশের ওপর যত অত্যাচার করব, পরিবেশ প্রকৃতি তা ফিরে দেবে বারবার প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। সুপ্রভাত দাদা। অর্জুন সিং খুব সুন্দর লিখেছেন, আর এই কবিতাটার মধ্যে একটা খুব সুন্দর লাইন আছে জানেন তো, এই খোকার সাত কবিতায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলে জেগে ওঠা আমাদের দরকার, আমরা জেগে উঠলে তখনই কিন্তু সকাল হবে। অনেক ধন্যবাদ আপনাকে। নিবেদিতা সেন শাহরাহুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, শুক্রবার চিরন্তনীদের শুনছি গান আর নতুন গল্প, রবীন্দ্রনাথের একটি কবিতা অবশ্যই শুনিয়ে দেবেন আজ। আচ্ছা, কর্তব্য বলে একটি কবিতার কথা বলেছেন, ঠিক আছে মাথায় রইল। আজ এই ভোরবেলায় আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টির মধ্যেই চিরন্তনী শুনছি শুভার গল্প রবীন্দ্রনাথের, খুব ভাল লাগছে। এও এক পরিবেশেরই সুন্দর ঘটনা, সত্যি তাই, পরিবেশের কত সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। দেখুন, আমরা যখন গরমের জায়গায় থাকি আমাদের শীত কাম্য, সেদিন শীতের জন্য আমরা বা একটু ঠান্ডার জন্য আমরা অপেক্ষা করি, আবার যারা ঠান্ডার দেশে রয়েছেন তাদের একটু উষ্ণতার জন্য তারা জীবনটাকে প্রতি মুহূর্তে ধারণ করেন। ডিপিটার চ্যাটার্জি পাঁকুড়া থেকে লিখছেন, 5-6-7 সমুদ্র সবুজ শুভেচ্ছা সবাইকে। আচ্ছা, 5-6-7 সমুদ্র সবুজ শুভেচ্ছা, খুব সুন্দর লিখেছেন। আজকে 5ই জুন, 5-6, আর তার সঙ্গে 7 মিলিয়ে সমুদ্র, সত্যি সমুদ্রের মতো সবুজ হয়ে সবুজ হয়ে উঠুক চারদিক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ। এরপরে লিখছেন উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল রাউত আর মায়া রাউত, তপ্ত গ্রীষ্মের প্রভাতে হালকা মিষ্টি ভরা স্বাদে গন্ধে অতুলনীয় তালশাঁসের বুক ভরা ভালোবাসা জানাই। শুভা একজন প্রতিবন্ধী বোবা, তিন বোনের মধ্যে মাতা পিতার কনিষ্ঠ কন্যা, তার করুণ কাহিনী শুনছি এবং আমার নিজস্ব প্রতিবেদন, সদ্য সমাপ্ত IPL ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে RCB, রানার্স হয়েছে গুজরাট টাইটান্স, আর 15 বছরের বৈভব সূর্যবংশী প্রশংসায় পঞ্চমুখ সবাই, এমনকি অমিতাভ বচ্চনও পৃথিবীর সকল সম্প্রদায়ের মানুষ যেভাবে সম্মানসূচক ব্যবহার করছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি তাই, এটা ঘটনা যে খুব সুন্দর একজন মানে খেলোয়াড়কে আমরা পেয়েছি, অবশ্যই তার প্রশংসায় সবাই ভরে উঠেছে, সেটা আমাদের ভালো লাগছে, তাই না? অজিত কুমার আদক উত্তরবাহালী আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখছেন, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা অসম্ভব সুন্দর ছিল, ভালো লাগলো, বড় গল্পের কারণে গান কম পেলাম, নো প্রবলেম, জয়গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার এবং ধন্যবাদ। আসলে সেই গল্পটার সঙ্গে সঙ্গে আপনাদের চিঠি পড়ার একটা দায় বা দায়িত্ব থাকে বলে গানগুলো একটু কম শোনাতে পারি। যাই হোক, গানের অনুষ্ঠান অবশ্য এটা সম্পূর্ণ নয়, মূলত গল্প এবং আলোচনারই অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে গান আমরা শুনি, কিছুটা মনের পরিবর্তন এবং সময়ের সঙ্গে একটু নিজেকে হালকা করার জন্য। অনঙ্গমোহন রায় পুরসাঘাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আর চিরন্তনীতে শুভার গল্প তোমার উপর সুন্দর উপস্থাপনায় আরও সুন্দর হয়ে উঠেছে, সপ্তাহের 3 দিনের এই গল্প আমাকে খুব আনন্দ দেয়, ভোরের শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি এসেছেন চিরন্তনীর প্রাণে জল এলো, শুভার গল্প এক নদীরই গল্প, অন্যের কাজে লাগতে পারলে আর অন্যের কাছে মান্যতা পেলে এক অনাবিল আনন্দের প্রাপ্তি হয়, শুভার মানুষ নদীতেও বান আসে, খুব সুন্দর এগোচ্ছে গল্প এবং সুনির্বাচিত গান, এবার সবার জন্য আমার নদীর দু লাইন, নদী আমার নদী, আমি তোমার কাছে যদি আমার দুঃখ ফেলে রাখি, তুমি অচিন জলের পাখি, আমি ভাসিয়ে নেবে তবে, নদী বলল হেসে, তোমার কাছে এলে তোমায় নদী হতে হবে, আমার কাছে এলে তোমায় নদী হতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাই বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে লিখেছেন। আসলে প্রত্যেকের অনুভূতির যে জায়গাগুলো এত সুন্দর, আর সেই সুন্দর অনুভূতিগুলোকে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নিই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর কি লিখছেন? গুড মর্নিং উজ্জ্বল দা, উজ্জ্বল কাকু, আচ্ছা জয়িতা ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখছেন। আমি গল্পটা শুনছি, খুব ভালো লাগছে। আজ আমি প্রথম লিখছি, আমার লেখাটা পড়বেন তাহলে আরও ভালো লাগবে। অবশ্যই, তুমি কোন ক্লাসে পড়ো, কি পড়ো আমি জানি না, খুব ভালো লাগলো। তবে অবশ্যই এরপরে যখন লিখ

তোমার সম্বন্ধ দু এক কথা লিখো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন। সুপ্রভাত উজ্জ্বলদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী রবীন্দ্রনাথের শুভা ভীষণ ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে তে আমাদের পরিবেশ রক্ষার অঙ্গীকার নিতে হবে, না হলে এই নিনোর মতো দানব জন্ম নেবে। সত্যি তাই, এই গরম তো এল নিনোর একটা প্রভাব। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন। সুপ্রভাত উজ্জ্বলদা, আজকের গল্প বেশ অনবদ্য, আপনার উপস্থাপনা আর অসাধারণ লাগলো, সাথে আবহাওয়া গান সব শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন। অনেক ধন্যবাদ, সামান্য প্রচেষ্টা আপনাদের যদি ভালো লাগে এবং কোথাও যদি ছুঁয়ে যায় সেটুকুই যথেষ্ট প্রাপ্তি আমাদের কাছে, এবং এটুকুর জন্যই আশা। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন। সুপ্রভাত উজ্জ্বলদা, শুভা শুভাষিনী গল্প এবং গান ভালো লাগলো, চিরন্তনী কে নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়িতে দার্জিলিং থেকে। আজকের চিরন্তনী গানের গল্পে শুভা বিশ্ব পরিবেশ দিবসে ভালো লাগলো শুনতে। আমাদের তরাই অঞ্চল গাছে ফুলে চা পাতা শাকসবজি আনারস বাগান, দুপাশে দুটি নদী, পশ্চিমে মেচি আর পূর্বে মহানন্দা, আবহাওয়া সুস্থ সবসময়, ধন্যবাদ নমস্কার। সত্যি এই শহর থেকে না মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই আপনাদের, মানে ওদিকে বা যেখানে হোক, যেখানে অন্তত কিছুটা প্রকৃতিকে পাবো, কিন্তু কি করা যাবে, শহরের সঙ্গে জুড়ে রয়েছি পেশা থেকে সব কিছু, তবুও কখনো কখনো চেষ্টা করি পালাতে। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিহি মুর্শিদাবাদ থেকে লিখছেন। শুভ সকাল চিরন্তনী, আজ বিশ্ব পরিবেশ দিবস, এই দিনে আমার পরিবেশকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি সাগরদিহি মুর্শিদাবাদে। সাগরদিহি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রভাত ফেরির মাধ্যমে বিষ্ণু উষ্ণায়ন রুখতে শহর পরিক্রমা করবে, আর সর্বভারতীয় শিশুদের প্রতিষ্ঠান সব পেয়েছে রাষ্ট্র তাদের প্রতিবারের ন্যায় আজকের অনুষ্ঠান করছে। সকলে ভালো থাকুন, এই দিনটি পালন করুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় অনেক ধন্যবাদ আপনাকেও। পরিতোষবাবু নমস্কার, সুপ্রভাত, বোভা প্রকৃতির গল্প শুভা, বিশ্ব পরিবেশ দিবসের সুন্দর নির্বাচন, টিপটিপ বৃষ্টির শব্দ আর ভেজা মাটির গন্ধ পাঠিয়ে দিলাম চন্দ্রা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে। সুপ্রভাত ভাই, উজ্জ্বল দেখতে দেখতে আবার এলো চিরন্তনীর জাদু, শুক্র শনি রবি তাই অতি সুস্বাদু, জীবের স্বাদ নাই বা হলো মনের স্বাদ তো মেটে, এমন মনের মতো আর্জেরা সব FM রেনবোতেই চটে, বিশ্ব পরিবেশ দিবসে এমন উত্তম উপস্থাপনা মন ভরে গেল, বৃষ্টি ভেতা ভেজা প্রভাতে সকল কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের প্রাণ ভোলা ভালোবাসা, সাধন ঘোষ অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপতি দিদি লিখছি হিন্দমটর থেকে। মাসের প্রথম দিনের চিরন্তনী, আজ বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র গল্প শুনলাম ভাইয়ের সুন্দর সঞ্চালনায়, খুব ভালো লাগলো। সবাই নিজে নিজের বাড়ি আর তার চারপাশ পরিষ্কার রাখুন, পরিবেশ সুন্দর হবে, সুস্থ হবে, সঙ্গে গান খুব ভালো লাগলো, সকলকে প্রভাতের শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, হাই উজ্জ্বলদা, তোমার অনুষ্ঠান শুনতে শুনতে বৃষ্টিতে ভিজছি চিরন্তন, কথা সাজানো চিরন্তনী, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো, আমি ভিজতে ভিজতে শুনছি উৎপল মাইতি বেহালা। হ্যাঁ তুমি ভেজো, কিন্তু তোমার যন্ত্রটি না ভেজে, তাহলে কিন্তু পরের অনুষ্ঠান শুনতে পারবে না, মজা করলাম, থ্যাংক ইউ। এরপরে লিখছেন মৌলি ঢাকুরিয়া থেকে, আজকের গল্প খুব ভালো লাগলো, এইটুকুর মধ্যেই কিন্তু খুব সুন্দর করে তার মতামত জানিয়ে দিয়েছেন মৌলি। হ্যাঁ আমরা প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, এরপরে অপেক্ষা করছে মৌমিতা আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে, আর আগামীকাল আসবে ইন্দ্রাণী আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, তারপর রোববার আবার ফিরে আসবো আমি। এর মধ্যে আরেকটি বার্তা এসেছে শিবশঙ্কর সাঁত পুয়াগড় হরিপুর আরবিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন। শুভ সকাল, মাসের প্রথম ও সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকের গল্পটা খুব ভালো লাগলো, পরিবেশ ও মানব জীবনের, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না, মনে হয় আরও যেন কিছু কথা বাকি ছিল। একটা কবিতা শোনাবো ভেবেছিলাম, তবে আজ আর শোনানো হলো না, পরের দিন চেষ্টা করব কবিতা লিখে শোনাতে আপনাদেরকে। আসলে আপনাদের বার্তাগুলো না খুব পড়তে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আপনারা কী লিখছেন, কী জানাচ্ছেন আমাদেরকে, কোথাও একটা বেশি ভালো লাগা তৈরি হয়, আপনাদের সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটাতে জীবনের সব কিছু, এটুকুর জন্যই তো জীবন ধারণ করা। এই মুহূর্তে বন্দে মাতারম এই গানটির মধ্যে দিয়ে আজকের চিরন্তনী শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। Rainbow Day.

নতুন প্রভাত এই মুহূর্তে, নতুন সকাল আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে এলো। আর গতরাতের আবেশ জড়ানো মেঘের চাদরটাকে সরিয়ে জেগে উঠছে আমার আপনার আমাদের প্রত্যেকের চারপাশ। তবে জেগে উঠছে এই মুহূর্তে সব কিছু যেমন তেমন ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতা শহর। কলকাতা এখন একেবারে ভিজে পুড়ে খাঁক হয়ে গেছে বলতে পারি, কারণ কাক ভেজা কলকাতা বলতে পারি। এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। নতুন দিন নতুন তারিখ এলো আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনে। সেই স্টিমারের ভোঁ থেকে কারখানার সাইরেন, পথ চলতি গাড়ির হর্ন জানিয়ে দিচ্ছে যে নতুন দিনের শুরু হচ্ছে এখন। আমি আপনি জেগে উঠেছি যেমন, ঠিক তেমনই কিন্তু আমাদের চারপাশের গাছপালা পাখি তারাও তো চেনা ছন্দে ফিরছে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই। আর এই যে এই সব কিছুর সঙ্গেই না আমাদের বন্ধুত্ব একেবারে অকৃত্রিম। অরণ্যের ডাকেই, পরিবেশের আহ্বানেই পৃথিবীর ঘুম ভেঙেছিল একটা সময়, আর সেই পৃথিবীর কোলেই তো আমার আপনার আমাদের প্রত্যেকের আশ্রয়স্থল। তিনিই আমাদের রক্ষা করছেন, তার জন্যই বেঁচে থাকা বলতে পারি প্রাণের স্পন্দন, নিঃশ্বাস আশ্বাস সব কিছু। আমাদের মায়ের মতো আগলে রেখেছে, যত্নে রেখেছে, রক্ষাকর্তা হয়ে রয়েছে, যোগান দিচ্ছে অক্সিজেনের, রক্ষা করছে পলিউশনের হাত থেকে, ভারসাম্য থাকছে পরিবেশের, ব্যালেন্স রাখছে বাস্তুতন্ত্রের। পৃথিবীতে প্রকৃতিতে অনেক অনেক জীব রয়েছে, সব জীবের সম্মেলনই হচ্ছে সেই জীব।

বৈচিত্র্য বা বাস্তুতন্ত্র, আর তার সঙ্গে সঙ্গে পরিবেশ তো রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীববৈচিত্র্যের গুরুত্ব অনেক অনেকখানি। গোটা পৃথিবীর খাবার, জল, অন্যান্য খনিজ পদার্থ সব কিছুর একদম যোগান ঠিক রাখে কিন্তু এই পরিবেশ। প্রাণ আর প্রকৃতির ভিত হচ্ছে আমাদের এই পরিবেশ। আর এই পরিবেশ মানে আমি, আপনি, আমরা মানুষদের চারপাশে এই যে গাছপালা, জল, বাতাস, মাটি সব কিছু যা আছে সবই তো হচ্ছে আমাদের পরিবেশ। এই সব কিছু আছে বলেই না আমরা বেঁচে আছি। যদিও এ কথা মানতে চায় না অনেকেই, তাদের কাছে প্রকৃতি, পরিবেশ আছে ঠিকই, তার পাশাপাশি প্রয়োজনে অপ্রয়োজনে তাকে ধ্বংস করে নিজের স্বার্থ চরিতার্থ করাটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে আমাদের অনেকের কাছেই। আর সেটা করতে গিয়েই আজকে আমরা বিপন্ন, আর সেই কথাটা কিন্তু আমরা ভুলতে বসেছি। দেখুন না, এই যে এত গরম, ঘরে ঘরে ফ্যান চললেও তো এসি অন। একটা পরিবারে তিনটে ঘর থাকলে তিনটে ঘরেই এসি চলছে, ঠান্ডা হচ্ছি, আরাম করছি আমরা, আর সেই আরামটাই হারাম হয়ে দাঁড়াচ্ছে আমার, আপনার, আমাদের প্রত্যেকের জীবনে, একেবারে ধ্বংসের কিনারে এনে দাঁড় করিয়েছে। আপনি এই পর্যন্ত শুনে ভাবছেন আজকে সকাল হয়েছে, বৃষ্টি ভেজা সকাল, এতদিন এত গরম, এত গরমে কষ্ট পাচ্ছি, কালকে তো গোটা রাত বলতে গেলে জেগেই কাটালাম, এতটাই গরম, গরমে কষ্ট হয়েছে, এসি চললেও কিন্তু সেই গরমটা যেন অতিরিক্ত গরম কালকে ছিল। যাই হোক, এই সেই গরমের পরে যখন এখন স্টুডিওতে বসে যখন সেই একটু আগে বৃষ্টি, মুষলধারে বৃষ্টির শব্দটা পেলাম বাইরে একটু বেরিয়ে, মনটা একদম অন্যরকম হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে ভোরায়ের পথ চলাটাও শুরু হয়ে গিয়েছে। তাহলে আজকে কি নিয়ে কথা বলবো, পথ চলবো আমরা আজকে, খুঁজে ফিরবো অত্যন্ত বাস্তব একটা সমস্যার সমাধানকে, যার সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের প্রত্যেকের। সেই সম্পর্ক, সেই রিলেশন আত্মীয়তার বা বলতে পারি অনেক বেশি বন্ধুত্বর, আমাদের যত্নে রেখেছে, আগলে রেখেছে, রক্ষাকর্তা হয়ে রয়েছে এই পরিবেশ, যাকে আবার নিয়ন্ত্রণ করছে জীববৈচিত্র্য। আজকে সেই দিন, আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছরই এই দিনটা সেলিব্রেট করে গোটা পৃথিবী, হবে নাই বা কেন, কারণ পরিবেশ আমাদের রক্ষা করছে, আমাদের প্রাণের আধার, আমাদের টিকে থাকার ভিত বলতে পারি। আর তার প্রতি আমাদের প্রাণের যে মানে আমাদের যে সচেতনতা, যেটা রাখার দরকার, থাকার দরকার প্রত্যেকে, সেই জায়গাটাই আমরা যেন কোথায় ভুলতে বসেছি। আজকে 5th June, 5ই জুন পরিবেশ দিবস, আজ আমরা সবাই জানি, আর সেই পরিবেশই তো আমাদের প্রত্যেককে যত্নে রেখেছে, আগলে রেখেছে, রক্ষা করছে, রক্ষাকর্তা হয়ে। 107 FM রেনবোর ভোড়াইতে আজকে সেই রক্ষাকর্তাকেই রক্ষা করার কথা হবে। আছি আপনাদের সঙ্গে আমি, আরজে মৌমিতা, একদম সকাল 7টা পর্যন্ত তো আছি। এই পরিবেশ নিয়ে, এই রক্ষাকর্তাকে নিয়ে অনেক অনেক কথা হবে। আর এই রক্ষাকর্তা থাকলে, তাকে ঠিকঠাক করে টিকিয়ে রাখলে, তবেই কিন্তু আমরা একটা ঠিকঠাক পৃথিবীর চাবি কিন্তু দিয়ে যেতে পারবো পরবর্তী প্রজন্মের হাতে। সেটাই তো আজকে আমাদের অঙ্গীকার হবে, শুধু অঙ্গীকার নয়, কথার কথা নয়, কাজে করে দেখাতে হবে, তবেই না সত্যি সত্যি একটা ভালো পরিবেশ আমরা পাবো। সেই রক্ষাকর্তাকে আমি, আপনি, আমরা সবাই রক্ষা করতে পারবো।

পৃথিবীর চাবি ততক্ষণই কার্যকর হবে যতক্ষণ এই পরিবেশ তার ভারসাম্য থাকবে। এই চাবি তুলে দিতে পারবো আমরা তবেই যদি পৃথিবীকে রাখি আমরা যত্নে, যদি যত্ন নিই আমরা এই পরিবেশের, তবেই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের হাতে সেই পৃথিবীর চাবি পরিবেশ থাকবে একদম ঠিকঠাক। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই বিশ্ব, এই পৃথিবীর পরিবেশ আমাদেরকে মায়ের মতো আগলে রেখেছে, আমাদের যত্ন করছে, আমাদের রক্ষা করছে রক্ষাকর্তা হয়ে। তাই আমাদেরও কিন্তু তাকে যত্নে রাখা আমার আপনার আমাদেরও কর্তব্য, তাকে রক্ষা করা, সেই রক্ষাকর্তাকে। আমরা যে এই পৃথিবীর, আমরা যে এই পরিবেশের, আর অথচ এই পরিবেশের কত কিছু ধ্বংস হচ্ছে আমরা বুঝছি, আজকে পরিবেশ একেবারেই বিপন্ন সেটাও বুঝছি, আর আমরা বুঝলেও কিন্তু সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের রেজাল্ট যে কতটা মারাত্মক সেটাও কিন্তু আমরা ফিল করছি, এবং কতটা ক্ষতিকর সেটাও বোঝার পরেও যেন আমরা কিছুই বুঝছি না, যার জন্য আমরা নিজেরাই কিন্তু দায়ী এই গ্লোবাল ওয়ার্মিং থেকে, এই যে এত গরম বেড়ে যাচ্ছে এবং এই যে আমরা পরিবেশ ধ্বংস করছি।

তার জন্য যে আমরা নিজেরাই দায়ী, আমরা বুঝেও কেউই যেন বুঝছি না, জানি কিন্তু মানি কোথায়, এমনটা আর কি। তো গরমকালে এখন আমি আপনি যেটা করি, এসি ছাড়া কিছুতেই থাকতে পারছি না, ফলাফল হচ্ছে আমার আপনার আরাম, কিন্তু পরিবেশে মিশছে সেই গরম হাওয়া, যেটা কিনা ব্যালেন্স একেবারে নষ্ট করে দিচ্ছে পৃথিবীকে, পরিবেশকে একদম গরম করছে, উত্তপ্ত করছে। পাহাড় কেটে আমরা বাড়িতে, ঘরে, অফিসে, হোটেলে পাথর লাগ

উড়িয়ে পরিবেশটাকে নষ্ট করছি, পৃথিবীকে ঠেলে দিচ্ছি একেবারে বিপদের দিকে। আমরা ধরেই নিয়েছিলাম যে পৃথিবী যেন সকল সহা সকল বহা মাতার মতো, কিন্তু আজকে আমরা জেনেছি যে পৃথিবীর এই পরিবেশ মোটেই কিন্তু তেমনটা নয়, সে সমস্ত কিছু সয় না। জ্বালানি ইউজ করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, গ্যাস পরিবেশে মিশছে আর এতে পরিবেশ গরম হচ্ছে, গ্রিন হাউস গ্যাস প্রয়োজন এই পৃথিবীতে এই পরিবেশে প্রাণের রক্ষার জন্য, কিন্তু তার মাত্রাটা বেড়ে গেলেই তো সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশের ভারসাম্যটা একেবারে নষ্ট হচ্ছে, তার ফলে আমাদের মানুষেরও কিন্তু সাংঘাতিক সমস্যা হচ্ছে। বাড়তি যে এই গ্যাস সেটা কিন্তু পৃথিবীকে গরম করছে, জঙ্গলে আগুন লাগছে, মানে দাবানল সৃষ্টি হচ্ছে, খরা দেখছি আমরা, আবার বর্ষাকালে অতিবৃষ্টি বন্যাও হচ্ছে, ধস নামছে, আবার বৃষ্টির সময় বৃষ্টিও পাচ্ছি না, যদিও আজকে সকালবেলায় একদম অন্যরকম ওয়েদার শহর কলকাতায়। জানি না বাদবাকি জেলাতেও এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা, তবে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে জানি সে খবর, কিন্তু শহর কলকাতায় যে আজকে এরকম ভোরবেলা থেকে যে বৃষ্টি নামবে এই আপডেটটা কিন্তু আমার কাছে অন্তত পক্ষে ছিল না। যাই হোক, গাড়ি বাড়ি আমরা প্রত্যেকটা মানে প্রত্যেক জায়গা ঠান্ডা করতে গিয়ে এয়ার কন্ডিশনার লাগাচ্ছি এবং তার ফলে গ্রিন হাউস গ্যাস ছড়িয়ে পরিবেশকে একেবারে গরম করে ফেলছি, পরিবেশের টেম্পারেচার বাড়িয়ে পৃথিবীকে বিপদে ফেলছি। আর ওদিকে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে আন্টার্কটিকায় হিমবাহ গলছে, গত 100 বছরে একটু একটু করে সমুদ্রতলের যে উচ্চতা সেটা কিন্তু বেড়েছে অনেকটা, গড়ে প্রায় 15 সেন্টিমিটার, 27% প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এখন এই 2026 আর 2100 সাল নাগাদ সমুদ্রতলের হাইট 4 ফিট বাড়বে, খাবার জলের ঘাটতি হবে, পুরো জীবকুলি কিন্তু একদম সংকটে পড়বে, ব্যালেন্স নষ্ট হবে, পরিবেশ ধ্বংস হবে। সমুদ্র নিয়েও অনেক কথা বলবো এই ধরুন দুটো দিন বাদে, মানে সোমবার দিন হচ্ছে সমুদ্র দিবস। হ্যাঁ, সমুদ্র বা সাগরেরও কিন্তু দিন আছে, মহাসাগর দিবস, তো সেই দিনও এসে সমুদ্র নিয়ে বেশ কিছু কথা নিশ্চয়ই বলবো। টুকটাক ইনফরমেশন এই কদিন ধরে যদিও কালেক্ট করে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে আজকে যেহেতু পরিবেশ দিবস, শুধু মুখে কথা বলবো তাই নয়, কাজেও আমরা করে দেখাবো, সেই অঙ্গীকারটা আজকে থেকেই নেব এবং সত্যি সত্যি করব, করেই দেখাবো আমরাও যে পৃথিবী বা পরিবেশ যে শুধু নষ্ট হচ্ছে তাই নয়, আমরা যে শেষ হয়ে যাচ্ছি, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি, সেটাও আমাদের প্রত্যেককে বোঝাতে হবে। তাই তো এই আজকে 5th June সবাইকে সচেতন করতেই ডেটা সেলিব্রেট হচ্ছে, পরিবেশকে রক্ষা করতে হবে, জীবকুলকে রক্ষা পাবে তাহলেই, তাহলে পরিবেশ থাকলে আমরা থাকবো, আমাদের রক্ষাকর্তা হয়ে পরিবেশ আমাদেরকে রক্ষা করছে, সেই রক্ষাকর্তাকে আমাদেরও রক্ষা করার দরকার। আর তার জন্যই তো আমাদের বেশি বেশি করে কি করতে হবে, গাছপালা লাগাতে হবে, সবুজ লাগাতে হবে। তবে হ্যাঁ, গাছ মানেই কিন্তু যেখানে সেখানে বড় বড় গাছ লাগালাম আর সব কিছু হয়ে গেল তা নয়, বুঝে শুনেই গাছ লাগাতে হবে, সেটা নিয়েও কিন্তু গবেষণা হচ্ছে, গবেষকরা অনেক কিছু বলছেন, আর সেই নিয়েও কিন্তু কথা বলবো। নমস্কার কলকাতায় থাকতে হবে তো 7টা থেকে 10টা আমার সঙ্গে, আপাতত পরিবেশ দিবসে রক্ষাকর্তাকেই রক্ষা করা আমার আপনার কাজ, ভোরাইতে সেই নিয়েই কথা হচ্ছে।

0: সত্যি কি আমি অরণ্য চাই? আমরা সত্যিই অরণ্য কি চাই? আমরা মানুষ যেদিন থেকে সভ্য হতে শিখেছি সেদিন থেকেই কিন্তু নিজের অস্তিত্বের গোড়ায় আমরা কুড়ুলের আঘাত করে চলেছি। একটা দিন নিজেদের প্রয়োজনে নানা রকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আমরা প্লাস্টিক তৈরি করতে শিখেছিলাম, আর আজকে সেই প্লাস্টিক, সেই পলিথিনই কিন্তু হুমকি হয়ে উঠেছে। আমরাই একদিকে বলছি সবুজ বাঁচাও, পরিবেশ বাঁচবে, আবার অন্যদিকে সেই সবুজই আমরা কেটে চলেছি। গাছ কেটে আমরা বিল্ডিং বানাচ্ছি, রাস্তা বানাচ্ছি, খাল বিল পুকুর ভরাট করছি, আবার আন্দোলনেও সামিল হচ্ছি, স্লোগান তুলছি। একদিকে বলছি পরিবেশ রক্ষা করা আমাদের কর্তব্য, রক্ষাকর্তাকে আমরাও আগলে রাখবো, যত্নে রাখবো, আবার আমরাই সামার ভ্যাকেশনে প্রকৃতির বুকে ফরেস্ট বাংলোতে থেকে আমরা জঙ্গল সাফারির মজাও নিচ্ছি। আমরাই আবার দিন গুনতে শুরু করি শাল, সেগুন, মেহগিনি, যে সমস্ত গাছগুলো আমরা বাড়িতে লাগিয়েছি, ভাবি লাগানোর সঙ্গে সঙ্গে ভাবি, দিন গুনতে শুরু করি আমরা যে কবে বড় হবে, কবে কাটবো, আর কী কী ফার্নিচার বানাবো, এমন সব প্ল্যান তো আমরা করি, তাই না? অথচ আমরাই কিন্তু পারি এই সবুজের ডাকে এগিয়ে আসতে, আমরাই পারি পরিবেশের সমতা ফিরিয়ে আনতে। আর সেজন্যই তো ডে সেলিব্রেট হচ্ছে প্রত্যেক বছর সবাইকে সচেতন করে তোলবার জন্য। এবারে একটু পিছনে চলে যাব, মানে অতীতে ফিরে যাব। হ্যাঁ, পিছনে ফিরে তাকাবই তো, কারণ আজকে 5th June গোটা বিশ্বে পালিত হচ্ছে দিনটা। উদ্দেশ্য একটাই, যে পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, অর্থাৎ যিনি কিনা আমাদের রক্ষা করছেন সেই রক্ষাকর্তাকে কী করে আমি, তুমি, আপনি, আমরা সবাই তাকেও আগলে রাখবো, যত্নে রাখবো, রক্ষা করবো, সেটাই সবাইকে আবারও একবার মনে করিয়ে দেওয়া। শুধু মনে করিয়ে দেওয়া বা হুঁশ ফেরানোই নয়, আমাদেরকে কাজেও করে দেখাতে হবে, অবশ্যই হবে। তো সেই 1974 রাষ্ট্রপুঞ্জ প্রথম পালন করেছিল, তবে শুরুটা কিন্তু 72 স্টকহোমে জাতিসংঘ প্রস্তাব রাখে সেই সময় যে পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করবার জন্য একটা দিনকে বেছে সবাইকে বার্তা দেওয়া হোক যে রক্ষাকর্তাকে রক্ষা করো। 73 হয়েছিল চেষ্টা করে, তবে 74 164টা দেশ অংশ নিয়েছিল এই ডে সেলিব্রেশনটার। প্রকৃতি বা পরিবেশই যে সুরক্ষার চাদর, প্রকৃতি বা পরিবেশের জন্য ডে সেলিব্রেশনটা যে দরকার, সেটাই সেই সময় শীতের ঠান্ডা থেকে গরমের তাপ থেকে সব কিছু রক্ষা করছে আমাদের সেই রক্ষাকর্তা, তাকে অর্থাৎ পরিবেশকে অবশ্যই রক্ষা করা আমার আপনার দায়িত্ব কর্তব্য। এবং সেটা ডে সেলিব্রেশনের মধ্যে দিয়েই আমরা সবাইকে সচেতন করতে পারি, সবার কাছে একটা মেসেজ দিতে পারি, বার্তা দিতে পারি। তবে প্রকৃতি বা পরিবেশকে কৃতজ্ঞতা জানানোর জন্য রোজই কিন্তু হতে পারে পরিবেশ দিবস, তাই না? পরিবেশ না বাঁচলে মানব জাতি তো বাঁচবে না, সেই পরিবেশই তো রক্ষাকর্তা। তাকে রক্ষা করা, তাকে আগলে রাখা, যত্নে রাখা এখন একমাত্র উপায়, কারণ সে আজকে সত্যিই বিপন্ন। আর তার এই অবস্থার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা দায়ী? আমরাই তো দায়ী। এই যে দূষণ বাড়াচ্ছি, গাছ কাটছি, শিল্পায়ন, নগরায়ন, এই যে এই সমস্ত কিছু করে চলেছি আমরা, হ্যাঁ এগুলোর দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা দরকার গাছ লাগানো, কিন্তু আমরা তার পরিবর্তে শুধু কেটে চলেছি। পৃথিবী গরম হচ্ছে, ভূগর্ভে যে সঞ্চিত জল রয়েছে সেই জল পর্যন্ত ফোড়াতে বসেছে, জ্বালানি সব একেবারে তলানিতে ঠেকেছে, আর সেটা যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা আমরা জানি, কিন্তু আমরা জ্ঞানপাপীর মতোই একই অকাজ করেই চলেছি। আর এই যে বিশ্ব উষ্ণায়ন ঘুম ছুটিয়ে দিয়েছে পরিবেশ বিজ্ঞানীদের, তবুও কিন্তু আমরা এতটুকুও সচেতন হচ্ছি না। সামান্য একটা কথাই ভাবুন না আপনি, কালী পুজো বা দীপাবলির সময় কিংবা ছটের সময় যে গ্রিন ক্র্যাকার্সের কথা বলা হয়, পরিবেশ বান্ধব বাজির কথা বলা হলেও সেই আমরাই কিন্তু খুঁজে বেড়াই, দোকানে দোকানে খুঁজি আমরা শব্দবাজি থেকে অতিরিক্ত বেরিয়াম নাইট্রেট দেওয়া ধোঁয়া হওয়া বাজি। মুখে বলি বছরে একটা তো দুটো বা ওই দুটো দিন, এমন কি ক্ষতি হবে, হোক না, একটু বাজি ফাটাবো, একটু মজা করব, সবাই মিলে ছোট বড় ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, আমরা বন্ধুদের সঙ্গে আনন্দ করব, চলো বাজি ফাটাই। কিন্তু ওই মুখে আমরা বলি একটা মাত্র দিন বা দুটো মাত্র দিন, কিন্তু সেটাই যে পরিবেশের কতটা ক্ষতি হচ্ছে সেটা ওই সমীক্ষাই বলে দিচ্ছে। দিল্লি থেকে কলকাতা সব জায়গায় কি হচ্ছে, দৃশ্যমানতা কমছে, ধোঁয়ার কবলে পড়ে শীতকাল এলেই তো সেটা আমরা একদম সব সময় একদম নিউজ পেপারে দেখছি। তখন আমরা সেই মুহূর্তে আমি আপনি সোচ্চার হই, আমরা পথে হাঁটি, স্লোগান তুলি, কিন্তু ওই পর্যন্তই আবার সেই ঘুরে ফিরে পঞ্জিকাতে খুঁজি কবে কোন উৎসব, কিভাবে মজা লুটবো, বাজি ফাটাবো, এই সমস্ত প্ল্যান করি। যাই হোক, প্রত্যেক বছরই মানে এক একটা দেশ আয়োজক দেশ হয়, এবং কখনো হয় যেমন কলম্বিয়া, কখনো USA, এবছর হচ্ছে আজারবাইজানের বাকু। আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষায় যে জীব বৈচিত্র্য গুরুত্ব কতখানি, সেটা ওই যখন বিপর্যয়গুলো ঘটে তখন আমি আপনি বুঝি, মানে বিপর্যয় বলতে ভয়ের বিষয় কি জানেন তো, যে কথার কথা নয়, এই হিসেবটাই কিন্তু একদম বাস্তব, যে প্রায় 98% জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে গিয়েছে। তাই সবাইকে বলুন আজকে, এবং নিজেও অবশ্যই সেটা করুন, আজ অন্তত একটা গাছ লাগান বাড়িতে। এই যে এখন শহর কলকাতায় বৃষ্টি হচ্ছে, সেই গাছটা আপনি টবেই লাগাতে পারেন, আপনার যদি ফ্ল্যাটের যদি সামান্যতম জায়গাও থেকে থাকে। আর পাঁচজনকে বলুন, বোঝান, একটা গাছ অন্তত লাগান, সবাই মিলে একটাই লাগান, তাতেও কিন্তু পরিবেশ কিছুটা হলেও সবুজ হবে, পরিবেশের হাওয়াটা ভালো হবে। পরিবেশ দিবস সেলিব্রেট করতে পারি আমরা এইভাবে, এবং অন্যকেও বলুন তাঁর ব্যালকনিতেও যেন একটা গাছ লাগান। রিও ডি জেনেরিও আর্থ সামিট কনভেনশনে সেখানে অ্যাকসেপ্ট হয়েছিল ডে সেলিব্রেশনটার। প্রত্যেক বছর নানা রকম থিমকে ঘিরে এগিয়ে যাওয়া হয়। 2020 সালের থিম ছিল জীব বৈচিত্র্য ধরে রাখতে হবে, 2021 সালের থিম ছিল প্রকৃতির সঙ্গে সম্প্রীতি, 2024 সালের থিম ছিল ভূমি পুনরুদ্ধার এবং মরুকরণ রোধ, 2025 সালে অর্থাৎ গত বছরের থিম ছিল প্লাস্টিক দূষণ আর নয়, বিট প্লাস্টিক পলিউশন, আর এই বছর 2026 সালের থিম হচ্ছে জলবায়ুর জন্য প্রকৃতি থেকে তার অনুপ্রেরণা। আজকে হবে আরও অনেক কথা, আজকে পরিবেশ দিবসে সেই রক্ষাকর্তা, যে পরিবেশ আমাকে আপনাকে রক্ষা করছে সেই রক্ষাকর্তার কথাই হচ্ছে, এবং সেই রক্ষাকর্তাকে কী করে আমি আপনি রক্ষা করব, আগলে রাখব, যত্নে রাখব, সেই কথাই আজ হচ্ছে। আছি তো 7টা পর্যন্ত আপনার সঙ্গে, আমি আর যে মৌমিতা, আর এই মুহূর্তে আমরা মে মাসকে টাটা বাই বাই বলে, গুড বাই বলে আমরা জুনে চলে এসেছি। 107 FM রেনবোয় আজকে আমরা আজকের দিনটা সেলিব্রেট করছি ঠিকই, আজকে এই যে জুন মাসের 5th June আজকে পরিবেশ দিবস, কিন্তু এই যে জুন মাসে শনিবার আর রবিবার, মানে রাত পোহালেই কাল শনি, তারপরে রবিবার, এই শনি আর রবিবারে ভোরাইতে আমরা আপনার কথা শুনতে চাইছি। তো আপনার মতামত, আপনার কথা, আপনার ফিলিংস সমস্ত কিছু আপনি শেয়ার করতেই পারেন, কোন বিষয়ে করবেন চলুন তাহলে শুনে নিই, শুনে নিয়ে গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা, আজকে বিশ্ব পরিবেশ দিবসে কথা হচ্ছে আমাকে আপনাকে যে রক্ষা করছে সেই পরিবেশকে নিয়ে, সেই রক্ষাকর্তাকেই কীভাবে রক্ষা করব আমি আপনি, যত্নে রাখব, আগলে রাখব, সেই কথাই আজকে ঘুরে ফিরে হবে 7টা পর্যন্ত। আপাতত শনিবার আর রবিবারে কোন বিষয়ে আপনি আপনার মনের কথা ভোরাইতে শেয়ার করবেন চলুন শুনে নিই।
1: বেশি কিছু নয়, শুদ্ধ প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুরু গুরু অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ, AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:38 হয়ে 31 সেকেন্ড, সময় এগোচ্ছে 7টার দিকে। 107 FM রেনবোয় শুনছেন ভোরাই। সময় এগোলেও কিন্তু আমরা থমকে যাচ্ছি, আমরা পিছিয়ে পড়ছি, নিজেদের ক্ষতি নিজেরাই করছি, পরিবেশের ভারসাম্য নষ্ট করে। ওই যেদিন থেকে সভ্য হতে শিখেছি সেদিন থেকেই আমরা গাছ কাটছি, পুকুর ভরাট করছি, সব কিন্তু নিজেদের প্রয়োজনে, নিজেদের উন্নয়নে। আর এই উন্নয়নই আমার আপনার আমাদের প্রত্যেকের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু আমাদের কাছে নয়, পরিবেশের কাছেও একটা বড় সড় হুমকি হয়েছে। যে পরিবেশ আমাদের রক্ষা করছে, যে পরিবেশ আমাদের প্রাণের আধার, প্রত্যেক বছরই কিন্তু আসছে এই দিনটা, ক্যালেন্ডার মেনেই সে আসছে, আমরাও করছি সেলিব্রেট, কিন্তু কাজে করে কিন্তু আমরা দেখাই না, যত্ন আমরা নিই না, রক্ষাকর্তাকে আমরা রক্ষা করি না, আমরা সমতা কীভাবে ফিরিয়ে আনবো পরিবেশে সেটা কখনোই ভেবে দেখি না, আমরা উদাসীন, এখনো পর্যন্ত আমরা উদাসীন। একদিনের জন্য সচেতন হলে হবে না তো, সারা বছর আমাদের যত্ন নিতে হবে, আমাদের প্রাণের আধার এই পরিবেশেরও। প্রত্যেক মুহূর্তে আমরা বুঝছি কিন্তু বিশ্ব উষ্ণায়নের যে রেজাল্ট, যে সেটা আমরা বুঝতে পারছি। গতকাল পর্যন্ত যেমনটা হচ্ছিল আর কি, বৃষ্টির কিছুতেই দেখা নেই, মাঝরাতেও সেটা মনে হচ্ছিল, কিন্তু ভোর রাতে, ভোর রাত বলবো না, ঠিক সকাল হব হব ঠিক সেই মুহূর্তে, ব্রাহ্ম মুহূর্তের পরেই কিন্তু বৃষ্টি ঝেঁপে এলো শহর কলকাতায়। নিশ্চয়ই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাতেও একটু না একটু বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা এই যে এই মুহূর্তে প্রাক বর্ষণে রয়েছি, গতকালই কিন্তু বৃষ্টি এসছে কেরালাতে, আর সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে বর্ষা না এলেও প্রাক বর্ষণে কিন্তু আমাদের শহর কলকাতাও ভিজছে। আমরা এই যে আমাদের পরিবেশ, আমাদের এই পরিবেশ, সেই পরিবেশের সন্তান আমরা, সেই পরিবেশ আমাকে আপনাকে আমাদেরকে যত্ন করছে, আমাদের মায়ের মতো আগলে রাখছে, রক্ষা করছে। আর এই পৃথিবী সবুজ ছাড়া কিছুতেই টিকবে না, এটাও আমাকে আপনাকে বুঝতে হবে। সবুজ গাছ সবুজ প্রাণ, গর্বে সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। সেই গাছ কেটে জলবায়ু পরিবর্তন হয়েছে, আর তার জন্য একেবারে প্রায় সব দেশেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই রকম অবস্থাতেই দরকার যেটা, সেটা হচ্ছে অবশ্যই রক্ষা করার দরকার, সবাইকে সচেতন হওয়ার করার দরকার, পরিবেশের যে সমতা সেটাকে ফিরিয়ে আনা দরকার, তাহলেই কিন্তু আমাদের এই পরিবেশ টিকবে। আর এই গলা ফাটিয়ে তখন আর বলতে হবে না যে বৃষ্টি চাই, কেন বৃষ্টি আসছে না, এমনটা নয়। অবশ্যই সেই বৃষ্টি আসবে, সেই বৃষ্টিতে আমাদের শহর কলকাতা শুধু নয়, গ্রাম বাংলার সমস্ত জায়গা, সারা পৃথিবী ভিজবে যদি আমরা একটু আমাদের রক্ষাকর্তাকে যত্নে রাখি, চারিদিক যদি একটু সবুজে সবুজ করি, সবুজ মাঠ সবুজ ঘাস সবুজে সবুজে একাকার, মুগ্ধতার আহ্বানে এদিক ওদিক ফিরে তাকাই বারবার, কারণ আমাদের সত্যিই ডাকছে তো সবুজ, আর সেই সবুজের কাছে আমি আপনি যাব ফিরে ফিরে, কারণ আজকে পরিবেশ দিবস, আজ থেকেই তো আমি আপনি আমরা অঙ্গীকার বদ্ধ হবই হব, আমরা প্রতিজ্ঞা করবই, আজ একটা না একটা গাছ কিন্তু আমি আপনি সবাই লাগাবোই লাগাবো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:44 হয়ে 58 সেকেন্ড। সময় এগিয়ে চলেছে আর আমরাও কিন্তু এগিয়ে চলেছি সেই সময়ের সঙ্গে সঙ্গে। এই তো সেদিন 26 সাল এলো, দেখুন দেখতে দেখতে মে মাস চলেও গেল, বছরের মাঝামাঝি সময়ে আমরা এখন, কারণ এখন জুন মাস আর আজকে 5th June, 5ই জুন। আবার এলো একটা বিশ্ব পরিবেশ দিবস, আজকে আশেপাশে তাকালে পরিবেশ নিয়ে এত উৎসব এত অনুষ্ঠান দেখা যায় যে তাতে মনে কিছুটা হলেও কিন্তু আমাদের বল বাড়ে, শক্তি বাড়ে যে হ্যাঁ আমরা পরিবেশ সচেতন হয়ে উঠছি। কিন্তু সত্যি কি হয়ে উঠছি? আমাদের কাছে 365 দিনের মধ্যে একটা মাত্র দিন পরিবেশ দিবস আর বাকি 364 দিন ওই পরিবেশ ধ্বংসকারী দিবস। আপনি নিজেই বলুন না, এই যে আজকে এনভায়রনমেন্ট ডে, তো প্রত্যেক বছর এই দিনটা তো এলেও কত কিছুই না আমরা প্রতিজ্ঞা করি, অঙ্গীকার করি, অঙ্গীকারবদ্ধ হই, কত সেমিনার, কত ডিবেট হয়, পার্টিসিপেট করি সেখানে, বড় বড় ভারী ভারী তাত্ত্বিক কথাও হয় এবং তারপর একটা টিফিনের প্যাকেট ধরিয়ে দেয় আমাদের হাতে আর তার সঙ্গে অবশ্যই একটা প্লাস্টিকের ওয়াটার বটল, জল খাওয়া হয়ে গেল, ব্যাস বোতলটাকে কি করি ফেলে রেখে চলে আসি। তারপরেও কিন্তু আমরা প্লাস্টিক মুক্ত, প্লাস্টিক ফ্রি দেশ গড়বার প্রতিজ্ঞা করি, অঙ্গীকার করি। এটাই হলো আমাদের এই কি বলবো, আকাম কুকাম, অকাজ কুকাজ এভাবে আমরা বলতে পারি। তো গত 3 দশকের মধ্যে প্লাস্টিক গিলে খেলো আমাদের এই সভ্যতাকে আর এখন আমি আপনি যে অভ্যেসে নিজেদেরকে বেঁধে ফেলেছি তাতে করে প্লাস্টিকহীন পৃথিবীকে ফিরে পাওয়া আর যাবে না, বিকল্প উপায় বের করতেই হবে। কেন? কেনর উত্তর একটা কথায় নেই, এটাকে বুঝতে গেলে ভালো করে ভাবতে হবে। জুন মাস আসা মানে বর্ষা আসা, এখনও সেভাবে বর্ষাটা না এলেও প্রাক বর্ষণের সময় এখন এবং আজকে বেশ ঝেঁপে বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। আর বর্ষায় জল জমে নিকাশির সমস্যা, সে তো বেশিরভাগটাই দায়ী হচ্ছে এই প্লাস্টিক জমার জন্য, তাই না? আর দায়ী কে? সেই প্লাস্টিকটা কারা জমাচ্ছে? অবশ্যই আমি, আপনি রাগ করবেন না কিন্তু একটু ভেবে দেখুন না, মিষ্টি থেকে মিষ্টি যখন কিনতে যাচ্ছি বা ফুল যখন কিনছি, ফুল বেলপাতা দূর্বা বা আমের পল্লব যাই নি না কেন, যখন যেটা কিনছি বা সবজি টুকটাক বাজার, এই যে কেনাকাটা মানেই হচ্ছে বাজারে প্লাস্টিক চাই চাই, দোকানদার বা বিক্রেতা না দিলেই ক্রেতার মুখ ভার, আমি আপনি কথা কাটাকাটি করি, আমরা ঝগড়াঝাটি করি, কেন তুমি প্লাস্টিক দেবে না, অথচ মুখে বলি

প্লাস্টিক মাটিতে মেশে না, খুব খারাপ এই জিনিসটা, অথচ হাতে না পেলে এই ঝামেলা ঝগড়াঝাটি মাথা গরম। শহর থেকে গ্রাম, নদী থেকে পাহাড়, সমুদ্র, কোথাও বাকি নেই এই প্লাস্টিকের। পাতালে থাকা জলেও পর্যন্ত মিলছে প্লাস্টিক। আগে সমুদ্রে যেটা হতো আর কি, প্লাস্টিকের পরিমাণ যেটা ছিল সেটা কিন্তু সংখ্যাটা অনেকটাই কম ছিল, 150 মিলিয়ন এরকম মেট্রিক টন এরকম ছিল 2016। পরের বছরেই 2017 সেটা বেড়ে গেল কয়েক গুণ, এখন সেটা 700 ট্রিলিয়ন। অথচ আমরাই প্রতিজ্ঞা করেছিলাম এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব, কিন্তু কথা কি রাখতে পারছি বলুন তো? ভাবুন তো একবার, সমুদ্রের তলা জুড়ে প্লাস্টিকের রাজ্য রয়েছে। একবার অনুমান করুন তো কত হতে পারে সেই প্লাস্টিকের পরিমাণ। কম বেশি 30,900 টন প্লাস্টিক, গবেষণাপত্র এমনটাই বলছে। বাস্তুতন্ত্রে ঢুকে গিয়েছে প্লাস্টিক, মানুষের শরীরে, গরুর দুধে, ধানের মধ্যে, সব জায়গায় পাওয়া যাচ্ছে, সব জায়গায় মিলছে প্লাস্টিক। এই সব শেয়ার করছি কারণ নেচার জার্নালের রিপোর্ট অনুযায়ী এটাই পাবলিশ হয়েছে, সেটাই আপনাদেরকে বলছি। এই যে মাইক্রোপ্লাস্টিক ঢুকছে আমাদের শরীরে, এই প্লাস্টিকের কবলে পড়ে পৃথিবী জুড়ে কেউ ভালো নেই। এর থেকে বাঁচার উপায় খোঁজাটা আমাদের ভীষণভাবে দরকার। কড়া আইন আছে, আইন থাকলেও বুড়ো আঙুল দেখাতে আমরা বেশিরভাগ লোকই অভ্যস্ত, আমরা মানি না। অথচ সিকিম কিন্তু পেরেছে, গ্রিন স্টেট হয়েছে, আমরা কেন পারবো না? আমার আপনার মানতে হবে থ্রি আর। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, অর্থাৎ থ্রি আর কে কে? রিসাইকেল, রিইউজ এবং রিফিউজ। অর্থাৎ পুরনো প্লাস্টিক সংগ্রহ করো, কালেক্ট করো, নতুন প্লাস্টিক তৈরি করো, সেখান থেকে রিসাইকেল হচ্ছে। আর এক প্লাস্টিক একাধিকবার বারবার ব্যবহার করা, রিইউজ। আর চাই যেটা ব্যবহার করব না, এই মনটা তৈরি করা, জন সচেতনতা, অর্থাৎ রিফিউজ করতেও আমাকে আপনাকে জানতে হবে। এই থ্রি আরই কিন্তু বাঁচাবে, রক্ষা করবে আমাদের রক্ষাকর্তাকে। রোজকার জীবনে কয়েকটা অভ্যেসই কিন্তু বদলালেই হয়ে যাবে ছোট্ট ছোট্ট বদল। কাপড় বা চটের ব্যাগ, বাসনকোসন স্টিলের ইউজ করি আমরা একটু বেশি বেশি করে, প্লাস্টিকের টিফিন বক্স নইব নইব চ, বা ইউটেন্সিলস প্লাস্টিকের, সেগুলো বাতিল তো করতে পারি, তাই না? প্লাস্টিকের স্ট্রতে গলা ভেজানো নয়, কাগজের স্ট্রও তো পাওয়া যায়, সেটাও তো আমরা ব্যবহার করতে পারি। এমন কিছু কিছু করে অভ্যেসটা একটু একটু করে বদলালেই কিন্তু পরিবেশের কম ক্ষতি হবে। আমাদের রক্ষাকর্তাকে আমরাও কিন্তু রক্ষা করতে পারবো, আমরাও কিন্তু যত্নে রাখতে পারবো।

এই যে আমরা সময়ের সঙ্গে সঙ্গে চলতে গিয়ে নিজেদের আধুনিক করতে গিয়ে পৃথিবীর পরিবেশকে একেবারে বিপন্ন করে দিচ্ছি। আধুনিক পৃথিবী দেখাতে গিয়েই আমরা প্রত্যেকটা দেশেই কোথাও একেবারে দেখছি যেটা

চরম খরা, কোথাও দেখছি ভয়াবহ বন্যা, এ সমস্ত বেড়েই কিন্তু চলেছে। সেখানে এই পাহাড়, মাটির স্তূপ সব যেন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট্ট থেকে একদম একদম মানে বৃদ্ধ বয়স পর্যন্ত যে প্রকৃতির হাতে প্রাণীকুল লালন পালন হচ্ছে, সেই প্রকৃতি, সেই পরিবেশে কিন্তু আজকে চরম দুর্দশায়। বছরে একটা মাত্র দিন হৈহুল্লোড় করে আমরা এই পরিবেশ দিবস পালন করলাম, ব্যাস হয়ে গেল, তারপরে হাত গুটিয়ে ফেললাম। এটা কিন্তু একদম চেনা ছবি, সেই চেনা ছবিটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, তার থেকে বেরিয়ে আসতে হবে। পৃথিবীকে নিয়ে, পরিবেশকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, ভাবা শুধু না, কাজে করে দেখাতে হবে। দিনের পর দিন গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে, দেখুন না এই গত দু তিন সপ্তাহ কীভাবে গরম বেড়েছে। শুধু গরম বেড়েছে তাই নয়, এসি বিক্রির ধুম বেড়েছে। এসি লাগানোর কথা সবাই কিন্তু কম বেশি ভাবতে শুরু করেছেন, কজন গাছ লাগানোর কথা ভেবেছেন বলুন তো, সত্যি করে সত্যি আমরা কেউ ভাবি না। এবং বাস্তবে সেটা করে দেখানোটা খুব খুব খুব ঝক্কির। প্রতিদিন যদি নিয়ম করে একটাও গাছ লাগানো যায় যার যার এলাকাতে, তাহলে কিন্তু আগামীতে এই গরম নিয়ে হাহুতাশ অন্তত করতে হবে না, বন্যা বা খরার প্রকোপে ভিটে মাটি ছাড়তে হবে না। দূষণে ভরে যাচ্ছে আমাদের এই উন্নত সমস্ত দেশ, আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে পৃথিবীকে পাহাড়ের খাদের কিনারে এনে দাঁড় করাচ্ছি আমরা। সত্যি ভাববার সময়টা কিন্তু এসে গিয়েছে। সুজলা সুফলা বসুন্ধরাকে বাঁচাতে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন আজকে, শপথ নেওয়ার দিন, পরিবেশকে রক্ষা করার দিন আজকে। যে রক্ষাকর্তা আমাকে আপনাকে রক্ষা করছে, সুরক্ষার চাদরে আমাদেরকে মুড়িয়ে রেখেছে, সেই রক্ষাকর্তাকে রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদেরকেই নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কথার কথা নয়, সত্যি সত্যি কাজে করে আমাদেরকে দেখাতে হবে। আর সেই দেখাটা আবার আমারও কিন্তু দেখতে হচ্ছে, মানে স্টুডিওর ঘড়িটা 6:54 হয়ে 17 সেকেন্ড হয়ে গিয়েছে অলরেডি, মানে 7টা বাজতে চলেছে। তবে এটাও ঠিক যে এই যে মানে আমাদের এই যে যখন সভ্যতা সৃষ্টি হচ্ছে, শহরকে আরও নতুনভাবে সাজাতে গেলে গাছ কাটা তো পড়বেই, জলাভূমিও বুঝিয়ে হয়তো রাস্তাটা করতেই হবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আরেকটা পথ খুঁজতে হবে, বিকল্প পথ খুঁজে বের করতে হবে। এই পৃথিবীতে বিলাসবহুল মানে আরও ভালো থাকবো, আরও ভালো লাইফ কাটাবো, লাইফস্টাইল ফলো করতে গিয়েই না আমরা মোহে আমরা একদম মানে ঘেঁটে যাচ্ছি, ইঁটের পর ইঁট তার মধ্যে মানুষকীট। এই হলো আমাদের নাগরিক জীবন। আর সৃষ্টি হচ্ছে কি, বিশ্ব উষ্ণায়ন। রিসার্চে দেখা গিয়েছে গত 40 বছরে পৃথিবীর বন্য প্রাণী জগৎ প্রত্যেক 10 বছরে 17 কিলোমিটার হারে আরও বেশি ঠান্ডা অঞ্চলের দিকে সরে গিয়েছে। এই পরিবেশ, এইটা আমরা, এই পৃথিবীর আমরাই সেটাই তৈরি করছি না, এটা করলে হবে না। মেরু অঞ্চলের বরফ গলছে এই গরমে, গাছ কেটে নয়, গাছ লাগিয়ে, পুকুর জলাভূমি বুঝিয়ে নয়, তাদের ঠিক মতো রক্ষণাবেক্ষণ করলে পরিবেশ প্রকৃতি ঠিক থাকবে, আমাদের রক্ষাকর্তাকে আমরা কিন্তু সঠিকভাবেই রক্ষা করতে পারবো। আর যে রক্ষাকর্তা যে রয়েছে আমাদের এই পৃথিবী, এই পৃথিবী একমাত্র গ্রহ যেখানে কিনা আমরা রয়েছি, আর তাই তো জীবন চালিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীর পরিবেশকে, প্রাকৃতিক সম্পদকে, আমাকে আপনাকে আমাদেরকে অবশ্যই প্রত্যেককে এগিয়ে এসে সুরক্ষিত করতে হবে। বিশ্বের মধ্যে মানুষকে মানে আমাদেরকে বলা হয় সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু যে গ্রহ, যে পৃথিবী আমাদের জীবন দিয়েছে, যে পরিবেশ আমাদেরকে যত্নে রেখেছে, তার যত্ন নিতে আমরা ভুলে গিয়েছি। কারখানার বর্জ্য নদী খালে এমনকি সমুদ্রে ফেলছি, হোটেলগুলো ভাবুন না, হোটেলগুলোর কীভাবে নোংরা দূষিত জল এই সমুদ্রে ফেলছে। পাহাড় কাটছি, রাস্তা বানাচ্ছি, হোটেল তৈরি করছি, নদীপথে বাঁধ দিচ্ছি, নদীর মুখ পরিবর্তন করে ফেলছি, এই সব কিছু মুখ বুঝে সহ্য করতে করতেই এই পরিবেশ একদিন ধ্বংসের মুখে এসে গিয়েছে। হ্যাঁ, এসে গিয়েছে, তাকে আমাদেরকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। কিন্তু এখন সত্যিই সময় এসেছে এই পৃথিবী, এই পৃথিবীর পরিবেশকে বাঁচানোর। পরিবেশকে যত্নে রাখাটা দরকার, দরকার ভারসাম্য বজায় রাখা। এই পরিবেশ আমাদের রক্ষা কবচ, আমাদের ঢাল বা বর্ম বা সুরক্ষার চাদরে সুরক্ষিত রেখেছে, তাই আমাদেরও যত্নে রাখতেই হবে, আগলে রাখতেই হবে, রক্ষা করতেই হবে এই রক্ষাকর্তাকে। এগোচ্ছে তো ঘড়ির সময় 7টার দিকে, কেউই থেমে নেই, তবে এখন কিন্তু থামাতে হচ্ছে ভোড়াইয়ের পথ চলা। ফিরছি একটু পরে 7:02 নমস্কার কলকাতা নিয়ে, আমি আর যে মৌমিতা, থাকতে হবে আমার সঙ্গে। আর ঠিক 7:02 নমস্কার কলকাতা নিয়ে আমি আসছি আবারও, তারপর সমুদ্র দিবস, মহাসাগর দিবসেও কিন্তু আসছি, মানে মাঝে মাত্র 2 দিন, তারপর এই সোমবার দিন আবারও আসছি আর যে মৌমিতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফর। সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ নতুন দিল্লির সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন। দুই দেশের পারস্পরিক সহযোগিতা কমানোর জন্য পাশ্চাত্য দেশগুলি ভারতের উপর যে চাপ সৃষ্টি করেছে তা সম্পূর্ণ ব্যর্থ এবং পশ্চিমের দেশগুলির এই প্রয়াস বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন পুতিন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসে বিশ্ব পরিবেশ দিবস। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল মৌসুমী বায়ুর মতো প্রতিকূল বিষয়গুলো মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দিয়েছে এসবিআইয়ের একটি রিপোর্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে তরুণ কাপুরের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গতকাল কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কলকাতার কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের কোনো পরিকল্পনা

0: কল্পনা পুরসভা নেই বলে পুর কমিশনার স্মিতা পাণ্ডে গতকাল জানিয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
5: ক্যালেন্ডারের পাতা বলছে আজ জুন মাসের 5, হাওয়া অফিসের কথা মতো বাড়ছে গরমের আঁচ। গরমের ছুটি শেষ হয়েছে, তবে গরমের হয়নি শেষ। সকাল থেকেই ঘেমে নে, বুঝতে পারছি এল নিনোর রেশ। ক্যারি করো ওয়াটার বটল, লাঞ্চ বক্স আর ছাতা, টেম্পারটাকে লুজ না করে ঠান্ডা রাখো মাথা। এখন থেকে প্রায় ঘন্টা দিনেক হবে প্রচুর কথা, মৌমিতার সঙ্গে শুনছো তুমি নমস্কার কলকাতা। দেখো মেয়েকে গুড বাই বলে আমরা চলে এসেছি এখন জুনে, আর জুনের 5 আজ, বুঝতেই পারছি তো গরমের আঁচ। মে মাসের শেষ বেলা থেকে কিন্তু গরম বাড়বারন্ত। তবে হ্যাঁ, বৃষ্টি যে কবে আসবে সেটা তো প্রকৃতি দেবীর মর্জির ওপর ডিপেন্ড করছিল, কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে যেটা, সেটা হচ্ছে সারাদিনের প্ল্যানটা তুমি কিভাবে ম্যানেজ করবে। আর এদিকে ম্যানেজ ট্যানেজ করেই কিন্তু প্রাক বর্ষণটা আজকে থেকেই শুরু হয়ে গেল শহর কলকাতায়। গতকালই কেরালাতে কিন্তু এসে গেছে বর্ষা, আর সেই বর্ষার রেস ধরেই কিন্তু আজকে শহর কলকাতা সকাল থেকে ভিজছে। এই মুহূর্তে কলকাতা ভিজছে কিনা জানি না, তবে ভোরাইতে যখন চলে এসেছে ঠিক তার আগের থেকেই কিন্তু শহর কলকাতা ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে। আর আজকে উইকের 5th ডে, অফিস ডে, নো ছুটি, হবে শুধুই ছুটো ছুটি। আজকে শুক্রবার, ফ্রাইডেতে গরমে ফ্রাইড দশা হবে কিনা দুপুরবেলার দিকে, কেজো দিনটাকে কিভাবে তুমি ম্যানেজ করবে সেই সমস্ত কিছু চক আউট করে ফেলো, আর টুকটাক ওয়ার্কআউট করতে করতেই 10টা পর্যন্ত এনজয় করো। আর যে মৌমিতা আছি লাইভ 10টা পর্যন্ত, আর এখন নতুন সকালে পথ চলা শুরু হোক ভালোবেসে ভালোবাসায়।

0: দিনের শুরু থেকে শেষ থাকুক না ভালোবাসার আবেশ, আর এইভাবেই কিন্তু ভালোবাসার সাগরে ডুবে যেতে হয়। দিনের শুরু থেকে শেষ এই ভালোবাসার আবেশ নিয়েই সাগরে ডুবে যেতে হয়, আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধুমাত্র ভালোবাসো, আর ভালোবেসে পজিটিভ চিন্তা ভাবনাতে দিনটা শুরু করলে ডেফিনেটলি অনেক হার্ডল পেরিয়ে যাওয়া যাবে একদম সামনের দিকে এগিয়ে। এগিয়ে আসছে তো তোমার আমার দিকে, এগিয়ে আসছে রথযাত্রা থেকে জামাই ষষ্ঠী, তবে বৈশাখকে গুড বাই বলে মাস এখন জ্যৈষ্ঠী। কাঁঠাল পাকানো গরমেতেই হয় জামাই ষষ্ঠী, হয় হ্যাঁ হয়, তবে এবারে কিন্তু জ্যৈষ্ঠীতে ষষ্ঠী নয় গো, মল মাস এখন, তাই একটার পর একটা অকেশন হবে, সেলিব্রেশন আষাঢ় মাসে, সে তো হবে। কিন্তু বৃষ্টি কবে হবে? হচ্ছে, শহর কলকাতায় আজকে বৃষ্টি হচ্ছে, আর এই গরমে গরমাগরম চর্চা চলতে চলতে কিন্তু বৃষ্টি এসে তোমাকে আমাকে ভিজিয়ে দিচ্ছে শহর কলকাতায়। আর আজকে তো 5th June, আজকে বিশ্ব পরিবেশ দিবস, আজকে যারা ভোরাইতে আর যে মৌমিতাকে শুনেছো তারা তো জেনেই ফেলেছো যে আজকে বেশ কিছু অজানা কথা ইনফো, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আজকে 5th June আর কি কি কারণে মেমোরেবল, ডেটার স্পেশালিটি কি সেটা তো জানি না, আর সেটা দেখতে গেলে জানতে গেলে অবশ্যই উল্টাতে হবে ডায়েরির পেজ, আর সেই ডায়েরি তো এখন আর যে মৌমিতার হাতে। আজকে 21শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ এবং জুনের 5, 2026 ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে না আজকের দিনটা 5th June, এই তারিখটা অনেক ঘটনার সাক্ষী। সেই 1507, সেই 1507-এর 5th June ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি হয়। 1661-এর আজকের দিনে নিউটন কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন, আর আজকের দিনেই 1783-তে প্রথম বাষ্প ভরা বেলুন উড়িয়ে দেখান মন্ট গলফারায়ার ভাইরা। আর এই যে তুমি আমি, আমরা তো গাড়ি চড়ি, 4-wheeler চড়ি, 2-wheeler চড়ি, বা তার থেকেও বেশি সংখ্যায় চাকার গাড়িতে চড়ছি, চাকা থাকে, আবার চাকার বিভিন্ন কোম্পানিতে সেখানে আবার টায়ারে মোড়া থাকে, তাই না? তো সেই রাবারের টায়ার প্রথম 1940-তে প্রদর্শিত হয় আজকের দিনে। আর আজকে যে পরিবেশ দিবস, আমাদের যে পরিবেশ রক্ষা করছে সেই রক্ষাকর্তাকেও তো রক্ষা করতে হবে, তাকে আগলে রাখতে হবে, তাকে যত্নে রাখতে হবে, সেই সমস্ত নিয়ে কিন্তু আজকে অনেক প্রোগ্রাম হবে, অনেক জায়গায় ডিবেট হবে, অনেক জায়গায় অনেক কম্পিটিশন হবে, সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই পার্টিসিপেট করবে। তবে হ্যাঁ, পরিবেশ দিবসে আজকে ভোরাইতে যেমনভাবে আর যে মৌমিতাকে শুনেছো ঠিক সেভাবেই কিন্তু প্রত্যেককে বলেছি আজকে অন্তত একটা গাছ লাগিও প্লিজ। জায়গা না থাকলেও ব্যালকনিতে টবে লাগাও, অথবা নিজের ফ্ল্যাটের বাউন্ডারির মধ্যে সবাই মিলে একটাই অন্তত গাছ লাগাও। আর শোনো না, তোমাকে বলছি আজকে তুমি সারাদিন যাই করো না কেন, যাই খাও না কেন, গরম হলেও কিন্তু আজকে লাঞ্চ বা ডিনার হালকা ফুলকা হলেও সন্ধেটা কিন্তু জমাতেই পারো সসেজ বা বার্গারে, কারণ আজকে তাদের দিন। আজকে ফাস্টিং ব্রেক করো ভ্যানিলা এসেন্সের মিল্কশেকে চুমুক দিয়ে, আর আমরা খেতে যেমন ভালোবাসি, ভালোবাসি ডে সেলিব্রেশন করতে, তাই তো তোমার দিনটা স্পেশাল করতেই তোমার মেনুতে জুড়ে দিলাম স্পেশাল কিছু আইটেম। আর আজকে আর কোনো কথা নয় গো, ডায়েরির পেজটা খুলবো আবার নেক্সট সোমবার, হ্যাঁ নেক্সট সোমবার, এখন আপাতত ডায়েরির পেজটা আজকের মতো বন্ধ করছি, আর রাখছি তোমার জন্য একটা রোমান্টিক গান শুধুমাত্র 107 FM রেনবোর নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: এই গানের কথাগুলো না সত্যি সত্যি মুগ্ধ করে দেয় গো, সত্যিই মুগ্ধতা এনে দেয়। আর আবার মুগ্ধতাও কিন্তু আসে স্পেশাল অকেশন সেলিব্রেশনের মধ্যে দিয়ে। স্পেশাল অকেশন, স্পেশাল ডে সেলিব্রেট করি তো আমরা এই সমস্ত মনের মানুষের সঙ্গে, কাছের মানুষের সঙ্গে, তাই না? আর এটা তো জানো নিশ্চয়ই যে স্ট্রেস এবং পেইন থেকে রিলিফ পাওয়ার বেস্ট মেডিসিন মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করা, সময় কাটানো। আর আমিও তো চাই কাছের মানুষের সঙ্গে, মনের মানুষের সঙ্গে তোমাদের কেমিস্ট্রিটাও জমে থাকুক। এখন তো সামার ভ্যাকেশন শেষ, তবে বার্থডে সেলিব্রেশন এটা তো ডে ওয়াইজ চলতেই থাকে। আজকে 5th June, ড্যাডির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম আজ সিলভার স্ক্রিনে অনেক সেলিব্রিটি সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ। আমরাও করছি উইশ।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: আজ অ্যাক্ট্রেস রম্ভা, অ্যাক্ট্রেস মডেল অপূর্বা অরোরা, অ্যাক্টর অমিত শাহের বার্থডে আজকে। আর আজ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে যিনি ফিল্ম প্রোডিউস করেন এমন এক প্রোডিউসারের কিন্তু বার্থডে আজকে। আজকে জন্মদিন মুকেশ ভাটের। আর আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, তাহলে তুমিও কিন্তু এত সব সেলেবের সঙ্গে তোমার বার্থডেটা শেয়ার করছো, শেয়ার তো আমিও করবো। একটা মন ভালো করা নিউজ তোমাদেরকে বলবো, তোমার আমার প্রিয় শহর কি, অবশ্যই কলকাতা। আর এই কলকাতার ঐতিহ্যশালী যানবাহনের কথা মুখে এলে বা মনে চলে এলেই যেটা হয় সেটা হচ্ছে দুটো জিনিসের জন্য আর কি কথা আমাদের আসবেই আসবে, সেটা হচ্ছে ট্রাম আর একটা হচ্ছে ট্যাক্সি। ট্যাক্সির কথা, ওই যে হলুদ হলুদ ট্যাক্সির কথা বলছি। আজ পরিবেশ দিবসে তোমাকে সেই ইনফোটাই শেয়ার করছি আমি, ইমোশন জড়িয়ে থাকা হলুদ ট্যাক্সি।

ভোর কলকাতায়, আর যে মৌমিতার মতো তুমিও কিন্তু হারিয়ে যেতে পারো। তোমার মন যেখানে চাইবে সেখানেই তুমিও কিন্তু যেতেই পারো। না যাওয়ার কি আছে? শহর কলকাতায় হারিয়ে যাওয়ার মতো কিন্তু অনেক জায়গা আছে। তবে আর যে মৌমিতা হারিয়ে যেতে যেতেও কিন্তু তোমাকে হাত ধরে নিয়ে চলে আসবে নমস্কার কলকাতায়।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:22 হয়ে 8 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। দেখো, সময় তো ছুটে চলেছে, ঘড়ির মধ্যে যেমন সময় ছুটে চলেছে ঠিক তেমনই কিন্তু ছুটে চলেছি সকাল থেকে সন্ধে, তুমি আর আমিও। আর এই শরীর ছোটাতে গেলে চাই যেটা, সেটা হচ্ছে সময় মেনে সময় দেখে ফাস্টিং ব্রেক করাটা অবশ্যই অবশ্যই দরকার। খাওয়া দাওয়াটা দমদার হলে তখনই কিন্তু শরীর ছুটবে দম দেওয়া ঘড়ির মতো। আর আজকে তো অফিস ডে, তাই সময় মতো অফিসেও যেতে হবে, মিটিংয়েও অ্যাটেন্ড করতে হবে, সঙ্গে কিচুমিচু মুখেও তোমাকে দিতে হবে। চাইলেই কিন্তু তুমি টু হুইলারের মজা নিতে নিতে কন্টিনেন্টাল থেকে ইটালিয়ান ডিশে ডিনার সারতেই পারো। এমনই কিন্তু বাইকার ক্যাফে রয়েছে আমাদের এই শহর কলকাতায়। আছে তো জঙ্গল সাফারির অপশনও রয়েছে তোমার কাছে, এমনই অ্যাম্বিয়েন্সে হতে পারে তোমার পেট পুজো। তবে এখন তো বড্ড গরম, গরমা গরম ওয়েদারে দুপুরে স্পাইসি ডেলিশিয়াস ননভেজ আইটেমটা অ্যাভয়েড করাই ভালো। যদিও আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু এটা প্রাক বর্ষণ, বর্ষার বৃষ্টি নয় যে ঝেঁপে বৃষ্টি হচ্ছে,

0: চলো আজকে দুপুরবেলা হেভি করে একটা স্পাইসি কিছু ডেলিশিয়াস আইটেম খেয়ে ফেলি, এটা নয়। কারণ এইরকম বৃষ্টিতে কিন্তু আরও গরমটা একটু হলেও বেড়ে যায়, তাই স্পাইসি ডেলিশিয়াস নন ভেজ আইটেম অ্যাভয়েড করা এই দুপুরবেলার দিকটা একটু ভালো। তবে ডিনারে রাতের দিকে আবার ওই ট্যালট্যালে মাছের ঝোলে বা ডালের বাটিতে ডুব দিয়ে খাবি, খেতেও তো মন চায় না, পেটও ভরে না। তাহলে উপায় নো প্রবলেম, আছি তো আর যে মৌমিতা শেফ হয়ে আজকে তোমাকে নন ভেজ একটা আইটেম শেয়ার করব, তাই সেটাই তুমি আজকে ডিনারে বানিয়ে ফেলো। চলো চলো সোজা রান্নাঘরে। আরে বাবা, রান্নাঘরে আনলাম এই জন্যই, যা যা লাগবে সব উপকরণ তোমার রান্নাঘরে আছে আর ফ্রিজে আছে। আজ হবে ডিমের একটা ফাটাফাটি জমজমাটি আইটেম। হ্যাঁ, ডিমেরই আইটেম হবে। অমলেট থেকে পোচ কিংবা ডিম ভাজা, ডিমের ভুজিয়া, এই সমস্ত তো খাও তাই না, কিংবা এগ কোরমা, এগুলো পাতে থাকলেই পাত একেবারে নিমেষে খালি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় সমস্ত আইটেমটা। তবে আজকে যেটা হবে সেটা হচ্ছে এগ লাভদার। বলতে যতটা না কঠিন, বানাতে কিন্তু খুব সহজ। গোটা পাঁচেক ডিম তুমি সেদ্ধ করে নাও, সেদ্ধ করে নিয়ে লম্বালম্বিভাবে কেটে ওই চারটে ডিমকে তুমি মোটামুটি লম্বালম্বিভাবে কেটে নাও, কিন্তু তুমি ডিম সেদ্ধ করবে গোটা পাঁচেক, আর একটা ডিম তুমি রেখে দাও। কেন রাখবে সেটা বলছি, আরে বাবা গপ গপিয়ে খেয়ে নেবে নাকি ডিম সেদ্ধ, তা নয়, ওই ডিমটাও কাজে লাগবে এই এগ লাভদার এই রেসিপিটা বানানোর জন্য। তো এই যে চারটে ডিম, যে চারটে ডিমকে তুমি মোটামুটি লম্বালম্বি করে কেটে নিলে, সেই ডিম কাটা ডিমগুলোকে নুন লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলে হালকা করে দুদিক ভালো করে ভেজে এদেরকে এবার তুলে রাখো। আর একটা আস্ত যে ডিমটা রেখে দিয়েছো সেদ্ধ ডিমটা, সেই সেদ্ধ ডিমটাকে মিহি করে গ্রেড করে রেখে দাও। আর এবারে তুমি তেল নিয়েছো ফ্রাইং প্যানে বা কড়াইতে, সেখানে একটু গোলমরিচ দাও, তেজপাতা, এই সমস্ত ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে একে একে টমেটো, গোটা 10-15 চিনে বাদাম বা কাজু বাদাম, চাল মগজ, নুন লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে হাফ কাপ মতন জল তুমি ওতে দাও। আর এরপর ওই সব শুদ্ধ মিক্সিতে দাও ঢেলে, এবারে ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা পেস্ট তৈরি করে নাও ঘূর্ণি মেশিনে। আর তারপরে ঘূর্ণি মেশিনে পেস্টটা বানানোর পরে সেই মিশ্রণটাকে একটা বলে দাও ঢেলে। এবারে কড়াইতে 2 চামচ ঘি অথবা বাটার দেবে, নয় তেল, সাদা বা সর্ষের তেল নয়, শুধু 2 চামচ ঘি অথবা বাটার যে কোনো একটা তুমি দেবে। আর তারপরে যে মিক্সচারটা তুমি করে রেখেছো, যে মিশ্রণটা করে রেখেছো সেই ঘূর্ণি মেশিনে, সেইটা আর কি, সেই মিক্সি মেশিনে করে রাখা মিশ্রণটা এবারে দাও তুমি ওই ঘি অথবা বাটারে ঢেলে। তেলটা যখন দেখবে বেশ ছাড়ছে ভেজে রাখা ডিমগুলো, তখন ওর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে কুক করে নাও। তেল যখন বেশ ব্যাপারটা একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, ব্যাস এবারে দাও সার্ভিং বলে ঢেলে, আর উপরে দাও সেই গ্রেড করে রাখা ডিমটা। সঙ্গে অবশ্যই যেটা মাস্ট সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম অ্যাড করা, ওপর থেকে ছড়িয়ে সাজিয়ে গুছিয়ে সার্ভ করে দাও। পোলাও, নান, রুটি, পরোটা, যার সঙ্গে খুশি তার সঙ্গে কিন্তু এগ লাভদার জাস্ট জমে যাবে। মুখে দিয়েই তুমি বলবে এগ লাভদার খাবো, আবার দাও আবার, এতটাই টেস্টি। ডিমের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে স্বাদের ঠেলা। তো এই যে এখন ডিম ভুজিয়া বা তুমি ধরো ডিমের ওমলেট, এই সমস্ত সার্ভ আজকে আমি তোমাকে করব না, বরং রাখছি যেটা সেটাই ডিম লাভদারের সঙ্গে একটা মানানসই গান, যেটা এখন আসছে তোমার জন্য অবশ্যই অবশ্যই রেইনবো ফ্ল্যাশব্যাকে 2001-এ যে মুভিটা রিলিজ হয়েছিল সেই আন্ডা কি ফান্ডা গানই এখন থাকছে তোমার কানে।
1: FM Rainbow Flashback Song.

আন্ডের ফান্ডা আজকে কিন্তু তোমাকেই আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে সার্ভ করে দিয়েছি, একদম ধাবা স্টাইলের আইটেম এগ লাভাবদার। মুখে দিয়েই তুমি বলবে দাও দাও খাবো আবার, এতটাই টেস্টি এবং সহজ পাচ্ছ। ডিমের সঙ্গে মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টসের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে স্বাদের ঠেলা। ঠেলা তো বুঝছি, এই যে গরমের ঠেলা তুমি আমি বুঝছি না, সূর্যের তাপে পুরো নাজেহাল দশাতে হাল ধরাতে কিন্তু ডায়েটে তুমি অবশ্যই রেখো বেশি বেশি করে শশা তরমুজ আর টক দই। দই নিয়ে তো আর চিন্তা নেই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এবার আসছে বিশাল বড় বিশ্বের সব থেকে বড় দইয়ের কারখানা হতে চলেছে, তাই দই নিয়ে আর কোনো টেনশন নেই। সামার ভ্যাকেশন শেষ হলেও সূর্য কিন্তু এখনো অন ডিউটি, তবে হ্যাঁ আজকে একটু মেঘলা মুখো রয়েছে আকাশ শহর কলকাতার।

দক্ষিণবঙ্গেও কিন্তু বিভিন্ন জেলায় আজকে বৃষ্টির চান্সেস রয়েছে, হিট ওয়েভ চলছে অনেক জায়গাতেই। আর তার জন্য কিন্তু ওই মানে গরম বলেই ভেবো না তুমি যে উৎসব টুৎসবের ছুটি হয়ে গেছে, তা কিন্তু নয়। যে দেশকে ছবি বা সিনেমার আঁতুর ঘর তুমি আমি বলি, সেই ভেনেজুয়েলার ছবি কিন্তু দেখানো হচ্ছে SRFTI-তে। আর এই শহরেই তো রয়েছে শান্ত গঙ্গা থেকে ভিক্টোরিয়া, আছে মার্বেল হাউসের মতো প্যালেস, আছে কত শত মিউজিয়াম থেকে বটানিক্যাল গার্ডেন রয়েছে। শহর কলকাতা এমন শহর যে এই শহরের প্রেমে কিন্তু সবাই পড়ে যায়। রবীন্দ্র সরোবর, সোনার কেল্লা উদ্যান, আবোল তাবোল পার্ক, ইকো পার্কের মতন সবুজের ছোঁয়া রয়েছে আমাদের এই ব্যস্ত শহর কলকাতাতেও। আর জাপানি গার্ডেন থেকে ব্ল্যাক প্যাগোডা কিংবা টেরিটি বাজারের চীনা পট্টি, এ দুটো তো শহর কলকাতার একেবারেই উপরি পাওনা। আর এই শহর যত বড় ততই কিন্তু এখানে চলে অনেক অনেক বেশি করে যানবাহন। আর এই যে যানবাহন, এই যে ভেহিকলস বেশি হওয়া মানেই যেটা হয় সেটা হচ্ছে পলিউশন। পলিউশন দূষণ ব্যাপারটা থেকেই যায়, তাই তো শহরের বাতাস পলিউশন ফ্রি করতেই গঙ্গার পাড় থেকে রেড রোড বরাবর কিন্তু পকেট বাগান হচ্ছে। আর নিয়ম করে প্রতিদিন শহরে ভিজতি জল না ছেটালেও জল স্প্রে করছে কিন্তু কর্পোরেশনের বেশ কয়েকটা গাড়ি। আর শহর কলকাতার রাজপথে বাড়ছে ই ভেহিকলসের সংখ্যা, যেখানে আসছে হলুদ ট্যাক্সি নতুনভাবে ই ভেহিকলসে কনভার্ট হয়ে। শহর কলকাতা সত্যিই হচ্ছে পলিউশন ফ্রি, নন্দনী হোক বা ওই হাওড়া ব্রিজ কিংবা ওই কফি হাউস বা বইপাড়া অথবা আইসক্রিম পার্লার থেকে ডালহৌসি চত্বর কিংবা ডেকার্স লেন, এই সমস্ত জায়গার খাবার গলি, এই সব কিছু জুড়েই কিন্তু তোমার আমার শহর এই কলকাতা। চলো না একটু এই শহর কলকাতা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি।

আরে বাবা, কলকাতা শুধু সিটি অফ জয় বা প্রাণের শহর নয় তো, কলকাতা সিটি অফ লাভ। তো ভালোবাসার শহর এই কলকাতা, প্রেমের শহর এই কলকাতা। সব মরশুমে কিন্তু কলকাতা ঘোরাফেরার জন্য একদম আইডিয়াল, সেটা শুধুমাত্র ফেব্রুয়ারি নয়, বসন্ত নয়, সমস্ত মরশুমই কিন্তু একদম শহর কলকাতা ঘোরাফেরার জন্য একদম আদর্শ, একদম আইডিয়াল। তো গরম খুব এখন ঠিকই, সূর্য সেভাবে মানে যেভাবে প্রতিদিন একটু একটু করে ডিগ্রি বাড়াচ্ছে, প্রত্যেক দিনই যেন আমাদের প্রত্যেকেরই একটা দুপুরের দিকে উঠুট ফিলিংটা যেন আসছেই। আর আজকে তো ফ্রাইডে, ফ্রাইড দশা বা তন্দুর দশা কাটাতে তোমার ডেস্টিনেশন হতেই পারে আজকে প্রকৃতি তীর্থ ইকো পার্কের মিস্ট গার্ডেন। হ্যাঁ, সাওয়ার এরিয়া রয়েছে সেখানে। কলকাতায় আজকে শহর মানে এই শহরে সকালে একটু বৃষ্টি হলেও, দুপুরবেলা বা বিকেলবেলা বৃষ্টি হবে কিনা তো জানি না, কিন্তু সন্ধ্যেবেলা মিস্ট গার্ডেনে তুমি আসতেই পারো এবং ঠান্ডা হতেই পারো একটু ভিজে নিয়ে। আবার চাইলে তুমি আসতে পারো শহর কলকাতায় ঢেউয়ের ছোঁয়া পেতে, কারণ এখানে রয়েছে, আমাদের শহরে রয়েছে ওয়াটার পার্ক। চাইলে আসতে পারো মিরাজ আর্ট গ্যালারিতে, পরন্ত বিকেলে এখানে এলে তুমি দেখতে পাবে এক্সিবিশন, চলছে সাদা কালো যুগের প্রদর্শনী। গরমে গলা ভেজাতে চাইলে ডাবের জল থেকে ছাতুর শরবত বা তরমুজ কিংবা কাঁচা বা পাকা আমের শরবত অথবা লস্যিতেও গলা ভেজাতে চাইলে তোমার ডেস্টিনেশন হোক আজকে ধর্মতলা ডেকার্স লেনের পাশের গলি, অথবা তুমি বইপাড়ায় কলেজ স্ট্রিটের সেই বিখ্যাত শরবতের দোকান তো আছেই, আসতেই পারো সেখানে। ডিসাইড করো তুমি কোথায় যাবে। আচ্ছা, তোমাকে বলছি গো, তোমাকেই জিজ্ঞেস করছি, তোমার ট্যাঙ্কের জোর কতখানি গো? আসলে ব্যাংক ব্যালেন্স শেয়ার করতে আমি তোমাকে বলছি না, এতটা আমি খারাপ নই। আমি যেটা বলতে চাইছি যে ইচ্ছে থাকলেও না আমাদের সবসময় যে উপায় হয় সেই ইচ্ছেটা পূরণের তেমনটা হয় না। ওই যে মহাকাশে ভেসে ভেসে ডিনার সারা, এমন একটা কিন্তু অপশন রয়েছে, এমন একটা সুযোগ আসছে, এমন একটা সুযোগ কিন্তু ঘুরঘুর করছে সোশ্যাল সাইটে। পৃথিবী থেকে 98,000 ফুট উপরে গিয়ে মহাকাশে ভাসমান রেস্তোরাঁ খুলছে ইউএসএর স্পেস ভিআইপি নামে এক মহাকাশ পর্যটন এজেন্সি। সেখানে থাকছেন বিখ্যাত ড্যানিশ শেফ, যিনি কিনা সব জীবিয়ে জ্বলানা সমস্ত খাবার দাবার বানিয়ে সার্ভ করবেন। আর মহাকাশে ভাসতে ভাসতেই হবে সেই সমস্ত খাবারের টেস্ট করা। মাথা পিছু খরচ খরচা যেটা হবে সেটা হচ্ছে $5 কোটি, মানে ইন্ডিয়ান কারেন্সিতে, ভারতীয় টাকায়, ভারতীয় মুদ্রায় যেটা হচ্ছে 250 কোটি টাকার মতো। তাই তোমায় বলছিলাম গো, মা গো মা, ভাবা যায় তোমার ট্যাঙ্কের জোর এতটা আছে? আমার বাপু নেই গো, অত টাকা পয়সা আমার নেই। আজকে থেকে যদি আমি মোটামুটি ওই জমাতে শুরু করি কোনো পিগি ব্যাংকেই, সেটা আমি কিন্তু মরে গেলেও, আমার নাতি নাতনি হয়ে গেলেও, তারা মরে গেলেও, তবেও কিন্তু এটা হবে না, মানে 250 কোটি টাকা। না বাবা, এত টাকা পয়সা আমার নেই। চিন্তা ভাবনা ঘুম আমার সমস্ত কিছু উড়ে যাচ্ছে গো, যখন থেকে আমি দেখেছি সোশ্যাল সাইটে এই নিউজটা, ইনফোটা, যখন থেকে ঘুরঘুর করছে, বিশ্বাস করো আমার চিন্তা ভাবনা ঘুম জাস্ট উড়ে গেছে। কারণ এমন একটা রেস্টুরেন্ট খুলছে ইউএসএ স্পেস ভিআইপি নামে একটা পর্যটন এজেন্সি, যেটা কিনা মহাকাশে ভেসে ভেসে খাওয়া যাবে সেখানে, আর তার জন্য খরচাপাতি হবে ইন্ডিয়ান কারেন্সিতে 250 কোটি টাকা।

বলো তুমি, চিন্তা ভাবনা ঘুম উঠবে না? 250 কোটি টাকা খরচ করে মহাকাশে গিয়ে মাত্র 6 ঘন্টা ধরে ঘুরে ফিরে ডিনার সারতে লাগবে সময়। কোন পিগি ব্যাংকে এত টাকা জমানো সম্ভব বলো তো তুমি? তবে হ্যাঁ, সত্যিই স্বপ্ন মনে হলো যখন দেখলাম পৃথিবীর যমজ গ্রহ শুক্রে রাশিয়ার রসকসমস ভেনাস এক্সপ্রেস নামে একটা বেলুন পাঠাচ্ছে। তো সেই বেলুনে শাঁ করে একদম মানে কি করবে, উড়িয়ে নিয়ে চলে যাবে সোজা শুক্র গ্রহে। এগো ভেনাসে নিয়ে যাবে। শুধু তাদের নেওয়া মানে একটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে পাশ করলেই কিন্তু মিলে যাবে স্পেস শুট পরে একদম ভেনাস এক্সপ্রেসে বেলুনে ভেসে শুক্রগ্রহে যাওয়ার ছাড়পত্র। বিশাল ওই বেলুনটা, সেখানে 4 জন অ্যাস্ট্রোনট থাকবেন, 4 জন নভোচারী যাবেন, আর সঙ্গে 2 সিট কিন্তু খালি থাকছে সাধারণ মানুষের জন্য। মোট 6 সিটের ভেনাস এক্সপ্রেস রওনা হবে নেক্সট ইয়ার, মানে 27 সালে। যদি তুমি সুযোগ পাও শুক্রগ্রহে যাওয়ার, তোমার পাশের সিটে কাকে নেবে গো? তোমার সঙ্গে কাকে নেবে? নভোচারীরা তো শুক্রগ্রহে যাবেন এবং সেখানে গিয়ে নানা রকম এক্সপেরিমেন্টে ব্যস্ত থাকবেন, কারণ তাদের টার্গেট হচ্ছে সেখানে মানে শুক্রগ্রহে ভেনাসে আস্ত একটা শহর বানানোর, যেখানে হবে হসপিটাল, যেখানে হবে জিমখানা, যেখানে হবে রেস্টুরেন্ট। আর তুমি সেখানে পৌঁছে কি করবে সেন্ড করে ফেলো সেই কথা, সঙ্গে এটাও কিন্তু বলো পৃথিবীর যমজ গ্রহ শুক্রে পৌঁছেই তুমি পৃথিবীর কোন জিনিসটাকে ভীষণভাবে মিস করবে। আড্ডা, PNPC নাকি কোনো খাবার দাবার? আর হ্যাঁ, এখানেই কিন্তু তোমার দায়িত্ব শেষ নয় গো, তোমার আরও একটা দায়িত্ব আছে। শুক্রগ্রহে বসে FB লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ হলে তুমি কি বলবে, কোন বার্তা শেয়ার করবে পৃথিবীবাসীর জন্য, সেটাও আজকে বলে ফেলো। তোমার সেই ইচ্ছে, তোমার সেই কথা সমস্ত সেন্ড করতে থাকো।

9903659992 তে। আর আজকে তো পরিবেশ দিবস, তো সেই পরিবেশ বাঁচাতে পৃথিবী তোমার আমার মতন যদি মোবাইল ইউজ করতো তাহলে এই পৃথিবী কি স্ট্যাটাস দিত বলতো? বলে ফেলো সেই স্ট্যাটাসটা কি হবে। পৃথিবী হয়ে যাও না তুমি, তুমি নিজেই বলে দাও না পৃথিবী হয়ে তুমি কি স্ট্যাটাস দিতে যদি তুমি পৃথিবী হতে। আর আমি তোমাকে কয়েকটা ইনফো কিন্তু শেয়ার করে রাখি চুপি চুপি। যেমন ধরো তুমি শুক্র গ্রহে গেলে, শুক্র গ্রহে গিয়ে কি করবে, ভাত রুটি খাবো, হাত পা ছুড়ে কাঁদবে, বায়না করবে, প্লিজ ওগুলো করো না, ওগুলো ভেসে ভেসে বেড়াতে না। যখন বেড়াবে তুমি শুক্র গ্রহে গিয়ে, তখন মুখের বদলে ওগুলো সমস্ত তোমার চোখে ঢুকে যাবে, বোতল বোতল জল খাবো, এই অভ্যেসটা বদলাতে হবে। তাই জন্য তোমাকে আর যে মমিতার মতো কম কম জল খেতে হবে। অত জলের যোগান তোমাকে কে দেবে বলতো? ওখানে তেড়ে ফুড়ে ঝগড়া করব মনে করলেও লোক পাবে না, মনে রেখো এটা। তবে হ্যাঁ, হবে যেটা সেটা হচ্ছে বাঙালির বেড়ানো, মানে এই যে দীপু দা, দীঘা পুরী দার্জিলিং, এই কনসেপ্টটা জাস্ট ভেঙে যাবে। কারণ ভেঙে তুমিই তো হয়ে যাবে পর্যটক, যে কিনা শুক্র গ্রহে ভেনাস ট্যুরিজমে গিয়ে ভেসে বেড়াবে। সেন্ড করতে থাকো যে যদি তুমি ভেনাস এক্সপ্রেসে চড়ে ভেনাসে শুক্র গ্রহে যাওয়ার সুযোগ পাও ওই চারজন নভোচরের সঙ্গে, চারজন অ্যাস্ট্রোনটের সঙ্গে, তাহলে তুমি তো যাবে, তোমার পাশের সিটে কাকে নেবে প্লিজ নামটা বলে দাও। আর তার সঙ্গে সঙ্গে তুমি ওখানে যখন যাবে শুক্র গ্রহে, অ্যাস্ট্রোনটরা তো গিয়েই প্রচুর কাজ ফাজ করবেন, তাদের এক্সপেরিমেন্ট করতেই তারা যাচ্ছেন, কিন্তু তুমি কি গিয়ে ওখানে হাত কোলে নিয়ে বসে থাকবে? নিশ্চয়ই না। তুমি কি করবে সেটাও বলো। আর ওই যখন তুমি শুক্র গ্রহে পৌঁছবে তখন পৃথিবীর কোন জিনিসটাকে ভীষণভাবে মিস করবে সেটা বলবে, এবং লাইভ স্ট্রিমিংয়ে এসে পৃথিবীবাসীকে কী জানাবে সেটাও প্লিজ সেন্ড করতে থাকো 9903659992 তে। আপাতত যেটা হবে সেটা হচ্ছে আমি আর ভেনাস এক্সপ্রেসে চড়বো কী করে গো, তাই ওই কোকিলের ওপরেই বসছি, সওয়ারি হচ্ছি, তার সঙ্গেই সফর করছি আমি এই মুহূর্তে দুষ্টু কোকিলের সঙ্গে।

এই মুহূর্তে আমি ভেনাস এক্সপ্রেসে ভেসে ভেসে একদম ভেনাসে শুক্রগ্রহে না পৌঁছলেও দুষ্ট কোকিলের সঙ্গে কিন্তু ভেসে বেড়ালাম বেশ কিছুটা সময় শুক্রগ্রহে। আরে বাবা, ইসরো কিন্তু নেক্সট টার্গেট ফিক্স করে ফেলেছে, মানে চন্দ্রযান 4 কিন্তু তাদের নিয়ে যাচ্ছে।

0: তাদের কিন্তু একদম নেক্সট টার্গেট কিন্তু পুরো ফিক্স। তবে হ্যাঁ, ডেটটা ফিক্স হয়নি, কিন্তু এই যে এই তোমাকে যে বললাম যে চার অ্যাস্ট্রোনটের সঙ্গে তুমিও যেতে পারো, তো তোমার সঙ্গে তুমি কাকে নেবে আর যদি যাও সেখানে, এবং শুক্র ভ্রমণে যাওয়ার পরে যে সঙ্গীকে তো তুমি বেছে নিলে, সেখানে গিয়ে তুমি কি করবে, পৃথিবীর কোন জিনিসগুলোকে মিস করবে, সেই সমস্ত কথাই তো তুমি আমাকে অলরেডি সেন্ড করে দিয়েছো। আর সেই ট্রাভেলার যখন তুমি হচ্ছ ভেনাস এক্সপ্রেসে, সেই ট্রাভেলার কে রয়েছে আজকে প্রথমে পর্যটক হিসেবে, কে যাচ্ছে শুক্র গ্রহে, সৌভিক সরকার কসবা হালতু থেকে। অ্যাজ ইউজুয়াল সে আজকেও কিন্তু প্রথম বার্তা পাঠিয়ে দিয়েছে। আজকে সৌভিক বলছে যেটা, সেটা হচ্ছে ও কালিম্পং থেকে দার্জিলিং যাচ্ছে, কালিম্পংয়ে দুদিন ছিল আর এবারের গন্তব্য হচ্ছে দার্জিলিং। তো চারিদিকে অসাধারণ পরিবেশ দেখতে দেখতে কানে আমাকে রেখেছে, রেখে সে কিন্তু চলেছে প্রকৃতি দেখতে দেখতে। বাহ, দারুণ লাগছে কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির মধ্যে বসেই কিন্তু আমাকে সৌভিক শুনল সেই ভোরাইতে পরিবেশ দিবস নিয়ে অনেক কথা, মানে রক্ষাকর্তাকে রক্ষা কী করে করবে সেই সমস্ত কথাগুলো শুনেছে, সেটার কথাও ও আমাকে লিখেছে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে শুক্র গ্রহেও যাবে, দার্জিলিংয়ে আমাকে নিয়ে গেল না ঠিকই, কারণ আমার শো রয়েছে তাই, আর কিন্তু যখন শুক্র গ্রহে যাবে তখন ও আমাকেই নিয়ে যাবে, সেটাই ও আমায় জানিয়েছে। ওর পাশের সিটে আমাকে বসাবে আর ওখানে পৌঁছে ও যেটা করবে সবার আগে একটা সেলফি তুলবে, আর মিস করবে হচ্ছে পৃথিবীর সুন্দর পরিবেশ। আর ও ওখান থেকে FB যখন লাইভ স্ট্রিমিং হবে তখন ও বলবে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। এটাই কিন্তু সৌভিকের বার্তা আমাদের সবার জন্য। এরপরে আমাকে মেসেজ করেছে সুভাষ চক্রবর্তী, সুভাষ দা উত্তর বাওয়ালি থেকে, কি বলছেন, শুক্র গ্রহে যাওয়ার সুযোগ যদি পান তাহলে সঙ্গে নেবেন মিসেসকে, মানে বৌদিকে, আর তার সঙ্গে আর মানে বৌদি হচ্ছেন ওনার বেস্ট ফ্রেন্ড, তো তাকেই সঙ্গে নেবেন, আর শুক্র গ্রহে গিয়ে মনের আনন্দে গান গাইবেন। বা দারুণ ব্যাপার, তবে শুক্র গ্রহে গিয়ে পৃথিবীর সবুজের সমারোহটা ভীষণভাবে মিস করবেন সুভাষ দা, সে কথাও কিন্তু জানাতে ভোলেননি। তুমিও বলে ফেলো, তুমি তো শুক্র গ্রহে যাবে, গিয়ে সেখানে কাকে সঙ্গে নেবে বলবে, এবং FB লাইভ স্ট্রিমিংয়ে যখন আসবে তখনই বা পৃথিবীবাসীকে কি জানাবে সেটাও কিন্তু আজকে ঝটপট ঝটপট করে বলে দাও। আরে বাবা, ওই যে এই রসকসমস রাশিয়া, তারাই তো পাঠাচ্ছে এই ভেনাস এক্সপ্রেস ভেনাসে। আর এদিকে USA-র হানিবি রোবোটিক্স, তারা আবার প্ল্যান করেছে কি জানো, চাঁদে গিয়ে স্ট্রিট ল্যাম্প বসাবে বলে। ওই যে চাঁদে গিয়ে লোকজন যখন থাকবে, চাঁদে গিয়ে যখন বাড়ি বানাবে, এইসবের যখন খসড়া তৈরি হচ্ছে, তখনই তো বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন একটা চন্দ্র রাত মানে হচ্ছে আমাদের এখানে পৃথিবীতে 15টা রাতের থেকেও আরও বেশি লম্বা রাত। তো সেই লম্বা অন্ধকারে, মানে ওই সময়টায় অন্ধকারে চাঁদে চন্দ্রযান ওঠানামা করতে সমস্যা হবে, তার ফলে কি হবে, চাঁদে সৌর ব্যাটারিযুক্ত স্ট্রিট ল্যাম্প যদি বসানো হয় তাহলে সেই রকম একটা প্ল্যান যদি এক্সিকিউট করা যায়, সেটাই কিন্তু চেষ্টা করছে হানিবি রোবোটিক্স, USA-র সেই হানিবি রোবোটিক্স তারা চেষ্টা করছে। আর আমি তো প্ল্যান করছি আজকে শুক্রবার ওয়েদারটা কেমন থাকবে সেই আপডেট দেবো বলেই সোজা সাঁ করে আমি এখন চলে যাব কোথায়, অবশ্যই অবশ্যই হাওয়া অফিসে যাওয়ার ভীষণভাবে ইচ্ছে, কারণ তোমাদেরকে আমার বলতে হবে তো যে বিশ্রামপ্রিয় বৃষ্টি একেবারে বর্ষার রূপ নিয়ে কবে আসবে, এই নিয়ে চলছে এখন হাসমাস গরমে গরমাগরম চর্চা। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে বটে, কিন্তু তাতে না গরমটা আবার অনেক সময় বেড়ে যায়। আর কবে মিলবে এই সমস্ত স্বস্তি, গরমে তো পুড়ছে দক্ষিণবঙ্গ, গরমে এতটাই দরাজ যে সামার ভ্যাকেশন শেষে স্কুলগুলো পর্যন্ত এখন শিফট চেঞ্জ করেছে, সেই মর্নিং শিফটে পর্যন্ত তাদের ক্লাস চলছে। আর আজকে তো ফ্রাইডে, ফ্রাইড দশাতেই কি তুমি আমি থাকবো দুপুরের দিকে, নাকি বৃষ্টি একটু ঝেঁপে হলেও আবারও হতে পারে দুপুরবেলায়, সেই সমস্ত কিছু জানবো বলেই তো সোজা চলে যাচ্ছি এখন হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মোড় একদম সকাল থেকে অফ রয়েছে, ক্লাউডি রয়েছে, কারণ বৃষ্টির ঝড় বৃষ্টির চান্সেস আজকে রয়েছে শুধু শহর কলকাতায় না, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আর তার সঙ্গে টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বৃহস্পতিবার হাইয়েস্ট টেম্পারেচার ছিল 36.8 যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, লোয়েস্ট টেম্পারেচার ছিল 23.2 যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 98%, মিনিমাম 55%, বৃষ্টি ওই 22.6 মিলিমিটার হয়েছে। 8টা বাজতে চলেছে, আজকে তো পরিবেশ দিবস, এই পরিবেশ দিবসে আসবার ঠিক আগেই ভাইরাল হয়েছে ভেনাস এক্সপ্রেসের সেই খবরটা, যেটা আমি শুক্রবারে বসেই তোমাকে শুক্র যাওয়ার খবরটা শেয়ার করলাম। আর তুমি 27 সালে যখন শুক্রে যাবে, শুক্রযানে ভেসে ভেনাস এক্সপ্রেসের চড়ে, অ্যাস্ট্রোনটরা তো চারজন যাবেই, আর তার সঙ্গে তুমি যাচ্ছ এবং তোমার সঙ্গে আরও একজন যেতে পারবে, তো সেই কাকে নেবে সেটা জানাচ্ছ, তার সঙ্গে সঙ্গে মানে তুমি নিজে পর্যটক হচ্ছ, ট্রাভেলার হয়ে যাচ্ছ, তার সঙ্গে তোমার সঙ্গে কে নিচ্ছ, কাকে নিচ্ছ সেটা বলছো, এবং সেখানে গিয়ে তুমি পৃথিবীর কোন জিনিসটা ভীষণভাবে মিস করবে সেটা বলছো, PNPC নাকি খাবার দাবার নাকি ঝগড়াঝাটি, কি তুমি মিস করবে সেটা বলবে। আর দায়িত্ব কিন্তু আরও দিয়েছি তোমাকে, শুক্র গ্রহে বসে FB লাইভ স্ট্রিমিং যদি সুযোগ পেয়ে যাও তাহলে তুমি পৃথিবীবাসীর জন্য কি বলবে সেটা বলে ফেলো। আর পৃথিবী যদি তুমি আজকে পৃথিবী নিজে হয়ে যাও, নিজে যদি পরিবেশ হয়ে যাও, তাহলে তোমার স্টেটাস আপডেটটাই বা কী দেবে সেটাও আজকে পরিবেশ দিবসে একটু ঝট করে জানিয়ে দাও। আমি নিশ্চিত

একটা ব্রেক, ফিরছি 8:02 নিউজ হেডলাইন্স এর পর। তারপরে ফিরে এসে শুক্র কথা থেকে শেয়ার করব তোমাকে শহরের ইতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং ইনফো থেকে গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এ বিষয়ে মুদ্রানীতি বিষয়ক কমিটির সিদ্ধান্ত ঘোষণা করবেন। আরবিআই গভর্নর ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলি মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দিয়েছে এসবিআই এর রিপোর্ট। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। এই উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে নমো অক্সিজেন পার্কে এক পেড় মাকে নাম অভিযানে অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যস্তরে বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রীরা, সাংসদ এবং বিধায়করা অংশগ্রহণ করবেন। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন তিনি। 100টির বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার সইজাল কাণ্ডে সিআইডি আধিকারিকরা গতকাল কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমের বাড়িতে যান। সিআইডি সূত্রের খবর, এই মামলার তদন্তে ফিরহাদের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে গতকালই 4 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছে সিআইডি। ব্যাংকশাল কোর্টে বাহারুল ইসলাম, অরূপ রায়, সুভাষিস দাস ও সমর মুখোপাধ্যায়ের হাতের লেখার নমুনা দেওয়া হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা

স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 13 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবোতে আর যে মৌমিতার সঙ্গে শুক্রবারে নমস্কার কলকাতা। আজকে তো 5th June, জ্যৈষ্ঠ 21, গরমে নাজেহাল, হাঁসফাঁস করছি সবাই। আর এই June 5 বুঝছি কিন্তু টের পাচ্ছি গরমের আঁচ। জ্যৈষ্ঠের শুরু থেকে কাম ব্যাক করেছে গরম, আর ব্যাক করেছি আমিও, ফিরেছি আমিও নিউজ হেডলাইন্সের পর ঠিক 8:02। গরম কিন্তু এবছর সত্যি বড়ই দরাজ। জুনেই কিন্তু আসছে সুপার এল নিনো। আজকে প্রাক বর্ষণের বৃষ্টিতে সকালবেলা একটু ভিজলো বটে শহর কলকাতা, কিন্তু ভেবো না যে এই প্রাক বর্ষণেই বোধ হয় শুরু হয়ে গেল বর্ষার খেলা। না গো না, সুপার এল নিনো কিন্তু জুন মাসে ফর্ম করবে এবং তারপরে কিন্তু সে তার দাপট দেখাবে একদম অগস্ট পর্যন্ত। গরম এবছর সত্যি সত্যি বড়ই দরাজ, আর এই জন্যই সুপার এল নিনো আসছে বলেই কিন্তু ফিল হবে জয়সলমীরের মরশুম। উটুট ফিলিংটা পুরোপুরি কিন্তু তুমি ফিল করতে পারবে। আর আজকে তো ফ্রাইডে, ফ্রাইড অবস্থাতেই আমরা রয়েছি, তবে এই সকালবেলা একটুখানি হলেও বৃষ্টি হয়েছে, আর তাতে হয়তো আমাদের দশাটা আরও বেশি তন্দুর দশার দিকেই যাচ্ছে। আর ওদিকে আজকে শুক্রবার, শুক্রবারেই শুক্রগ্রহে যাওয়ার যে সুযোগটা রয়েছে তোমার কাছে সেটাও আমি বলেছি ভেনাস এক্সপ্রেসে চড়ে। সেই ইনফোটাই কিন্তু তোমাকে আমি শেয়ার করেছি যে তুমি কিভাবে ভেনাস এক্সপ্রেসে চড়ে সোজা ভেনাসে যেতে পারবে, কারণ রাশিয়ার রসকসমসের নেওয়া একটা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে পাশ করলেই কিন্তু মিলে যাবে ছাড়পত্র ভেনাস এক্সপ্রেসে ট্রাভেলার হওয়ার। পরের বছর মানে নেক্সট ইয়ার 27 সালের একদম শুরুতেই হতে পারো তুমিও পর্যটক, তুমিও ট্রাভেলার হয়ে ট্রাভেল করতেই পারো যদি তুমি যেতে পারো সেখানে। সেখানে গিয়েই তুমি কি করবে সেটা যেমন জানাচ্ছ তেমনই কিন্তু বলছো সেখানে পৌঁছে তুমি পৃথিবীর কোন জিনিসটা মিস করবে। PNPC, আড্ডা, নাকি মাছ ভাত, নাকি ওই বোতল বোতল খাবার জল, কোনটা মিস করবে বলে ফেলো তো। সঙ্গে কিন্তু সেন্ড করছো ওই শুক্রগ্রহে ভেসে ভেসে তুমি পৃথিবীবাসীকে লাইভ স্ট্রিমিং, যখন হবে FB লাইভ স্ট্রিমিং তখন সেখানে তুমি কোন বার্তা শেয়ার করবে তোমার ইচ্ছে কথা তুমি সেন্ড করতে করতে কিন্তু ভুলো না জানাতে। পৃথিবী যদি তোমার আমার মতো মোবাইল ফোন ইউজ করতো, মানে তুমি নিজেকে পৃথিবীর জায়গাটা জাস্ট বসিয়ে দাও এবং তোমার হোয়াটসঅ্যাপ স্টেটাসটা কি হতো সেটাই আজকে বলে ফেলো পরিবেশ দিবসে। তোমার সেই ইচ্ছে কথা থেকে পৃথিবীর বার্তা সব আমি শেয়ার করব বলেই 10টা পর্যন্ত লাইভ আছি। ওহো, তুমি ভাবছো আর যে মমিতা এত কথা বলছে, লাইভ রয়েছে, এত শত বকবক করেই যাচ্ছে, ভুলে গেছে, জাস্ট ভুলে গেছে। না গো না, ভুলিনি, আমি কাউন্টিং আমি করছি, গোনাগুনতি আমি করছি। 26-এ ষষ্ঠী আসবে, বোধন হবে, মা দুর্গা ফুল ফ্যামিলি আসবেন আজ থেকে কাউন্টিং করলে, আজ থেকে গোনাগুনতি করলে ঠিক 135 দিন পরে। আজকে শুক্রবার, উইকের 5th ডে, 8টা বেজে গিয়েছে অলরেডি, গোটা দিনটা ওয়েট করছে কাজের প্রতি তোমার ডেডিকেশন দেখবার জন্য। আর আমিও তো শেয়ার করব তোমার সেন্ড করা শুক্রগ্রহে বসে ইচ্ছে কথা, সঙ্গে হবে শহরের রীতিকথা, হবে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। ফিরে এসেছি তো আমি একদম তোমার কাছে রয়েছি, তোমায় ছেড়ে আমি কোথায় যেতে পারলাম বলো তো? কোথাও আমি যাচ্ছি না, 10টার আগে আমি তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না।

সত্যি তো আমি তোমাকে ছেড়ে কোথায় যেতে পারলাম বলো তো? তুমি আমি আছি এখন একদম কাছাকাছি, একদম পাশাপাশি, সকাল একদম 7:02 থেকে 10:00 পর্যন্ত আমি কোথাও তোমাকে ছেড়ে যাই না, যাচ্ছিও না। এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর ফিরেছে কিন্তু সেও, ওই যে নর্থ বেঙ্গলের শ্যাম থাপা। শ্যাম থাপা কিন্তু 22 বছর বয়সী বাইকার, যা যে কিনা টু হুইলারে চড়ে কাশ্মীর, লেহ, লাদাখ, জয়সলমীরের মরুভূমি সব ঘুরে ফিরেছে, আবারও কিন্তু সেই কার্শিয়াংয়ে নিজের বাড়িতে। শ্যাম একজন শুধু বাইকার নয়, সে কিন্তু সফর করে মাঝে মাঝে, দূর থেকে দূর দূরান্তরে যায়, বার্তা দেয়, মেসেজ দিয়ে সবাইকে সচেতন করে। এইম তার এটাই, এটাই হচ্ছে তার এইম, এবং এই এইমটা, এই লক্ষ্যটা নিয়েই কিন্তু সে জার্নিটা করে। কি কারণে তার সেই লক্ষ্যটা কি না, গাছ লাগান, পরিবেশকে বাঁচান, সবার মধ্যে সেই সচেতনতা জাগিয়ে তুলতেই কিন্তু শ্যাম এমন একটা সফর প্রায়ই করে থাকে। সচেতন তো তোমাকেও হতে হবে, আমাকেও হতে হবে। ওই যে আন্টার্কটিকার বরফ পর্যন্ত গলে জল হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিবেশ সত্যি সত্যি শেষ হতে চলেছে, আজ সে বিপন্ন। তাই আজ পরিবেশ দিবসে তোমাকে বলছি, সেন্ড করো যে পৃথিবী যদি তোমার আমার মতো সব কিছু করতে পারতো, মুখ বুঝে যদি সহ্য না করতো, যদি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতো, তাহলে তার স্টেটাসটা সে কি দিত আজকে? আর ওই যে নেক্সট ইয়ার 27 সালে একদম শুরুতেই তো পৃথিবী থেকে পৃথিবীর যমজ গ্রহ শুক্র অর্থাৎ ভেনাসে যাবে ভেনাস এক্সপ্রেস। তো সেখানে 4 অ্যাস্ট্রোনটের সঙ্গে 2 সাধারণ মানুষও কিন্তু যেতে পারবেন, পর্যটক হয়ে, ট্রাভেলার হয়ে। তো সেখানে যদি তুমি পরীক্ষায় পাশ করে যাও, তাহলে কিন্তু তোমার ছাড়পত্র মিলে যাচ্ছে। আর সঙ্গে তুমি কাকে নেবে, তোমার পাশের সিটে কাকে বসাবে, সেটা তো তুমি বলছোই, তার সঙ্গে পৃথিবীর কোন জিনিসটা ভীষণভাবে মিস করবে তুমি শুক্রে পৌঁছে, সেটাও জানাচ্ছ। আর যখন কিনা শুক্র থেকে FB লাইভ স্ট্রিমিং হবে, তখন তুমি সেখান থেকে পৃথিবীবাসীকে কি বার্তা দেবে? আরে আমিও বার্তা দেব, আমিও FB লাইভে থাকবো, তবে আজকে নয়, সেটা থাকবো কাল বাদে পরশু, কোথায় সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, এখনই বলবো না। সেন্ড তো তুমি করছো, চেক আমি করব সেই বার্তা, তোমার পাঠানো সেন্ড করা সেই বার্তা আমি দেখবো, সবাইকে শেয়ার করব। আর এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো এবং আর যে মমিতাকে শুনছো আর ভাবছো আজকে শহর কলকাতার রাস্তার অবস্থা কীরকম, আজকে যেহেতু পরিবেশ দিবস রয়েছে, হালচাল কেমন রয়েছে, কোথাও কোনো মিটিং মিছিল আছে কিনা, সেই আপডেট শেয়ার করবো বলেই তো সোজা একদম চলে যাচ্ছি, কোথায় বলো তো? অবশ্যই অবশ্যই লালবাজার।

0: Ready!
1: Jam! এখনো মোটামুটি শহরে যান চলছে স্বাভাবিক আছে। সকালবেলা একটা সমস্যা হয়েছিল, সাতটা গাছে ওই রাস্তার কাজ হচ্ছে, সেই কারণের জন্য সেকেন্ড হোম ডিভিশন প্রেশার ছিল হাওড়া মাউন্ডে, কিন্তু এখন মোটামুটি আন্ডার কন্ট্রোল হয়ে গেছে। আর আজকে সারাদিনে প্রোগ্রাম বড় কিছু নেই, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে উপলক্ষে দু একটা ছোটখাটো মিছিল বেরোবে আমরা পাচ্ছি, সকালের দিকেই মূলত আছে। সাড়ে সাতটার সময় একটা প্রসেশন আছে আপনার ওই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সামনে থেকে বেরিয়ে ওরা চিন্তা রোড করবে, ওখানে ওই 300-350 একটা পাচ্ছি। সেটা হচ্ছে আপনার ওই চেতলার ওখানে একটা বেরোবে, চেতলাহার মোড় থেকে ওরা ওই বেরিয়ে আপনি আসলে চেতলা সেন্ট্রাল রোড বিহারিমান রোড হয়ে টার্মিনেট করবে, ওরা সব 50-60 করে আছে। তো এই প্রশ্নগুলো ট্রাফিকের প্রবলেম তৈরি করে নাকি, আমি আদার্স কোনো রাজনীতি বা ধর্মীয় কর্মসূচি করে
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তার কি হালচাল, যেমন জানলে মিটিং মিছিল রয়েছে সেটাও শুনলে, সাড়ে সাতটায় একটা মিছিল কিন্তু বেরিয়েছে সেটা যেমন জানলে, আজ 8:30 দিকেও কিন্তু একটা মিছিল রয়েছে। আর মনে আছে তো কলকাতা পুলিশ কিন্তু কঠিন আইনে আটকাবে, ট্রাফিক রুল যদি এতটুকুও ভায়োলেট করো তুমি। আর মনে রেখো কিন্তু অবশ্যই, যতই গরম পড়ুক না কেন, টু হুইলারে বসলেই হেলমেটটা ইউজ করবে না এটা কিন্তু করো না, কারণ আমি এই ভীষণ গরম পড়েছে, ভীষণ ঘামছি, গরম লাগছে, আমি হেলমেট পরবো না, হাতে আমার ঝুলিয়ে রাখছি, এগুলো করো না, ফাইন কিন্তু তোমাকে গুনতে হবে, জরিমানা আমাকেও দিতে হবে, যদি না তোমার ওই সেন্ড করা শুক্র কথা থেকে সেই পৃথিবীর স্ট্যাটাস আপডেট যেটা দেবে সেটা যদি আমি সবার সঙ্গে শেয়ার না করি সময় মতো, তাহলে আমাকেও তো ফাইন গুনতে হবে। এখন আর কোনো কথা নয়, যাচ্ছি গান ব্রেকে, ফিরছি জাস্ট এই 3:14 পর, কারণ এখন আসছে 29th May যে মুভিটা রিলিজ হয়েছে সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকে কিন্তু এখন আসছে তোমার জন্য গান। কোন মুভিটা 29th May রিলিজ হয়েছে? ওই যে মুভিটা তুমি এখনও দেখেছো কিনা আমি জানি না, তবে সেই মুভিটার কিন্তু সাউন্ড ট্র্যাকটাই এখন থাকছে তোমার জন্য গান। যে গানে যে ট্র্যাকটা রয়েছে হচ্ছে সুতীর্থ এবং বনি, তাদের কণ্ঠেই কিন্তু রয়েছে ফুল পিসি ও এডওয়ার্ড। হ্যাঁ, সেই রেইনবো নিউ টিউনে তারই গান এখন থাকছে তোমার কানে।
2: FM Rainbow Day, Rainbow New Tune.

0: কোথায় পাবি রে মাতাল আগুন রাঙা আগুন মেশায়।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
5: 8:26 হয়ে 26 সেকেন্ড, তুমি শুনছ 107 FM রেনবো শুক্রবারে আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। ওদিকে তো শুক্রতে মানে ভেনাসে যাচ্ছে রসকসমসের সেই ভেনাস এক্সপ্রেস, নভোচারীদের সঙ্গে নেবে কিন্তু আরও 2 ট্রাভেলারকে। তো পরীক্ষায় পাশ করলে মিলে যাবে ছাড়পত্র। যদি পাও তুমি সুযোগ, সঙ্গে তুমি কাকে নেবে সেই পৃথিবীর যমজ গ্রহ শুক্র গ্রহে যদি যেতে পারো, তাহলে তুমি তোমার সঙ্গে কাকে নেবে, তোমার পাশের সিটে কাকে বসাবে, সেটা তুমি আজকে আমাকে যেমন সেন্ড করছো, সেটা যেমন তুমি জানাচ্ছো, তার সঙ্গে সঙ্গে এটাও বলছো যে নভোচারীরা, গবেষকরা তো সেখানে গিয়ে শুক্রর মেঘ, সেখানকার ওয়েদার, সেখানকার মাটি নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করবেন। তুমি কি করবে বলো তো ওখানে পৌঁছে? ওখানে পৌঁছে কি হাত কোলে নিয়ে বসে থাকবে? আজকে তো পৃথিবীর কোন জিনিসটা ভীষণভাবে তুমি মিস করবে সেটাও কিন্তু জানাবে। আর তার সঙ্গে সঙ্গে লোকজন তো ওখানে নেই, জানোই নিশ্চয়ই, যে ঝগড়া করবে সেটা হবে না, পিএনপিসি করবে কোনো মতেই সেটাও হবে না, তো বায়না করলেও যে বোতল বোতল জল খেতে পারবে সেটাও মিলবে না, মাছের ঝোল ভাত কিছুতেই পাবে না, নো ওয়ে, মাথা কুটলেও কিন্তু সমস্ত কিছু তুমি পাবেই না। তাই তো তোমাকে বলেই দিলাম যে তুমি বলে ফেলো তুমি পৃথিবীর কোন জিনিসটা মিস করবে শুক্রে গিয়েই। আর FB লাইভ স্ট্রিমিং যখন হবে তখন তুমি পৃথিবীবাসীকে কি বার্তা দেবে, চেক তো আমি করবই। আর বর্ষা গতকাল তো চলে এসেছে কেরালাতে, আর আজকে সকালবেলায় শহর কলকাতা একটু ভিজলো বটে, দক্ষিণবঙ্গের আর কোন কোন জেলা ভিজলো, কোন কোন এলাকা ভিজলো, সে খবরও তুমি আমাকে চট করে তোমার ওই মেসেজের সঙ্গে শুক্র কথার সঙ্গে কিন্তু ছোট্ট করে একটু জানিয়ে দিতেই পারো। চাতক পাখির রোলটা আমরা প্লে করছি না, তো সেজন্যই তো তোমাকে বলছি একটু জানিয়ে দাও সেই তোমার এলাকায় বৃষ্টি হলো কিনা সকালবেলায়। তবে এখন তো আমি যেটা করবো সেটা হচ্ছে চেক করবো 9903650992। দিদি ভাই গাছটা কেটো না, প্রচুর গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এটাই হচ্ছে ব্যাপার। মানে কে বলছে আমাদেরকে? শর্মিষ্ঠা বলছে, সাকরাইল হাওড়া থেকে। আর শর্মিষ্ঠা যেটা বলছে সেটা হচ্ছে ও যদি যায় ভেনাসে তাহলে সঙ্গে নিয়ে যাবে আমাকে, আর তার সঙ্গে ভীষণভাবে মিস করবে যেটা পৃথিবীর সেটা হচ্ছে আম লিচু, এগুলো ভীষণভাবে মিস করবে। যদি শুক্র গ্রহে যেতে হয় তাহলে এগুলো তো খেতে পারবে না, আর সেই জন্যই ও এগুলোই জন্যই মিস করবে। না গো না, গবেষকরা ওখানে যাচ্ছেন, মাটি টাটি পরীক্ষা করবেন, ওয়েদারটা কেমন আছে সেটা দেখবেন, সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করে তাঁরা কিন্তু ওখানেও গাছ ফাছ কিন্তু লাগাবেন, এবং গাছ লাগানো মানে পরিবেশটা সুন্দর হয়ে যাবে তৈরি। আম লিচুও যে সেখানে মিলবে না তা তো হতে পারে না, হলেও হতেও পারে যে আম লিচুও মিলতে পারে। এরপরে আমি সোজা যাচ্ছি কোথায়, যাদবেন্দ্রদার মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন, তিনি বলছেন যে তাঁদের গ্রামে কিন্তু বৃষ্টি হয়নি আজকে, মানে যাদবেন্দ্র দাদের ওখানে কিন্তু বৃষ্টি হয়নি, ঝলমলে পুরো রোদ্দুর। আজকে রোদ্দুরটা ঝলমলে লাগছে নাকি একেবারে সকাল থেকে গায়ে ফুটছে কি জানি বাবা। শুক্র গ্রহে যাওয়ার যদি সুযোগ পান আমাদের যাদবেন্দ্র দা, তাহলে তাঁর স্কুলের প্রিয় বন্ধু মানুষকে সঙ্গে নিয়ে যাবেন, আর ওখানে গিয়ে পৃথিবীবাসীকে প্রচুর গাছ লাগাতে বলবেন এবং প্লাস্টিক বর্জন করতে বলবেন। আর নিজে আপেল গাছ, আঙুর, এই দুটো গাছ আজকে লাগিয়েছেন, বাহ দারুণ ব্যাপার। আর ওখানে গিয়ে মানে শুক্র গ্রহে গিয়ে সুন্দর সবুজ পৃথিবী এবং আকাশবাণীর আর্যদের ভীষণভাবে মিস করবেন, এমনটা তিনি জানাচ্ছেন। আচ্ছা যদি আপনি যান অ্যাস্ট্রোনটদের সঙ্গে তাহলে ওই গবেষকদের একটু বলবেন তো, তারা যখন মাটি টাটি পরীক্ষা করবেন, কারণ সেখানেই শোনা যাচ্ছে যে ওই ভেনাসে নাকি ভবিষ্যতে ইন ফিউচার নাকি শহর হবে, এবং সেখানে ওই থাকবে হসপিটাল, থাকবে সেখানে রেস্টুরেন্ট, থাকবে তো সেখানে জিমখানা থাকবে, তাহলে সেখানে একটা কেন ওই স্টুডিও থাকবে না বলুন তো? সেখানে যদি কোনোভাবে ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক হয়ে যায়, FM ফ্রিকোয়েন্সি যদি হয়ে যায়, তাহলে ব্যাস আর কি হবে বলুন তো? সেখান থেকে বসেই তো আমরাও আবার কথাটা বলতে পারবো না, তো সেটাও হলেও হতে পারে, তাই মিস করার কিন্তু কোনো ব্যাপার থাকবে না। আর আজকে ফুড ফান্ডা ডিমের যে রেসিপিটা বললাম সেটা শুনেছেন এবং ভীষণ ভালো লেগেছে, তাই আজকে মানে আজকে নয় কিন্তু ট্রাই করবেন। আর আজকে ভোড়াইতে আমার একটা সেই লম্বা সার্টিফিকেট রয়েছে, নিজের মুখেই বলি, একটু নিজের ঢাক নিজেই একটু পেটাই, যদিও পুজো আসতে এখনও দেরি আছে কিন্তু তাতে কি, আরে বাবা নিজের ঢাকটা যখন পেটানোর সুযোগ পেয়েছি তখন একটু পিটিয়ে নিই। আজকে যাদবেন্দ্র দা যেটা বলছেন আজকে ভোড়াইতে আমার

অবশিষ্ট কলাতে বিশ্ব পরিবেশ দিবসের অনেক তথ্য আলোচনা, পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে সতর্কতামূলক আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, সমৃদ্ধ হলাম। থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে একেবারে সকাল 6টা থেকে থাকার জন্য। আর অসাধারণ উপস্থাপনা, এই বিষয়ে সবাইকেই এগিয়ে আসতে হবে। বাহ, খুব ভালো লাগলো, থ্যাংকস আ লর্ড দাদা। আর ভালো থাকবেন এই কথাই কিন্তু বলছেন আমাদের জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্রদা। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখেছেন চেক তো করতে হবে না? তো নিবেদিতা যেটা বলছে, আজকে বিশ্ব পরিবেশ দিবস, গাছ লাগাবে, বৃষ্টির মধ্যে বড় একটা সবেদা গাছ একজন দিয়েছিলেন, সেই গাছটা বাইরেও বসাবে। আর এই সুন্দর পৃথিবী ছেড়ে মন কোথাও যেতে চাইছে না, তবে শুক্র গ্রহেও যাবে ঘুরতে, এবং ওর পাশের সিটটাতে আমাকেই নিয়ে যাবে সেটা বলে দিয়েছে, তাই বুঝতে পারছি। আর যে মৌমিতাকেই পৃথিবী থেকে ছেড়ে যদি শুক্র গ্রহে যেতে হয় তাহলে ভীষণভাবে মিস করবে, সেজন্য মৌমিতাকেই নিয়ে যাবে। আর আজকের রেসিপিটা ফুড ফান্ডায় যে রেসিপিটা আমি আজকে বলেছি শেফ হয়ে, সেই রেসিপিটা আমাদের নিবেদিতারও ভীষণ ভালো লেগেছে, সেটা কিন্তু ও জানিয়ে দিয়েছে। এরপরে আমি যাচ্ছি কোথায়, শ্যামপুর হাওড়ায় বেলপুকুর তুংপাড়া থেকে দীপক কুমার তুং কি বলছেন, দীপকদা কি বলছেন সেটাই তো বলবো। ঝুনু বৌদিকেই সঙ্গে নেবেন, এ তো জানা বিষয়। দীপকদার যখন এসছে কথা মেসেজ, তখন যে ভেনাসে যখন যাবেন ভেনাস এক্সপ্রেসে চড়ে, তখন অবশ্যই ভাসতে ভাসতে ঝুনু বৌদিকেই সঙ্গে নেবেন, সেটা উনি আবার বলে দিয়েছেন। শুক্র গ্রহে গিয়ে দেখবেন এবং ওখানে গিয়ে তিনি গাছ লাগাবেন, গাছ যদি লাগানো যায় সেটা আগে তিনি ভালো করে গবেষকদের জিজ্ঞেস করবেন এবং তারপরে গাছ লাগবেন। শুক্র গ্রহ থেকে ফিরে এসে শুক্রবারের বিভিন্ন পরিবেশ নিয়ে গল্প এই পৃথিবীতে এসে করবেন। আর সবচেয়ে বেশি মিস করবেন চায়ের দোকানের আড্ডা, একদম সমস্ত কিছু কিন্তু জানা যায় ওই চায়ের দোকানে বসলেই। আর আজকের দিনে প্রচুর গাছ লাগাতে চাইছেন এবং এখন বেরোবেন বাড়ি থেকে, একটু পরেই নার্সারি থেকে গিয়ে গাছ কিনে আনবেন, আর তারপরে দীপকদা সেই গাছ এনে বাড়িতে লাগাবেন। খুব ভালো লাগলো দীপকদার এই মেসেজ, এই কথাগুলো যদি সত্যি সত্যি সবাই আমরা বাস্তবে এটা করতে পারি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের এই সুন্দর মানে পৃথিবীটা, পৃথিবীর পরিবেশটা সত্যি সত্যিই খুব ভালো থাকবে। শাওন বারাসাত থেকে আমাকে টেক্সট করেছে আজকে, হোয়াটসঅ্যাপে মেসেজও করেছে কিনা জানি না, তবে টেক্সট করেছে এটা দেখতে পাচ্ছি। শাওন কি বলছে, শুক্র গ্রহে গেলে ও ওখানের বায়ুমণ্ডলের মধ্যেই ভেসে থাকতে চায়, সৌরমণ্ডলের সব থেকে খারাপ অবস্থা হচ্ছে শুক্র গ্রহের পিঠ, তো ওখানে ল্যান্ড করলেই মুহূর্তের মধ্যে সব উবে যাবে, এতটাই গরম, পুরো ফ্রায়েড দশা নয় তন্দুর দশা নয়, একদম ভ্যানিশ হয়ে যাবে, এতই বায়ুমণ্ডলের চাপ এবং গরম, সেটা ও জানে, চাপ আর তাপ। শুক্র গ্রহে গেলে পৃথিবীর অক্সিজেন ভীষণভাবে মিস করবে আমাদের শাওন, কারণ ওখানে অক্সিজেন নেই বললেই চলে, শুধুই কার্বন ডাইঅক্সাইড। আর ওখান থেকে লাইভ স্ট্রিমিং যখন হবে তখন ও পৃথিবীবাসীদের বলবে, নিজের অবস্থা যদি শুক্রের মতো না করতে চাও তাহলে গ্রিন হাউস গ্যাস কম করে তৈরি করো, আর যদি ও পৃথিবী হতো তাহলে ওর স্টেটাসটা কী হতো সেটাও তো আজকে বলেছি সবাইকে তোমাদের শেয়ার করতে। শাওন কিন্তু বাধ্য ছেলের মতন সেই স্টেটাসটাও শেয়ার করেছে, দেয়ার ইজ নো প্ল্যানেট বি। আহা, দারুণ কিন্তু শাওন, এভাবেই তুমি আমার সঙ্গে থাকো, আমাদের সবার সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আরও প্রচুর মেসেজ কিন্তু এখনও রয়েছে, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কারণ আছি তো একদম 10টা পর্যন্ত। তোমার সেন্ড করা শুক্র কথা থেকে পৃথিবীর পরিবেশ দিবসে এই যে স্টেটাস, যে পৃথিবীর যে স্টেটাস আপডেট সেটাও আমি দেখছি, আরও দেখছি যেটা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা এক্সিবিশন কিন্তু চলছে শহর কলকাতায়, অতীত আর বর্তমানের মিশেলে, সেটা খণ্ড বিখণ্ড ঘটনাই এখন ক্যানভাসে ফুটে উঠেছে ছবি হয়ে। সেই প্রদর্শনী চলছে কোথায়, সীমাস আর্ট গ্যালারিতে, চলবে এই প্রদর্শনী 13 জুন পর্যন্ত, তাই আজই কিন্তু হতে পারে তোমার ডেস্টিনেশন এই এক্সিবিশন। আর এদিকে চলছে ভীষণভাবে গরম, তো গরমে কষ্টে নাজেয়াল হতে হতে হাল হয়ে সাহায্য করছে এখন যেটা, সেটা হচ্ছে পাকা পাকা আম, লিচু আর জাম। শর্মিষ্ঠা যেমনটা বলছে, পৃথিবী ছেড়ে যদি শুক্রে যেতে হয় তাহলে ভীষণভাবে মিস করবে। দেখো, হিমসাগর, ল্যাংড়া, ফজলি, বোম্বাই এই সমস্ত নয় গো, শহর কলকাতাতে এখন এই মুহূর্তে মিলছে দামি, সব থেকে মূল্যবান মিয়াজাকি আম যেমন মিলছে, তার সঙ্গে সঙ্গে মালয়েশিয়া, থাইল্যান্ডের আম, চাকাপাত থেকে চিয়াং মাই, সমস্ত কিছু কিন্তু এখন মিলছে শহর কলকাতায়। আমিও যাই, তবে আম কিনতে নয় গো, মন পাখির সঙ্গে আমি এখন উড়ান দিচ্ছি, কোথায়, শহর কলকাতায়।

0: আমিও কিন্তু মন পাখির ওই ডানায় ভর করে এখন সোজা যাচ্ছি একটা কমার্শিয়াল ব্রেকে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
4: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: 107 FM रेनबो, शांत सुरे सारा दिन, शांत सुरे सारा दिन।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: আর যে মৌমিতা আজকে রয়েছে নমস্কার কলকাতায় তোমার সঙ্গে, আর এই শুক্রবারে বসেই কিন্তু শুক্র গ্রহে যাওয়ার খবরটা তোমাকে আমি দিয়ে দিয়েছি, যেটা কিনা হতে চলেছে রাশিয়ার রসকসমসের ভেনাস এক্সপ্রেসে ভেসে যেতে তুমি পারবে ভেনাসে, সোজা শুক্র গ্রহে। আর সেটা হবে মাত্র কয়েক মাস পরেই 2027। আর এদিকে শুক্র গ্রহেই পাঠিয়ে ছিল একটা সময় জাপান শুক্রযান, 2010 সেটা পাঠিয়েছিল আকাতসুকি, 2015 থেকে সে শুক্রের অরবিটে ঘুরছিল এই আকাতসুকি, কিন্তু হঠাৎই জানো তো বিচ্ছিন্ন হয়ে গেল। সে বিচ্ছিন্ন হলো তো আরও অনেক কিছু কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, ওই যে তোমার আমার মানে মতো রাত জাগা বা বেশি করে যারা রাত করে খাওয়ার অভ্যেস আছে যাদের, তাদের সঙ্গেও কিন্তু একটা ব্যাপারটা মানে খাওয়া দাওয়ার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে। কিভাবে হবে, কেন বলছি কথা, আরে বাবা তোমাকে আমি সাবধান করছি, রোগ বালাই যে শুধু বাসা বাঁধবে রাত করে খেলে শরীরে যেটা যে হবে সেটাই নয়, সে কথা আমি বলছি না, যেটা জন্য বলছি সেটা হচ্ছে তোমাকে সাবধান করছি। অনেকের অভ্যেস আছে আমার মতন যে অনেক রাতে খায়, অনেক রাতে ঘুমোয়, কিন্তু লেট রাইজার আমি মোটেই নই, আমি একদম ঠিক ঠিক সময় মতো উঠে পড়ি এবং তোমাদের কাছে চলে আসি লাইভ। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলছি, যেটা যে তোমাকে চেঞ্জ করতে বলছি, যে অবশ্যই সাবধান করছি যে তোমার অভ্যেসে চেঞ্জেসটা আনো, কারণ দূরপাল্লার ট্রেনে সফর করবার সময়, জার্নির সময় কিন্তু রাত 11টার পর হাজার অনুরোধ করলেও, মাথা কুটলেও, পায়ে ধরলেও কিন্তু মিলবে না কোনো খাবার, এমনকি জলও কিন্তু মিলবে না রাত 11টা থেকে সকাল 6।

তা পর্যন্ত প্যান্ট্রি কার বন্ধ রেখেই ছুটবে সমস্ত ট্রেন। এই সময়টায় চা এমনকি খাবার জলের বাটলও কিন্তু মিলবে না। এবার থেকে ট্রাভেলের সময় যাতে ট্রাবলে না পড়ো, বিপদে যাতে না পড়ো, আগে ভাগে কিন্তু জাস্ট তোমাকে সাবধান করে দিলাম। যাব এবারে চেক করতে 9903659992। হুগলির অর্ণবদা আগরতলা থেকে বলছেন। কি বলছেন? কারণ অর্ণবদা হুগলিতে বাড়ি কিন্তু থাকে না আগরতলায়। তো আগরতলা থেকে অর্ণবদা যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে ওনার বউকে, মানে আমাদের বৌদিকে সঙ্গে নিয়ে যাবেন, আর ভীষণ ভালো রান্না করতে ও ভালোবাসে, মানে বৌদি খুব ভালো রান্না করেন, সেই জন্য অ্যাস্ট্রোনটদের গিয়ে সেখানে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন। যদি ওখানে মোটামুটি গিয়ে একটা গ্যাস ওভেনের ব্যবস্থা করে নিতে পারেন তাহলে কিন্তু তিনি এই কাণ্ডটা করবেন, এমনটা বলছেন। আর নিজে বসে কি করবেন? হাত কোলে নিয়ে বসে থাকবেন? মোটেই না, সুন্দর সুন্দর পেন্টিং করবেন এবং সেইগুলোই ফেসবুকে শেয়ার করবেন, সেই ছবিগুলো পৃথিবীবাসীর কাছে পাঠাবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন অর্ণবদা। লালমোহনদা কি বলছেন? লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে বলছেন, প্রথমে ভেবেছিলেন যদি এমন সুযোগ পান তাহলে যে আমার সুখে দুঃখে যে সব সময় পাশে আছে সেই গিন্নি অজন্তাকে পাশে নিয়ে যাবেন। দেখেছেন তো, কেউ ঝুনু বৌদিকে, অর্ণবদাও নিজে যাবেন বৌদিকে নিয়ে, আবার এদিকে লালমোহনদা তিনিও যাবেন অজন্তা বৌদিকে নিয়ে, মানে এমনটাই তিনি বলছেন। সেখানে গিয়ে মোবাইলে ছবি তুলবেন, কিন্তু ভেবে দেখলেন যেটা, মানে তার ইচ্ছে ছিল সেটাই যে অজন্তা বৌদিকে নিয়েই যাবেন ওখানে, কিন্তু ভেবে দেখলেন যেটা, না বাবা না, আমি তো যাবই না, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি পারবো না, আর থাকতে আমি ছাড়তে পারবো না তোমায়, তাই যাবো না, পৃথিবী ছেড়ে পারবো না আমি ছাড়তে তোমায়, তাই আমি যাবো না এই পৃথিবী ছেড়ে। ভেনাস এক্সপ্রেস যতই সে পরীক্ষা নিরীক্ষা করুক না কেন, ভেনাসে যাওয়া যাবে না। লালমোহনদা এমনটাই কিন্তু বলে দিয়েছেন। আর এদিকে লালমোহনদা তো বলে দিলেন, কিন্তু মাধাইদা কি বলছেন? মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে বলছেন যে আজকে শুক্রবার ঝড় বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানাচ্ছেন, মানে মাধাইদাদের জায়গাতেও কিন্তু এলাকাতেও ঝড় বৃষ্টি হয়েছে, ভোরবেলাতেই ওনাদের ওখানে ঝড় বৃষ্টি হয়ে গেল, আর এখন মেঘলা শান্ত পরিবেশ। এরপরে যেটা আমাদের মাধাইদা বলছেন সেটা হচ্ছে শুক্রগ্রহে যাবার সুযোগ পেলে পাশের সিটে নেবেন ছোট ছেলে আদর্শকে। ছোট ছেলেকে খুব ভালোবাসেন মাধাইদা, প্রত্যেকটা কথায় কিন্তু আদর্শের কথা চলে আসে, কারণ ও খুব ভ্রমণ পিপাসু। আর যাবার সময় সঙ্গে নেবেন আম, কাঁঠাল, নারকেল, লিচু গাছের বীজ, নানান ধরনের ফুলের বীজ, কারণ ওখানে গিয়ে বসিয়ে রেখে আসবেন তিনি, আর বিভিন্ন প্রান্তে ওগুলো আবার তিনি বসাবেন, আর ফল ফুল গাছের একদম ভরিয়ে দেবেন শুক্রগ্রহ, এমন ইচ্ছে কিন্তু তার রয়েছে। মানে বিজ্ঞানীরা যখন এক্সপেরিমেন্ট করবেন তখন তাদের পিছন পিছনে কিন্তু মাধাইদা ঘুরবেন এবং সেই বীজগুলোকে সেখানে রোপণ করার একটা ট্রাই করবেন, একটা চেষ্টা অন্তত তিনি করবেনই করবেন। পৃথিবীর যে জিনিসটা তিনি ভীষণভাবে মিস করবেন সেটা হচ্ছে পৃথিবীর রূপ, রস, গন্ধ, আর শুক্রগ্রহ থেকে পৃথিবীর মানুষকে, পৃথিবীবাসীকে বার্তা দেবেন, মেসেজ দেবেন আমাদের মাধাইদা, সেটা হচ্ছে পৃথিবীর থেকে সুন্দর গ্রহ ভূমণ্ডলে আর নেই, তাই এই সুন্দর পৃথিবী ছেড়ে মন কোথাও, মানে মনও কোথাও যেতে নাহি চায়, সেটাই কিন্তু মাধাইদা বহরু ঘোষপাড়া থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রয়েছে রয়েছে আরও অনেক বার্তা, আরও অনেক মেসেজ রয়েছে, আরও অনেক শুক্র কথা রয়েছে, তুমি তো সেন্ড করছো শুক্রগ্রহে পৌঁছলেই তুমি কি করবে না করবে সব কিছুই আমাকে জানাচ্ছ, আর FB লাইভ স্ট্রিমিংয়ে এসে কি বার্তা দেবে পৃথিবীবাসীদের সেসবও সেন্ড করছো। আর ওদিকে নাসা কিন্তু সেন্ড করলো শুক্রগ্রহে হিপ হপ গান, মিসি এলিয়টের গাওয়া দ্য রেইন সুপার ডুপার ফ্লাই গানটা তারা কিন্তু অলরেডি সেখানে সেন্ড করে দিয়েছে। পৌঁছতে সময় লেগেছে কতটা জানো? 14 মিনিট। মানুষের গাওয়া গান পৌঁছে গেল সোজা শুক্রগ্রহে, মানে ভেনাসে। আর ওদিকে আবার নেক্সট বৃহস্পতিবার হিপ হপ গাইবে মাঠে নোরা ফতেই। হ্যাঁ, নোরা ফতেই থাকছে তো, আর তার সঙ্গে থাকছেন, গাইবেন লিজা, মঞ্চ মাতাবেন পপ তারকা ভেলিন্ডা, থাকছে রক ব্যান্ড মানা। আর এদিকে আর মাত্র 6টা দিন, শুরু হবে বিশ্বকাপ ফুটবল, আর কদিন পরের থেকে কিন্তু শহর কলকাতা পুরো কি হবে একদম, মানে বিশ্বকাপ ফুটবলের ফিভারে জ্বরে কিন্তু ভুগবে। আর বর্ষা কবে আসবে কলকাতায়? আজ সকালে প্রাক বর্ষণ হয়েছে, আসবে আসবে, আর কয়েকদিনের মধ্যেই আসবে, সে যবেই আসুক না কেন, তোমাকে আজকে শুক্রবারে মারাত্মক গরমেও কিন্তু যেতে হবে বাজারে, ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, বাজারমুখী হতে হবে খাওয়া দাওয়ার জন্য, আর মন ভালো করার জন্য শুনতে হবে গান। এখন এমন একটা ট্র্যাক আসছে যে পারফর্ম করবে বিশ্বকাপ মঞ্চে, সেই নোরা ফতেহি, শ্রেয়া আর রাইভানির গানই কিন্তু এখন থাকছে 107 FM রেনবো। নমস্কার কলকাতায়।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:41 হয়ে 47 সেকেন্ড। ঘড়ির সঙ্গে সময় মতো তোমাকে আমাকে ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন থাকাটা মাস্ট। সময় মতো খেতে হবে, বাজারমুখীও হতে হবে। তবে বাজারে যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার আসবে কি না, সেই ব্যাপারে না একটা ডাউট আছে, সন্দেহ আছে। গরমে তো পারদ চড়ছে, কিন্তু এই পারদ চড়লেও বেড়েছে কিন্তু তার সঙ্গে সবজি আনাজের দাম। দেখো, নাগালের মধ্যে দাম থাকার কথা কিন্তু এই গরমে, অথচ বাজার গরম, অগ্নিমূল্য কিন্তু এখন সবজির। আর এই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই টিউন করো 107 FM Rainbow, কারণ তুমি তাহলে জানতে পারবে এই বাজারের দরদাম এখন কেমন চলছে, কোনটার কি দাম, সব কিছু জানার জন্য অবশ্যই অবশ্যই প্রতিদিন সকালে কিন্তু 107 FM Rainbow টিউন করো একটা বার।
4: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর, প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
3: গ্যাসের তো দাম বেড়েছে বেশ কিছুদিন হলো, তবে তার সঙ্গে সঙ্গে ওই মিনিকিট থেকে বাঁশকাঠি চাল, তাদের দামটাও বেড়েছে। আর তার সঙ্গে গোবিন্দভোগ চাল, সেও বেড়ে কিন্তু 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। পোস্ত ছাড়া কি চলে বলো তো? পোস্ত 2200 থেকে 2300 টাকা কিন্তু এখন কেজি। আর এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে সর্ষের তেলের দামটাও কিন্তু ধুম করে বেড়ে গেছে। আর যেটা হচ্ছে সবজির দিকে যদি তাকাই, মোটামুটি যা সবজির দাম হয়েছে তাতে ওই প্যাকেট ভর্তি যে বাজার আনা যাবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তবে পকেট ভর্তি টাকাটা কিন্তু নিয়ে যেতেই হবে বাজারে। আলু ছাড়া কোনো সবজির দাম কিন্তু আগের মতো নেই। 12 থেকে 22 টাকার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির আলু, মিলছে জ্যোতি আলু, মিলছে 12 টাকায়, চন্দ্রমুখী 22 থেকে 23 টাকায়, এরকম দাম রয়েছে। নৈনিতাল মোটামুটি ওই 18 থেকে 20 টাকা এমনটাই কিন্তু রয়েছে খুচরো বাজারে। রোজই কিন্তু চড়ছে, তার সঙ্গে সঙ্গে পেঁয়াজ।

দামটা একটু ভালো জাতের পেঁয়াজ যদি তুমি কিনতে চাও তাহলে কিন্তু 40-50 টাকা লাগবেই, আর মোটামুটি যদি পেঁয়াজ কেনো 25-30 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। বাজারে সস্তা রয়েছে যেটা, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো, 30-35 টাকা কেজি। আর লাউ বাদে, মানে লাউ তো আছে, তার সঙ্গে চাল কুমড়ো সাইজ অনুযায়ী 40-50 টাকা পর্যন্ত কেজি রয়েছে। গরমের প্রধান আনাজ পটল, ঝিঙে, ঢ্যাঁড়স সব আছে, সবই রয়েছে। তবে হাফ সেঞ্চুরির মধ্যেই কিন্তু তারা আটকে রেখেছে নিজেদেরকে। নানা রকম ডাঁটা গরমের বাজারে কিন্তু অ্যাটেন্ডেন্স মিলছে, আর সেই ডাঁটার ডাঁটেই পিলে পুরো চমকে যাচ্ছে। সজনে ডাঁটা এখন সেভাবে পাওয়া যাচ্ছে না, তবে যেটা মিলছে সেটা হচ্ছে নাজনে। আর দেশি নাজনে এখন সেই 100 টাকায় কিন্তু ছুঁয়ে রয়েছে। বেঙ্গালুরু থেকে আসা চালানি ডাঁটা মোটামুটি 200-250 টাকা রয়েছে, আর লাল ডাঁটা 40 টাকা। বেগুন কিন্তু আবার ছুঁয়েছে আগুন, মানে 100 টাকা ছুঁয়ে ফেলেছে। আর এখন এঁচোড় যেমন আছে বাজারে, তেমন পাকা কাঁঠালও মিলছে। কাঁঠাল, আস্ত কাঁঠাল কিনবে নাকি একটু কোয়া কিনবে, মানে ভাঙা কাঁঠাল কিনবে, সেই অপশনটাও কিন্তু মিলছে। আর তার সঙ্গে যেটা মিলছে সেটা হচ্ছে প্রচুর আম মিলছে এখন, সেই হিমসাগর, ল্যাংড়া বা গোলাপ খাস বা ওই বোম্বাই, সমস্ত আমই কিন্তু এখন রয়েছে বাজারে। আর সেই সমস্ত সঙ্গে যদি তুমি মনে করো একটু ডাবের জল খাবে, গলা ভেজাবে ডাব, ডাবের সঙ্গে নেই কোনো ভাব, কারণ ডাব কিন্তু এখন সেই 80-90 টাকা পিস রয়েছে। তবে নারকেলের দামটা কিন্তু রয়েছে মোটামুটি 30-35 টাকার মধ্যেই পিস হিসেবে। ওইদিকে সবজি বাজার থেকেই আবার কি ফিশ বাজার, ফিশ ফিশিয়ে ডাকছে তো আমাকে। রুই, পাবদা, গলদা সবই কিন্তু এখন রয়েছে বাজারে, আর সবাই আছে বটে, মানে লোটে বা ওই রুই বাটা সবাই আছে বটে। পাবদা গলদা দামে বেড়েছে এক গাদা, পমফ্রেট 800 টাকা কেজি, পার্শে রয়েছে এখন 700 টাকা মতো। রুই কাতলা এরা 350-400 টাকা কেজি, বাটা 180-200 টাকা কেজি। ইলিশ খুব একটা মিলছে না, তবে মিললেও হাত দেওয়া যাচ্ছে না, মানে প্রচুর দাম রয়েছে গো, 3,500-4,000 টাকা পর্যন্ত কেজি রয়েছে। আর মাটন 950-1,000, করো না তুমি মুখটা বেজার। আর শোনো না, সোনা, সোনা কিন্তু দামটা জিএসটি সমেত 22 ক্যারেটের সোনার দাম কিন্তু এখন 1,43,000 টাকার একটু বেশি। কি ভাবছো বলো তো, সোনা কিনবে? না গো, না, সোনা কিনো না এখন। সোনা মুখ করে ফিয়ন্সের কানে কানে তুমি বরং এই গানটা গাও। আরে গান না জানো কি হয়েছে, লিপসিঙ্ক করো, সেজন্যই তো তোমার কানে এই গানটা রাখছি। তোমার ফিয়ন্সের কানে কানে জাস্ট বলো সোনা। আর কি চাই বলো তো, আর কিচ্ছু বলবো না, শোনো গানটা।

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: Shunchen. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
1: 107 FM Rainbow Te. Namaskar Kolkata.
2: Namaskar Kolkata.
3: Rainbow Time Check.
4: Rainbow Time Check.
5: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:50 হয়ে 15 সেকেন্ড। তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা 107 এফএম রেনবোতে। আর এই শুক্রবারে বসেই কিন্তু আরজে মৌমিতা তোমাকে শুক্রগ্রহে যাওয়ার কথাটা জানিয়ে দিয়েছে। আরে বাবা, আমি কোনোভাবে অর্গানাইজ করছি না বা অ্যারেঞ্জ করছি না তোমাকে শুক্রগ্রহে পাঠানোর জন্য। যেটা করছে সেটা হচ্ছে রাশিয়ার রসকসমস। তো তারাই কিন্তু ভেনাস এক্সপ্রেসে চড়িয়ে পুরো 4 অ্যাস্ট্রোনটের সঙ্গে আরও 2 ট্রাভেলারকে নিয়ে যাবে, পর্যটককে নিয়ে যাবে সেই শুক্রগ্রহে, এমনটাই কিন্তু তারা বলছে। সেই ইনফরমেশনটা কিন্তু আমি জাস্ট আরজে মৌমিতা তোমার সঙ্গে শেয়ার করছি, শুক্রবারে বসেই শুক্রগ্রহে যাওয়ার কথা। তো তুমি সেখানে যদি যাও, যদি পরীক্ষা নিরীক্ষায় পাশ করে যাও, তাহলে তুমি সেখানে গেলে এবং তোমার সঙ্গে পাশের সিটে কাকে নেবে সেটা বলবে, বলছো সেটা। আর তার সঙ্গে সঙ্গে তুমি এটাও জানাচ্ছ যে সেখানে গিয়ে পৃথিবীর কোন জিনিসটাকে তুমি ভীষণভাবে মিস করবে। আর ওখানে গিয়েই বা তুমি হাত খোলে তো বসে থাকবে না, সায়েন্টিস্টরা গবেষকরা কাজ করবেন, তুমি তাদের সঙ্গে কী করবে, তোমার কাজটা কী হবে সেটাও আজকে বলে ফেলছো। তার সঙ্গে সঙ্গে FB লাইভ স্ট্রিমিং যখন হবে, তখন তুমি সেই শুক্রগ্রহে থেকে কী বলবে পৃথিবীবাসীকে সেটাও আজকে জানাচ্ছ। আর যদি পৃথিবী যদি তোমার আমার মতন হোয়াটসঅ্যাপ বা এই ফেসবুক যদি ইউজ করতো, মোবাইল যদি ইউজ করতো, তাহলে তার স্টেটাসটা কী হতো আজকে এই পরিবেশ দিবসে, সেটাও কিন্তু তুমি পৃথিবী হয়ে আজকে জানিয়ে দিচ্ছ 9903653992 তে। আমি তো সেই সমস্ত কথা চেক করবো বলেই রয়েছি, একদম 10 পর্যন্ত আছি আমি তোমার সঙ্গে। আর তোমার সেই শুক্র কথা থেকে পৃথিবী কথা সব কিছুই আমি শেয়ার করব যা তুমি সেন্ড করছো আমাকে। মুন্না সর্দার বলছে, মুন্না সর্দার হাওড়া মুন্সিডাঙ্গা সর্দারপাড়া থেকে কি জানাচ্ছে, বলছে যে ও শুক্রগ্রহে যাবে যখন সঙ্গে নেবে ওর 4 বছরের মেয়েকে, একশা খাতুনকে ও সঙ্গে নিয়ে যাবে, অক্ষা খাতুনকে নিয়ে যাবে। এবং সেটা গতকাল ছিল অক্ষার 4 বছর জন্মদিনটা জাস্ট হয়েছে, কমপ্লিট হয়েছে 4 বছর। তো সেই জন্য ও তাকে সঙ্গে নিয়ে যাবে, আর ওদের ওখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে সে কথাটাও কিন্তু জানিয়েছে আমাকে। কিন্তু যেটা জানায়নি সেটা হচ্ছে আজকে শুক্রগ্রহে গিয়ে ও কী মিস করবে বা কী করবে সেটা কিন্তু আজকে আমাকে ও জানায়নি। অর্জুন সিং তামিলনাড়ু থেকে কী জানাচ্ছেন আমাকে, শুক্রগ্রহে বসে অবশ্যই মা বাবা আর পোষ্যগুলোকে ভীষণভাবে মিস করবে আমাদের অর্জুন, সে কথাও জানিয়েছে। আর পৃথিবী যদি ও হয় তাহলে ও এটাই বলবে, তোমরা এবার থামো, বন্ধ করো তোমাদের এই লালসা পূরণের চাহিদার যে খেলা সেটা এবার বন্ধ করো, এটাই হবে পৃথিবী হয়ে ওর স্টেটাস। আর শান্ত থাকতে দাও, আমার পক্ষে সবুজ অরণ্যের রোপণ করো, ভরিয়ে দাও গাছে গাছে, এমনটাই কিন্তু বলছে অর্জুন। না, চাই না তোমাদের কংক্রিটের পরিবেশে আমাকে ছবি করে দেওয়ালে ঝুলিয়ে দিয়ে তোমাদের কল্পনা করে এই প্রকৃতির কবিতা কাব্য আমি শুনতে চাই না, এমনটাই কিন্তু বলছে পৃথিবী হয়ে একেবারে স্টেপ বাই স্টেপ কিন্তু ও জানিয়ে দিচ্ছে। আর এইটাই কিন্তু করেছে আজকে অর্জুন সিং তামিলনাড়ু থেকে, এই মেসেজ কিন্তু আমাদেরকে সেন্ড করেছে এবং পৃথিবী হয়ে ও ওর নিজের স্ট্যাটাসটাও কিন্তু পৃথিবীর হয়ে ও দিয়ে দিয়েছে। এরপরে আমি সোজা কোথায় যাচ্ছি, তামিলনাড়ু থেকে একদম সোজা চলে আসছি দমদম ক্যান্টনমেন্টে, কারণ সোমনাথ দা রয়েছেন। সোমনাথ ঘোষ কি বলছেন, ভেরি গুড মর্নিং, ভেরি নাইস টপিক, ভেনাস এক্সপ্রেসে পাশে থাকবে। ওই দেখো, আর যে মৌমিতাকে ঠিক নিয়ে যাচ্ছে, ভালোবাসে যে প্রচণ্ডভাবে, সেই জন্যই তো নিয়ে যাবে আর যে মৌমিতাকে। আমি জানি সোমনাথদা এমন

0: যে বলবেন সোমনাথদা তো পাশের সিটে আমাকে নিয়ে যাচ্ছেন, আর যেটা মিস করবেন সেটা হচ্ছে শুক্রগ্রহে গিয়ে স্যালারি টাকাটা ভীষণভাবে মিস করবেন। আরে বাবা, বেশি দিনের জন্য যেতে হবে না, ছটা দিনের জন্য আপনাকে এই সুযোগটা দিচ্ছে। ছ দিনে আপনারা কত টাকা পাবেন আর যাবেন বলুন তো? এখনও মাসের শুরুতে যাবেন আর শেষে যাবে সে সমস্ত কথা হয়নি, তো সেখানে গিয়ে আপনাকে পুরোপুরি থেকে যেতে হবে না, মাত্র ছটা দিনের জন্য আপনি যাবেন। সেই ছটা দিন স্যালারির টাকা এমন কিছু একেবারে কাটাকুটি করবে না, তাই না? আর এর পরে যেটা বলছেন যে এই ভেরি নাইস অনুষ্ঠান সেটা মিস করবেন। কি করে মিস করবেন? সঙ্গে তো পাশের চেয়ারেই বলছেন আমাকে বসাবেন, আবার এদিকে বলছেন মিস করবেন। আরে বাবা, ওখানে গিয়েও মৌমিতার টকটক টকটক করে একদম টকেটিপের মতনই টকটক করেই যাবে। আর মেসেজ দেবেন পৃথিবীবাসীদের জন্য, যেটা সেটা হচ্ছে যে এখন দিন দিনকাল পাল্টেছে, তো সৎভাবে বাঁচার চেষ্টা করো, ব্যাস আর কিছু না। এর বেশি আর বেশি বেশি করে গাছ লাগাও সোমনাথদা, এমনটাই কিন্তু পৃথিবীবাসীকে সেই শুক্রগ্রহে থেকে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ে এসে কিন্তু এমনটাই কিন্তু বলবেন, বলে দিয়েছেন আমাদেরকে। রয়েছে আরও আরও অনেক কথা, আরও অনেক বার্তা তুমি তো সেন্ড করছো এই পৃথিবী ছেড়ে, মানে যদি তোমাকে শুক্রগ্রহে যেতে হয়, শুক্র পৃথিবীর একদম যমজ গ্রহ যে ভেনাস, সেই সুযোগটাই কিন্তু দিচ্ছে। ভেনাস এক্সপ্রেসে চড়ে শাঁ করে সোজা শুক্রগ্রহে চলে যাওয়া যাবে, যদি কিনা তুমি রাশিয়ার রসকসমসের দেওয়া যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি উতরে যাও, যদি পাশ করে যাও, তাহলে কিন্তু তোমার সামনে সেই সুযোগটাই রয়েছে। তুমি তো আমাকে জানাচ্ছ সব কথা, আর আমি এবার কি করব বলো তো? তোমার কথাও তো আমি তোমাকে বলছি এবং আরও বলবো, আমি তার জন্যই তো থাকছি। কতক্ষণ? না না, 8:55 হয়ে 10 সেকেন্ড হয়েছে, মানে আমি এবার চলে যাব, স্টুডিও লিভ করব, এমনটা নয়। আমি এখনও লাইভ আছি, ঠিক 10টা পর্যন্তই আমি তোমার সঙ্গে থাকব। তুমি তো সেন্ড করছোই আজকে তোমার কথা, তার সঙ্গে সঙ্গে যেটা বলছি, আমি যেমন তোমাদের কথা জানতে ভালোবাসি, তোমাদের মেসেজ দেখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, শেয়ার করতে ভালোবাসি, ঠিক তেমনই কিন্তু ভালোবাসি কথা বলতে আর গান শুনতে। নানা ধরনের গান তো শুনি তুমি আমি, এমন কিছু গান আছে যা তোমাকে আমাকে নস্টালজিক করে তোলে, আবার সেই গানগুলো শুনলেই মানুষ কিন্তু নাচতেও বাধ্য হয়। এখন তেমনই একটা গান আসছে 107 FM রেনবোতে, ইন্ডি পপ নাজিয়া হাসানের গাওয়া, প্রত্যেকটা নাম্বারই তো একদম সুপার ডুপার হিট। যদিও নাজিয়ার লাইফটা কিন্তু স্ট্রেসে ভরা ছিল, কিন্তু তার গাওয়া গান শুনলে আমাদের লাইফ থেকে স্ট্রেসটা সত্যি সত্যি একদম ভ্যানিশ হয়ে যায়। তো এখন সেরকমই ভ্যানিশ হবে, তবে আর যে মৌমিতা কিন্তু ভ্যানিশ হচ্ছে না। আর যে মৌমিতা কি বলছে, যাচ্ছে আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আপাতত ইন্ডিপপ নাজিয়ার শুনতে শুনতেই কিন্তু চলে যাচ্ছি পরের ঘন্টায়, থেকো আমার সঙ্গে 10টা পর্যন্ত।
1: FM রেনবোতে ইন্ডিপপ প্লেলিস্ট, ইন্ডিপপ

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সুরাটে 200 শয্যাবিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন তিনি। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, জনকল্যাণের মতো বিভিন্ন ক্ষেত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন দিল্লির সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে উল্লেখ করেছেন পুতিন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যে কঠোর পরিশ্রম করে চলেছে দেশের অর্থনৈতিক বৃদ্ধি তারই প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে এরাজ্যেও গতকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অনুষ্ঠানের শিরোনাম একটি গাছ মায়ের নাম 2026। তোলাবাজির অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে, আজ তাকে আদালতে তোলা হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশেও আজ বৃষ্টি হতে পারে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 27 সেকেন্ড। তুমি শুনছো আরজে মৌমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার।

সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে এবং আকাশ এখনো পর্যন্ত পুরো গোমড়ামুখো হয়ে থাকলেও একটু পরেও কিন্তু একটু হলেও রোদ্দুর উঠতে পারে। তবে ঝড় বৃষ্টির চান্সেস কিন্তু আজকে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, আর বৃষ্টি কিন্তু ওদিকে হচ্ছে শুক্র গ্রহে। অ্যাসিড বৃষ্টি সঙ্গে লাভা ফ্লো চলছে, আর তারই সঙ্গে সেখানেই মিলেছে 3 মাইল লম্বা হিমবাহ অঞ্চল। আর সেখানেই নাকি হবে আস্ত একটা শহর, যেখানে থাকবে ছোট ছোট বাড়ি, হসপিটাল, এমনকি শরীরচর্চার জিমখানাও। এমনই তো প্ল্যান নিয়ে এগিয়ে চলেছে রাশিয়া। তো ইন ফিউচার সেই শহর যেখানে কিনা করা যাবে, তাই তো 4 অ্যাস্ট্রোনটকে নিয়ে তারা যাচ্ছে সেখানে, পাঠাচ্ছে রসকসমস। তো এই 27 সালে, মানে নেক্সট ইয়ারের 27 সালে 6 সিটের ভেনাস এক্সপ্রেস যাবে শাঁ করে উড়ে ভেনাসে। 4 জন নভোচারিত যাচ্ছেন, এই সঙ্গে 2 জন সাধারণ মানুষ, সাধারণ পর্যটক হিসেবেও কিন্তু আর কি যেতে পারবেন, সুযোগ পাবেন। আর সেই রসকসমসের নেওয়া পরীক্ষায় যদি একবার পাশ করে যাওয়া যায় তাহলেই ব্যাস ছাড়পত্র মিলে যাবে সেখানে যাওয়ার। ভেনাস এক্সপ্রেসে চড়ে সোজা একদম ভেনাসে যাওয়ার কিন্তু ছাড়পত্র মিলে যাবে, সঙ্গে তোমার পছন্দের কাউকে কিন্তু নিয়েও যেতে পারো তুমি, সেই অপশনটাও কিন্তু দিচ্ছে তারা। আর আজকে শুক্রবারে বসেই তো এই নেক্সট ইয়ারে 2027-এ যাতে কিনা তুমি পর্যটক হতে পারো, শুক্র গ্রহে যাওয়ার সেই সুযোগ যাতে পাও, সেই ইনফোই শেয়ার করছি তোমাকে। আর তুমিও কিন্তু সেন্ড করছো শুক্রবারে বসেই শুক্র গ্রহে যেতে পারলে তুমি কি কি করবে আর কি করবে না, যেমন জানাচ্ছ তুমি তেমনই তুমি বলছো যে সেখানে পৌঁছেই তুমি পৃথিবীর কোন জিনিসটা ভীষণভাবে মিস করবে, PNPC আড্ডা নাকি ঝগড়া নাকি মাছের ঝোল ভাত, কি আর কি তুমি মিস করবে বলছো। এবং তার সঙ্গে এটাও জানাচ্ছে যে বোতল বোতল জল খাবার কিন্তু বায়না করলে সেখানে কিন্তু মিলবে না, এটা কিন্তু তোমাকে আর যে মমিতা বলে দিয়েছে। আর সেন্ড করছো সেই সমস্ত কথা শুক্রে ভেসে বেড়াতে বেড়াতে তুমি কি করবে, পৃথিবীবাসীকে লাইভ স্ট্রিমিংয়ে তুমি এসে কি বলবে সেই বার্তা যেমন বলছো, তার সঙ্গে সঙ্গে পৃথিবীও যদি তোমার আমার মতো হোয়াটসঅ্যাপ স্টেটাস দিত, বা ধরো তুমি যদি নিজে পৃথিবী হয়ে যেতে, তাহলে তোমার আজকে পরিবেশ দিবসে হোয়াটসঅ্যাপ স্টেটাসটা কি হতো সেটাও কিন্তু তুমি আজকে সেন্ড করছো 9903659392। 10টা পর্যন্ত আছি লাইভ, তোমার বার্তা সবার সঙ্গে শেয়ার করব বলে। আর এই ঘন্টায় থাকবেন ডক্টরও, আজকে কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যা অনেকেরই কিন্তু হয়ে থাকে, সেটা হচ্ছে হজমের সমস্যা। অনেকের আবার একটু পেট ফাঁপা লাগে, একটু কিছু খেলো খাওয়ার পরেই মনে হচ্ছে যেন পেটটা ভর্তি হয়ে গেল, তো খাওয়ার পরে প্রায় পেট ব্যথা হয়, এমনও কিন্তু প্রবলেম আমরা প্রায় কিন্তু ফেস করি। পরীক্ষা করলে যেটা দেখা যায়, যেটা জানা যায় যে পিত্তথলিতে নাকি পাথর হয়েছে। এই গল ব্লাডারের স্টোন খুব কমন হলেও কিন্তু অনেক কিছুই রয়েছে যা থেকে মানে অনেক সময় জটিলতা সৃষ্টি করতে পারে। আজকে হবে এই সমস্ত নিয়ে কথা, ডক্টরের গাইডলাইন আমরা নেব, সাজেশনস নেব এই ঘন্টাতে। হ্যালো ডক্টরে, আছি তো একদম 10টা পর্যন্ত তোমার কাছাকাছি, তোমার পাশাপাশি আছি। আরে বাবা, আমি তো ফিরে এসেছি একদম চেনা জানা ঘরে 107 FM রেনবো। নমস্কার কলকাতায় তৃতীয় ঘন্টায়।

ফিরে এসেছি তো, একদম চেনা জানা ঘরে ফিরে এসেছি। এসেছি এখন তৃতীয় ঘন্টায় নমস্কার কলকাতা। দশটার আগে কিন্তু আমি কিছুতেই কোথাও যাচ্ছি না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, একদম দশটা পর্যন্ত আছি তোমার সঙ্গে। আর এদিকে আসছে কিন্তু তোমার কাছ থেকে সেই শুক্র গ্রহে যাওয়ার কথা থেকে আসছে, সেখানে বসে লাইভ স্ট্রিমিংয়ে কী বলবে পৃথিবীবাসীকে সেই কথাও কিন্তু আমি দেখছি। আর ওদিকে কথা রয়েছে তো নতুন বছরের শুরুতেই, 27 সালে শুক্র গ্রহে যাবে ভেনাস এক্সপ্রেস, যেমন তেমন কিন্তু যাবে চন্দ্রযান 4 চাঁদে। ডেট ফিক্স না হলেও টার্গেট কিন্তু ফিক্স। আর ওদিকে ফিক্স তো এই বছরে আরও বেশি করে সবুজায়ন হবে শহর কলকাতায়। তবে যেটা মানে যেখানে সেখানে যা খুশি গাছ বসিয়ে কিন্তু একদমই নয়, তাতে উষ্ণায়ন থেকে রেহাই কিছুতেই মিলবে না। কারণ অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জার্মানির মিউনিক এবং হংকংয়ে এই পরীক্ষাটা চালিয়েছেন গবেষকরা, এবং তাঁরা দেখেছেন যে বড় গাছের সঙ্গে না সেখানে রয়েছে অনেক বেশি পরিমাণে ঝোপ জঙ্গল, ছোট গাছ, যা কিনা ঠান্ডা রাখছে প্রকৃতিকে। দেখা গেছে গাছগাছালিতে ভরা এমন সমস্ত জায়গায় সাধারণ যে টেম্পারেচার রয়েছে সেই শহরে, অথচ এমন গাছগাছালি জায়গায় কিন্তু 18 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কমে গেছে সাধারণ যে টেম্পারেচার থাকে তার থেকে। ইঁট পাথর কংক্রিটের জঙ্গলে ভরা এলাকা থেকে কিন্তু সেইখানকার টেম্পারেচার 18 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কমতে পারে। তাই কলকাতায়ও এবার পার্কে বা বিভিন্ন এলাকাতে বড় গাছের পাশে ঘাস লাগানো থেকে হার্বস, শ্রাবস, এইরকম আর কি, শ্রাবস বলতে গুল্ম জাতীয় যে সমস্ত গাছ সেগুলো লাগানো হবে। আর এখন হবে তোমার বার্তার দেখা শোনা। 9903653992 রয়েছে তো টেক্সট। এবারে টেক্সটে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ যা শেয়ার করছো সেটাও তো অবশ্যই বলবো, তবে এখন একটু টেক্সটে যাচ্ছি। আন্ডি কলকাতা থেকে কি বলছে, হাই গুড মর্নিং, ভোরের সানরাইজ নিউজ গার্ল, মিষ্টি ভয়েস মৌমিতা। উফ, কত বড় না একেবারে আমাকে প্রথমেই সম্বোধন করেছেন। তারপরে কি লিখছেন যে যদি উনি ভেনাস এক্সপ্রেসে চড়ে শুক্র গ্রহে যান তাহলে সঙ্গে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যাবেন, আর সেখানে গিয়ে প্রথমেই ছবি তুলবেন, প্রচুর সেলফি তুলবেন, এমনি ছবি তুলবেন, তারপর সেখানে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাবেন শুক্র গ্রহে, এবং গাছ অবশ্যই গাছ বসাবেন। তারপর সেই শুক্র গ্রহ থেকে পৃথিবীবাসীর উদ্দেশ্যে বলবেন লাইভ যে ছবি, সেই ছবিগুলো যেগুলো তুলছেন সেই ছবিগুলো তিনি পাঠাবেন, এমন ইচ্ছে কথাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন আন্ডি, সেই একদম কলকাতা থেকে তিনি জানিয়েছেন। এরপর আমি সোজা যাচ্ছি কোথায়, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে সেটাই বলবো। আমি যদি মানে রজত যদি শুক্র গ্রহে যায় তাহলে ও ফেভারিট আরজে মৌমিতাকে সঙ্গে নিয়ে যাবে। বাপরে বাপ, মৌমিতার কি ডিম্যান্ড, মানে নিজেরই কেমন যেন লাগছে ভাবতে গো। তোমরা সবাই কেমন বলছো, বৌদিদের পাশাপাশি আর যে মৌমিতাকেও তোমরা কিন্তু ভুলছো না, তোমরা মৌমিতাকেও নিয়ে যেতে চাইছো, আর মৌমিতাও কিন্তু এক পায়ে রাজি তোমার সঙ্গেও যেতে। তো রজত আর কি বলছে, ওখানে গিয়ে সব ঘুরে দেখবে, এবং এতটাই শুনেছে যে পৃথিবীর যমজ ভাই শুক্র, তো সব যাচাই করে কিন্তু অবশ্যই দেখবে। শুধু শুনলে তো হবে না, পরীক্ষাটাও তো করতে হবে, সেজন্যই বলছে রজত এমনটা। আর এফবি লাইভ স্ট্রিমিং করবার যদি সুযোগ থাকে তাহলে মানুষকে মানে পৃথিবীবাসীকে ওখান থেকে বলবে, দারুণ লাগছে পৃথিবী, পৃথিবীতে তো রোজ থাকি তো এখানে এসে ভালো লাগছে, কদিন তোমরাও এসে এখানে ঘুরে যাও। মানে দীপুদা কনসেপ্টটা জাস্ট সরিয়ে দাও, কারণ পর্যটক হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে, একটা অপশন রয়েছে তোমার সামনে, সেই দরজা খুলে দিচ্ছে রাশিয়ার রসকসমস। তাই দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং বাদ দিয়ে এবার কিন্তু ট্রাভেল করতেই পারো ট্রাভেলার হয়ে সোজা শুক্র গ্রহে। আর যেটা বলছে রজত যে মিস করবে ভালো ভালো খাবার, আড্ডা, বন্ধু বান্ধব, এদেরকে ভীষণভাবে মিস করবে, কারণ একজন মাত্র কাউকে নিয়ে যাওয়া যাবে, আর সেটাও আর যে মৌমিতাকেই নেবে, বন্ধু বান্ধব নিচ্ছে না। পৃথিবী যদি ও হয় তাহলে, বা পৃথিবী যদি নিজে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আর কি করতো, তাহলে স্টেটাস কি দিত, সেটা হচ্ছে ব্যাটারি লো, ফর চার্জিং ট্রেজ আর রিকোয়ার্ড। ঠিক তাই, গাছ লাগাও, এবং গাছটা লাগালে কিন্তু অটোমেটিক চার্জড আপ হয়ে যাবে। কাল যা বৃষ্টি হলো সন্ধেবেলা, মানে রজতদের ওখানে খুব বৃষ্টি হয়েছে, ঠান্ডা করে দিয়ে গেছে। বাহ, যেমন ঝড় হয়েছে তেমন তার সঙ্গে বৃষ্টিও হয়েছে। আজ সকালে শহর কলকাতায় সামান্য হলেও কিন্তু বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টি ভেজার দিনেই কিন্তু আমি, তুমি, আমরা সবাই কিন্তু, মানে যারা ভিজেছে তারা মোটামুটি কিন্তু খুশি। জানি না আমি এখন স্টুডিওর বাইরে বেরোলে কতটা গরম আছে নাকি বৃষ্টি ভিজে একটু ঠান্ডা ঠান্ডা সুন্দর সুন্দর ওয়েদারটা হয়েছে, সেটা আমি দেখবো যতক্ষণ না আমি বাইরে বেরোচ্ছি, বুঝতে পারছি না। পূর্ব বর্ধমানের মালম্বা গ্রামে বৃষ্টি হলেও এখন কিন্তু মেঘলা রয়েছে, সূর্য কিরণ সোম জানিয়ে দিয়েছে। সূর্যর কিরণ কিন্তু এখন সেইখানে, মানে সোম যদিও তার সারনেম, কিন্তু শুক্রবারে তিনি বলে দিচ্ছেন সূর্য কিরণ সেভাবে এখন নেই, কারণ একদম মেঘলা রয়েছে। পরিবেশ দিবসে গাছেরাও যেন আমেজ এতে ফিরে পেয়েছে। খুব ভালো লাগলো তোমার মেসেজ পেয়ে, এখনও রয়েছে প্রচুর প্রচুর মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কারণ আছি তো একদম 10টা পর্যন্ত
পর্যন্ত তোমাদের সঙ্গে। তুমি তো সুযোগ পেলে ভেনাস এক্সপ্রেসে চড়ে ভেনাসে যাবে সে কথা সেন্ড করছো, তবে তোমাকে বলে রাখছি ফাস্ট ফুড থেকে মাটন চিকেন এইসব কিন্তু খাওয়ার বায়না করো না সেখানে গিয়ে।

0: সব মিলবে না। তবে মিলবে যেটা সেটা হচ্ছে চকলেট থেকে ডিমের পোচ, স্যুপ, এই সমস্ত কিন্তু চুমুক দিতে পারবে, পেট ভরাতে পারবে, এমনটাই কিন্তু বলছে নাসা। তবে ভাজাভুজি ফ্রায়েড আইটেম সেখানে খাওয়ার পারমিশন নেই, মানে শুক্রে পারমিশনটা নেই। এই সমস্ত শুক্রতে শুধু কেন, এখানেও তো, মানে এই পৃথিবীতেও কিন্তু এত এত ভাজাভুজি ফাস্টফুড এগুলো না খাওয়াটাই উচিত। কারণ এগুলো যদি বেশি বেশি করে খাও তাহলে গ্যাস, অম্বল, বদহজম এমনটা তো প্রায়ই হয়। আর খুব কমন একটা সমস্যা, খুব কমন একটা প্রবলেম হচ্ছে গল স্টোন, যা কিনা USG করে ধরা পড়ে, আবার উপসর্গও দেখা দেয়, আবার কিছু মানে হয় যেটা ডক্টররা দেখেই বুঝতে পারেন, আমরা অনেক সময় বুঝতে পারি না। আবার শুনেছি রক্তে ক্যালসিয়ামের মাত্রা দেখেও নাকি বোঝা যায় গল স্টোন হয়েছে কিনা, আগাম আভাস পাওয়া যায় গল স্টোনের। কেন হয় পাথর, কি কারণে জমতে পারে পাথর, কিভাবে বা এই রোগের ঝুঁকি এড়ানো সম্ভব, ট্রিটমেন্ট হয় কিভাবে, অপারেশন কি করতেই হয় নাকি মেডিসিনেও গলানো সম্ভব, ল্যাপ্রোস্কোপিক অপারেশন কতটা নিরাপদ, এই সমস্ত কিছু শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরে। একটু পরেই ফিরছি হ্যালো ডক্টরে, আমাদের সঙ্গে আজকে থাকবেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল, তাকে নিয়ে ফিরছি রেইনবো ফ্ল্যাশ ব্যাক গানটা শোনার পরে। তবে আপাতত সেই গানই আসছে তোমার জন্য, যে গানটায় খাওয়া দাওয়ার কথাই বলছে, হজমের কথাই বলছে। চলো তাহলে রেইনবো ফ্ল্যাশ ব্যাকে শুনে নি।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশ ব্যাক সং, রেইনবো ফ্ল্যাশ ব্যাক সং।

0: জানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়। এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়,
1: বিধানসভার জন্য নয়,
0: বিধানসভার জন্য নয়। পেপারমিন্টকে সারা জীবন বলছে লোকে পেপারমিন্ট, গভর্নমেন্টের থাকা উচিত উচ্চারণ।

0: প্রজাপতি বিস্কুটটাও ভালোই লাগে কামড়াতে, চাটনি জমে দিব্যি ভালো কামরাঙার আমড়াতে।
1: আমসত্বের মাহাতোটা টক মিষ্টির টাকরাতে, চাটনি যখন বললে তখন মেশাও আলু বোকরাতে।

না, এই মুহূর্তে 9:17 17 মিনিট হয়েছে বটে, তবে এই এখন এই মরশুমে ঝোলাগুড় আর পাউরুটি খাওয়ার ইচ্ছে থাকলেও না উপায় নেই, কারণ ঝোলাগুড়টা এখন আর সেভাবে পাওয়া যায় না, কারণ শীতকালে সেটা পাওয়া যায়, আর ফ্রিজে রাখলেও কিন্তু এতদিন পর্যন্ত সেই ঝোলাগুড়ের ওই মিষ্টি ফ্লেভারটা বা ওই ফ্লেভারটা কিন্তু আমরা ঠিকমতো পাই না। তবে ফাস্টিং ব্রেক নিশ্চয়ই এতক্ষণ হয়ে গিয়েছে সবার, কারণ 9:18 প্রায় হয়ে গিয়েছে। তবে অনেকেই আবার আছে ব্রেকফাস্ট স্কিপ করেন, একেবারে ব্রাঞ্চ নেন বা সময় নেই বলে অনেকেই আছেন সকালের খাবার দীর্ঘদিন না খেয়ে চলতে থাকেন। শুনেছি এতে নাকি পাথর জমতে পারে পিত্তথলিতে, মানে গল ব্লাডারে, তো অনেকের পেট ব্যথা হয়, বমি হয়, হজমের সমস্যা হয়, আবার অনেকের কোনো উপসর্গ ছাড়াই USGতে দেখা যায় গল স্টোন হয়েছে। কী কারণে গল ব্লাডারে পাথর জমে, ডায়াবেটিক হলেও

নাকি স্টোন হতে পারে, এটা কি ঠিক? আবার জেনেটিক্যালিও নাকি আসতে পারে, বংশগতভাবেও নাকি আসতে পারে। গলব্লাডারে পাথর থাকলে অপারেশন কি করতেই হয় নাকি মেডিসিনে কমে যায়? এর থেকে জটিলতা কি কি কি হতে পারে? স্টোন হওয়ার ঝুঁকি কাদের বেশি? এড়ানোর জন্য কি কি অভ্যেস গড়ে তোলা ভালো? সব কিছুই আজকে শুনবো, জানবো হ্যালো ডক্টরে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে।

0: গুড মর্নিং।
1: প্রথমেই আপনার কাছে আর কি, খুব কমন যে আমাদের সমস্যাটা অনেকেরই আছে যে গল স্টোন বা গল ব্লাডারের স্টোন, এই সমস্যাটার কথা আমাদের হয় অনেকেরই, কিন্তু এই রোগটার নাম আমাদের কাছে চেনা কিন্তু অচেনা অজানা, যেটা সেটা হচ্ছে উপসর্গ। কেন হয় বা ঝুঁকি কাদের বেশি, যে যদি এটা আপনি আর কি প্রথমেই আমাদের একটু ক্লিয়ার করে দেন।
0: উপসর্গ প্রথমে যেটা বললে গল ব্লাডার, তুমি প্রথমে যেটা বলেছো মানে আমাকে অনলাইনে নেওয়ার আগে যে কোন উপসর্গ নাই থাকতে পারে, সেটাই একটা বড় ব্যাপার। গলস্টোন হলে অনেক সময় দেখা যায় কোনো সিমটম থাকে না, জাস্ট একটা রুটিন আলট্রাসোনোগ্রাফি করা হলো তখন পাওয়া গেল যে গলস্টোন আছে একটা বা দুটো, এটা খুব কমন।
1: আচ্ছা,
0: এবার তখন ওগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তাও করি না, হয়তো দেখা যাবে পেশেন্টের 20-30 বছর ধরেই ছিল, সিমটম হয়নি, সুতরাং ঠিক আছে। আচ্ছা, কিন্তু কিছু কিছু পেশেন্টের সিমটম হয়, তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পেট ব্যথা, পেটের ডান দিকে ব্যথা হয় এবং সেই ব্যথা খাওয়ার পরে বাড়ে, এভাবে হতে পারে। এছাড়া ব্যথা না হলেও অন্য স্পেসিফিক সিমটম থাকে।
1: আচ্ছা, যেমন হ্যালো হ্যালো, না কোনোভাবে মনে হচ্ছে মাঝখানে আমরা শুনতে পেলাম না আপনার কথা, একটু আরেকবার বলুন।
0: হ্যাঁ বলছি যে একটা তো ব্যথা বললাম, আর আরেকটা হয় ব্যথা না হলেও সিমটম হয়, যেমন ধরো পেট ফুলে থাকা, পেট জ্বালা, এইসব কি হয় আমাদের এখানে লোকে ওগুলোকে গ্যাস বলে চালায়, যে আমার গ্যাস হয়েছে, এইভাবে হয়তো 5-10 বছর চলে গেল যে গ্যাস হয়েছে, গ্যাসের ওষুধ খেয়ে অ্যান্টাসিড খেয়েই চালিয়ে দিল, কিন্তু কোনোদিন টেস্ট হলো না বলে ধরাও পড়লো না যে অ্যাকচুয়ালি গলস্টোনের জন্য সিমটম গুলো ছিল, পেট ফুলে থাকে, পেটে অস্বস্তি হয়, বমি হয়, এগুলো। সুতরাং গলস্টোনের সিমটম অনেক রকম হতে পারে, সবসময় শুধু দেখে মানে পেশেন্টকে দেখে সেটা আলাদা করা যায় না।
1: আচ্ছা,
0: তখন আমাদের আল্ট্রাসাউন্ড করে বা সিটি স্ক্যান করেই সেটা ধরতে হয়।
1: তো
0: এটাই হচ্ছে মেইন।
1: আচ্ছা, তাহলে যখন উপসর্গ থাকছে না তখন কি মানে কোনো যদি উপসর্গই না থাকে, কোনো সিমটমস যদি না থাকে, তাহলে আপনারা হঠাৎ করে কি টেস্ট করতে দেন নাকি একটা নির্দিষ্ট এজের পরে বলেন?
0: না, ওটা দেখো একটা হচ্ছে রুটিন হেলথ চেকআপ তো আজকাল সব কর্পোরেটই হয়, সেইখানে রুটিন আল্ট্রাসাউন্ড করতে গিয়ে হয়তো ধরা পড়লো।
1: আচ্ছা,
0: আর তা না হলে আমরা ধরো আল্ট্রাসাউন্ড দিই না, পেশেন্টের সিমটম নেই, টেস্ট দেবো কেন? যদি সিমটম হয় বা কিছু হয় দেখা যাবে, যেটা সাইলেন্ট গলস্টোন
1: কেন হয় এই গলস্টোন?
0: এইটা একটা বড় প্রশ্ন। দেখো গলস্টোন হওয়ার মানে এক কথায় বললে গলস্টোন হওয়ার এক্সাক্ট কারণ আমরা জানি না। কিছু কিছু এপিডেমিওলজিক্যাল মার্কার আছে, যেমন 40 বছরের মহিলাদের বেশি হয়, তারপর ওবেসিটি যাদের আছে অর্থাৎ
1: মোটা যারা,
0: বডি মাস ইনডেক্স 27-এর উপরে, তাদের হওয়ার চান্স বেশি থাকে, এগুলো সবই সত্যি, কিন্তু এর 100টা এক্সেপশনও আছে, যে কম বয়সে 15-16 বছর বয়সে ছেলেদের হচ্ছে, তারপর একদমই ওবিস নয় লিন অ্যান্ড থিন তাদের হচ্ছে, এরকম পাই। সুতরাং এক কথায় বলতে গেলে মানে পেশেন্টকে দেখে গলস্টোন প্রেডিক্ট করা সম্ভব না এর হবে। তবে হ্যাঁ, ওই তুমি যেটা বললে ডায়াবেটিস থাকলে হওয়ার চান্স বাড়ে।
1: আচ্ছা,
0: তারপর যারা হাই ফ্যাট ফুড খান,
1: হ্যাঁ
0: মানে বেশি তেল
1: মশলা খাচ্ছেন,
0: ক্রিম, তাদের হওয়ার চান্স ডেফিনেটলি বাড়ে।
1: আচ্ছা,
0: এবার এর মধ্যে কিছু কিছু আবার প্রশ্ন আছে, যেমন ধরো হয়তো তোমার কোন শ্রোতা প্রশ্ন করলো যে রেডমিট বড় মাছ, যে মাছের অয়েলি পার্ট বেশি, সেইগুলো খেলে কি গলস্টোন হওয়ার চান্স থাকে? এগুলো আমার এক কথায় কোনো আনসার হবে না।
1: আচ্ছা,
0: মানে সত্যি বলতে ওইভাবে তো এগুলো নিয়ে গবেষণা হয় না, যে হাই অয়েলি চিজ যেগুলো সেগুলো খেলে গলস্টোন হয় কিনা। এবং দেখো ব্যাপারটা হচ্ছে, একটা মানুষ তো শুধু রেডমিট বা শুধু মাছ খাচ্ছে না, তার সঙ্গে সে সারাদিনে আরো 100টা জিনিস খাচ্ছে। এবারে এক্সাক্ট কোন খাবার থেকে গলস্টোন হচ্ছে সেটা কোনোদিনই আলাদা করা সম্ভব নয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি খাবারের এফেক্ট থাকেও তাহলেও সেটা হচ্ছে ওভার 10-20 ইয়ার্স, মানে আজকে তুমি একটা অয়েলি

0: খাবার খেলে কালকে গলস্টোন হবে এরকম তো নয়। ওটা একটা জেনারেল ফুড হ্যাবিট ওভার 20-30 ইয়ার যা থাকে তার উপর ডিপেন্ড করে হয়। সুতরাং বটম লাইন যেটা বলতে চাই, খাবারের সঙ্গে গলস্টোনের সম্পর্ক সাইন্টিফিক্যালি প্রমাণ করা ভীষণ ডিফিকাল্ট। তবে আমরা রুল অফ দা থাম্ব হিসাবে বলি, হাই ফ্যাট খাবার অ্যাভয়েড করবেন। কারণ দেখো, শুধু গলস্টোন তো না, ফ্যাটি লিভারও হতে পারে, এছাড়া অন্যান্য ক্ষতি তো আছে। সুতরাং হাই ফ্যাট খাবার অ্যাভয়েড করাই ভালো, এইটুকু বলা যায়।
1: আচ্ছা, এর সঙ্গে সঙ্গে একটু বলছি যে খাওয়ার কথা যেমন বললেন, যে খাওয়ার সঙ্গে সেভাবে বলা যায় না যে সম্পর্ক আছেই, যে শুধু ওই হাই ফ্যাট জাতীয় খাবারগুলোকে আর কি অ্যাভয়েড করলে ভালো, যে কারণ ওই ফ্যাটি লিভারের কথাটাও বললেন। কিন্তু এমনটাও শুনেছি যে অনেকটা পিরিয়ড, অনেকটা টাইম যদি কেউ খালি পেটে থাকে সেইটার জন্যও নাকি গলস্টোন হওয়ার একটা চান্সেস থাকে।
0: এটা কি ঠিক? বাইলে অনেক সময় কোলেস্ট্রল প্রেসিপিটেট পড়ে, এটা হতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা হতে পারে। আবার এইগুলো তো মানে ওই যে আমি তোমায় বললাম, যেটাই এফেক্ট আছে সেটা হবে ওভার 10-20 ইয়ার। সুতরাং এগুলোকে প্রমাণ করা খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে হঠাৎ ধরো ওজন খুব বেশি,
1: হ্যাঁ,
0: হঠাৎ করে কেউ ওজনটা কমাচ্ছে, মানে আইদার থ্রু মেডিসিন অথবা ক্র্যাশ ডায়েট বা কিছু একটা করে, তাহলে গলস্টোন
1: হতে পারে। আচ্ছা,
0: একদম মানে হঠাৎ করে ওজন কমানোটাও খারাপ, যেমন ওজন বেড়ে যাওয়াটা খারাপ, হুট করে
1: কমিয়ে দেওয়াটাও খারাপ। আর আচ্ছা, আর একটা কথা একটু জানতে চাইছি, যে এই অনেকেরই আমাদের মধ্যে ধারণা আছে গলব্লাডারে স্টোন আছে বা পাথর আছে, ওতে কিছু হবে না, এই ধারণাটা ঠিক নাকি গলস্টোনের জন্য?
0: আমি তোমাকে বলতে পারি, মানে ইউরোপ বা আমেরিকায় গলস্টোন যদি থাকে, সিমটম না থাকলে সরাসরি পেশেন্টকে বলে দেওয়া হয় যে অপারেশনের দরকার নেই, আপনি বাড়ি চলে যান। যদি সিমটম হয় ফিরে আসবেন, নয়তো আর আসবেন না। ওদের দেশে যেহেতু ইন্স্যুরেন্স ছাড়া কিছুই হয় না, ফলে ইন্স্যুরেন্স এগুলো কাভারেজ দেবে না। অ্যাসিম্পটোমেটিক গলস্টোন উইদাউট রিজন অপারেশন ইন্স্যুরেন্স কাভার দেবে না, সুতরাং কেউই অপারেশন করাতে ওদের দেশে পারে না।
1: আচ্ছা,
0: আমাদের দেশে এই ব্যাপারটা নেই, যেহেতু সব ফ্রি, ওই জন্য আমাদের দেশে অনেক সময় গলস্টোন হলে অপারেশন করবো এরকম একটা ভাব লোকের মধ্যে থাকে, কিন্তু কিছু হয় না। আমি বিদেশে অনেক শুনেছি বা দেখেছি যে পেশেন্টের গলস্টোন আছে 30-40 বছর, কোন সিমটম নেই, সেই নিয়ে আছে, তার ডাক্তার বলে দিয়েছে কিছু করতে হবে না, সেও খুশি।
1: বাহ, আচ্ছা, যদি আর যদি ধরুন যাদের উপসর্গ আছে সেক্ষেত্রে, বা উপসর্গ যদি নাও থাকে, তাহলে কি ওই মানে ওষুধে গলানো সম্ভব নাকি অপারেশনটাই একমাত্র ট্রিটমেন্ট?
0: এটা একদম এক কথায় বলে দেওয়া উচিত যে গলস্টোন যদি হয় ওষুধে গলানো যায় না।
1: আচ্ছা,
0: যে আপনাকে যা খুশি বলুক, এই কথাটা মনে রাখবেন, গলস্টোন হলে যদি চিকিৎসা লাগে, চিকিৎসা হচ্ছে অপারেশন।
1: আচ্ছা,
0: ওষুধে গলানোর কোনো কনসেপ্ট গলস্টোনে নেই। সুতরাং ওই কোনো ফাঁদে পা দেবেন না, যে কোনো একজন কেউ একটা আপনাকে অ্যাসিওর করলো যে
1: সমাজের
0: মধ্যে ওষুধ দিয়ে সারিয়ে দেবো, ওটা কিন্তু
1: হয় না।
0: স্টোন হলে চিকিৎসা মানে অপারেশন লাগবে।
1: আর আর ছোট পাথর বেশি বিপজ্জনক নাকি বড় পাথর?
0: ভালো কোয়েশ্চেন করলে। দেখো, বিপজ্জনকটা তো অনেক ভাবে ডিফাইন করা যায়, তবে ছোট পাথর হলে যেটা হয়, গলব্লাডার থেকে বেরিয়ে কমন বাইল ডাক্টে আটকে যেতে পারে, তখন অ্যাকিউট কোলেনজাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এগুলো হতে পারে। সেই অর্থে বললে ওটা বিপজ্জনক, তবে বড় পাথর হলেও কোলেসিস্টাইটিস হয়, গলব্লাডার ইনফেকশন হতে পারে। সুতরাং বিপজ্জনক সেই অর্থে দুটোই।
1: তার মানে উপসর্গ না থাকলেও
0: চলে যাওয়াটা খুব মানে বাজে, কারণ অনেক রকম সিমটম হয় মেডিকেল।
1: তাহলে কি সেই ক্ষেত্রে কি মাঝে মাঝে আর কি এটার জন্য ইউএসজি করার দরকার, যে ওটা ছোট হচ্ছে না বড় হচ্ছে না, ওটা কোন দিকে মুভ করছে কিনা?
0: ভালো কোশ্চেন করলে, যে যদি গলস্টোন থাকে তাহলে কিছু চিকিৎসা যদি নাও করতে হয়, ফলো আপ আল্ট্রাসাউন্ডটা কিন্তু লাগবে মাঝে মাঝে।
1: আচ্ছা,
0: চিকিৎসক বলে দেবেন যে কি ফ্রিকোয়েন্সিতে করতে হবে, কিন্তু করতে হবে।
1: আর আর একটা কথা শুনেছি যে বাবা মায়ের থাকলে অনেক সময় হতে পারে ফ্যামিলিতে মেম্বারে, এটা ঠিক?
0: ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক লিংক সেরকম ভাবে নেই, ওটার সঙ্গে ঠিক ডাইরেক্ট লিংক কিছু নেই।
1: আচ্ছা, আর এবারে
0: মানে ওইভাবে তুমি মেলাতে পারো যে বাবা মা যদি ওবেসিটি থাকে, ছেলেরও ওবেসিটি হতে পারে বা মেয়েরও ওবেসিটি হতে পারে,
1: তাহলে সেক্ষেত্রে আসতে পারে,
0: এই পর্যন্ত ডাইরেক্ট লিংক নেই না।
1: আচ্ছা, আর আর একটা কথা একটু জিজ্ঞেস করবো, যে স্টোন ধরুন ধরা পড়লো, তারপর আর কি কি পরীক্ষা করতে হয়? মানে ফলো আপ, যেমন আপনি বললেন ফলো আপের কথাটা, আর কি কি তার সঙ্গে পরীক্ষা করতে হয় যদি স্টোন ধরা পড়ে?
0: দেখো, স্টোন গলস্টোন তো অনেক কারণে হয়, তার মধ্যে একটা হচ্ছে কোলেস্ট্রল থেকে, হয়তো আমরা লিপিড প্রোফাইলটা চেক করি।
1: আচ্ছা,
0: এছাড়া একটা গ্রুপ অফ ডিজিজ আছে যেটাকে বলে হিমোলিটিক অ্যানিমিয়া, মানে আমাদের আরবিসি ভেঙে যায় রক্তের মধ্যে, সেইটা হলেও পিগমেন্ট স্টোন হতে পারে। তো সেই ক্ষেত্রে গলস্টোন যদি থাকে, তখন আমরা ওই রক্তের ওই হিমোগ্লোবিন হিমোলিটিক অ্যানিমিয়া আছে কিনা সেগুলো দেখার টেস্ট আমরা করি।
1: আচ্ছা, আর গল ব্লাডার স্টোন কি কোনোভাবে ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায়?
0: খুব রেয়ার, মানে হ্যাঁ 30-40 বছর আছে বারবার কোলেসিস্টাইটিস হচ্ছে, সেটা থেকে হতে পারে, কিন্তু সেটা ভীষণ রেয়ার। মানে গল ব্লাডার স্টোন হলে ক্যান্সারের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, ফলো আপে যদি দেখা যায় যে গল ব্লাডারে পলিপ ডেভেলপ করছে বা পলিপ সাইজে বাড়ছে, তখন ন্যাচারালি সার্জারি করে বয়স তো লাগবে।
1: আচ্ছা, আর যদি ধরুন মানে ট্রিটমেন্টটা সেক্ষেত্রে ল্যাপ্রোস্কোপিক করা হলো, তো তারপরে কি গল ব্লাডারটা বাদ দিয়ে দিলেও কি সারা জীবন মানে ডায়েটের ক্ষেত্রে এই ঝাল মশলা খাবো না, ফ্যাট জাতীয় খাবার একদম এড়িয়ে চলবো?
0: গল ব্লাডার আমাদের দেশে এক্স্যাক্টলি কতটা দরকার আমাদের শরীরে সেটা নিয়ে প্রচুর সংশয় আছে, যে আমাদের শরীরে গল ব্লাডারটা কি আদৌ নাকি ওটা ছাড়াও আমাদের ডাইজেশন, আমাদের লিভার ফাংশন সবই নর্মালি চলতে পারে, এটা নিয়ে প্রচুর সাইন্টিফিক কন্ট্রোভার্সি আছে এবং কোনো কনসেনসাস নেই। গল ব্লাডার বাদ দেওয়ার পরে অনেক পেশেন্ট থাকে যারা কমপ্লেন করে যে গল ব্লাডার অপারেশনের আগে বরং আমি ভালো ছিলাম, কোলেসিস্টেক্টমির পরে আমার গ্যাস, অম্বল, পেট ব্যথা ইত্যাদি বেড়ে গেছে, অথবা গল ব্লাডার সার্জারি করলাম কিন্তু আমার যা যা সিমটম ছিল কিছুই কমলো না, স্টোন বাদ গেল কিন্তু সিমটম কিছুই কমলো। এই একটা গ্রুপ অফ পেশেন্টস আমরা পাই যারা এই কমপ্লেনটা করে। ওই জন্য তোমায় বললাম যে গল ব্লাডার স্টোনের জন্য যে কতটা সিমটম হয় আর কতটা যে অ্যাকচুয়ালি আলসার বা গ্যাস্ট্রাইটিস থেকে হয় বোঝা সম্ভব না। হয়তো পেশেন্ট ভাবলো আমার সিমটম গুলো ছিল স্টোনের জন্য, কিন্তু সিমটম ছিল গ্যাস্ট্রাইটিসের জন্য, তাহলে গল ব্লাডার অপারেশন করলে এবার সিমটম কমবে কি করে? তবে তোমায় ইন জেনারেল বলতে পারি গল ব্লাডার বাদ দিলেও আমাদের ডাইজেশন, বাইল ফ্লো, প্যানক্রিয়াটিক ফাংশনে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
1: যেহেতু সময় কম, একদম শেষে যদি একটু আমাদের লিসনারদেরকে গাইড করেন কিভাবে এবং কেমন লাইফস্টাইলটা ফলো করলে মোটামুটি ভাবে গল ব্লাডার স্টোনটাকে আর কি যে সমস্যা সেটাকে এড়ানো সম্ভব?
0: তাহলে একদম প্রথমে যেটা বলবো, গল ব্লাডার স্টোন কেন হয় আমরা কারণ জানি না, সুতরাং কোন লাইফস্টাইলই আপনাকে ফুল প্রুফ প্রোটেকশন দিতে পারবে না, বা ওটা নিয়ে চিন্তা করারও আপনার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, ইন জেনারেল ওবেসিটি যদি বাড়ে, বডি ওয়েট যদি বাড়ে, তখন গল ব্লাডারের স্টোন হওয়ার রিস্কও বাড়ে। সুতরাং ওবেসিটি তো এমনিই ভালো না, আমরা তো এর আগে বহুবার নানা কারণেই বলেছি যে বডি ওয়েট কন্ট্রোলে রাখতে হবে, সেটা PMOS ওভারিয়ান সিস্টেম প্রবলেম থেকে শুরু করে অস্টিওআর্থ্রাইটিস, ক্যান্সার সবের জন্যই সত্যি। সুতরাং সেই ধারাটাকে এক্সট্রাপোলেট করে বলা যায় যে বডি ওয়েট কন্ট্রোলে রাখুন, হাই ক্যালোরি হাই ফ্যাট খাবার এগুলো খাবেন না, এগুলো ইন জেনারেল হার্টের জন্য খারাপ, লিভারের জন্য খারাপ, গলস্টোনের জন্যও খারাপ। সুতরাং ওই যে জেনারেল যে লাইফস্টাইল অ্যাডভাইসটা, গল ব্লাডারের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। এছাড়া প্রলং ফাস্টিং করা উচিত না, সাডেন ক্র্যাশ ডায়েট করে বডি
1: করে রোগা হয়ে যাওয়া উচিত
0: না, যেটা কিন্তু কিছু কিছু প্রফেশনে খুব বেশি রকম করা হয়, যেমন এয়ার হোস্টেস, মডেলিং, এইসব প্রফেশনে কিন্তু এটা করা হয়। এয়ার হোস্টেস এবং মডেলিং
1: এই দুটোতেই লাগে
0: করা হয়, কারণ এই দুটোতে বডি ওয়েট ইজ ডিরেক্টলি রিলেটেড টু ইনকাম, ফলে বডি ওয়েট না কমালে ইনকাম হবে না, এই ব্যাপারটা চলে আসে। কিন্তু ক্র্যাশ ডায়েট করে ধরো এক মাসে 10 কেজি কেউ কমালো, কমাতেই পারে, কিন্তু তার এফেক্টে কিন্তু অনেক কিছুর মধ্যে গলস্টোন হবে, শুধু যে গলস্টোনই হবে তা না, ক্র্যাশ ডায়েট করে বডি ওয়েট কমালে আরো অনেক ক্ষতি হয়, কিন্তু এটাও তার মধ্যে একটা, এটা মনে রাখবেন। আর ইন জেনারেল ফ্যাটি খাবার অ্যাভয়েড করতে বললাম এই কথা। আর আরেকটা বলছি যে গলস্টোন হলে যেমন সঙ্গে সঙ্গে সার্জারির জন্য ছুটতে হবে না, তেমনি নেগলেক্ট করা যাবে না।
1: আচ্ছা,
0: সার্জনকে, জেনারেল সার্জন, গ্যাস্ট্রো সার্জন কাউকে দেখাবেন, ওনারাই আপনাকে বলে দেবেন যে নেক্সট স্টেপ কি।
1: আচ্ছা, এই ঠিক। থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। আবারও কথা হবে অন্য কোনো দিন, আবার অন্য কোনো সমস্যা নিয়ে কিন্তু কথা বলবো।
2: হ্যালো ডক্টর।
1: আমাদের সঙ্গে ছিলেন আজকে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তো তার কাছ থেকে আমরা শুনলাম যে এই যে খুব কমন একটা প্রবলেম যেটা আমাদের অনেকেরই হয়ে থাকে যে গল ব্লাডার স্টোন, তো সেই গল ব্লাডার স্টোন হলে সেটাকে যেমন অ্যাভয়েড করলে চলবে না, ঠিক তেমনই কিন্তু আমাদেরকে সেটা নিয়ে আবার খুব বেশি হুড়োহুড়ি হুড়োতাড়া করাও দরকার নেই, কিন্তু অবশ্যই একজন ডক্টরকে দেখানোর দরকার।

0: এবং তিনি যেভাবে সাজেশন দেবেন, যেভাবে তিনি প্রেসক্রাইব করবেন, যা বলবেন সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। আর তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পাচ্ছি, তোমার কাছ থেকে আমি পাচ্ছি, ভেনাস এক্সপ্রেসে চড়ে শাঁ করে শুক্র গ্রহে ভেনাসে গিয়ে কী করবে তুমি, কাকে সঙ্গে নেবে, সেখান থেকে পৃথিবীবাসীকে কী বার্তা দেবে, সবই আমি দেখছি। আর ফিরছি ঠিক ওই 3:21 পর। আরে বাবা, তোমার জন্য এখন একটা গান রাখছি, গান ব্রেকের পরেই ফিরছি। আমি আর যে মমিতা, আপাতত তোমার জন্য আসছে রেনবো নিউ টিউন, চলো তাহলে ঝট করে শুনে নি।
1: FM রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নটা বেজে 38 মিনিট হয়ে 39 সেকেন্ড, তুমি শুনছো আর যে মমিতার সঙ্গে শুক্রবারের নমস্কার কলকাতা। শুক্রবারে বসেই শুনছি নেক্সট ইয়ারে যদি পাও তুমি চান্স শুক্র সফরে, তাহলে তুমি কি করবে সে কথা তো চেক করছি, আর কাকে সঙ্গে নেবে সেটাও জানছি, আর সেই শুক্রে বসে লাইভ স্ট্রিমিংয়ে তুমি পৃথিবীবাসীকে কোন মেসেজ কোন বার্তা দেবে সব কিছু চেক করছি, আর আমি সেই সমস্ত কথা সবার সঙ্গে শেয়ার করবো বলেই রয়েছি 10টা পর্যন্ত লাইভ আর যে মৌমিতা তোমার সঙ্গে। এই মুহূর্তে 9903652992 এ চোখ চলে যাচ্ছে, কারণ সেখানেই আমার কাছে রয়েছে টেক্সট। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে কি বলছেন, মানে আমাদের মাধাইদার ওয়াইফ বৌদি কি বলছেন সেটাই এবারে বলি। শুক্র গ্রহে যাবার সুযোগ মিললে পাশের সিটে নেবেন কর্তাকে, আচ্ছা কর্তা নেবেন আদর্শকে ছেলেকে, আর যদি বৌদি সুযোগ পান তাহলে কর্তাকে সঙ্গে নেবেন জানিয়ে দিয়েছেন, কারণ আমার সমস্ত রকম কাজে সাহায্য করে বৌদি এই কথা বলছেন। আর সময় কাটানোর জন্য সঙ্গে থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, আর তার সঙ্গে ওখানে গিয়ে বইটা পড়বেন, কারণ এখানে পড়বার সময় পান না। শুক্র গ্রহ থেকে পৃথিবীর যে জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কলকাকলি, সকাল হলেই বারান্দায় ওদের কলকাকলিতে ভরে যায়, কত দুষ্টুমি, সেই সমস্ত ভীষণভাবে মিস করবেন আমাদের, সেটাও জানিয়েছেন বৌদি। আর তার পাশাপাশি বলছেন যে শুক্র গ্রহ থেকে পৃথিবীর মানুষকে বার্তা দেবেন এমন কাজ থেকে বিরত থাকো যে কাজ করলে পৃথিবী দূষিত হবে। আজকে সকালে বাগানে একটা জবা আর একটা টগর ফুল গাছ বসিয়েছেন উত্তরা বৌদি, কিন্তু এই কথাও জানিয়ে দিয়েছেন কারণ পরিবেশ দিবসে আজকে গাছ কিন্তু উনি অলরেডি লাগিয়ে ফেলেছেন। তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই পরিবেশ দিবস শুধু মুখে বলবো, মুখে এইটা করবো ওটা করবো এটা নয়, কাজেও কিন্তু করে দেখাও প্রত্যেকে, কিন্তু আজকে একটা করে অন্তত গাছ বসিও। এরপর আমি সোজা চলে যাচ্ছি বেহালায়, কারণ না গেলে বেহাল দশা হবে আর যে মৌমিতার। উৎপল মাইতি বেহালা থেকে কি বলছে, ভেনাসে যেতে চায় সঙ্গে নেবে সঙ্গী হিসেবে, ওরে বাবা শুভদাকে নেবে সঙ্গে, বাও দারুণ ব্যাপার, শুভদাকে জানিয়ে দেবো ওখানে জমি দেখতে নিয়ে যাবেন। আচ্ছা শুভদাকে জমি দেখতে নিয়ে যেতে হবে, আর ওখানে নিয়ে যাওয়ার পরে ভেনাসে আকাশবাণীর ব্রাঞ্চ খুলবেন, আচ্ছা সেই জন্য ঠিক আছে শুভদাকে বলে দেবো, কারণ শুভদা এই মুহূর্তে যদি দিল্লিতে থেকে থাকেন তাহলে উনি নিশ্চয়ই বাদবাকি কাজটা গুছিয়ে নেবেন। এরপরে যেটা হচ্ছে ওখানে গিয়ে ভেনাস বাণী, আকাশবাণীর নাম হবে ভেনাস বাণী, আর সেই ভেনাস বাণীর ব্রাঞ্চ খুলবেন, এবং সেখান থেকে স্টুডিওর জন্য উপযুক্ত কিনা সমস্ত কিছু দেখে পৃথিবীর উদ্দেশ্যে বার্তা দেবে যে প্রেমে থেকো থেমে নয়। আচ্ছা আর বেকড গুড় রসগোল্লা খুব মিস করবে উৎপল কিন্তু সঙ্গে জানিয়েছে এটাও, আর লস্যিটাও খুব মিস করবে সেটাও কিন্তু ছোট্ট করে বলে দিয়েছে, বেকড রসগোল্লা সঙ্গে লস্যি এই দুটোকে খুব মিস করবে, আর সঙ্গে শুভদাকে নিয়ে যাবে, এবং সেখানে গিয়ে ভেনাস বাণীর ব্রাঞ্চ খোলা যায় কিনা সেটাই ও দেখবে বলেই উৎপলের এমন ইচ্ছে কথা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। শুক্র গ্রহে গিয়ে কী করবে ও সেটা কিন্তু বলে দিয়েছে। এরপরে আমাকে মেসেজ করেছে অঙ্কুশ প্রামাণিক, আয়ুষ প্রামাণিক এবং প্রশান্ত প্রামাণিক বাওয়ালি বড়পুল বেনিয়াপুর থেকে, কি বলছে, শুক্র গ্রহে গিয়ে বিশুদ্ধ বাতাস পাবো, খুব খুব ভালো খাবার নিয়ে যাব, আর মিস করবো এফ এম রেইনবোকে। আচ্ছা এটাই বুঝলাম, এরপরে এখনও রয়েছে অনেকগুলো মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কারণ আছি তো একদম 10টা পর্যন্ত তোমার সঙ্গে আমি আর যে মৌমিতা। এখন আপাতত কি করি বলতো, যেটা করতে পারি সেটা হচ্ছে একটা গান ব্রেকে যেতে পারি, তবে গান ব্রেকে যাওয়ার আগে যেটা করবো সেটা হচ্ছে তোমার শুক্র সফর ভেনাস জার্নির কথা তো চেক করছি, আর মনে এলো যে এই ইনফোটা একবার তোমার সঙ্গে শেয়ার করে দিই, যে ইন ফিউচার পৃথিবীতে বাজ আছড়ে নাও পড়লেও পড়তে পারে, মানে জাপানের টেলিকম জায়ান্ট নিপ্পন টেলিগ্রাফ ও টেলিফোন NTT এই অসাধ্য সাধন করে ফেলেছে, তারা এই বিশেষ একটা ড্রোন তৈরি করেছে যার মাধ্যমে বাজ পড়বার অনেক আগেই লুফে নেবে সেই ড্রোনটা, অথবা ঘুরিয়ে দেবে তার গতিপথ। পৃথিবীতে দিনে 6000 বজ্রপাত ঘটে, আর সেই বাজকে যদি আটকে দেওয়া যায়, গতিমুখ যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে মৃত্যুহার ডেফিনেটলি কমবে, লাইফ রিস্ক কমবে, আর এখন কমবে আমার কথা, কারণ নিচ্ছি একটা গান ব্রেক জাস্ট 3 মিনিট 36 সেকেন্ডস, তারপরেই তো ফিরছি আমি আর যে মৌমিতা তোমার কাছে, তোমার সেই সমস্ত শুক্র কথা থেকে অনেক ইচ্ছে কথা নিয়ে।

একেবারে নকল নয়, একেবারে আসল কথা, সত্যি কথা। 9:46 হয়ে 30 সেকেন্ড হয়ে গেছে, আর তোমাকে যে ইনফোটা একটু আগেই শেয়ার করেছি সেটা হচ্ছে অবিশ্বাস্য মনে হলেও না, সত্যি মানে বিশ্বাস করতেই হবে। নিজের কানকে বিশ্বাস করতে না ইচ্ছে হলেও তোমাকে কিন্তু বিশ্বাস করতেই হবে, কারণ শুক্রবারে বসেই তোমাকে শুক্রগ্রহের সেই ইনফোটা আবারও মনে করাচ্ছি। শুক্রগ্রহে তুমিও যাবে, যদি কিনা পাশ করো পরীক্ষাতে, তাহলে নেক্সট ইয়ার 2027 যেতে পারবে। রাশিয়ার রসকসমস সেই ভেনাস এক্সপ্রেসে চড়িয়ে শাঁ করে প্রথম মানুষকে পাঠাবে, এমনটাই কিন্তু তাদের প্ল্যানে রয়েছে। তো শুক্রগ্রহে এখনও মানুষ যেতে পারেনি, কিন্তু মানুষের গাওয়া গানটা তো পৌঁছে গিয়েছে শুক্রে। আর এই কথা শুনেই তো মানে যখন শুনেছো তুমি, তোমার নিশ্চয়ই মনে হয়েছে যে এটা কী রে বাবা, ওখানে কে গান শুনবে? শুক্রগ্রহে গান তো পাঠানো হলো, কিন্তু কে শুনবে গানটা? ওখানে কি কেউ বসে আছে? না, শুক্রগ্রহে কেউ বসে নেই ঠিকই গান শুনবার জন্য, কিন্তু অসাধ্য সাধন তো করেছে নাসা। সেই ক্যালিফোর্নিয়ায় রয়েছে নাসা সেই জেট প্রোপালসন ল্যাব, সেখান থেকেই কিন্তু তারাই সিসি ইলিয়টের সেই গাওয়া যে আর কি মিসি ইলিয়টের যে গাওয়া গান, সেই হিপ হপ যে গানটা দ্য রেইন, তাকে কিন্তু শুক্রগ্রহে পাঠিয়েছে। আর গানটা শুক্রগ্রহে পৌঁছতে সময় লেগেছে মাত্র 14 মিনিট। ভাবো একবার, 14 মিনিটেই সেই গান পৌঁছে গেছে শুক্রে, সোজা সেই গান পৌঁছে গেছে। আর এই মুহূর্তে আমার চোখ পৌঁছে যাচ্ছে 9903653992। আমাকে মেসেজ করেছেন কে সুন্দর করে ছন্দে বেঁধে, SSD শ্যাম সুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। শ্যাম সুন্দর দা কি বলছেন, মৌমিতা কতদিন পরে মৌমিতা এসেছে রেইনবোতে, প্রাণ জুড়লো ঠান্ডা হাওয়ায় স্বপ্ন ভরা বৃষ্টিতে। এবার বিষয়ে বলি, শুক্রগ্রহে যাব আমি ভেনাস এক্সপ্রেসে চেপে, সঙ্গে থাকবে প্রিয়তমা, বুক উঠবে না কেঁপে। চোর ডাকাত কত গুন্ডা যারা ছিল এতদিন পাশে, তাদের বড্ড মিস করব আমার সাধের মহাকাশে। বুক চিতিয়ে বলবো মোরা দেব শান্তির বার্তা, অভিনয় মুক্ত মহাকাশে সবাই করো যাত্রা। রূপ রস গন্ধে ভরা হতাম যদি পৃথিবী, মুঠো ফোনে খবর দিতাম মনে আসছে কত কি। আমায় নিয়ে থাকবে তোমরা রক্ষা করো মোরে, পরিবেশকে বাঁচাও তোমরা সবুজে তোলো গড়ে। ও দাদা কি বলি বলুন তো, এত সুন্দর করে পাঠিয়েছেন আপনি পুরো বিষয়টাকে ছন্দে বেঁধে। সত্যি সত্যি আপনার নাম কে রেখেছিলেন জানি না, বাবা নাকি মা নাকি ফ্যামিলির অন্য কেউ, শ্যাম সুন্দর দাস নামের মধ্যেই যা সুন্দর আছে, এত সুন্দর করে ছন্দে বেঁধে তার পুরো প্যাকেজটাকে পাঠিয়ে দেওয়া সত্যি মানায়। শ্যাম সুন্দর দার পরেই এবার আবারও চলে যাচ্ছি ছন্দে বাঁধা মেসেজে, যেটা কিনা পাঠিয়েছেন কে, বারাসাত থেকে শঙ্কর দা, শঙ্কর চন্দ্র।

0: রোদে কি বলছেন তিনি শঙ্করদা? শুক্র গ্রহে যাবার চান্স পাই যদি সাতাশে, আমার সঙ্গে বিচ্ছুটাকে নেব আমার পাশে, ছোটা ছুটি দুষ্টুমি মোড়া করব দুইজনে, অনেক অনেক লিখব ছড়া বসে আপন মনে, পাখির কূজন সব কোলাহল নিজেকে হারানো সবুজের সমারোহে, তাদেরকেও আমি করব মিস বসে শুক্র গ্রহে, বার্তা দেব হে আমার পৃথিবীর ভাই বোন, যদি পারো চলে এসো শুক্র গ্রহ করতে ভ্রমণ, সর্বংসহা আমি পৃথিবী তোমার জন্মভূমি, আমার ওপর অত্যাচার বন্ধ করো তুমি, কল্পতরু হয়ে আমি করছি সবই দান, কেন তুমি যাচ্ছ ভুলে আমার অবদান, আমাকে তোমরা মিলে শোষণ করি শেষ, ফিরিয়ে আনো আগের মতো সবুজ পরিবেশ, অফুরন্ত বৃষ্টির বার্তা নিয়ে পাঠিয়েছেন শঙ্করদা শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। কি বলবো, মানে এত সুন্দর ছড়ার পরে আর কোনো কথা মনে হয় বলা যায় না, বলা উচিত নয়, তাই আর কোনো কথা না বলে সোজা এবার চলে যাচ্ছি গানের হ্যাট্রিকে। তিনটে হিট গান থাকছে, ঠিক এইরকম হিট ছড়ার মতো, এই দুটো ছড়া সত্যিই একদম কি বলবো মন অন্যরকম করে দিল।
1: FM রেনবোতে তিন।

তিন একে তিন গানের হ্যাট্রিক শোনার পর ফিরে এলাম আবারও নমস্কার কলকাতায়। 9:56 হয়ে 44 সেকেন্ড অলরেডি হয়ে গিয়েছে, আর এই 10টা বাজতে চলেছে, হাতে মাত্র ওই মানে কয়েকটা মাস আর কি রয়েছে, ওই 5.5 মাস মতন রয়েছে শেষ হতে বছর। আর নতুন বছরে ওই 2027 শুক্র গ্রহে কিন্তু ভেনাসে 6 সিটের ভেনাস এক্সপ্রেস চড়ে তুমিও কিন্তু শাঁ করে উড়ে যেতে পারবে পর্যটক হয়ে শুক্র গ্রহে। রাশিয়ার রসকসমসে সেই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতিটা তুমি নিয়ে নাও এখনই, আর আমিও নিচ্ছি প্রস্তুতি। আরে বাবা, বাড়ি ফিরতে হবে তো, সেই জন্যই তো প্রস্তুতি নিচ্ছি। তবে হ্যাঁ, বাড়ি ফিরলেও আবারও আসবো। 10টা বাজতে চলেছে, অফিস টাইম এগিয়ে আসছে, বাইরে বেরোলেই ছাতা ক্যারি করো, আর অবশ্যই হালকা ফুলকা ডায়েটেই কিন্তু মানে পাতলা পাতলা জিনিসপত্রই কিন্তু ডায়েটে লাঞ্চটা সেরো। ওআরএসে মাঝে মাঝে চুমুক দিও, ডায়েটে টক দই আর শশা তরমুজ এগুলো অ্যাড করো যতই বৃষ্টি হোক না কেন, ডিহাইড্রেশন যাতে না হয়ে যায় সেজন্য কিন্তু অবশ্যই শরীরটাকে একটু হাইড্রেটেড রাখতে কিন্তু এগুলোকে ডায়েটে রেখো। আর অবশ্যই রবিবার সোমবারও আর যে মৌমিতার সঙ্গে থেকেও যেতে যেতে বলি, সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ, কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকের মতো আর যে মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 8th June সোম সকালে মৌমিতার সঙ্গে থাকা চাই। ও হো, কাল বাদে পরশুও থাকবো লাইভ, তবে 107 FM রেনবোয় নয়, থাকবো আমি 100.1 FM গোল্ডে, আর অবশ্যই সকাল 8:30 যেতে যেতে থাকছে তারই গান, শুনতে থাকো

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ওই জেলার বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি, আজ সকাল ১১টায় দায়িত্বভার গ্রহণ করার কথা তাঁর। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বাড়ি থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গত সন্ধ্যায় উস্তিতে গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে ওই ত্রাণ সামগ্রী পাচারের সময় স্থানীয় জনগণ ও বিজেপি কর্মী সমর্থকরা হাতে নাতে ধরে ফেলে। গিয়াসউদ্দিন মোল্লার গ্রেপ্তারের দাবিতে বাড়ির সামনে চলে বিক্ষোভ। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গতকাল কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পরিকল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে সাগর দ্বীপের সামগ্রিক উন্নয়ন, উপকূল সংরক্ষণ এবং পর্যটন পরিকাঠামো শক্তিশালী করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বের তৃতীয় বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তুলে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন তৈরি করে এবং সৌরশক্তির মাধ্যমে লক্ষ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে পরিবেশ সুরক্ষাকে একটি বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত করেছেন। বার্ষিক বনভূমি বৃদ্ধির ক্ষেত্রে ভারত আজ বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে অন্যতম হিসেবে নেতৃত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মহিলাদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ভারত চীনের মুখোমুখি হয়েছে। এ পর্যন্ত পাওয়া খবরে এক গোলে এগিয়ে রয়েছে ভারত। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সব থেকে বড় সহযোগী। প্রতিটি বৃক্ষরোপণ এবং প্রতিটি সুস্থায়ী পদক্ষেপ দেশের সম্মিলিত ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তোলে। আরবিআই 2026-27 অর্থবর্ষের জন্য তাদের বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.66% করেছে। প্রথম ত্রৈমাসিকের জন্য 6.8% থেকে কমিয়ে 6.6% এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 6.7% থেকে কমিয়ে 6.3% করা হয়েছে। নাগাল্যান্ড সরকার তামাক ও নিকোটিনযুক্ত সব ধরনের খাদ্যপণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ, মজুদ পরিবহন, বিতরণ ও বিক্রির উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজ্যের খাদ্য নিরাপত্তা কমিশনারের জারি করা এক নির্দেশে বলা হয়েছে, জনস্বার্থ রক্ষার্থে এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ড আইন 2026 সংশ্লিষ্ট বিধিমালা সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে নিষেধাজ্ঞা কার্যকর করা হল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসংঘচালক মাধব সদাশিবরাও গোলওয়ালকারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেন, শ্রী গোলওয়ালকার সাংস্কৃতিক জাতীয়তাবাদকে একটি শক্তিশালী আদর্শগত ভিত্তি দিয়েছিলেন। তিনি দেশ গঠনের সবথেকে বড় শক্তি হিসেবে সেবাকে প্রতিষ্ঠা করেছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, পঞ্চায়েত সদস্যের নেওয়া কাটমানি ফেরত এবং রাস্তার কাজে দুর্নীতির প্রতিবাদ করায় সুভক্তগীন গাজী নামে ওই ব্যক্তির উপর হামলা চালানো হয়। বিধানসভায় সইজাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অভিষেক। আজ মামলাটি 211 নম্বরে তালিকাভুক্ত রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: আপনি টিউন করেছেন 107 FM রেনবো, স্টুডিওর ঘুরি বলছে সকাল 11:03:25। গানদরিয়া, শুক্রবারের গান্ধরিয়া মানে কাজী নজরুল ইসলামের গান। কাজী নজরুল ইসলামের গান শুনব আজ আমরা একটা পর্যন্ত। আমরা যারা রয়েছি স্টুডিও প্রান্তে, আমি স্বপ্না এবং
5: আমি জয়শ্রী,
4: আমরা থাকব বেলা একটা পর্যন্ত। আর আমাদের গান দরিয়া তরি ভাসিয়েছি আপনাদের সবাইকে নিয়ে, কারণ আপনি আমাদের পরিবার, আপনাদের সকলকে নিয়ে আমাদের রেনবো পরিবার। এখনও যদি কেউ আমাদের পরিবারটি ফলো করতে বা সাবস্ক্রাইব করতে দ্বিধা বা ভুলে যাওয়া বা মনে না পড়া হয়ে থাকে, তাহলে স্বপ্না জয়শ্রী মনে করাচ্ছে যে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন এবং অটুট বন্ধনে আমাদের পরিবারকে বেঁধে ফেলুন। আজ কাজী নজরুল ইসলামের গান, একের মধ্যে অনেক, এই মহান মানুষটিকে নিয়েই

আজকের গান দরিয়া শুরু করব। গঙ্গা চলে গঙ্গা পুজো, তারই রচিত এই গানখানি দিয়ে।

0: মনোময় ভট্টাচার্য এবং পণ্ডিত দেবজ্যোতি বোসের যুগলবন্দিতে আমরা এই গান শুনছিলাম। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:12 হয়ে 15 সেকেন্ড, নজরুল ইসলামের গান। শিল্পের জন্য শিল্প, একথা কাজী নজরুল ইসলাম বিশ্বাস করতেন না। আসলে তিনি ছিলেন সৃষ্টি সুখের উল্লাসে মত্ত এক কাব্যস্রষ্টা, চেতনায় বিদ্রোহী, অগ্নিক্ষরা, হৃদয়ে কুসুম কোমল এক ধ্যানমগ্ন বিনম্র প্রেমিক, মননে তার আন্তর্জাতিকতাবাদ, সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে চরম অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব, একাধারে সাম্যের গায়ক, পৌরুষে ভাস্বর, তেজস্বী সেনানী, আর অন্যধারে বিদ্রোহী এবং চির প্রেমিকও তিনি।
1: তারই সাথে নজরুল, যে নামটি আমাদের মনে মস্তিষ্কে একেবারে অন্য রূপ নিয়ে বসে আছে। একদমই তাই, নিজের সমসাময়িক সময়ই তিনি কিন্তু কিংবদন্তি মহামানব। নজরুল ইসলাম কিন্তু তার কালোত্তীর্ণ, সেটা এই প্রশ্নটা হ্যাঁ বা না, এটা কিন্তু সময় জবাব দিয়েছে। রবীন্দ্রনাথ এবং নজরুল, এই দুটো নাম ছাড়া বোধ হয় বাংলা ভাষা ও সংস্কৃতির কোনো কিছুই মাত্রা পায় না। অদ্ভুত এক নাম নজরুল ইসলাম। তাকে কি শুধুই নজরুল ইসলাম বলবো, নাকি আমার তো মনে হয় তার রচনা, তার সৃষ্টি যত আমরা মননে নিতে পারি, আমার মনে হয় তার আগে ঋষি নামটা খুব সুন্দরভাবে লেখা যায়, ঋষি নজরুল। এটা যদি বলি কোনো বেশি বলা হয় না।
0: তিনি ঋষি নজরুল, তিনি সাধক নজরুল, তিনি প্রেমিক নজরুল, সর্বোপরি তিনি মানুষ নজরুল।

রাঘব চট্টোপাধ্যায়ের গলায় শুনলাম এই গান। আমরা আজকে এর আগেও এই ধরনের অনুষ্ঠান আমরা করেছি যে বিশিষ্ট মানুষের চোখে কাজী নজরুল ইসলাম, তার সঙ্গে সরাসরি যাদের সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক, তাঁরা কীভাবে কাজী নজরুল ইসলামকে এঁকেছেন, পোর্ট্রে করেছেন, সেই রকম একটা বিষয় নিয়ে আজ আমরা কথা বলব বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক ডক্টর

কাজী মোতাহার হোসেন, তার সঙ্গে কাজী নজরুল ইসলামের ছিল একেবারে নিবিড় নিবিড় গভীর বন্ধুত্বের এবং সাহিত্যিক সখ্যতা। ১৯২৮ সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের সম্মেলনে যোগ দিতে এলে নজরুলের সঙ্গে কাজী মোতাহার হোসেনের ব্যক্তিগত পরিচয় ঘটে এবং পরবর্তীকালে এটি আজীবন গভীর বন্ধুত্বে পরিণত হয়। নজরুল

0: রিপোর্টে কাজী নজরুল কীভাবে ধরা দিয়েছেন আজকে সে বিষয়ে আমরা একটু কথা বলবো।
1: একদমই কথা বলবো। এবং আরেকটা জিনিস দেখো, তুমি যেটা বললে না, তাদের একটা নিবিড় গভীর বন্ধুত্ব তাদের মধ্যে গড়ে উঠেছিল। এবং এই এই যে মানুষটি, যে নামটা তুমি বারবার করে উল্লেখ করলে, যে কাজী মোতাহার হোসেন, এবং এই মানুষটি কিন্তু মানে কাজী নজরুলের তো ভীষণ বন্ধু ছিলেন। বাংলা ভাষা সাহিত্য সঙ্গীত, এই তার উপরে তার অসংখ্য প্রবন্ধ রয়েছে, অসংখ্য লেখা রয়েছে সমাজ ভাবনা নিয়ে এবং বিজ্ঞান চর্চা নিয়েও তিনি কাজ করেছেন। কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার দেখো, আমার মনে হয়, যেটা একদমই আমার মানে একদমই ব্যক্তিগত মতামত, কাজী নজরুলের তিনি তো বটে, এবং তার মতন মানুষরা হয়তো জীবনে কখনো ওই জীবনের পরিসংখ্যান তারা কতটা মেলাতে পারেন সন্দেহ আছে, কিন্তু তারপরও তার বন্ধু কিন্তু মানে সংখ্যাতত্ত্বের উপরে বিশেষ পারদর্শী ছিলেন, দাবাড়ু ছিলেন। তার সঙ্গে কেমন করে মনের মিলটা ঘটিয়ে ফেলেছিলেন, রাস্তা কিন্তু ওই একটাই, সাহিত্য কলম। বোধ হয় এই একটা জায়গা থেকেই মানে মানে একেবারেই হাতের এপিঠ আর ওপিঠ একসঙ্গে চন্দ্র এবং সূর্যও বোধ হয় মিট করতে পারে। তাই বোধ হয় এই দুজন মানুষ, যে নামটা এক্ষুনি আমরা বললাম, কাজী মোতাহার হোসেন এবং কাজী নজরুল, এত ভালো বন্ধু, মনের বন্ধু, তারা প্রাণের বন্ধু।
0: ঠিক তো, তার স্মৃতিপটে নজরুল কীভাবে ছিলেন দীর্ঘ বছর, আমরা সে কথায় আসবো। তার আগে পরপর দুখানা গান শুনবো, প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায়, তারপর সুস্মিতা গোস্বামী।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আবার ভালোবাসার স্বাদ জাগে, যুগে যুগে ভালোবাসা অনিবার, কারণ তারা পৃথিবীতে এসেছিলেন, ভালোবাসা বিতরণ করে গেছেন নানানভাবে। তারা মানুষে মানুষে ভেদকে ঘৃণা করেছেন, মানুষের মানবিকতা মনুষ্যত্বের জয়গান গেয়ে গেছেন, সাম্যবাদ খোঁজার চেষ্টা করেছেন তারা। তাই ভরিয়া পড়ান যেমন আমরা শুনি গান, ঠিক তেমনই অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, সেই সত্তাটাও আমরা সমানভাবে উপলব্ধি করতে পারি। তো আমরা বলছিলাম যে বিশিষ্ট মানুষজনের চোখে কীভাবে ধরা দিয়েছেন কাজী নজরুল ইসলাম, তার বন্ধু কাজী মোতাহার হোসেন। তিনি বলছেন যে কবি নজরুল ইসলামের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কবে হয়েছিল সেটা তার ঠিক মনে পড়ে না, শুধু মনে পড়ে কলকাতার তালতলা বাজারের কাছে কোনো এক গলিতে একতলা ছোট্ট একটা কোঠায় একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর একবার মেডিকেল কলেজের সামনে কলেজ স্ট্রিটের কোনো এক মেসের দোতলায়। তখন তার ঝাঁকড়া চুল আর দুটো চোখই সবিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং এটা সত্যি সত্যি তার চুল এবং চোখ এই দুটোই তার সম্পদ ছিল। এরপরে কারমাইকেল হস্টেলের কোনো এক নৈশ অনুষ্ঠানে বোধহয় সর্বপ্রথম তিনি তার গান শোনেন, এবং এই সময় তার হারমোনিয়াম বাজানোর কৃতিত্ব দেখে মুগ্ধ হয়ে যান কাজী মোতাহার হোসেন। আরও পরে ইউরোপীয় অ্যাসাইলাম লেন, পানবাগান স্ট্রিট, বাগবাজার এলাকা, ইসমাইল স্ট্রিট, ইলিয়াট রোড, এন্টালি, জেলিয়াটোলা, কান্নোয়ালি স্ট্রিট, মানিকতলা, চিতপুর রোডের উপর হিজ মাস্টার্স ভয়েস অফিস, কারণ ওইখানে কাজী নজরুল ইসলাম চাকরি করতেন এবং তিনি গান শেখাতেন ওইখানটা বসে, হিজ মাস্টার্স ভয়েস HMV তখন। তো সেই তার অফিসে দেখা করতে যায়নি তার সঙ্গে, হেন লোক খুব কম, তো কাজী মোতাহার হোসেনও হিজ মাস্টার্স ভয়েস অফিসে গেছেন এবং তার সঙ্গে দেখা হয়েছে। ওয়েলেসলি রোডের উপরকার সাওগাত অফিস এবং জোড়াগির্জা অঞ্চলে মজু সাহেব ওস্তাদের গানের মজলিসেও কাজী নজরুল ইসলামের সঙ্গে তার দেখা হয়েছে। মানে এই যে জায়গাগুলো আমরা বলছি, প্রথম কথা হিজ মাস্টার্স ভয়েস এবং তার চারপাশের যে জায়গাগুলো, সেই সমস্ত জায়গাতে কাজী মোতাহার হোসেনের সঙ্গে নজরুল ইসলামের দেখা সাক্ষাৎ হচ্ছে।
1: আসলে এই যে তুমি বললে না কাজী মোতাহার হোসেনের কথা তুমি বললে, এবং এই লিস্টে মূলত আমরা মানে যতবার তার কথা আসে ততবার আমরা ঘুরে ঘুরে ফিরে ফিরে তার কথায় থাকতে আমরা বাধ্য হই, কারণ তাদের সঙ্গে এত মানে তাদের অনেক ঘটনা বলবো না স্মৃতি যেটাই বলবো আর কি। পরে দু একবার কিন্তু তাদের চিতপুরের হিজ মাস্টার্স ভয়েসে তারা সেখানে দেখাও হয়েছে। এই ঘটনাগুলো সবই কলকাতা অঞ্চলে কিন্তু, আর 1920-21 এই সময়টা থেকে 1942-43 সালের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু সব ঘটে গেছে। কিন্তু এখন এখানে সে লোক মানে সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা যদি সাজাতে চাই, আমার মনে হয় সেটা একদম কোনো দরকার নেই। 1927 সালের কথা বলছি, তার আগে নজরুলের সঙ্গে তার যতবার দেখাশোনা বা কথাবার্তা হয়েছে সেটা কোনো বিখ্যাত লোকের সঙ্গে মানে গুণগ্রাহী লোকের সাক্ষাতের মতনই হয়েছে। কিন্তু তার পর থেকে নজরুলের আমন্ত্রণে তিনি ঢাকায় গেছেন এবং সেখানে সেই সময়কার তাদের যে

0: আলাপ আলোচনা, তাদের যে কথাবার্তা, তাদের যে স্মৃতি, সেগুলো নিয়েও আমরা একটু ছোট করে থাকব। এবং এই সম্পূর্ণ লিস্টে আমরা যাদের অনেক প্রচুর মানুষকে পাই আমরা, যে নজরুলের সঙ্গে তাদের পরিচয়, নজরুলের সঙ্গে তাদের অভিজ্ঞতা, তাদের স্মৃতি, সেগুলো আমরা চেষ্টা করব আজকে আমাদের ঘড়ি যতটা সময় দেবে একটু একটু করে ছুঁয়ে যাওয়ার জন্য।
1: আবারও পরপর দুখানি গান, প্রথম গানটি শান এবং দ্বিতীয় গানটি আমরা শুনব রামানুজ দাশগুপ্তর গলায়।

আনন্দজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া।

রামানুজ দাশগুপ্তর গলায় শুনলাম সৃজন ছন্দে। আর আমরা কাজী মোতাহার হোসেন, যার সঙ্গে যিনি কাজী নজরুল ইসলামের একেবারে অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, তার স্মৃতিতে নজরুল ইসলামকে একটুখানি স্পর্শ করার চেষ্টা করছি। ১৯২৭ সালের আগে মোতাহার হোসেনের সঙ্গে দেখা হয়েছে বটে, কিন্তু সেটা অনেক দূর থেকে যেমন দেখা ঠিক সেরকমটা। কিন্তু ১৯২৭ সালের ২৭শে ফেব্রুয়ারি যখন কাজী নজরুল ইসলাম এই কাজী মোতাহার হোসেনদের আমন্ত্রণে ঢাকায় গিয়ে সেখানকার মুসলিম সাহিত্য সমাজের প্রথম বার্ষিক সম্মেলনে উদ্বোধনী

0: এই গাইলেন, আর সে সুরের বিপুল উচ্ছ্বাসে উপস্থিত শ্রুতিগণ এমনকি মোল্লা মৌলভীগণ পর্যন্ত উল্লসিত হয়ে উঠলেন। তখন সেই জাদুকরী প্রভাবে সকলের সঙ্গে কাজী মোতাহার হোসেনও একেবারে মোহিত হয়ে গেলেন এবং এই প্রথম তার সঙ্গে তার সত্যিকারের পরিচয় এবং হৃদ্যতা জন্মাচ্ছে। এ হয়তো সঙ্গীত শিল্পীর প্রতি সাধারণ সঙ্গীত অনুরাগীর স্বাভাবিক আকর্ষণ এবং তারা বয়সেও মোটামুটি কাছাকাছি ছিলেন, মাত্র দুবছরের বড় ছিলেন কাজী মোতাহার হোসেন, তাই অনায়াসে গোড়া থেকে আপনা আপনি না হয়ে তোমা তুমির মতো বয়সসুলভ সম্পর্কই গড়ে ওঠে এই দুজনের মধ্যে।
1: সত্যি তাই। আর এই ক্ষেত্রে একটা জিনিস দেখাই যায়, যেখানে দুজন মানুষ প্রায় একই মানসিকতার বা একই পথের পথিক হয়, সেখানে বোধহয় এ ধরনের বন্ধুত্ব বয়স ভেদে কিছু যায় আসে না, সেখানে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়েই যায়। কারণ এক্ষেত্রেও আমরা সেই একই জিনিস দেখছি সাহিত্য সম্মেলনে, তারা দুজনেই, মানে আমি বিশেষ করে এই মুহূর্তে বলছি যে কাজী মানে মোতাহার হোসেনের কথা বলছি, তিনি সঙ্গীত চর্চায় মুসলমান এই শীর্ষক একটা প্রবন্ধ পাঠ করে ছিলেন এবং সেইটা শুনে মানে মোল্লা সম্প্রদায়ের মুখ থেকে যে উক্তি বেরিয়েছিল সেটা হলো যে মানে অসম্ভব তৃপ্তি শান্তির একটা জায়গা কোথাও তারা পেয়েছিলেন। এবং সেই নজরুলের গান শুনে যে উক্তি বেরিয়েছিল সেটা হলো, বা বা কী সুন্দর ইসলামী গান, ঠিক যেন গজল। খুব সম্ভবত দক্ষিণের হালকা হাওয়ায় আসলো ভেসে সুদূর বরাতি, সবে রাত আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি। এই ধরনেরই সেই সময় আমরা ছন্দের জাদু পেয়েছি, সেই সময় আমরা যা শুনেছি আমরা আজকে সেখান থেকে টুকরো টুকরো করে তুলে নিয়ে আসার চেষ্টা করছি সেই সময়টাকে, সেই মুহূর্তটাকে।
0: এতক্ষণ ধরে আমরা কাজী নজরুল ইসলামের গানের প্রসঙ্গ শুনছিলাম যে তিনি চমৎকার গাইতেন, শুধু না তার হারমোনিয়াম বাদনও ছিল শোনার মতো। তো তার গলায় একখানা গানকে আজকের গান্তরিয়াতে শোনাতে পারি? শোনাই কাজী নজরুল ইসলাম প্রথমে তার গলায় একটি গান,
1: মানে গঙ্গা জলে গঙ্গা পুজো যখন আমরা করছি মানে তার কলম এবং গান, তাহলে তার কণ্ঠটাই বা বাদ যায় কেন?
0: ঠিক কথা।

জেরাদি সমাধিতে মোর দিতে গেলে ফুল পীর গেরাদি সমাধিতে মোর এত দিনে কি আমারে পড়িল মনে মন চোর এত দিনে কি আমারে পড়িল মনে মন চোর দিতে গেলে ফুল পীর গেরাদি সমাধিতে মোর জীবনে যারে চাহনি তাহারে

মরণ পারে ভেঙো না ভেঙো না, তাহারে ঘুম কর দিতে গেলে ফুল।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আসলে সে মুখ মনে না পড়ে উপায় কি বলুন, আমাদের জন্য যে সম্ভার তিনি সাজিয়ে দিয়ে গেছেন মানব সভ্যতার জন্য, মানব সভ্যতার অসুখের জন্য, সেই অসুখ সারানোর জন্য তিনি যে সম্পদ, যে বোধ, যে চেতনা আমাদের দিয়ে গেছেন, ফলে তাকে আমরা ভুলব কেমন করে, ভুলি কেমনে, আজও যে মনে। সুতরাং তাকে আমাদের মনে থাকবেই। আমরা একটা গান শুনতে শুনতে এখন চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব সংবাদের পর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। আরবিআই 2026-27 অর্থবর্ষের জন্য তাদের বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। প্রথম ত্রৈমাসিকের জন্য 6.8% থেকে কমিয়ে 6.6%, দ্বিতীয় ত্রৈমাসিকে 6.7% থেকে কমিয়ে 6.3% এবং তৃতীয় চতুর্থ ত্রৈমাসিকে যথাক্রমে 7 থেকে কমিয়ে 6.5% এবং 7.2% থেকে কমিয়ে 6.8% বৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতিই আমাদের সবচেয়ে বড় সহযোগী। প্রতিটি বৃক্ষরোপণ এবং প্রতিটি সুস্থায়ী পদক্ষেপের দেশের সম্মিলিত ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তোলে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হলো। আজ বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে সকাল থেকেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টুডেন্ট ফর ডেভেলপমেন্ট ইউনিটের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উৎসব একটি গাছ মায়ের নামের সূচনা চুচুড়া রবীন্দ্র ভবনে হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হুগলি জেলা জেলাশাসক খুরশিদ আলী কাদরি। শিলিগুড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির চম্পাশরী শ্রীগুরু বিদ্যামন্দির মাঠে আয়োজিত এই কর্মসূচিতে প্রশাসনিক ও বন দপ্তরের একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কপাঠাপটে একটি বন্ধ লাইব্রেরি থেকে বেশ কয়েকটি পেটিতে রাখা মদের বোতল উদ্ধার হয়েছে। লাইব্রেরিটি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: এই সাহস তিনি জুগিয়েছিলেন তরুণ সমাজকে, আগামী প্রজন্মকে। দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, সেটা তার পক্ষেই সম্ভব। তাকে আসলে বিদ্রোহী কবি বলে আমরা বাঁধার চেষ্টা করেছি বটে, কিন্তু তিনি মানে একের মধ্যে অনেক, তিনি বহুমুখী। আমরা কাজী মোতাহার হোসেন কিভাবে তাকে এঁকেছেন সেই কথাতে আছি। কাজী মোতাহার হোসেন বলছেন যে 1928 সালের ফেব্রুয়ারি মাসে মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক অধিবেশনেও ঢাকায় এসেছিলেন কাজী নজরুল ইসলাম। মোতাহার হোসেন তখন বর্ধমান হাউসের হাউস টিউটর হিসেবে ওই বাড়ির দোতলায় থাকতেন। তো নজরুল ইসলাম সেবার এক মাসের বেশি সময় তার সঙ্গে ছিলেন এবং বাসগৃহের কাছাকাছি একটা ছোট্ট কামরায় তিনি থাকতেন। তার বড় মেয়ের বয়স তখন 5 বছর। নজরুল তাকে গান শেখাতেন, এ আঁখি জল মোছো পিয়া ভুলো ভুলো আমারে, কে বিদাসী বিদেশি মন উদাসী, বাঁশের বাঁশে বাজাও বনে, কি হবে জানিয়া বন কেন জল নয়নে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এসব গান কাজী নজরুল ইসলাম শেখাতেন। এবং তার কিন্তু মানে শিক্ষক নজরুল নিয়েও কিন্তু একটা অনুষ্ঠান করা যেতে পারে।
1: একেবারেই তাই, কারণ জায়গায় নজরুল কাজী নজরুলের মানে গান শেখানো নিয়ে প্রচুর কিছু রয়েছে যেগুলো সত্যি একটা এপিসোডেও ধরা সম্ভব কিনা সেটাও প্রশ্ন।
0: কারণ এত মানুষকে তিনি গান শিখিয়েছেন এবং গান শিখিয়ে আনন্দ পেতেন, সবচেয়ে বড় কথা। মানে যে কোনো কাজই আমরা করি না কেন, ধরো কেউ একজন খুব খুব জ্ঞানী মানুষ, বিষয়টা তার অধিগত, তিনি খুব সুন্দর করে সেটা আয়ত্ত করেছেন, কিন্তু তিনি যে শিক্ষক হিসেবে সফল হবেন সেটা নাও হতে পারে।
1: একদমই তাই,
0: ফলে শিক্ষকতাটা আলাদা একটা যোগ্যতা, ওটা একটা আলাদা মাপকাঠি।
1: মানে ভালো ছাত্র যে ভালো শিক্ষক হবে তা কিন্তু
0: তা কিন্তু নয়।
1: মানে একজন খুব মানে মাঝারি মাপের ছাত্রও কিন্তু অসম্ভব ভালো শিক্ষক হতে পারে।
0: কাজী নজরুল ইসলাম শিক্ষক হিসেবে ছিলেন অসম্ভব সফল। তো যে গানগুলোর কথা বললাম তার ভেতর থেকে একটা গান যদি এখন,
1: একদমই তাই, আমরা তো শুনতেই পারি যে আচ্ছা এর মধ্যে যদি কে বিদেশি মন উদাসী আমরা বা তুমি যেগুলো বললে, যে
0: কোনো একটা কে বিদেশি মন উদাসী শোনাই তাহলে।
1: বেশ, তাই শুনি তাহলে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রামানুজ দাশগুপ্তর গলায় শুনলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে 12:15, 16:30। গান দরিয়া, আছি আমরা দুজন, স্বপ্না এবং জয়শ্রী, আমরা থাকবো এখনো অনেকক্ষণ,
1: বেশ কিছুক্ষণ,
0: এবং আপনাদের ছাড়ছি না কিন্তু, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমরা একটা পরিবার, আমরা বেঁধে বেঁধে সব কাজ করি। সুতরাং আপনারা যারা টিউন করেছেন 107 FM রেইনবো, তাদের ছেড়ে আমরাও যাব না, আপনারাও আমাদের ছেড়ে কোথাও যাবেন না।
1: ঠিক যেমন কাজী নজরুল, কিন্তু যে মানে আমরা যে কথায় যে জায়গায় ছিলাম, যে শিক্ষক নজরুল হিসাবে তিনি ভীষণ ভালোবাসতেন গান শোনা, শেখাতে, এবং যা তিনি সৃষ্টি করেছেন, যা তিনি সুর দিয়েছেন, অনেক সুরও তো তার আবিষ্কার, নতুন করে তিনি নতুন সুর এনেছেন এবং সেই সুরের পরে প্রচুর গান তৈরি হয়েছে এবং সেগুলো তিনি শেখাতে ভালোবাসতেন। তেমনই সেই শিক্ষক নজরুলের কথায় যখন আমরা এলাম, তাহলে বলতেই পারি যে আমরা বনগার একজন মানুষ, হ্যাঁ, যাকে আপনারা, যার নাম শুনে একরকমভাবে আপনি চেনেন, কিন্তু তাকে যদি বলি আর একরকমভাবেও তার পরিচয় রয়েছে। আমি প্রতিভা সোম, আমি তাঁর কথাই বলছি, যাকে আমরা রানু সোম বলেও জানি, এবং বর্তমানে বুদ্ধদেব বসুর তিনি
0: বুদ্ধদেব বসুর স্ত্রী ছিলেন। বুদ্ধদেব বসু অনেক আগে প্রয়াত হয়েছেন,
1: একদমই
0: তার স্ত্রী,
1: একদমই। এবং রমনা হাউসের মানে এই যে মানুষ উমা মৈত্র, যাকে আমরা নটুন নামেও জানি আর কি, এবং সেই নামটি একেবারেই তার কাছের লোক,
0: এবং তারও একটা বিশিষ্ট পরিচয় আছে।
1: হ্যাঁ, মানে ঢাকা কলেজের প্রিন্সিপাল সুরেন্দ্র মৈত্রের মেয়ে তিনি,
0: ঠিক।
1: এই দুজনের সঙ্গে কবির কিন্তু বিশেষ পরিচয় হয়, এবং এই দুজনকেই কবি গান শেখাতেন, সেও এক মিষ্টি মধুর গল্প।
0: হ্যাঁ, এই এবং গান শেখানোর সময় তার আর কিছু লাগতো না, গান লেখা এবং গান শেখানো, তার যেটা লাগতো পান। তিনি পান এবং চা হলে আর হাসতেন হা হা হা হা হা করে, মানে তার হাসি জগৎ ভোলানো হাসি। তিনি খুব প্রেমানন্দে গান শেখাতেন এবং গান লিখতেন খুব দ্রুত গতিতে,
1: একদম।
0: কেউ যদি গানের অনুরোধ করলো তো বসিয়ে তাকে গান লিখে সুর করে তিনি তাকে
1: শুনিয়ে দিতেন,
0: এইরকম ব্যাপার। তো তুমি রানু সোম অর্থাৎ প্রতিভা সোম এবং নটনের কথা বলছিলে, এই দুজনের সঙ্গে কবির বিশেষ পরিচয় তো ছিলই না। রানু এবং নটন দুজনেই তার বাবা মা এবং পরিবারের সঙ্গে এই মোতাহার হোসেন এবং তার পরিবারের সঙ্গে বিশেষভাবে পরিচয় ঘটিয়েছিলেন। আসলে নজরুল এদের একে গান শুনিয়ে আনন্দ পেতেন। তিনি কল্যাণীয়া বিনা কণ্ঠ শ্রীমতী প্রতিভা সোম জয়যুক্তাশু নামে তার চোখের চাতক উৎসর্গ করেছিলেন, এবং রানুকে গান শেখানোর পেছনে কবির আর একটা উদ্দেশ্য ছিল, দিলীপ রায়ের সঙ্গে প্রতিযোগিতা। দিলীপ রায় এর আগেই টিকাটুলির অধিবাসিনী রেণুকা সেনকে গান শিখিয়েছিলেন, তার কয়েকটা কীর্তন এর আগে রেকর্ডও হয়েছিল। তা সেসবের মধ্যে একটি গান হচ্ছে পাগলা মনটারে তুই বাদ। স্বাভাবিক কারণে গানটা মিষ্টি কণ্ঠের মোলায়েম সুরের আড়ম্বরহীন মর্যাদায় খুব জনপ্রিয় হয়েছিল, এবং নজরুল চেয়েছিলেন রানুকে দিয়ে দিলীপের সাগরেদ রেণুকার চেয়ে উৎকৃষ্ট এবং উচ্চাঙ্গের রেকর্ড সঙ্গীত গাওয়াবেন, এবং প্রকৃতপক্ষে নজরুলের এই উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হয়েছিল। এটা একটা সুস্থ প্রতিযোগিতা, যে তুমি এই এরকম গান লিখেছো, এরকম ছাত্রী তৈরি করেছো, তাহলে দেখো আমার ছাত্রীর যোগ্যতা দেখো।
1: তার এটাও ভীষণ প্রয়োজনও হয়,
0: একদম
1: এই সুস্থ

0: প্রতিযোগিতা যদি থাকে তাহলেই কিন্তু এই উন্নত ধরনের শিল্পী শুধু নয়, নতুন শিক্ষক এবং ছাত্রছাত্রী সেটাও তৈরি হয়। এই প্রতিযোগিতার ভীষণ প্রয়োজন,
1: ভীষণ প্রয়োজন। তো আমরা এখন পরপর দুখানা গান শুনবো, তার মধ্যে প্রথম গানটি শুনবো রানু সোমের গলায়, যেহেতু তাকে নিয়ে এত কথা বলছিলাম।
0: একদমই তাই।

জানি তবু মালা গাছি তবে না এমন রাতি জানি তবু।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে গান দুটো পরপর আমরা শুনলাম, উদার ভারত শুনলাম ফিরোজা বেগমের গলায়, এই গান দুটো শুনতে শুনতে মনে হচ্ছিল যে তিনি প্রথমত মানুষ ছিলেন, দ্বিতীয়ত মানুষ ছিলেন, এবং সর্বশেষেও তিনি মানুষ ছিলেন। না তিনি হিন্দু, না তিনি মুসলিম, না তিনি খ্রিস্টিয়ান, না তিনি বৌদ্ধ, মানব ধর্মই ছিল তার একমাত্র ধর্ম। তিনি কাজী নজরুল ইসলাম, মুসলিম ছিলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন তার জীবনের দিকে আমরা তাকাই, তিনি যখন শ্যামাসঙ্গীত লিখেছেন বিভিন্ন সময়তে, তিনি তার আগে তিনি ধ্যানে বসতেন, তিনি সাধনা করতেন, এবং তিনি শাস্ত্র, হিন্দু শাস্ত্র রীতিমতো তিনি পড়তেন, চর্চা করতেন, এবং ওই ভাবটা তিনি নিজের ভেতরে আনার চেষ্টা করতেন। সাধক নজরুল, মানে এই এই অনুষ্ঠানটা করতে গিয়ে একটু আগে আমরা বলছিলাম যে শিক্ষক নজরুল একটা বিষয় হতে পারে, সাধক নজরুল কিন্তু আর একটা বিষয় হতে পারে, কারণ তিনি এত শ্যামাসঙ্গীত রচনা করেছেন, মুসলিম সঙ্গীতও রচনা করেছেন, কিন্তু তার যে শ্যামাসঙ্গীত সেগুলো শুনলে বোঝা যায় যে কতখানি আরাধনা বা কতখানি ডুব থাকলে তবে ওই রকম একটি করে গান রচনা করা যায়, সৃজন করা যায়, ওইরকম সুর দেওয়া যায়।
1: আসলে বিদ্রোহ বা প্রেম, মূলত বিদ্রোহই নজরুলের একটি বাহ্য রূপ, এ তো সত্যি কথা। জীবনের প্রথম দিন থেকে সেই চুরুলিয়ার সেই লেটো দল থেকে যার লড়াই শুরু হয়েছে, বিদ্রোহ তার মানে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে, সে তো সত্যি কথাই। কিন্তু তার অন্তর কিন্তু সাধকের সাধনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। তিনি মানুষে মানুষে ভেদ নয়, মিলন খুঁজেছেন বারবার, ধর্মে ধর্মে সংঘাত নয়, ঐক্যের বাণী শুনিয়েছেন বারবার। তার সাধনা, তার সব কিছু মিলিয়ে প্রেম, সাম্য আর মানবতার একটা অদ্ভুত উজ্জ্বল প্রতীক।

0: এতে কোনো ভুল নেই। এবং তার এই যে সাধনার ফল আমরা প্রচুর নজরুল গীতি পেয়েছি, বল রে জবা বল, মহাকালের কোলে এসে, এমন প্রচুর গান পেয়েছি। তো স্বপ্না দি, আমরা তো তেমন কিছু গানও শুনতেই পারি।
1: অবশ্যই পারি,
0: নজরুলকে নিয়েই যখন আমরা
1: কথা হলো, প্রসঙ্গে এলো, তাহলে দুটো পরপর দুটো শ্যামাসঙ্গীত, প্রথমে সুস্মিতা গোস্বামী, পরে পণ্ডিত অজয় চক্রবর্তী।

শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, বিষয়টা ভাববার আছে। আর এই জিনিস, এই রকম ভাব বা এই যে শব্দ, এই যে সুর, এটা এমনি আকাশ থেকে পড়ে না বা লেখার অভ্যাস থেকে আসে না, এটা ওই ভাবসাগরে ডুবটা দিতে পারলে তবে গিয়ে আসে। গান্ধরিয়ায় আজ কাজী নজরুল ইসলামের গান শুনছিলাম আমরা। গান শুনতে শুনতে সমর যাবার সময় হলো বিহঙ্গের। আমরা দুজন ছিলাম স্বপ্না এবং জয়শ্রী। আমরা ফিরে আসব দুপুরের নাটক নিয়ে ঠিক দুপুর দুটোই। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এরকমভাবেই সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। পায়েল করের গাওয়া এই গান শুনতে শুনতে আজ গান্ধরিয়া থেকে বিদায় দিন আপনাদের বন্ধুকে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের কর্মসূচি পরিবেশের অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মাকে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতিবছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা হয়েছে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি। লোকাল ট্রেনে সাধারণ কামরা কমিয়ে মহিলা সংরক্ষিত করার প্রতিবাদে শিয়ালদাস দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের ধামুয়া স্টেশন অবরোধ যাত্রীদের। সকাল 8টা থেকে আপ শিয়ালদা লোকাল বিক্ষোভে জেরে আটকে যায়, প্রায় 2.5 ঘন্টা অবরোধ চলে। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির নোটিশ বিষয়ে দ্রুত শুনানির আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি। উল্লেখ্য, এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। কলকাতার কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের কোনো পরিকল্পনা পুরসভার নেই বলে পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্পষ্ট জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে মানুষের মনে অযথা বিভ্রান্তি ছড়িয়েছে। তিনি আরও বলেন, পুরসভা হকার উচ্ছেদ করে না, তবে যারা রাস্তা দখল করে বসে যান চলাচলে বাধা সৃষ্টি করছেন তাদের নির্দিষ্ট স্থানে সরে যাওয়ার কথা বলা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষে দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় আজ RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের হার বা রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতিবছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে পরিবেশ দিবস উপলক্ষে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবানন হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের কাগামিহারাস হকি স্টেডিয়ামে এই খেলা হবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের প্রেক্ষিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির খবর মিলেছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক মাধব সুন্দরী। কাহিনী আবুল বাশার, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়, প্রযোজনা পরিমল হেমব্রম। মাধব সুন্দরী।

0: পূর্ণদা, তাহলে
1: তাহলে কিছু নয়, দিন তো ঠিকই হয়ে গেল, আর দেনা পাওনার ব্যাপারটা তো ভৈরববাবু মেনে নিচ্ছেন, তাই তো?
2: আগে আপনার ছেলে অত শিক্ষিত প্রতিষ্ঠিত শিক্ষক,
0: জামাইবাবু মোহিতস্থ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার,
2: হ্যাঁ সে তো বটেই, তাছাড়া পূর্ণবাবু অত বড় ব্যবসায়ী, ছেলে অত গুণের,
1: না না না অত বড় কিছু নয়, তবে ঈশ্বর রোজের কোনো অভাব দেননি এই আর কি।
0: পূর্ণদা, আমার ভাগ্নিকে কেমন দেখতেন?
1: ও তো বলার কথা কিছু নয়, লক্ষ্মী প্রতিমা, মাকে বরণ করে নিয়ে যাব।
3: মিষ্টিগুলো খেলেন না কিন্তু?
1: বোঠান, যা পেরেছি তা তো খেয়েছি, তাই এবার তাহলে উঠি।
3: কি আর বলবো, মেয়েকে যদি আশ্রয় দেন।
1: ছি ছি ছি, আশ্রয় কি বলছেন, ও তো আমার ঘরের স্ত্রী হবে। চলো হে ভূপতি, যাওয়া যাক। আচ্ছা না, আসি তাহলে আমরা। নমস্কার।
3: আসুন।
2: নমস্কার।
1: দিনেন,
0: বলুন,
1: আমার সঙ্গে একটু আসবে?
0: হ্যাঁ নিশ্চয়ই, চলুন।
3: কি ব্যাপার বলো তো, পূর্ণবাবু আলাদা করে দিনুকে ডাকলো কেন?
2: বিমলা, অত ঘাবড়াচ্ছ কেন? আরে বিয়ের ব্যাপারে কত রকম কথা জড়ো হয়।
3: কি জানি বাপু, মেয়ে আমার যা এক বগ্গা, মেজাজ বিগড়ে গেল তো।
2: না না না, ও সমস্ত নিয়ে তুমি ভেবো না বিমলা, ভালোই হবে, কি বলো? কাছাকাছির মধ্যে চোখের উপরে আমাদের মা থাকবে। আরে এই তো দিনে এসে গেছে, কি ব্যাপার বলো তো?
0: এমন কিছু নয়, আসলে ছেলের মা একটা ভাল ফ্যাশনের সোনার হার চেয়েছে।
2: হার? আলাদা করে? কিন্তু সে তো অনেক খরচা।
3: কি হবে রে দিনু?
0: তাই তো ভাবছি দিদি।
2: আমার অবস্থাও তো তুমি বোঝো দিনু, বাড়তি সম্বল বলতে তো আমার আর কিছুই নেই।
0: আমারও তো টাইট অবস্থা, দেখি কি করা যায়, পুরনো আইডিয়াটাকে কাজে লাগানো যেতে পারে। দিদি, হারের ব্যবস্থা হয়ে যাবে।
3: হয়ে যাবে?
2: কিন্তু কিভাবে?
0: শোন, নির্মলার নামে যে গাছটা লেখা আছে, ওটাকে বিক্রি করে দেব।
3: সে কি রে?

0: না না, নির্মলা কিছুতেই রাজি হবে না। ওই গাছকে ও বড় ভালোবাসে।
1: তাছাড়া দিনু, দিনু তুমি তো জানো যে ওই গাছের গায়ে মাচা বেঁধে আদিত্য দোকান দিয়েছে।
2: তাতে কি হয়েছে, দোকানে তুলে নেবে?
0: না রে দিনু, না না, তা বোধহয় ঠিক হবে না। দেখ, অত লেখাপড়া জানা ছেলে অভাবের জন্য কষ্ট করে দোকান দিয়েছে, দোকান তুলে দিলে ছেলেটা কি করবে তাহলে?
2: সেটা ওর ভাবনা।
1: কিন্তু দোকান তুলে দেয়া সে তো খুব ঝঞ্ঝাটের ব্যাপার।
2: কি ঝঞ্ঝাট? দাঁড়াও, ওকে আজই একটা নোটিশ দিয়ে যাচ্ছি। আমি গেলাম।
0: ওরে ওরে, এই দিনু দেখো কাণ্ড।
3: সত্যি বলছি সুবল দাদা, তুমি হাসছো কেন? এই দেখো না, হাসগোচ্ছাটা তো নিজেই বলে বেড়ায় যে আমার মাদার স্ক্রুপ নাকি ডিলে আছে।
4: ঠিকই তো বলে, স্ক্রুপ ডিলেই তো। তো আদিত্য, এই একটা ব্যাপারে তোরে বাহাদুরি দিতেই হয়।
3: কিসের কথা কও গো?
4: এত লেখাপড়া শিখে ওই বড় গাছে মাচা বেঁধে মুদিখানার দোকান বসালি।
3: ভাগ্য সুবল দাদা, সবই ভাগ্য। অভাব যার নিত্য সঙ্গী, এছাড়া তার আর কি হবে বলো?
4: সিজনি সিজনি তো তুরে বাহাদুরি দিতে হয়। এ কাজই কজনা পারে বল। তো একটা কথা আদিত্য,
3: কি গো?
4: এই গাছের মালিক তো ভৈরব দাদা
3: না? হ্যাঁ হ্যাঁ।
4: আচ্ছা, এই গাছের গায়ে এই যে সুরির ফলাদি নির্মলার নাম, তুই লিখেছিস?
3: তোর পাগল?
4: না না, পাগল নয়, বল কাঙাল, ভালোবাসার কাঙাল।
3: চুপ করো সুবল দাদা, চুপ করো না। শোনো, ওই লিখেছে না নির্মলার কাকাগু বিলাস মুখুজ্জি।
4: হ্যাঁ কেন?
3: আরে শুনেছি যেদিন ওদের সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়ে গেল, সেদিন সবাই একমত হয়ে ওই বৃক্ষ প্রেমিক নির্মলার নামে গাছটা লিখে দিল। আর বিলাস কাকা হেতমপুর চলে যাওয়ার আগে চুরির ফলা দিয়ে গাছের বুকে লিখে দিয়ে গেল নির্মলার নাম।
4: নাম কি কেবল গাছের বুকে?
3: না জানি না গো। তবে সুবল দাদা, সুবল দাদা, এই গাছে তো আমারও অধিকার আছে।
4: নির্মলার অধিকার আবার তোর অধিকার?
3: হ্যাঁ,
4: সেটা আবার কেমন কথা?
3: এই দেখো, এই গাছের আমার বংশগত অধিকার গো। হ্যাঁ গো, আজকাল চাচা জানে
4: কি বকতেছিস? ওই দেখ,
5: এই যে আদিত্য।
3: হ্যাঁ গে।
5: তোমায় বলছি,
3: বলুন।
5: দোকানপাট এবার সরাতে হবে।
3: মানে কি কি বলছেন? কি
5: কথাটা তো বাংলায় বলছি। আচ্ছা, সময় না না, সময় দেওয়া যাবে না, দোকান তুলে দেবে বুঝছো, চলি।
6: মুখের উপরে ধুলা উড়াই চলি গেল।
3: হ্যাঁ,
6: আমি জানতাম, আমি জানতাম আদিত্য, এই গাছের তলা থেকেই তোরে একদিন নাতি মেরে তাড়াবে।
3: নাতি মারবে? এই গাছে আমাদের অধিকার আছে, আমাদের আমাদের বংশের অধিকার। হ্যাঁ গো, আমাদের বংশের মাধুর সুন্দরী।

0: দিদি দিদি
1: ও দিনু,
2: আয় আয় আয় আয়,
1: বস বস। কোথায় গেছিলি বলতো? তোকে এত কাহিল দেখাচ্ছে। নির্মলা, মামাকে জল দে তো।
2: দি মা।
3: বিয়ের দিন যত এগিয়ে আসছে না, কাজ ততই বেড়ে যাচ্ছে। নির্মলা, দে জল দে। আবার মিষ্টি এনেছিস কেন?
2: খাও না
3: বলছিস যখন। দিদি, গাছের ব্যবস্থা হয়ে গেল।
1: তার মানে?
3: শিবু মিত্রের গোলা হয়ে আসছে, ওকেই বেচে দিলাম গাছটা। এ নাও, টাকাটা রাখো।
1: কিসের টাকা?
3: শিবু মিত্রের অ্যাডভান্স দিয়েছে, 4,000 টাকা আছে। না না না না, ধরো টাকাটা ধরো। হ্যাঁ, আর আসার সময় সচিনন্দন শাকরার দোকানে খবর দিয়ে এসছি, জামাইবাবুকে গিয়ে কথা বলতে হবে, কেমন?
1: আচ্ছা।
3: বুঝলি নির্মলা, ওই আসার সময় না আরি ঘোষা মেহেরকে 1 সপ্তাহের মধ্যে গাছটা কেটে নিতে বলেছি।
2: আরি ঘোষা মেহের? সে কে গো মামা?
3: এ হচ্ছে গায়ের বাত। আরি মানে করাত। করাত দিয়ে যারা ফালা ফালা করে গাছ কাটে তারাই আরি ঘোষা।
2: ও, তাই বলো।
3: এবার মেহের আলীর লোকজন নিয়ে আসবে, আর আদিত্যের মাধব সুন্দরীর দেহকে পেঁচিয়ে পেঁচিয়ে ঘ্যাস ঘ্যাস করে। কি হলো নির্মলা, ওভাবে দৌড়ে পালালো কেন?
1: গাছ কেটে ফেলে দেবে শুনে মেয়েটার মন খারাপ হয়ে গেছে।
3: ও বাবা, বৃক্ষ প্রেম। শোনো দিদি,

0: দেরি করা ঠিক হবে না, মেয়ের মতিগতি ভালো নয়। আমি ছোড়ার দোকান ভেঙে দিয়ে যাচ্ছি, তোমরা মেয়েকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিও কেমন।
1: দোকান ভেঙে দিবি কি রে?
0: দিতেই হবে, এ কাজ ভৈরবদান নয়।
1: কিন্তু এত তাড়া করছিস কেন দিনু?
0: সেই একই কথা, একই কথা, ভেঙে তো দিতেই হবে। টাকা নেওয়া হয়ে গেছে, আমি চললাম।
2: না না না, এই তো ল্যায্য কথা হতেছে না। এই গাছে আদিত্যর অধিকার আছে, শুধু অধিকার না, এর হক।
3: আদিত্যের হক? কোথা থেকে গাঁজাটি বের করলে আজগর চাচা?
2: দিনু বাবু, আদিত্যর বংশলতিকায় মাধব সুন্দরী নাম রয়েছে। সেই বহু বছর আগে মাধব সুন্দরী বসালেন এই গাছ, আর শুধু এই গাছই নয় গো, আরো অনেক গাছ।
3: ও, মাধব সুন্দর এই গাছ বসালেন মুখুজ্জদের জমিতে।
4: আদিত্য,
3: চাচা তো সাক্ষী রয়েছে, তোমার হকের গাছের দখল নিতে মামলা করো না,
0: জিতেও যেতে পারো।
4: কিন্তু
0: চলে, আজ বিকেলের মধ্যে সাফ সাফ করে ফেলো গাছের তলা, কেমন?
4: না না, কিন্তু আমি তো,
0: না হলে আবার আমায় আসতে হবে, আর তোর ফল কিন্তু ভালো হবে না। চলে।
4: দেখলে দেখলে চাচা, অত্যাচারটা দেখলে? আমার সব কিছু এমন করে ভেঙে দিলে, আমাদের বংশলতিকায় মাধব সুন্দরের নাম পেয়েছি গো। হ্যাঁ গো, আমার ঠাকুর তার পিসি ছিলেন উনি।
2: পাবেই তো, নাম তো পাবেই গো, ও বেক্কান তো আমি জানি। হ্যাঁ
4: আজগর চাচা, আজগর চাচা তুমি জানো?
2: হ্যাঁ।
4: কি জানো গো বলো না?
2: জানি। বিয়ের পর বহু বছর কেটে গেছে, মাধব সুন্দরীর ছেলে বলে হয়নি, তাই সকলের কটুক্তি লাঞ্ছনা সবই সইতি হতো তার। এমন সময় আল্লাহর দুয়ায় এক মুসলমান ফকির এসে হাজির।
4: তাই?
2: হ্যাঁ, মাধব সুন্দরীর হাতে একটা সাদা কাকাতুয়া ধরিয়ে দিলেন।
4: সাদা কাকাতুয়া ধরিয়ে দিলেন?
2: হ্যাঁ।
4: কেন গো?
2: বললেন এই পাখির বিষ্ঠা থেকে যে গাছ বেরোবে, সেই গাছ তুমি রাস্তার ধারে পুঁতি দাও, তোমার গব্য হবে। তারপর বসানো হলো অনেক গাছ, তার মধ্যে এটি হলো একটি।
4: ও, এবারে বুঝলাম।
5: সত্যি না হাতি, চাচা যেমন খেপাটে তুমিও তেমনি।
4: আচ্ছা নির্মলা, নির্মলা তোমরা আমার দোকান তুলে দিতে চাইছো কেন বলো তো?
5: এই গাছ বিক্রি হয়ে গেছে।
4: কেন?
5: শিবু মিত্রের কাছে 4,000 টাকা অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে।
4: ও, বুঝেছি।
5: আর ওই টাকায় আমার বিয়ের হার হবে।
4: নির্মলা, নির্মলা তুমি তুমি এই কথা বলতে পারলে?
5: যে নিজের অধিকারই ফলাতে পারে না তাকে আর কি বলবো।
4: হ্যাঁ, ভালোই তো, গাছ কেটে ফেলে বিয়ের হার হবে, আর সেই হার তুমি পরবে।
5: নিশ্চয়ই পরবো।
4: কিন্তু নির্মলা, নির্মলা এই গাছে যে এত পাখি বাসা বেঁধেছে, কত লোক এই গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়, তাদের কি হবে?
5: তোমার কি হবে তাই ভাবো।
4: আমার কথা, আমার কথা ভাবি না গো। আমার বাপ মা নেই, বেকার বলে পিসে সহ্য করতে পারে না, পিসি ভালোবাসে তাই দুমুঠো খেতে পাই।
5: এই মা, জিনিসপত্র বয়ামগুলো সব পড়ে আছে, এখনো তোলনি ওগুলো?
4: কি হবে, পড়ে থাক।
5: না, থাকবে না, আমি তুলে দিচ্ছি, নাও ধরো। ধরো না।
4: নির্মলা, নির্মলা না, থাক।
5: থাকবে কেন বলো না।
4: না মানে বলছিলাম যে, বলছিলাম গাছটার কথা ভাববে না, এত বড় একটা গাছ একটা মেয়ের গলার হার হয়ে তুলবে।
6: কিরে নির্মলা, মুখ ভার করে বসে কি ভাবছিস?
5: কি ভাববো,
6: সবার দুঃখের ভাবনায় তোর কি?
5: কার দুঃখের ভাবনায় অস্থির হচ্ছি মা?
6: হচ্ছিস তো, বুঝি না আবার।
5: মা, আদিত্য মানে আদিত্যর পিসি,

0: উক্ত জানো, সারা পাড়া মাথায় করবে।
1: তুই বা চট করে বিয়ের কথা বলতে গেলি কেন? সব বুঝে গেছে।
0: আহা, শচীনন্দন শেখরা বাড়িতে আসবে, বিয়ের জোগাড় যন্তর চলবে, অত বড় গাছ কেটে ফেলা হবে, আর কেউ বুঝবে না। মা, আদিত্য বলছিল।
1: কি বলছিল?
0: বলছিল অত বড় একটা গাছ একটা মেয়ের গলায় হার হয়ে দুলবে।
2: মাসি, ও মাসি, ও মাসি, মাসি,
1: ওমা ওমা, এই যে আদিত্য, এই ছাগল নিয়ে কি ব্যাপার?
2: এই ছাগল দুটো, এই বড় থালা দুটো জমা রেখে আমায় 1,500 টাকা দাও তো মাসি, দাও।
1: ছাগল দুটো, থালা দুটো?
2: হ্যাঁ, ছাগল দুটো নির্মলার বিয়ের ভোজে লেগে যাবে গো, আর থালা দুটো, থালা দুটো অনেক কাজে লাগবে মাসি, দাও না, দাও না।
1: দেখো কাণ্ড, টাকা নিয়ে কি করবে?
2: ও পিসির সঙ্গে বিবাদ করে চলে এসেছি গো, বন্ধক দেওয়া জমিটা ছাড়াবো, আর মাঝদিয়ারের জৌমাতায় একটা মাধব সুন্দরী গাছের খোঁজ পেয়েছি, হ্যাঁ গো, ওইখানেই দোকান দেবো, দাও না, দাও না, টাকাটা দাও না।
1: কি পাগল ছেলে দেখো তো, না দিলে ভাববে আমরা ওকে পর করে দিচ্ছি। তাছাড়া নির্মলার বিয়ে, একে শান্ত রাখা দরকার। আচ্ছা বাবা দাঁড়াও, নিয়ে আসছি।
2: হ্যাঁ হ্যাঁ, যা
0: যা। আদিত্য দা, তুমি আবার পাগলামি শুরু করেছো।
2: পাগলামি? হ্যাঁ জানো নির্মলা, নির্মলা বন্ধক দেওয়ার জমিটা না আমি সারিয়ে নেব, হ্যাঁ গো, আর অন্য জায়গায় দোকান দেব। তোমরা তো আমার দোকান করতে দেবে না।
1: এই নাও বাবা টাকাটা নাও।
2: হ্যাঁ হ্যাঁ দাও।
0: কই দেখি,
1: একিরে নির্মলা, ছো মেরে টাকাটা কেড়ে নিলি।
0: তোমার মাথা খারাপ হয়ে গেছে মা, টাকা দিয়ে ও জমি ছাড়াবে? ও নিজে জানে কত জায়গায় ওই জমি বাঁধা রেখেছে, ওই 2 বিঘে জমি নিয়েই পিসির সঙ্গে বিবাদ, তাই ওর ভাগের দুটো ছাগল আর থালা ধরিয়ে দিয়ে বিদেয় করে দিয়েছে। পিসির মুখ কেমন তুমি জানো না?
1: জেনে আর আমার লাভ নেই, তোরা যা পারিস কর।
2: যা,
0: বন্ধক জমি ছাড়াবে? জমির দাগ খতিয়ান জানো?
2: আমার জমি আমি জানি না।
0: না জানো না?
2: এই দেখো
0: পিসির কাছে গলা ধাক্কা খেয়ে এইসব পাগলামি করছো।
2: আমি পাগলামি করছি?
0: হ্যাঁ হ্যাঁ করছো। এই দাঁওটাও ফসকে গেল।
2: কি, আমি দাঁও মেরেছি? আমার দোকান ভেঙে দিল তোমার মামা, তারপর ওই
0: মামা না ভাঙলে অন্য কেউ ভাঙত?
2: হ্যাঁ নির্মলা, ঠিকই বলেছ, এটাই আমার তো ভাগ্যের পরিহাস। চল চল, তোদের রেখে আছি, চল, পিসির মুখ নাড়া খেতেই তো, চল।
0: ছাগল দুটো বাঁধা থাক, পিসি নিয়ে যাবে খন। আদিত্য দা
2: বলো,
0: রাগ করলে?
2: না,
0: আমার একটা কাজ করে দেবে?
2: কি কাজ?
0: মনে আছে আদিত্যদা,
2: কি
0: ছোটবেলায় আমাকে বর্ণবোধ শিখিয়েছিলে?
2: হ্যাঁ, তাতে তো কি হয়েছে?
0: তোমার শেখানো বিদ্যে নিয়ে এই চিঠিটা লিখেছি।
2: চিঠি? কাকে গো?
0: ওই স্কুল মাস্টার মহিতোষকে।
2: তোমার সাহস তো কম নয়, বিয়ের আগেই তুমি ওকে?
0: এছাড়া উপায় বা কি বলো?
2: কি লিখেছে গো, কি লিখেছে?
0: লিখেছি যে বাবা হার দিতে পারবে না।
2: হ্যাঁ, কাজটা কি ঠিক হচ্ছে?
0: জানি না।
2: নির্মলা নির্মলা, গাছের কথা লিখে দাও না গো।
0: গাছের কথা লিখেছি তো।
2: লিখেছো? জানো তো লোকটা টিচার, গাছের কথা বুঝবে, তাছাড়া বিভূতিভূষণ নিশ্চয়ই পড়েছে। নির্মলা নির্মলা, লিখে দাও না যে বিভূতিভূষণ লিখেছেন, বৃক্ষের মতো সর্বংসহা জীব আর নেই, বৃক্ষ হলো ভগবান, সে কারণে বৃক্ষের মধ্যে ভগবানকে দেখা যায়। পুনশ্চ করে লিখে দাও, কারো কারো কাছে মাধব সুন্দরী গাছ মায়ের মতো, পত্রবাহক তারই সন্তান।
0: হ্যাঁ লিখে দেব।
2: হ্যাঁ
0: কি লিখেছি শোনো।
2: হ্যাঁ ভালো।
0: হার তৈরির জন্য টাকা জোগাড় করা কঠিন।
2: হ্যাঁ
0: আমার নামে চৌমাথা একটা গাছ আছে,
2: হ্যাঁ
0: উহাকে কাটিয়া ফেলিলে তবেই টাকার বন্দোবস্ত হয়।
2: হ্যাঁ
0: গাছ মানুষকে অনেক ছায়া দিয়াছে, গাছে অনেক পাখি বাসা বাঁধিয়া আছে,
2: ঠিক
0: পাখিগুলোর শাবক আছে, এক্ষণে গাছটাকে কাটিয়া ফেলা যায় না।
2: ঠিক ঠিক,
0: আপনাকে অনেক বিরক্ত করিলাম।
2: বাবা বাহ, বেশ ভালোই লিখেছে তো। আর শোনো, বাকিটা তাড়াতাড়ি লিখে আমাকে দাও, আমি পৌঁছে দেবো। হ্যাঁ

0: মুড়ে আগুন, মুড়ে আগুন, এই হলো ভগবানের এক চোখ বিশ্বাস। এই তো নির্মলা, তোর মা কোথায়?
1: ওই তো বাগানে।
0: বলি বিমলা, কোন আকেলে ওই বাউন্ডুলে ছেলেটার কাছ থেকে ছাগল আর কাঁসার থালা কিনলে? হ্যাঁ মানছি,

0: এই শোন আমন, বিমলা বোকা ছেলেটা রে বোকা পেই ফাঁকতালে সম্পত্তি গেরাস করতে চাও। যেকোন তেকোন ভাগে দু বিঘে জমি যারে পাশে ছেলেটা বন্ধক দিতেছে, পৃথিবা কে ওই জমি সারায়? এই আবাগি পিসি কাসার থালাতরে তোমার এত লোভ, এত নোলা?
1: একদম বকবে না পিসি, খোঁটায় বাঁধা রয়েছে, নিয়ে যাও না তোমার ছাগল। আর থালা হই তো পড়ে রয়েছে, আমরা কোনো কিছুই কিনিনি।
0: না তোরা কিনিস নি,
1: শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া করে মরো কেন?
0: তোর বড় স্যাটান স্যাটান কথা, তা তোরা এত ভালো তো আমার আদিত্যের দোকান ভাঙছিস কেন? তোর বেদ তবে ওই গাছ কাটা পড়বে, গাছের অধিকার ফলাস, আমার আদিত্যর ওই গাছে অধিকার আছে। হ্যাঁ
1: কথা বাড়িয়ে কি লাভ পিসি, তার চেয়ে তোমার সম্পত্তি নিয়ে চলে যাও না।
0: হ্যাঁ হ্যাঁ তাই যাইতেছি, চল চল। তোকে শখ নিয়েছে আছে, ছেলেটারে বুইলে ভাইলে দু বিঘে জমি গেরাস করার তরে চোখে পোকা বড়ুক পোকা বড়ুক।

0: তপন, আমি এগোচ্ছি রে।
1: এই যে শুনছেন, শুনছেন শুনছেন, আপনাকে বলছি।
0: ও, আমায় বলছো?
1: হ্যাঁ, আপনার একটা চিঠি আছে।
0: আমাকে চেনো তুমি?
1: হ্যাঁ, আপনি তো মহিতাস বাবু।
0: হ্যাঁ,
1: এই নিন চিঠি, ওই নির্মলা লিখেছে।
0: নির্মলা?
1: হ্যাঁ,
0: কই দেখি।
1: এই যে
0: চিঠি। গাছ মানুষকে অনেক ছায়া দিয়েছে, গাছে অনেক পাখি। আপনাকে বিরক্ত করলাম বুয়া, ভালোই লিখেছে।
1: হ্যাঁ, আপনার ভালো লেগেছে?
0: হুম, নির্মলার নামে গাছ শুনতেও বেশ।
1: আগে আগে না, গাছের আসল নাম হচ্ছে মাধব সুন্দরী।
0: গাছের নাম মাধব সুন্দরী?
1: হ্যাঁ, না আসলে গাছের নয়, ঠিক আসলে যিনি গাছ বসিয়েছিলেন তার নাম মাধব সুন্দরী।
0: তো সে তো চার পুরুষ আগে।
1: আগে হ্যাঁ, আমাদের বংশলতিকায় ওনার নাম আছে গো।
0: তা তুমি কে?
1: আমি? আমি আদিত্য।
0: আদিত্য?
1: হ্যাঁ।
0: তো তোমার সঙ্গে নির্মলার কি সম্পর্ক?
1: সম্পর্ক? ওই যে শৈশবে নির্মলাকে পড়াতাম।
0: বেশ রোমান্স রোমান্স লাগছে। তা বলি আদিত্য, তোমার দাবি কি?
1: দাবি? দাবি মানে ওই ওই কাস্টার গায়ে মাচা বেঁধে দোকান দিয়েছিলাম তো, ওই দীনমুখুজ্জে নির্মলার মামা, দোকান ভেঙে দিয়েছে জানেন, গাছটা বিক্রি করে দেবে বলেছে।
0: না না, দোকান বেঁধে তুমি ঠিক করনি।
1: হ্যাঁ, সেই জন্যই তো আপনার কাছে এসেছি।
0: শ্বশুর মশাই কি করে যৌতুকের টাকা জোগাড় করছে তা জেনে আমি কি করবো বলো?
1: না না, আগে অন্য সব কিছুর কথা নয়, শুধু ওই হারটা।
0: হার একটা প্রেস্টিজ, ওর জন্য বিয়ে ভেঙে যায়।
1: না না,
0: বিয়ের প্রেস্টিজ তো বাস্তব ব্যাপার।
1: হ্যাঁ,
0: তার জন্য যদি একটা গাছ কাটা পড়ে তো পড়ুক।
1: আগে আগে গাছের ডালে ডালে পাখির শাবক।
0: তোমার ওই মাধব সুন্দরী নামটা কিন্তু বেশ।
1: না না, কিন্তু
0: চলে
1: শুনুন না।
2: নির্মলা, বিকেল থেকে ঘর বার করছিস, কি ব্যাপার বলতো?
3: কিচ্ছু না।
2: কিছু না মানে? দেখছি তো যেন কার আসার জন্য ছটপট করছিস। কে আসবে? আদিত্য?
3: ও তো আসেই।
2: আদিত্য খুব ভালো ছেলে।
3: কেন ও কথা বলছো মা?
2: দোকানের মালপত্রে ঢাকা পড়ে থাকতো, আগে বোঝা যায়নি, মতলববাজ।
3: কি হয়েছে?
2: গাছের গায়ে তোর নামের আগে খোদাই করে নিজের নাম লিখে রেখেছি। কোথায় ছুটলি নির্মলা? আই নির্মলা।
3: ইস, আমার নামের আগে নিজের নাম লিখে রেখেছে, আমার যুক্ত চিহ্ন দিয়ে মিলিয়েও দিয়েছে। সাহস! আমি আমি আদিত্যর। ইস, কি লজ্জা! সবাই ভাববে আমি হাসকারা দিয়েছি, আমার বদনাম হবে। আচ্ছা, আমি কি আদিত্যর

0: বউ, ওমা, পাখিটা কি মিষ্টি ডাকে সাড়া দিল! কি মিষ্টি এক ঝলক হাওয়া! চুলগুলো চুলগুলো সব চোখে মুখে উড়ে উড়ে পড়ছে। দমকা হাওয়ায় আঁচলটা উঠছে। কি ভালো লাগছে! মাধবসুন্দরী, মাধবসুন্দরী, তুমি তুমি সাক্ষী।
1: কারো অধিকার নেই। হ্যাঁ গো, এই গাছে আমার অধিকার। এইদিকে সব মানুষ জানে এই গাছের গোড়ায় মাধবসুন্দরী জল দিতেন। হ্যাঁ, তিনি এর বীজ পুঁতে ছিলেন। আমাদের পূর্বপুরুষ ছিলেন মাধবসুন্দরী।
2: আমার
1: ভাগ্নির নামের পাশে নিজের নাম লিখে ভালোবাসা দেখাচ্ছ? ছোট লোক থাকার, দেখুন আপনারা সবাই কত বড় শয়তান এই ছেলে। আমার ভাগ্নির বিয়ে যখন ঠিক হয়ে গেছে বড় বাড়িতে, তখন এই রাস্কেল আমার ভাগ্নির নামে বদনাম ছড়িয়ে বিয়ে বন্ধ করবার চেষ্টা করছে।
2: না গো, না গো,
1: না না, ছেড়ে দিন, ওকে আমি পুলিশে দেব। এই মেয়েটাকে লাগাও কোরাত।
2: না না, এই গাছ আমি কাটতে দেব না। এই গাছ আমি
1: সরে যা বলছি, সরে যা, একেবারে মেরে তক্তা বানিয়ে দেব। মেয়েটাকে দেরি করছো কেন?
2: না, আমি সরব না, আমি সরব না, প্রাণ থাকবে না। এই গাছ আমায় আশ্রয় দিয়েছে। এই ডালে ডালে পাখি তাদের শাবক।
1: গরিব বলেই তোর চাঁদে হাত বাড়ানো ঘুচিয়ে দেব? সারা বেকিরির বাচ্চা, আমাদের বংশের মেয়ের প্রতি?
2: আমি সরবো না, এই গাছ আমার, আমার ভালোবাসা, আমার মমতা গো।
1: এই তবে রে, মাটি কামড়ে পড়ে থাকা, মাটি কামড়ে পড়ে থাকা। তবে রে,
3: ছেলেটা এমন করে মারতেছেন? এই গাছে ওরও, ও এই গাছে ওরও অধিকার আছে। আমি সব বৃত্তান্ত জানি।
1: চুপ করো, চুপ করো, আজগর চাচা।
3: আপনি ঠিক করতেছেন না।
1: শোন শোন, ক্ষমতার বলছি, অন্যায় করছি, বেশ করছি, 100 বার 100 বার করব। হিম্মত থাকে তো থামা। এই সারাদিত্য, ওঠ ওঠ বলছি। এই যে মেয়ের চাচা, লাগাও কোরআন।
2: না, ক্ষমতা ক্ষমতা, মেয়ের চাচা কাছে যাই, কোরআন না জানি না।
4: গাছ
2: কাটতে দিও না গো মাসি,
1: গাছ কাটা হবে না
4: গো।
1: থাকবে মানে কি বলছো তুমি? শোনো দিদি, আমি তাহলে এর মধ্যে থাকছি না।
4: দিনু, দিনু রাগ করিস না ভাই, দিনু আজ থাক অন্তত। দিনু আমার কথা শোন, আমি দিদি, আমার কথা শোন, দিনু, দিনু শোন, দিনু শোন, দিনু শোন।
5: বাবা, বাবা।
6: ও মহিত।
5: হ্যাঁ বাবা।
6: তা দোকানে এলে যে বড় লোহা লক্কর সিমেন্ট বালির দোকানে আসতে তো তোমার ঘেন্না হয়।
5: না বাবা, ও তো কথার কথা। বাবা, একটা কথা বলছিলাম। কি
6: কি কথা?
5: ওই যে ওই গাছটা যেটা কেটে নির্মলার হার তৈরি হবে।
6: হ্যাঁ, তা হয়েছে কি?
5: বলছিলাম কি, ওই গাছটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে বাবা।
6: হুম।
5: আদিত্য ছেলেটা গাছন্ত প্রাণ, নির্মলা আমায় চিঠি দিয়ে গাছটা বাঁচাতে বলেছে। তাই বলছি বাবা, হার আমি চাই না বাবা।
6: সে হার তো তোমার হবে।
5: না না, তাই বলে মেয়েটার চিঠির মূল্য তো দেওয়া উচিত। ওরা যে এত গরিব তা তো আমি জানতাম না। আর এত গরিব ঘরে বিয়ে ঠিক করলে কেন বাবা?

0: এত গরিব ঘরেই যে লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরী মেয়ে রয়েছে সেটাও তো দেখতে হবে।
1: তাই তো বলছি, ওই গাছটা বাঁচিয়ে।
0: গাছটা বাজবে
1: বাজবে
2: পূর্ণবাবু, অপূর্ণবাবু।
0: হ্যাঁ, গাছ বাজবে, বুঝলে মহি তো, গাছ বাজবে, ওই বাঁচাবার লোক এসে গেছে। এখন এসো, আরে এসো এসো, ভেতরে এসো।
1: কি ব্যাপার আদিত্য, তুমি এখানে?
0: তুমি বাইরে যাও, আদিত্যের সঙ্গে আমার একটু কথা আছে।
1: ও ঠিক আছে, তোমরা কথা বলো, আমি যাচ্ছি।
0: তারপর আদিত্য, আরে দাঁড়িয়ে কেন, বসো বসো। হ্যাঁ, এবার বলো,
2: আঙ্কে
0: তুমি মন ঠিক করেছো?
2: আঙ্কে যা বলবেন।
0: আমি বলবো না, তুমি বলবে। এই তো বলতে বলতে দিনু এসে গেছে। কি দিনু, সব সামলাতে পারবে তো?
1: হ্যাঁ হ্যাঁ, ভৈরবদাকে সিংহীপোতায় অফিসে নিয়ে যাবো একেবারে।
0: আদিত্য সব ঠিক আছে তো? তুমি রাজি হলেই সব মিটে যাবে, ওটা নিয়ে আসতে পারবে তো? আরে চুপ করে আছো কেন, পারবে তো নিয়ে আসতে? বেশ ঠিক আছে, ভবানী মুহুরীকে ওই দিন আসতে বলে দেব, তুমি রাজি?
2: আমি রাজি।
0: আরে এতে কান্নাকাটির কি আছে, তোমাকে তো আর জোর করছি না, তুমি যা ঠিক করবে তাই হবে।
2: যাক, আমার সব যাক, সব চলে যাক, আর মাধব সুন্দরী বাঁচুক, আর মাধব সুন্দরী। গাউলি দিয়ে তোর তোর গা থেকে চেঁচে চেঁচে সব মুছে ফেলবো, সব মুছে। তোরে মা বলে ডেকেছি না, কি রক্ষে করলি তুই, কি রক্ষে করলি, কি আমার ভালো করলি তুই, আমার নাম, আমার সব চিহ্ন মুছে ফেলবো তোর গা থেকে, সব চিহ্ন মুছে ফেলবো। তুই মা, তুই শয়তানি, তুই কে? ও তুমি কি দেখতে এসেছ, মজা দেখতেছ, আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চাও?
3: চিঁচেতেছে গাছের গা থেকে নিজের নাম তুলে ফেলছ অভিমানে?
2: তাতে তোমার কি?
3: আমার তো আনন্দ, খুশি উপচে পড়ছে। ও কি, তোমার পিঠে মাথায় ধুলো লেগে আছে কেন?
2: বলো।
3: আবার পিসির মাটির গোলা থেকে জমির দলিল চুরি করেছো? এই তো পড়ে রয়েছে, এই তো পড়ে রয়েছে দলিলটা। ছি ছি ছি, লজ্জা করে না চুরি করতে?
2: বেশ করেছি, চুরি করেছি, জমি আমার, যেখানে খুশি যা খুশি করবো ওই জমি নিয়ে। দিয়ে দাও, দিয়ে দাও আমার দলিল।
3: না দেবো না, কোথায় কার কাছে বন্ধ রাখবে জানতে পারি?
2: তা জেনে তোমার কি লাভ হবে?
3: আমার লাভ লোকসান আমারই থাক, পিসির সুবিধে হবে।
2: আর কারো সুবিধা হতে দেবো না, নিজের সুবিধা আমি নিজেই দেখবো, আমি দুর্বল নই।
3: ওরে আমার বীর পুরুষ রে।
2: নির্মলা, নির্মলা দিয়ে দাও বলছি আমার দলিল, দিয়ে দাও।
3: না না, তুমি এই দলিল বন্ধক দিতে পারবে না।
2: নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, দাও দাও, দিয়ে দিয়ে দাও দলিল।
3: না, হাতটা মুচড়ে কেড়ে নিলে।
2: নির্মলা আমাকে মাফ করে দিও, তোমার গায়ে হাত দিলাম।
3: এইটুকুই তো, এইটুকুই তো আমার পাওয়া আদিত্য দা, জানি না, জানি না পরে কি হবে।
4: এত দেরি হলো কেন তোমার?
5: হয়ে গেল, এটা ধরতো মা।
3: এটা কি বাবা?
5: মিষ্টি আছে রে।
4: আবার মিষ্টি কিনতে গেলে কেন?
5: কিনিনি, ওটা আমাকে দিয়েছে।
4: কে দিল?
5: ওই সিংহীপোতা রেজিস্ট্রি অফিসে দিনী আমাকে টেনে নিয়ে গেল। ওখানে গিয়ে দেখি নির্মলার হবু শ্বশুর পূর্ণবাবু রয়েছেন, আর
3: আর
5: আর
3: আর কি বাবা
5: জানিস, দেখি শুকনো মুখে, পায়ে জুতো নেই, ওই হতভাগা আদিত্যটা বসে রয়েছে।
3: আদিত্যদা
4: রেজিস্ট্রি অফিসে পূর্ণবাবু, দিনু, আবার আদিত্য কেন?
5: চুপি চুপি কাণ্ড হয়ে গেল জানো বিমলা, জানিস মা, তোর গাছটা আদিত্যকে বেচে দিলাম।
3: বেচে দিলে?
4: অবাক কাণ্ড, আদিত্য টাকা পেল কোথায়?
3: নিশ্চয় ওর ভাগের জমি বিক্রি করে দিয়েছে।
4: ওর পিসি তো সারাদিন ঝাঁপিয়ে বেড়াচ্ছে যে ওই ছেলে কিছুতেই জমিটুকু রাখবে না, তো সেটাই ঘটলো, জমিটা বিক্রি করে দিল। কত দাম পেল জমি?
5: দাম মানে ওই দিনু, দিনু পূর্ণবাবু আর আদিত্যর সঙ্গে আগেই সব কথা সেরে নিয়েছিল।
4: জমি কে কিনল?
5: নির্মলার শ্বশুর।
4: পূর্ণবাবু? ও তো জমি শেষ নেই, সব বেনামে জমি কিনতে হয়।
5: হ্যাঁ, তাই তো ওই পুত্রবধূ নির্মলার নামে জমি রেজিস্ট্রি করলেন।
4: ও মা, সে কি গো?
5: হ্যাঁ বিমলা, সস্তা জমি দানে যৌতুকে মিটে গেল, নির্মলার গলার হার হলো, জমিও এলো। জমির দাম 10,000, গাছের দাম 7,000 কেটে নিয়ে আদিত্য পেল 3,000। ও দোকান দিতে পারবে।
4: তোমাকে গাছের দাম বাবদ 7,000 দিল বুঝি?
3: মিষ্টি দিয়েছে মা, এত বড় লাভের বকরা, তার উপর মিষ্টি।
4: এ কি, মিষ্টির ঠোঙাটা ফেলে দিলি?
3: কেউ ছোবে না ওই মিষ্টি।
5: আমার আমার কিছু করার ছিল না মা।
3: কারোরই কিছু করার থাকে না বাবা, 10,000 টাকায় কাঙালের 2 বিঘে বিক্রি হলো, এই তো যথেষ্ট। কেড়ে নেওয়ার কথা ছিল, সে জায়গায় হাতে 3,000 পেয়েছে, অনেক লাভ হলো। তবে বাবা, তুমি
5: আমি
3: তুমিও এই চাতুরির মধ্যে জড়িয়ে গেলে
5: আমি আমি কি করতে পারতাম মা?
3: কেউ কিচ্ছু করতে পারে না বাবা, করার শক্তি চাই।

0: রে আদিত্য, শেষ পর্যন্ত তাহলে আবার দোকান দিলি।
1: হ্যাঁ কিছু বল দাদা, নতুন করে সাজাবো, এখন থেকে এই গাছ আমার। হ্যাঁ, আর কেউ গাছের ছায়া কেড়ে নিতে পারবে না গো। হ্যাঁ, ডালে ডালে পাখি, তাদের শাবক, তাদের আর কেউ আশ্রয়হীন করতে পারবে না গো। শুভ দাদা, শুভ দাদা, আজ আমি জিতেছি গো, আজ আমি জিতেছি।
0: ও কি করিস,
1: ও কি করিস,
0: গাছের কোটরে কোটরে ছোলা দানা ছড়াস।
1: হ্যাঁ গো, আমার পাখির জন্য। এই দেখো দেখো শুভ দাদা, এই মাধব সুন্দরীর ছায়া সব কেমন খেলা করছে, মনটা করে জুড়িয়ে যায়। বৃক্ষের দানের মধ্যেই তো লুকিয়ে থাকে মানুষের আনন্দ।
0: ওই মানুষের আনন্দই দেখিস, আর পূর্ণবাবু তোরে ঠকায়।
2: ও, যারা ঠকাবে তারা তো না ঠকিয়ে পারে না গো, তারা তো ঠকাবে,
1: হতে আমার কিছু যায় আছে না।
0: তুই থাক তোর আনন্দে, চলি রে।
1: পাগল ভাবছে তো,
0: এ ব্যাপারে ভাবার কিছু নেই রে, এ একেবারে লেপচয়।
1: তার মানে আমাকে পাগলই ভাবছে।
2: ভাবুক ভাবুক, আর ঠাটা করছে।
1: এ কি দুটো পাতা পড়লো পাশাপাশি, বাহ বাহ বাহ, হে বুঝি তোমার আশীর্বাদ মা। হ্যাঁ, তোমার এত ঘুমছে আসছে কেন চোখে, মাধব সুন্দরীর কোলে একটু একটু ঘুমিয়ে পড়ি। হ্যাঁ।

0: এই ঘুমো কেন? বসে একটু গাছের ছায়। এই কি ঘুম রে বাবা, সেরে ছেড়ে। আদিত্যদার পিসি এইদিকেই তো হন হন করে আসছে, পালাবার উপায়ও নেই, দেখে ফেলবে।
1: এই যে হাতের ছানি, ও ও আমার আদিত্যের সর্বনাশ করে আমার ওর পাশে বসে পা দুলছি।
0: আহ পিসি, চুল ছাড়ো, আমার লাগছে।
1: লাগুক, 40,000 টাকার ভালো জমি ছিনিয়ে নিলে, আর আমার আদিত্যর হাতে মাত্র 3,000 টাকা নেই। হ্যাঁ, তোর এত নোলা ওনাতে জমি গিলিস, তোরে মেয়েদে ওই গাছের তলায় পুঁতি রাখবো। হাত সারি শয়তানি।

0: বড় লোকের বউ
1: আমার লাগছে পিসি, ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না, যা বলে হতে দিতাম না।
2: কি কি সর্বনাশ পিসি, ও পিসি ছাড়ো ছাড়ো, নির্মলকে ছেড়ে দাও পিসি, কি কি হচ্ছে কি ছাড়ো।
1: হাত মুচড়ে দিলি হত বাগা।
2: ছি ছি ছি ছি, তুমি ওর গায়ে হাত তোলো, ছি পিসি ছি, চলে যাও চলে যাও এখান থেকে বলছি। একদম খারাপ কথা বলবে না, যাও চলে যাও চলে যাও এখান থেকে।
1: পাগলও নিজের ভালোবাসে, আর এই হতো নিজের ভালো বোঝে না। ভগবান তুমি আর বিশ্বাস করো, ভগবান বিশ্বাস করো।
2: নির্মলা নির্মলা, আমি পিসির হয়ে মাপ চাইছি গো। হ্যাঁ, কেন এসেছিলে গো?
3: আমি আমি পুতির মালা কিনতে এসেছিলাম।
2: হাই,
3: দেখি দেখি তুমি ঘুমোচ্ছ।
2: পুতির মালা কিনলে? দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দেখি, এইটা এটা না না এটা না, এই এইটা না এইটা না, তোমার দারুণ মানাবে গো, পরো না পরো, গলায় পরে দেখো, লাগিয়ে দেখো। বাবা বাবা, কি সুন্দর লাগছে গো।
3: কত দামের?
2: দাম
4: দাম ঠিক দাম 7,000 টাকা।
2: তোমায় এমনি দিলুম, ওটা তোমার বিয়ের উপহার গো।
3: তোমার দোকানে সিঁদুর আছে?
2: সিঁদুর না আছে তো।
3: দাম কত?
2: 5 শিকে।
3: দাও
2: দাঁড়া দিচ্ছি, এই না এই না,
4: পুতির মালা সিঁদুরের কৌটো, আর তোমায় যা মানাবে না গো।
3: এই নাও, এই নাও দাম।
2: এ কি এত টাকা?
3: 7,000। এই ব্যাগের মধ্যে আরো 3,000 আছে।
2: কিন্তু
3: কোনো কিন্তু নয়, তোমার কাজ তুমি করেছ, এবার এবার আমার কাজ আমাকে করতে দাও।
2: তুই তুই কি করতে চাও নির্মলা?
3: বাবাকে বলে দিয়েছি।
2: কি?
3: এই বিয়ে আমি করব না।
2: বলছো কি তুমি?
3: হ্যাঁ ঠিকই বলছি, যারা অপরকে ঠকায় তাদের আমি বিশ্বাস করি না, এই বিয়েতে আমার সাই নেই।
2: কিন্তু তাহলে
3: এই সিঁদুর, এই সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দাও।
2: নির্মলা কি বলছো কি তুমি? আমায় ব্যঙ্গ করছো না?
3: না, এই এই মাধব সুন্দরী সাক্ষী, তুমি তুমি আমার বর।
2: কি বলছো কি নির্মলা?
3: ঠিকই বলছি।
2: মানে?
3: হ্যাঁ আদিত্যদা, আমি আমি সব কিছু ভেবেই ঠিক করেছি, তোমাকেই বিয়ে করব। আজ থেকে আজ থেকে তুমি আমার বর।
2: কিন্তু কিন্তু নির্মলা নির্মলা, এভাবে এভাবে লুকিয়ে নয়, আমরা আমরা বিয়ে করব সবার সামনে। হ্যাঁ হ্যাঁ নির্মলা, আর সেই সাহস তো তুমি আমাকে জুগিয়েছ, তাই না?
3: আমার বিশ্বাস এবার তুমি পারবে।
2: পারবো, নিশ্চয়ই পারবো। আর এই হতভাগাকে ভালোবাসা দিয়ে তোমার মনের মতন করে গড়ে নিও।
3: চুপ, হতভাগা বলতে নেই নিজেকে, এবার থেকে এবার থেকে তুমি একা নও, আমরা দুজন, আমাদের আমাদের এই মাধব সুন্দরী সাক্ষী।
2: নির্মলা নির্মলা।

0: আবুল বাশার, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়, বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন দীনেন, চন্দন সরকার, বিমলা, আলো ছায়া দাস, ভৈরব, শুভমিত্র, সোনামন, মঞ্জু ব্রহ্মচারী, পূর্ণনাথ, সমর সেন, মহিতোষ, সোমেশ নাথ, আজগর, নিমাই লাহিড়ি, সুবল, উৎপল সরকার এবং নির্মলা, সুস্মিতা বসু ও আদিত্যর ভূমিকায় অভিনয় করেছেন কৌস্তুভ সেনগুপ্ত। সম্পাদনা রফি উদ্দিন। মাধব সুন্দরী নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: এতক্ষণ শুনছিলেন নাটক, এবার শুনব আধুনিক গান। প্রথমে ইমন চক্রবর্তী।
2: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতিবছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যৌথভাবে 18টি নমো অক্সিজেন পার্কের উদ্বোধন করেছেন। শ্রী যাদব এই উপলক্ষে এক পেড় মা কে নাম অভিযানের আওতায় একগুচ্ছ পরিবেশগত উদ্যোগেরও সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পরিবেশগত কর্মসূচিতে বিশ্বমঞ্চে এক শীর্ষস্থানীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসের নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC 2026-27 শিক্ষাবর্ষের জন্য বীমা করেছেন এমন ব্যক্তির সন্তান বা ওয়ার্ড অফ ইন্স্যুরেন্স পার্সন কোটার আওতায় স্নাতক স্তরের মেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন জানাতে বলেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, এই ভর্তির সুযোগটি কেবলমাত্র এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স বা ESI স্কিমের আওতাভুক্ত

শ্রমিকদের সন্তানদের জন্যই প্রযোজ্য। এর অধীনে 22টি সাময়িকভাবে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং প্রতিষ্ঠান জুড়ে মোট 783টি আসন বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে 695টি MBBS, 28টি BDS এবং 60টি BSC নার্সিং আসন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস পরিচালিত কেন্দ্রীয় কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে এই ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

Yeah.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। প্রসঙ্গত 2018 থেকে আজ পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। অপারেশন সিন্ধু নিয়ে লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র শর্মার যে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবি আরও জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ওই ভিডিওটি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ ত্রিপুরায় বিএসএফের এক অনুষ্ঠানে ভারতের সার্বিক সীমান্ত নিরাপত্তা ভাবনার কথা তুলে ধরেছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ত্রিপুরার লঙ্কাপুরা সীমান্ত চৌকিতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী শাহ পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অবদানের কথা বলেন। তিনি জানান, 2019 সাল থেকে এই বাহিনীগুলি সারা দেশে 6,40,00,000 গাছও লাগিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন প্রতিরোধ করা হবে। তিনি জানান, ইতিমধ্যে 119 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে নতুন করে বেড়া দেওয়ার কাজের অনুমোদন দেওয়া হচ্ছে। এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিনি স্মার্ট বর্ডার স্ট্র্যাটেজির কাজের সূচনা করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যৌথভাবে 18টি নমো অক্সিজেন পার্কের উদ্বোধন করেছেন। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4,00,000 বেশি বিক্রির নজির গড়েছে। এই কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি 2026-27 শিক্ষাবর্ষের জন্য বীমা করেছেন এমন ব্যক্তির সন্তান বা ওয়ার্ড অফ ইনস্যুরড পার্সন কোটার আওতায় স্নাতক স্তরের মেডিকেল ও নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন জানাতে বলেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, এই ভর্তির সুযোগটি কেবলমাত্র এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ইএসআই স্কিমের আওতাভুক্ত শ্রমিকদের সন্তানদের জন্যই প্রযোজ্য। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 एफएम रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: যেই যা দেবে হাতের সামনে সেটা যেন গপ করে মুখের মধ্যে পুড়ে ফেলবেন না, তার কারণ ইউ নেভার নো ওই হাতের জিনিসটাতে কী থাকতে পারে। মানে সেটা কোনো ঝাল জিনিস হতে পারে, কিংবা যেটা আপনি একদম পছন্দ করেন না বা তুমি যেটা একদম পছন্দ করো না সেই জিনিসটাই হয়তো হতে পারে। আজকে আমরা এই বিষয় নিয়ে কি কথা বলতে পারবো? না পারবো না, তার কারণ পরিবেশটা মিশিয়ে যাবে তো।
2: এক্স্যাক্টলি, পরিবেশ যাতে মিশিয়ে না যায় সেই কারণের জন্য অমরজিৎ এবং মহুয়া তোমার মস্তির পাল্লা ভারী করতে চলে এসেছে নিয়ে উইকেন্ড
1: আরেকটা কথা বলে দিই, এই যে পাশে বসে আছে অমর, জ্বরটাই না হয়েছে ছেলেটার, কিন্তু তারপরেও আসলে ভালোবেসে, এটাকে বলা হয় নিখাদ 100% লাভ, সেইটা নিয়ে চলে এসেছে একদম ব্যাংকের ভল্ট থেকে একদম নামিয়ে। কিন্তু যেটা করতে হবে, যেটা অমর মনে করে সেটা হচ্ছে যে কর্ম করিয়া যাও, কিন্তু ফলটা যেটা পাবে সেটা বাজারে আছে।

0: এইরকম একটা মিউজিক বাজলে আপনা আপনি যেটা হয় সেটা হচ্ছে হাতের দুটো আঙুল না এরকম আকাশের দিকে উঠে যায়, তারপর মনের মধ্যে কেমন যেন একটা
1: ফুলঝুরি ফাটে এবং তারপরে মনে হয় যে এই যে পরিবেশটা, এই যে আমরা প্রত্যেক দিন স্টুডিওতে আসি 16 ডিগ্রি টেম্পারেচারে, আমরা মোটামুটি পেঙ্গুইনের মতো এদিক ওদিকে নড়তে থাকি এবং তারপরে মনে হয় যে হ্যাঁ বাড়ি ফিরে 45 ডিগ্রি সেলসিয়াস ভাই, তো সেই যে বিষয়টা অনেক কিছুই আমাদের উষ্ণতার দিকে নিয়ে চলে যায় কিন্তু তারপরেও আমরা নিজেদের কন্ট্রোল করি কারণ পরিবেশটাকে তো ভারসাম্য রাখতে হবে না সবসময়, চলবে না।
0: আর এই যে পরিবেশ, এই পরিবেশকে নিয়েই তো আজকের দিনটা। তোমরা তো জানো আজকের দিনে এমন কোনো বিষয়ে আমরা কথা বলবো না যেটা পরিবেশ উত্তপ্ত করে দিতে
1: পারে। একদম,
0: বিষয়টা হচ্ছে কি আজকে ওই বাইরের পরিবেশের দিকে তাকাবো না, ঘরের পরিবেশের দিকে তাকাবো। ব্যাস, তুমি একদম তোমার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে রেডি, ঘরের পরিবেশ মানেই তুমি ভাবছো আমি মনে হয় স্নেক প্ল্যান্টের কথা, না না না, প্রচুর স্নেক রয়েছে ন্যাচারালি আর স্নেক প্ল্যান্টের কথা নতুন করে বলছি না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাড়ির এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছি বাড়ির অ্যাম্বিয়েন্সটা। এমন কোন বিষয় রয়েছে যা নিয়ে কথা বললে বাড়ির এনভায়রনমেন্ট অর্থাৎ দ্যাট ইজ আইই বাড়ির অ্যাম্বিয়েন্সটাই পাল্টে যায়।
1: আসলে বিষয়টা হচ্ছে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এবারে এনভায়রনমেন্ট গভর্নমেন্ট এর মধ্যে একটা এন থাকে, এটা বানানোর সময় আমরা অনেকেই ভুলে যাই, তো এই ভুলে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে খাতার পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, যেখানে 10 এ আমার 8 পাইবার কথা ছিল সেটা জাস্ট 4 হয়ে যায়। তবে হ্যাঁ মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে এমন কোন কথা আছে যেটাতে তোমার বাড়ির পরিবেশটা জাস্ট পাল্টে যায় গো, সেটা কোথায় পাঠাবে একটু বলে দাও।
0: সেই নাম্বারটা তোমার চেনা নাম্বার 9903653992, আর তোমার মনে আছে তো 107FM রেইনবো কলকাতা আওয়ার ইনস্টা হ্যান্ডেল, সেখানে চটপট যাও এবং আমাদেরকে কিন্তু ফলো করে ফেলো।
1: আপাতত শানাই বাজবে কার বিয়ের,
0: ইয়ে।

FM Rainbow-তে তিন একে তিন গানের হ্যাট্রিক। FM Rainbow-তে ইন্ডি পপ প্লেলিস্ট।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
0: আর ইলেকট্রিক বিলের
1: জিরো বিলে আবার টাকা দেবো কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
5: নিজেকে কেমন জানি একটা খান, মানে কিং খান না, ওটা আমি কষ্ট করেও হতে পারবো না আর কি। সেটা নিয়ে আমি কোনো টেনশন নিচ্ছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, টেনশনের একটা বিষয় রয়েছে, কারণ চোখে মুখে তো একদম ডিডিএলজে দেখতে পাচ্ছি আর কি।
6: সেটার মানেটা কি আশ্চর্য কথা?
5: ইয়েলো ওয়ার্নিং।
6: ও আচ্ছা, তাই বলো।
5: আমার জীবনে নয়।
6: ও কাদের জীবনে?
5: আমার জীবনে নয়। যারা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে শুনছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে আমাদেরকে শুনছো, প্লিজ প্লিজ প্লিজ, ইটস আ রিকোয়েস্ট টু ইউ, সেটা হচ্ছে একটা নিরাপদ কোনো জায়গায় চলে যাও অবভিয়াসলি, এবং সেখান থেকে আমাদেরকে শোনার চেষ্টা করো
6: 107 FM রেইনবোতে। ইয়েস, উইকেন্ড ক্যাফেতে দুই মক্কেল রয়েছে, মহুয়া আর ইয়েস অমরজিৎ। এবং সেই সাথে তোমার সাথে যখন কথা হচ্ছিল তখন মনে মনে ভাবছিলাম যে এমন সময়টা, মানে এই যে ফ্রাইডে, নো ইটস নট দ্য 13, দ্য 5th, তো এই সময়টায় আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফিল্ম দেখা। তবে হ্যাঁ, ফিল্ম বলতে গেলে কিন্তু কালকে আমি ভীষণ রকমভাবে চেষ্টা করছিলাম নান 2 তে ইয়েস একটু ঝাঁপ দেওয়ার, কিন্তু যখনই 12টা বাজলো বুকের ভেতরটা কেমন যেন একটু দুরদুর করে উঠলো, সেই জন্য আমি নান 2টাকে জাস্ট হাঁটিয়ে দিয়েছি। ভাই, আমি আর নান 2 দেখছি না। তবে হ্যাঁ, ওটিটি রিলিজ যেগুলো করেছে, যেগুলো মেজর ওটিটি রিলিজ, তার খবর এই উইকেন্ড ওটিটি রিলিজে বরঞ্চ তোমাকে বলে দিই। গুল্লাক সিজন 5 ইয়েস তোমার জন্য রয়েছে। সে ছাড়াও রয়েছে ব্রাউন, যেখানে করিশ্মা কাপুরকে আরও একবার দেখতে পাবে। মা বহন ইয়েস, এটা নিয়ে একটু কথা বলতেই হচ্ছে, তার কারণ এটার রিভিউটা কিন্তু আমি অলরেডি রেডি করে দিয়েছি। কাল যখন, মানে শনিবার যখন তুমি ফিল্মি ফিভার শুনবে তখন কিন্তু এর রিভিউটা শুনো, এবং তারপর ডিসাইড করো রবি কিষণ, মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি এদের নিয়ে এই যে ফিল্মটা, এটা তুমি দেখবে না দেবে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে দ্য পিরামিড স্ক্যাম, এটাও কিন্তু তুমি দেখতে পারো। ইটস এ কাইন্ড অফ আ থ্রিলার, সুতরাং এই থ্রিলার দেখার জন্য কিন্তু তোমাকে অনুরোধ করে রাখলাম।
5: আসলে স্ক্যাম বলে নিয়ে মহুয়া কেমন উত্তেজিত হয়ে গেল।
6: কারণ হচ্ছে যে কোনো রকমের থ্রিলার যার মধ্যে থাকে একটু স্ক্যাম, আই লাভ ইট।
5: এক্স্যাক্টলি তাই, আর ওয়েল অফ ইট। যদি তুমি আমাদেরকে 9903653992 তে সেই টপিকটা, ইয়েস, তোমার সঙ্গে আজকে যে বিষয়ে কথা বলছি, যে এমন কোন বিষয় রয়েছে যা নিয়ে কথা বললেই বাড়ির এনভায়রনমেন্টটা পাল্টে যায়, obviously উত্তর মজার হতে হবে। আজকে যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেই কারণের জন্য আমরা একটু ওয়ার্ল্ডের দিকে না তাকিয়ে নিজের ঘর থেকে শুরু করলাম, বুঝলি তো বাচ্চা, চ্যারিটি বিগিনস এট হোম।
6: ইয়েস, অনেক দিন আগে গৌতম চ্যাটার্জি তো বলে গেছিলেন, তাই না, পৃথিবীটা নাকি ছোট হতে হতে, মানে কি জানো, পৃথিবীটা নাকি স্যাটেলাইট কেবিলের তারে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি আপাতত। অনেক ভালোবাসি আমরা দুজন তোমাকে, অ্যাকচুয়ালি অমর আর মহুয়া তোমাকে বলছে যে ইয়েস দিস ইজ দ্য উইকেন্ড, যে সময়টা তুমি নিজের খেয়াল তো রাখবে, সেই সাথে নিজের আশপাশের পরিবেশটাকেও ভালোবাসবে।
7: এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল 0% বেকার জীবনটায়।

0: অমরজিৎ, এই যে বিশ্ব সংসারে প্রত্যেকটা মানুষ কখনো না কখনো ভালোবাসে, তো তুমি কখনো ভালোবাসায় পড়নি?
1: ব্যাপারটা হচ্ছে যে আমিও একবার ভালোবাসায় পড়েছিলাম, কিন্তু ওই যখন বাসে করে যাচ্ছিলাম, যখন মনে হচ্ছিল তার চোখের দিকে তাকিয়ে এইবার বলে দেব, এইবার মনে হচ্ছে আমার মনের মধ্যে রোম্যান্সটা একদম টকবক টকবক টকবক টকবক করে ফুটছে, ঠিক সেই সময়টা কি হলো জানো?
0: কি হলো জানো?
1: সেটা হচ্ছে টপ করে মাথার ওপরে এক ফোঁটা ঘাম পড়লো আমার।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে।
0: একে বলা হয় যাতা জনার্দন। এই কেন, মানে একটা ভালোবাসার কথা বলতে যাচ্ছিলাম। আসলে আজ হচ্ছে শুক্রবার, 9টার পর থেকে মানুষের জীবনে

0: ভালোবাসার ধস নামবে, বুঝতে পেরেছো তো?
1: একদম
0: ল্যান্ডস্লাইড হবে,
1: একদম তাই, ভালোবাসা একদম স্লাইডে করে করে চলে আসবে।
0: অ্যাবসলিউটলি। তো এই যে ভালোবাসা, এই ভালোবাসার কথা যদি আমাদের জানাতে চাও তাহলে কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে পারো এবং সেখানে 1500 শব্দের মধ্যে নিজের লাভ শর্টস মানে একটা ছোট্ট ভালোবাসার গল্প আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারো, আর সেটা আমরা লাভ শর্টস হিসেবে পড়েও শোনাবো, আমরা অভিনয় করব, তোমার নামটা সবাই জানতে পারবে, এই পোল থেকে ওই পোল মানে বিশ্বের যে কোনো পোলে দাঁড়ালেই তোমার নামটা শোনা যাবে। হে হ্যাশট্যাগ তোমার নাম কোথায় লাভ শর্টসে।
1: উফ, ভাবলি না আমার মনের মধ্যে কেমন যেন একটা, যাই হোক সেই ঘটনাটা থেকে ছ্যাঁকা লাগছে আর কি। সেই ছ্যাঁকার কথা বলবো না, আপাতত একটা ইয়াই এরকম একটা গল্প বলবো আর কি।
0: ওকে,
1: একদম তাই। গুড আফটারনুন তোমাদের। দু তিন মাস পর পর যখন ইলেকট্রিক বিল আসে, তখন যদি বেশি বিল আসে তাহলে বিদ্যুতের বিল এত বেশি কেন? এই কথা বলে উঠলেই বিশ্ব পরিবেশ দিবস দিল, বাড়ির পরিবেশ পাল্টে যাবে,
0: একদম একদম কারেক্ট বলেছেন দাদা, কারেক্ট। এই যে 4:39 আপনি সত্যি কথাটা বলতে পারলেন, তার জন্য আপনাকে আমরা কিছুই দিলাম না, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান কে কি লিখছে?
1: এর পরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে, কোনটা ছেড়েছি কোনটা পড়ি না বহুয়া, বুঝতেই পারছি না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে দেখা যাক কি মেসেজ করে দিয়েছেন। অমরজিৎ আর বহুয়া, গুড ইভিনিং। এই গরমে বাড়িতে যদি বলি আমি এই মাত্র জানতে পারলাম আমাদের এখানে তুষারপাত হবে, আবহাওয়ার এমন পূর্বাভাস শোনা মাত্রই বাড়ির লোকজন আনন্দে আমাকে নিশ্চিত ঘোল ঘোল ঘোল ঘোল খাওয়াবে আমাকে। এর থেকে ভালো আর কোনো কিছু হয় না, মানে গরমের দিনে যদি এরকম ফ্রিতে ঘোল খাওয়া যায় তো ক্ষতি কি? তাতে ক্ষতি কি হলো?
0: হ্যাঁ, ক্ষতিটা কোথায় গেল? এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে পুরো বিষয়টা, আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবং সেখানে এমন কোন কথাটা বললে তোমার বাড়ির এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়, সেটাই তো আমরা জানতে চেয়েছি। 9903653992 ইজ দা ফাইনেস্ট নাম্বার।
1: সেই বাসটা, যে বাসটায় করে আমি সাদার্ন অ্যাভিনিউ থেকে বেরোতাম এবং গিয়ে পৌঁছতাম
0: কোথায়,
1: ডাবল এখন প্রচন্ড ট্রেন্ডিং।

0: Café, 107 FM Rainbow Té. Weekend Café, Weekend Café.
1: যতবার আমি মানে সিনেমায় দেখি না ততবার মুগ্ধ নয়নে দেখি গো
2: কে কে,
1: আসলে মানে তিনি যেমনটা ভিলেন তেমনটা হিরো, এবং সেই সাথে সাথে যখন মনে হয় যে একজন অসম্ভব রকমের ভালো গায়ক, আমি জাস্ট মরিয়া হয়ে তার গান শুনতে চলে যাই।
2: বাবা কবে এতগুলো পাঠ করলাম বুঝতে পারছি না তো, কবে কবে।
1: আচ্ছা নিজের দিকে সবসময়তে এইরকম ঝোলটানার কোনো দরকার নেই।
2: ও আচ্ছা, আমার লাস্টেরটা মাথায় ঢুকেছিল।
1: আচ্ছা বিষয়টা হচ্ছে তুমি হচ্ছে AM আর ইনি হচ্ছেন AB। তোমাদের শুধু কমন ওই একটি অ্যালফাবেট নাম্বার A,
2: সেটা তো না আমি বুঝতে পেরেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ লাস্টে তো বস হতে পারে আর কি।
1: নিজের সম্পর্কে এই এই বিষয়গুলোকে বলা হয় সুপিরিয়রিটি কমপ্লেক্স। যাই হোক, হ্যাঁ তো এই সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে একটুখানি বেরিয়ে গিয়ে যেটা বলতে হবে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। ও মাই গড, যতবার ব্যোমকেশ হয়েছেন উনি বলে দিয়েছেন কিন্তু আর উনি ব্যোমকেশটি হবেন না। এতবার ব্যোমকেশ, এতজনে মিলে ব্যোমকেশ এই বিষয়টা করে ফেলেছে যে তিনি আর ব্যোমকেশ হবেন না। তিনি বলেছেন আমি আমার আত্মপক্ষ সমালোচনা করে নিজেই বলছি আমি জাস্ট সরে গেলাম। এরপর যেটা খবর সেটা হচ্ছে যে অনির্বাণের ওয়াইফ মধুরিমা গোস্বামী, যিনি একজন মাইম আর্টিস্ট, তো তিনি কিন্তু এবার আসছেন বাংলা সিরিয়ালে।
2: দেখেছো আমরা সব সময় প্রাসঙ্গিকতা মেইনটেইন করি, বিবাহ অভিযান
1: জান। তো এই যে কোথায় জান, সেই কোথায় জানটার ব্যাপারটা হচ্ছে বাংলা সিরিয়াল যারা দেখেছেন তারা কিন্তু ভালো রকমের ইংলিশ শিখেছেন। কেমন করে শিখেছেন? কিভাবে হাতের লেখাটা যেন পরিষ্কার হয়, সেখানে যেন ছেদ যদি চিহ্নটা যেন ভালো করে প্রয়োগ হয়, মানে পূর্ণ ছেদ, অল্প ছেদ, অল্প বিরাম, হালকা কাশলাম, সব যেন ঠিকঠাক থাকে,
2: ব্যাপারটা বিচ্ছেদ হয়ে যায়
1: একদম। তো নেক্সট ওয়ালা যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এমন কোন কথা যে কথাতে বাড়ির পরিবেশটা জাস্ট পাল্টে যায়, সেইটাই তো জানতে চেয়েছি। 9903652992 একদম চলে এসছে অমরের রাতে। অমর ইজ সো এক্সাইটেড।
2: ইয়েস একদমই তাই এক্সাইটেড, তার কারণ শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, শুভ বিকেল দাদা ভাই ও দিদি ভাই, তোমাদের সাথে আছি, শুনছি। এই যে সব সময় এটা খেলে ওটা হয়, ওটা খেলে সেটা হয়, এই যে বাড়িতে যখন এই ব্যাপারটা হয় তখনই না প্রচন্ড সবাই রেগে টেগে যায় আর কি।
1: এইটা কিন্তু খাঁটি কথা বলেছো
2: একদম।
1: আচ্ছা এমন কোন দিন আছে অমর যেই শীতকালের দিনটাতে তোমার বাড়িতে মা বলেননি মুলো খা?
2: ওইখানে গিয়ে আবার হঠাৎ করে ব্রেকটা মেরে দিলাম। আচ্ছা।

0: দরকার নেই, বরঞ্চ 4:48 অলরেডি হয়ে গেছে।
1: বলছি একটু হালকা করে নলেন গুড়ের সন্দেশের কথাটাও তো বলতে পারতে মহুয়া।
0: আমার তো মুলোর কথাই মনে পড়ে, তোমাকে দেখলেই আমার মুলোর কথা
1: উঠে গেল।
0: আমি তো তোমাকে দেখলেই মুলোর কথা মনে
1: পড়ে। ও তাই নাকি?
0: ইয়েস, এখানে ভালোবাসার কথা বলা হয়েছে, এখানে অমরজিৎ কোনো ইঞ্চিতে নেই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না মানে এতদিন ধরে ট্রেনে করে মোটামুটি সমতল দিয়ে উপর দিয়ে মাটির নিচ দিয়ে সব দিক দিয়েই গেছি, এমনকি গঙ্গার তলা দিয়েও গেছি। এবার গঙ্গার উপর দিয়ে ট্রেন চালাবো আমি? না, সবসময় কি সবকিছু আমি করে দেবো নাকি? তাহলে তুমি আর কি করবে?
2: দেখো দেখো, তুমি বলছো যে গঙ্গার উপর দিয়ে চালাবে, আমরা কিন্তু সাগরের উপর দিয়ে চালিয়ে দিয়েছি রামেশ্বরম।
1: একদমই তাই, সেটা তো আমরা জানি, কিন্তু এই ট্রেন চালাবো আলটিমেটলি সেরকম কিন্তু কিছু নয়। না, একদম ডিরেক্টলি যেটা হবে সেটা হচ্ছে ওয়াটার মেট্রো প্রকল্পে কিন্তু যুক্ত হতে চলেছে আমাদের এই শহর কলকাতা।
2: ও মাই গড, ব্যাপারটা কি?
1: Yes, সেটা হচ্ছে আমাদের দেশের ট্রান্সপোর্টেশনের মধ্যে নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে, যার নাম কিন্তু দেওয়া হয়েছে ওয়াটার মেট্রো। এবং দেশের আরও 17টি জায়গার সঙ্গে পশ্চিমবঙ্গকেও এই আধুনিক জলপথ প্রকল্পের আওতায় কিন্তু আনা হয়েছে। নাম মেট্রো হলেও এটা কিন্তু ট্রেন নয়, মানে বলতে পারো একটা আধুনিক ফেরি পরিষেবা টাইপের, কিন্তু ব্যাটারি, ডিজেল এবং জেনারেটর চালিত হাইব্রিড প্রযুক্তির বিশেষ বোটগুলোর নাম দেওয়া হয়েছে ওয়াটার মেট্রো, কারণ এইগুলো কিন্তু প্রচণ্ড

0: জোরে ছুটতে পারে।
1: ও মাই গড, মানে আমার ভাবনা যত দূর যেতে পারে, আমার ভাবনা যত তাড়াতাড়ি যেতে পারে,
0: তোমার জন্য
1: তোমার জন্য থাকছে একটা গান, আর যেখানে একটা শহর আর সেখানে অনেক ভালোবাসা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভালোবাসা যাচ্ছে, আমরাও ছুটছি।

0: 107 FM রেইনবোতে yes মহুয়া আর অমর রয়েছে এবং সেই সাথে উইকেন্ড ক্যাফেতে তোমাদের ফুল অন এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য এন্ড অফ কোর্স তোমাকে একদম আপডেটেড রাখার জন্য রয়েছি, তার কারণ আজকে 5th of June এন্ড দিস ইজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এমন একটা দিন যেদিন আমরা অন্তত একটা দিনের জন্য হলেও এই আমাদের আশপাশের যে এনভায়রনমেন্ট রয়েছে, যে একটা সাবজেক্ট ছিল খুব ছোট্টবেলায় যার নাম ছিল পরিবেশ পরিচিতি, যাকে কিন্তু আমরা একদম ভ্যালিউ এডুকেশনের নাম দিয়ে পড়াই, কিন্তু তবুও সেই ভ্যালিউটা কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়নি। তার কারণ সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি, হঠাৎ করে করে ক্লাউড বাস্ট হচ্ছে এবং সেই সাথে সাথে এনভায়রনমেন্টের সাথে এই আবহাওয়া এবং এই চতুর্দিকটা কেমন যেন পাল্টে যাচ্ছে।
1: এক্স্যাক্টলি, তাই এই সব কিছু পাল্টে যেতে যেতেই যেটা হচ্ছে সেটা হচ্ছে সময়ও কিন্তু প্রায় পাল্টে যাওয়ার পথে, মানে একটা নতুন ঘন্টার দিকে কিন্তু আমরা এগোচ্ছি। এই মুহূর্তে ঘড়ি বলছে 4:56 হয়ে 50 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, তার মানে 5:02 অমরজিৎ এবং মহুয়া কিন্তু আবারও ব্যাক করছে নিয়ে উইকেন্ড মাসি।
0: আপাতত তোমার জন্য অমরের খুব ফেভারিট গান ৫:02 আরো একবার ফিরে আসবো দেশ বিদেশ উপমহাদেশের খবরাখবর পেরিয়ে। আপাতত অমরের ফেভারিট গান তোমার জন্য।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাত ও দমন সফরে কিছুক্ষণ আগে সুরাতে গিয়ে পৌঁছেছেন। সেখানে তার সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। শ্রী মোদী প্রথমেই যান হাজিরায়। সেখানে তিনি শিল্প পরিকাঠামো ক্ষেত্রে চলতি বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। এরপর তাঁর এক জনসভাতেও ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় দমন সফর করবেন। সেখানে তাঁর প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানুষ পাচার এবং মাদক ও গবাদি পশু চোরচালানের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক 1917 সালের পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলে নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আসামের গুয়াহাটির জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে সেরাজ্যের 12 জন নতুন ক্যাবিনেট মন্ত্রী আজ শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত পাকিস্তানের খেলা চতুর্থ কোয়ার্টারে 3-3 গোলে ড্র রয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে
2: গড়িয়াহাটের সেক্টরে একটা পজিশন আছে, তার জন্য সাইড দিয়ে গাড়ি চলছে, খুব একটা সমস্যা নেই, এমনি মোটামুটি নর্মাল আছে সব।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Day, Rainbow Flashback Song.

Fizza. Enjoy this wonderful soundtrack because এই যে পুরো গানটা, এই গানটার মধ্যে কোথাও একটা ইবাদত রয়েছে যেটা আমাদের প্রত্যেকের ভালোবাসার মধ্যে থাকে। সুনিধি চৌহান, বাস নামটাই যথেষ্ট।

0: Yes, the Mast Mahal kothay roche 107 FM Rainbow. Karon ei shomoy tumi tune korecho.
1: Tumi shuncho Weekend Cafe 107 FM Rainbow te. Weekend Cafe. Weekend Cafe.
0: আকাশে যেমন উজ্জ্বল নক্ষত্ররা রয়েছে ঠিক তেমনই 9903653992 ইজ দ্য নাম্বার যেটা আমাদের স্টুডিওতে জাস্ট জল জল করে আর সেখানে বিনা জল খেয়ে আমি তোমার মানে বলতে পারো আধা জল খেয়ে তোমার এই যে সমস্ত টেক্সটগুলো রয়েছে ইয়াস পড়ে ফেলি এখানে বিপ্লব পাজা বাঁকুড়া থেকে লিখছে ছুটির দিন যখন বাড়িতে থাকি তখন সারাদিন সব কাজ সেরে বাড়ির এনভায়রনমেন্ট বলতে আমাদের বাড়ির ছাদের উপরে ব্যালকনিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখি না দাদা না না না না না না আপনি তো পালসটাই ধরতে পারেন নাই ব্যাপারটা হচ্ছে যে জিজ্ঞাসা করছিলাম
2: এনভায়রনমেন্ট পাল্টে যাবে
0: হ্যাঁ মানে বিষয়টা এমন একটা কথা হাটের মাঝে পড়লো মানে খাটের মাঝেও পড়তে পারে যদি পড়ে এবং তাতে কি হলো ওই খাটের আশেপাশে যারা লোকজন ছিল তারা একদম জাস্ট পাগল হয়ে গেল এবং তারপরে একজনকে বকলো তারপরে বললো যে এরকম কথা বলা উচিত নয় কিংবা এই নিয়েই তোরা বারবার কথা বলিস এই সমস্ত এটাই তো জানতে চেয়েছিলাম তো যাই হোক পরে তো কেউ না কেউ লিখেছে কি
2: তার আগে আরো একবার তোমাকে বলতে হবে যারা একটু পরে টিউন করেছো এই মাত্র ঘড়ি বলছে কিন্তু 5:15 হয়ে 1 সেকেন্ড আর মাত্র 15 মিনিট টাইম বাকি আছে যে 15 মিনিটে কিন্তু আমরা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অর্থাৎ এমন কোনো বিষয় রয়েছে যে বিষয়ে কথা বললেই বাড়ির এনভায়রনমেন্টটাই পাল্টে যায় সেই বিষয় নিয়ে কিন্তু তোমার সঙ্গে কথা বলবো এবং তারপরে কাটিং দ্য ছড়া
0: ইয়েস জানো তো রোহিত ভীষণ খুশি হতো আসমি কোন রোহিত
2: কোন রোহিত মানে রোহিত একদম এরকম কোটান কোট দিয়ে জিজ্ঞেস করো
0: একদম কোটান কোট তার কারণ হচ্ছে ইউ আর টকিং অ্যাবাউট রোহিত শর্মা শর্মাজি কা লড়কা নেহি আমি যার কথা বলছি তিনি হচ্ছেন তিতলির রোহিত মানে মিঠুন চক্রবর্তী এই যে তুমি বললে স্পষ্ট উচ্চারণ করলে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এখানে একটা এন রয়েছে সেটা কিন্তু কখনোই সাইলেন্ট নয় সুতরাং এই যে এনভায়রনমেন্ট সেখানে মানে যখন তিতলি সিনেমাটা ছিল সেখানে কিন্তু একটা বলেছিলেন মিঠুন চক্রবর্তী যে আমি এই জেনারেশনকে খুব ভালোবাসি এই কারণে যে তারা উচ্চারণ ভীষণ ভালো করে আমরা বলতাম সুইজারল্যান্ড আর এরা বলে সুইজারল্যান্ড
2: ওয়াও ইয়েস একদম
0: ইউ ক্যান রিমেম্বার দ্যাট
2: প্রচন্ড পড়াশোনা লাগে
0: ইয়েস শৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে এই মুহূর্তে দার্জিলিং ম্যালে পুরো হোটেলে বসে জানলা দিয়ে ম্যাল দেখতে দেখতে ঠান্ডা হাওয়ার পরিবেশ উপভোগ করতে করতে তোমাদের অনুষ্ঠান শুনছি হাই গো আমরাও পৌঁছে গেছি গো কিছুক্ষণ ম্যালের আশপাশ ঘুরতে এবং খেতে বেরোবো কলকাতার গরম থেকে একটু বাঁচা গেল আমরাও কিন্তু বাঁচলাম এই যে যে ঠান্ডা হাওয়া চলে এলো না অমর
2: একদমই তাই মানে আমরা তো এখন এই মুহূর্তে টাট্টু ঘোড়া নিয়ে সমুদ্রের পাড় দিয়ে প্রচুর প্রচুর প্রচুর অনেক দূর যাব এটা আমরা একদম প্ল্যান করে রেখেছি তার কারণ এমন একটা বিচের কথা তোমাকে বলবো যে সি বিচটা কিন্তু এখনো আমাদের সবার চোখে পড়ে নেই ইয়েস মন্দারমণির সেই জল আমাদের এখন অতীত এখন 5-তলা মল পুরোটাই কি ইয়েস দাদন পাত্র বা
0: ইয়েস এবারে এই দাদন পাত্র দিয়ে কোথায় কিভাবে মানে বিষয়টা আমার শুধু একটাই প্রশ্ন থাকে অমর সেটা হচ্ছে আচ্ছা ওখানে ভালো সেলফি তোলা যাবে
2: খুব ভালো সেলফি তুলতে পারবে কিন্তু যদি মনে করে থাকো যে একটা দিন কি দুটো দিন থেকে সেলফি তুলবো তাহলে
0: তো ইয়েস আমি বলবো যে তুমিও জাস্ট চলে এসো আর তোমার জন্য গান রাখবো আর যেখানে তুমিও বলবে আসো না
2: ভালোবাসার
0: কথা বলা হচ্ছে না

0: বস মানে এত তাড়াহুড়ো করে একদম আসো না বলেছে বলি একদম সঙ্গে সঙ্গে দৌড়াতে হবে আর কি। আস্তে আস্তে আস্তে আস্তে
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে।
0: আমার অবস্থাটা অনেকটা ওই পাড়ার টেনিদার মতো হয়ে গেছে আর কি। যেই না আসো না বলেছে অমনি সঙ্গে সঙ্গে যেটা হয়েছে হাবুল প্যালা সবাই মিলে মনের মধ্যে না ফুর্তি জেগেছে।
2: এবং আর মনের মধ্যে যখনই ফুর্তি জাগে তখনই আমার বলতে ইচ্ছে করে লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াকি ইয়াকি।
0: ও মা, আর একটু কলকাতা থেকে যদি একটু বাইরের দিকে বেরিয়ে যাই তাহলে সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা। হ্যাঁ, কিন্তু কল্পনা না, এখন বাস্তবে আমার হাতে মেসেজ রয়েছে। মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে একদম বাস্তবে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন। অমরজিৎ দা ও মুহা দিদি ভাই বৈকালিক শুভেচ্ছা জানালাম, শুভকামনা জানালাম, রসিকতা মুডে উইকেন্ড ক্যাফে ফাইন হচ্ছে, অমরজিৎ দার হাসি আর মুহা দিদির ছড়া কাটিং ছাড়া অনুষ্ঠান বেবানান।
2: থ্যাংক ইউ।
0: এইবার বিষয়ে বলি, থ্যাংকুস থ্যাংকুস থ্যাংকুস। বাড়ির পরিবেশ তখনই পাল্টে যায় যখনই বাড়িতে এসে বলি আমাদের মেইন রাস্তায় বন্ধ হয়ে যাওয়া কলকাতা যাওয়ার সরকারি বাস আবার চালু হয়েছে। তখন আনন্দে ডগমগ সবাই, কারণ সকালবেলায় কলকাতায় যাওয়ার থাকলে ভিড় ট্রেনে যাওয়ার সাহস হয় না। এক্স্যাক্টলি তাই, মানে যদি একবার বলা হয় যে আমরা ভিড় ট্রেনে উঠতে চাই তাহলে ব্যাপারটা যে জায়গায় দাঁড়াবে সেখান থেকে আর ফিরে আসার কোনো পথ থাকবে না আর কি, জানো তো।
2: ইয়েস, তো আমরা এই সমস্ত কথা বলতে বলতে আর যেটা মনে করিয়ে দেওয়া সেটা তোমাকে মনে করাতে কি পারি? হ্যাঁ, আরও এখনো 7 মিনিট রয়েছে, আমরা আরেকটুখানি এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে নিয়ে কথা বলে নিতে পারি।
0: এক্স্যাক্টলি তাই, আরও মেসেজ তো রয়েছে, সেটা তো আস্তে আস্তে দেখে নেবো এবং তোমাকে বলবো। ইয়েস, 5:23 হয়ে 20 সেকেন্ড যখন হয়ে গেছে, 5:30 পর্যন্ত কিন্তু এই টপিক নিয়ে এই বিষয় নিয়ে কিন্তু তোমার সঙ্গে থাকবো যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে

ডোজ ভালোবাসা এবং ভালো থাকার মধ্যে থাকতে চাও, যেখানে বসে আছো জাস্ট সেখানেই বসে থাকো, কারণ আমরা দুজন তো আছি বসে বসে নাচতে। আমাদের অনেকগুলো ডিগ্রি পাওয়া হয়ে গেছে স্যার, প্লিজ এনজয়।

0: তবে হ্যাঁ, এই গানের সাথে একটা বিধিসম্মত সতর্কীকরণ আপনার জন্য রয়েছে, যাদের ডাক্তার বলে দিয়েছেন মিষ্টিটা একদম বাদ, প্লিজ সুগার ফ্রি যা কিছু আছে তাই দিয়ে কিন্তু মুখ মিষ্টি করতে হবে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আর এরকম একটা এত সুন্দর মেসেজ থাকলে সুগার ফ্রি কেন, এটা চারপাশে যেন আরো সুগারের কোটি। রাজু দাস আন্দুল মৌরি গ্রাম থেকে আমাদেরকে লিখেছে, নমস্কার দাদা ও দিদি, ধুর হ্যায় আপসে তো কোই কম নেহি, ধুর রক্কর ভুলানে ওয়ালে হম নেহি, মুলাকাত নেহি হোতে আপনে কিয়া, আপ দোনো কে আওয়াজ কিছু মুলাকাত সে কম নেহি।
0: ওই হয় হয় আপ কাহাঁ থে ভাইয়া, ইতনা মধুর বচন কব কিতনে দিনো বাদ শুনে। আজকে যাই হোক না কেন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তো সুতরাং সেখানে আমরা বলেছিলাম যে এমন কোন বিষয়টা রয়েছে যেটা নিয়ে তোমার বাড়ির পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা অমর, তোমার আমার জীবনে এমন কোন বিষয় আছে?
2: ও বাবা, আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টার সঙ্গে না অ্যান্ডি একটা মেসেজ করেছে, সেই মেসেজটা একদম মিলেমিশে যায়। সেটা হচ্ছে ও লিখে দিয়েছে, হাই চকো বয় অমর এবং জেলি ওয়ালি গার্ল মৌদি,
0: আই লাভ ইউ সো মাচ
2: মৌদি, ভালো আছেন?
0: একদম ভালো আছেন,
2: ভালো আছেন। এই যে নতুন নতুন একটা করে ইনোভেশন, ডিসকভারি নয় ইনোভেশন।
0: এই দেখো অমরজিৎ আর মহুয়ার নামকে নিয়ে এত রকমের এক্সপেরিমেন্ট হয়, উই জাস্ট লাভ ইট।
2: এক্স্যাক্টলি তাই, আমরা এটা খুব পছন্দ করি। আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তে শুভেচ্ছা জানাই, তোমাদের দ্বারাই জানতে পারি কবে কি ডে। টপিকে আসলাম, যখন মাসের শেষ সময় হয় আজ মাটন বিরিয়ানি খাবে, তখন যদি বলি এখন মাসের শেষ হয়ে গেল, রেগে যাবে, বলবে

0: যখনই খেতে চাইবো তখনই বলবে টাকা নেই, খাবে কিনা বলো। অ্যান্ডি আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে,
1: ইয়েস, এই যে সুন্দর একটা আবহাওয়া তুমি তৈরি করলে, এই যে মাটন বিরিয়ানি নিয়ে কলকাতার মানুষ বিশেষ করে বাঙালির একটা যে ইমোশন, এই যে তুমি বললে তার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরপরে চাকাটা জাস্ট ঘুরে যাবে, মানে ঠিক 5:30 থেকে একটা প্রথমে একটা গান শোনাবো ভাই, আর তারপরেই চলে আসবে ইওর মোস্ট ফেভারিট ওয়ান, যার নাম ছড়া কাটিং। ইয়েস, আজকে ছড়া কাটিংটাও এই এনভায়রনমেন্টেই আশেপাশে রেখেছি, মানে এমন সমস্ত টোটকা টিটকিরি আমরা বলেছি যার জন্য কিন্তু তোমরা এই যে জীবনের সাথে মাঝে মাঝে ছুকিটকিট খেলো সেইটা আর খেলতে পারবে না, নিজের মস্তিষ্ককে অনেক অনেক অনেক কন্ট্রোলে রাখতে পারবে।
0: এক্স্যাক্টলি তাই, কোন কোন খেলা ব্যান হয়ে গেল সে নিয়ে আমরা কোনো কথায় যাব না, আপাতত যেটা বলবো, ইয়েস, 5:30 কিন্তু বাজতে চলেছে এই মুহূর্তে, ঘড়ি কিন্তু বলছে 5:29 হয়ে 50 সেকেন্ড হয়ে গেছে, ন্যাচারালি বুঝতেই পারছো 5:30 কিন্তু তোমার জন্য আসছে ছড়া কাটিং, যেটা তুমি পছন্দ করো। ইয়েস, অমরজিত এবং মহুয়া তোমার সঙ্গে কিন্তু রয়েছে উইকেন্ড ক্যাফেতে, আর 9800365992 এই নাম্বারটাও কিন্তু অলওয়েজ অন শুধুমাত্র তোমার জন্য।

0: কতবার এমন হয়েছে বলতো যে এই জাস্ট চিল চিল কথাটা আমরা সবাই মিলে বলেছি, জাস্ট চাও চাও জাস্ট চাও।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এরপরে না চিল যদি একবার শোনে তাহলে ভাববে যে ও তুমি চিলের কথা বলছো, এখানে তো শুধু আমাকে ইউজ করা হয়েছে, আমাকে তো গুরু। একদম, ইয়েস, মুশকিল বড়া ইয়ে প্যার হ্যায়তে আমার একটা আওয়াজ ছিল। ইয়েস, মুশকিল বড়া ইয়ে প্যার হ্যায়, চি চি চি।
0: ওই ওই চিলটা তুমি ছিলে। ওকে, লেটস নট টক অ্যাবাউট দ্যাট। আমরা এই মুহূর্তে যেটা শুরু করতে চলেছি, লেটস প্লে ইট।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: অলরাইট, যারা এই মুহূর্তে মস্তিষ্কে হ্যাঁ খানিকটা জল দিয়ে বসে আছো যে কখন মহুয়া তোমার জন্য নিয়ে আসবে, না আজকে মহুয়া অ্যান্ড অমরজিৎ, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে টিম।
2: একদমই তাই, মানে আমরা না ইউনিল্যাটারালি একটা প্রেজেন্টেশনের মতো। অ্যাবসলিউটলি।
0: এবং যেমন চিলি চিকেনের সাথে তুমি কখনোই ফ্রাইড রাইস ছাড়া অন্য কিছু ভাবতেই পারবে না। আচ্ছা ভাবো অমর, আমরা যখন বাইরে যাই, কলকাতার বাইরে যাই, বিশেষ করে ইন্ডিয়ার বাইরে যাই, তখন ইন্ডিয়ান খাবার চেষ্টা করি খাওয়ার, আর যখন ইন্ডিয়াতে থাকি তখন বাইরের খাবার চেষ্টা করি।
2: একদমই, মানে কেন, মানে যখনই আমরা কোনো রেস্তোরাঁতে ঢুকি তখনই মনে হয় কন্টিনেন্টাল ডিশেস, এইটা একটা এমফাসিস দিয়ে বলতে হবে আর কি।
0: অ্যাবসলিউটলি। এবং সেখানে মন একটাই কথা বলে, দোষ করো নয় তোমা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা তোমার জন্য ছড়া কাটিং এনেছি। কি কি ছড়া কাটিং এনেছি
2: আমরা? একদম না,

0: কোনো টেলারিং শপে যাইনি, আমরা এখানে বসেই যা করেছি সেটা হচ্ছে কাট কপি পেস্ট। ইয়েস, আমাদের মধ্যেও একটা আলাদা ধরনের প্রতিভা রয়েছে নাকি?
1: আচ্ছা, সেই প্রতিভাটা একটু বলে ফেলো।
0: সেই প্রতিভাটা
1: আমি বলবো, আমি নিজেকে ব্লেসড মনে করছি, তার কারণ ছড়া কাটিং এর দুটো লাইন নিজের হাতে লেখার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি আছে। যাই হোক, নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না। আরো একবার, নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না।
0: এক্স্যাক্টলি, তাই আজকে একটু ঠান্ডা, মানে একদম বুঝতে পারছো, একদম হিমশীতল নয়। এই মুহূর্তে হিমশীতলের মধ্যে চলে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমার মতো কন্ডিশন হয়ে যেতে পারে।
1: আমি একটা ফিল্মের কথা বলতে পারি, সেই ফিল্মে আমার যেটা মনে হয়েছিল একটা জিনিসই মিসিং, সেটা কি বলো তো? সেটা হচ্ছে ফ্যামিলি ট্রি। কে কার বউ আর কার সাথে কার একটা অদ্ভুত রকমের সম্পর্ক রয়েছে জাস্ট জানা যায়নি। আপাতত তোমার জন্য অমিত মিশ্রা অ্যান্ড শিল্পা রাও, প্লিজ এনজয়।

0: ভালোবাসার এই যে একটা অদ্ভুত রকমের সিচুয়েশন তৈরি হয় সেখানে এই গানগুলো জাস্ট মনে থাকার মতো। এই যে বুলে শাহর গান এবং সেখানে মুরিদ আর মুর্শিদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যিনি ভালোবাসছেন এবং যাকে ভালোবাসা হচ্ছে, সেই দুটো এই যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটার নামটাই তো বলিয়া। অ্যান্ড অমিত মিশ্রা অ্যান্ড শিল্পা রাও, হোয়াট আ ফ্যান্টাস্টিক জার্নি।
1: কিন্তু কথাটা হচ্ছে যেটা, সেইটা হচ্ছে সেই ছোটবেলায়, সেই ছোটবেলায় তো স্কুলের যে হল অডিটোরিয়াম ছিল সেইখানে তো আমি গ্রীষ্মকালের উপর একটা গান গিয়েছিলাম, প্রখর তপন তাপে, কি ভালো লেগেছিল আমার স্যার ম্যাডাম।
0: আচ্ছা আমি একটা কথা বলছি অমর, তুমি গ্রীষ্ম বানানটা কি লিখতে?
1: হ্যাঁ
0: গ্রীষ্ম বানান, এইটা দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট বেবি। ব্যাপারটা হচ্ছে যে গ্রীষ্মতে অনেক সময়তেই রিফলা পড়ে যায় রফলার বদলে, তুমি দুটো জানো কি? তার কারণ হচ্ছে, আমি এইটা বলার কারণ আছে, কি বলতো, ছড়া কাটিং এ যারা বানান ভুল করবে আজ উনকা তো ক্লাস লাগেগা ভাইয়া।
1: এক্স্যাক্টলি তাই, আমরা এখানে আজকে একটা ব্যাকরণ ক্লাস নিয়ে যাব ছড়া কাটিং আজকে দিনে। ইয়েস, তোমার জন্য যেটা রেখেছি আরো একবার শুনে নেবে নাকি?
0: কারণ হাতের সামনে যে লালটা কখন গ্রিন হয়ে যাচ্ছে আর গ্রিনটা কখন লাল হয়ে যাচ্ছে জানতেও পারবে না।
1: You never know. আসলে ব্যাপারটা হচ্ছে কি, শীতকাল চলে এলেই যেটা হয়, সামার লাভাররা তখন প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায়, এবং দীর্ঘ গবেষণায় দেখা গেছে যে জলবায়ু, সান রে, ঋতু পরিবর্তন মানুষের মন মেজাজ আচরণকে নাকি এফেক্ট করে। ইয়েস, মনোবিদরা লক্ষ্য করেছেন যে পছন্দের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে স্পেশালি যারা ধরো গরমকাল যারা পছন্দ করেন, এই প্লিজ কেউ মারমুখী হয়ে আমাদের দিকে তেড়ে এসো না।
0: অনেকেই বলেন সানকিস্ট, আমি বলি সানস্ল্যাপড।
1: ইয়েস একদমই তাই, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যারা গরমকাল ওই শীতকালে পছন্দ করেন তারা না প্রচণ্ড পরিমাণের অ্যাক্টিভ সেরকম হতে চান আর কি, ভ্রমণপ্রিয়, স্বতঃস্ফূর্তভাবে কোনো মানুষকে আকর্ষণ করতে পারেন। আকর্ষণের কথা বললেই আমার আবার কেমন জানি বিকর্ষণের কথা মনে পড়ে।
0: অ্যাবসলিউটলি, কারণ আমি তোমার পাশে বসে আছি অমর, এটা ভুলে যেও না। তো এই সমস্ত কিছু যখন নিয়ে কথা বলছে অমর, তখন বসন্ত তো ওর ফেভারিট হবেই, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমি অলওয়েজ শরৎকে নিয়ে কথা বলি। তার কারণ শরৎ মানেই হচ্ছে কাশফুল, এবং যারা শরৎ প্রেমী হন তারা সৃজনশীল হন, এবং সেই সাথে সাথে পরিবর্তনশীল যে রঙগুলো রয়েছে তাদের ব্যক্তিত্বকে আমাদের সামনে নিয়ে আসে। আর সেই সাথে বলে দিই, এত কিছু ভাবনার দরকার নেই, তোমার যে কোনো সিজনই ভালো লাগতে পারে, কারণ 107 FM রেইনবোতে ইয়েস তোমার বলো
1: প্রচন্ড প্রচন্ড প্রচন্ড কষ্ট লাগলো আর কি, প্রচন্ড কষ্ট লাগলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি শরতের কথা বললে আর তোমার পাশে বসে আছে অমর, কথা শিল্পী তাও আবার, তার কথা বললে না।
0: অমরের কথাটা জাস্ট ইগনোর করো, এই গানটা শোনো।
2: আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে

0: তাকিঝাকি করা বন্ধ করো, তার কারণ পাশের বাড়িতে যদি তাকিঝাকি করো স্ল্যাপ করবে, একটা টাস করে একটা চড় মেরে দেবে। তার কারণ হচ্ছে এগুলো মোটেই করা উচিত নয়, এই সমস্ত ভালো কথা যেখানে তোমাকে শোনানো হয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: মোরালিটি বুস্ট করলাম ভাই,
2: ব্যাপারটা হচ্ছে কি আবার ওই চোখে মুখে আবারও কেমন জানি না সর্ষে ফুল সর্ষে ফুল সর্ষে ফুল দেখছি আর কি।
0: ইয়েস,
2: তাকি তাকি করতে করতে করে কেমন জানি না ওয়েদারটা ওইরকম ভাবে আস্তে আস্তে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েস, আবারও কেন চোখে মুখে আমি এরকম হলুদ দেখছি, তার কারণ হচ্ছে আবারও
0: ইয়েস অফ কোর্স ওয়ার্নিং রয়েছে এবং এই ওয়ার্নিং গুলো প্লিজ একটু মনোযোগ সহকারে শোনো।
2: এক্স্যাক্টলি, তাই মন দিয়ে তোমাকে শুনতেই হবে। তোমাকে একটু আগেই জানিয়ে দিয়েছিলাম জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কথা, কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে দেব তার সঙ্গে আরও হলুদ সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলার উপরে। ইয়েস, সেখানেও কিন্তু 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার থেকেও বেশি যেটা রয়েছে দ্যাট ইজ কমলা সতর্কতা, এবং সেটাও কোন কোন ডিস্ট্রিক্টের ওপর রয়েছে তোমাকে আরও একবার জানিয়ে দিই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, জলপাইগুড়িতে একটু আগেই কিন্তু হলুদ সতর্কতা ছিল, কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে বলা হচ্ছে নাকি ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে, 40-50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি হয়ে গেছে।
0: ওয়েল, সেখানে যাই সতর্কতা জারি হোক না কেন, তোমাকে এটা মনে করিয়ে দিই যে এখনো পর্যন্ত যদি তুমি 107 FM রেইনবোর এই যে আমাদের কলকাতা মানে 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেল যেটা রয়েছে সেটা যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকো, ফল কিন্তু ভালো হবে না। 9903653992 ইজ দ্য এনর্মাস নাম্বার যেখানে কিন্তু তুমি অনেক অনেক অনেক কিছু বলো। আপাতত আমার একটা প্রিয় গান, একটু আগে আমি তোমাকে অমরের প্রিয় গান শুনিয়েছিলাম, এখন কিন্তু এই গানটা কেন জানি না যে কোনো টাইম লাইনে মানে বিশ্ব সংসারে যে কোনো অক্ষাংশ দ্রাঘিমায় আমাকে এই গানটা শোনালে আই উইল লাভ দিস। এই গানটা তোমার জন্য রাখলাম ফ্রম দ্য ফিল্ম শ্রীকান্ত। যারা ভালোবাসায় আছো, যারা ভালোবাসাকে ড্রাইভ করতে জানো, তাদের জন্য এই গানটা। আমরা দুজনেই ফিরে আসবো আরও একবার 6:02 মিনিটে। টিল দেন এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ডট্র্যাক।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতি তার যথাযথ বৃদ্ধি বজায় রেখেছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক GDP একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি MPC সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট ও দমন সফরে কিছুক্ষণ আগে সুরাতে গিয়ে পৌঁছেছেন। সেখানে তাঁর সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। তাঁর আজ সন্ধ্যায় দমন সফর করার কথা। সেখানেও প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে ফাইনালে জাপান ভারতের মুখোমুখি হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे छोरा काटिंग
1: আমরা ভীষণ মেপে মেপে কথা বলি, আসলে এমন ইঞ্চি মেপে কথা বলি যে আমাদের এপাশ থেকে ওপাশ যতটাই তুমি ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখবে সবটাই দেখবে। উই আর ভেরি স্কোয়ার পার্সন। অ্যাকচুয়ালি স্কোয়ার পার্সন কাদের বলে? যাদের মানে কোনো এন্টারটেনমেন্টের জায়গা থাকে না। আসলে আমরা এন্টারটেনমেন্টটা আমরা বিলিয়ে দিই যে নিজেরাই কিরকম একটা স্কোয়ার পার্সন হয়ে যাই, তাই না?
2: চ্যালেঞ্জ সিনেমার ডায়লগগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।
1: যেমন
2: সেটা না আমি তোমাকে সন্ধ্যে 6:30টার পরে বলবো।
1: আচ্ছা বেশ, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না। তারপরে কে কে লিখেছে?
2: রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে আমাদেরকে মেসেজ করে

0: দিচ্ছ এবং সেখানে তুমি জানিয়ে দিচ্ছ নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না। এই মেঘলা বিকেলে, এই মহুয়া বাইরে তার মানে মেঘলা রয়েছে,
1: তারপর
0: ও মাই গস, এই মেঘলা বিকেলে চপ মুড়ি ও চা খাওয়ার জন্য মন করছে বায়না।
1: এই যারা তালি বাজাচ্ছে তারা রোজ একটা করে এগরোল খায়। নেক্সট
0: নেক্সট, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না, তাই গরমে মাথা ঠান্ডা রাখতে ছাতা ছাড়া বের হই না।
1: যারা ছেদ জ্যোতি চিহ্ন প্রয়োগ করে, অর্থাৎ যারা পাংচুয়েশন প্রয়োগ করে এই সুন্দর হাতে লেখায় নিজেদের টেক্সটুকু আমাদের কাছে পৌঁছে দিয়েছে, 9903653992 এর তরফ থেকে তাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। না, এখনো শুভ বিজয় হয়নি,
0: আমন্ত্রণ বলনি। যাই হোক, শাওন বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না, সদা থাকে শান্তি, মন থাকে চাঙ্গা, টেনশনে মাথা ফেটে যায় না।
1: বাজিয়ে দিয়েছি ভাই, এই যে এত তোমরা নিজেদের প্রতিভাগুলোকে আমাদের কাছে জাস্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ, তার জন্য ভেরি মাচ থ্যাংক ইউ। আর আমরা কি করতে পারি? আমরা এদের জন্য প্রাণপাত করতে তো পারি না, যেটা পারি সেটা হচ্ছে অ্যাক্টিস জিত গাঙ্গুলি আর 4.5 মিনিট তোমার জন্য ছুঁড়ে দিতে পারি।

0: 107 FM Rainbow, এই সমস্ত গান শোনানোর জন্যই তো ইয়েস আমরা দুই মক্কেল বসে আছি, মহুয়া অ্যান্ড অফকোর্স অমরজিৎ, এবং সেখানে তোমার জন্য রেখেছিলাম একটা দুর্দান্ত মাইন্ড বগলিং খেলা,
1: ছড়া কাটিং।
0: রেসপেক্ট টু অল, যারা মোটামুটি ঠিকঠাক লিখেছো তাদের কিন্তু আমরা হাততালি ডেফিনেটলি বাজিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, হাততালি দিয়েছেন আরও একজন, তিনি হচ্ছেন রবি কিষণ। ইয়েস, রবি কিষণ এই কিছুদিন আগেই মানে কালকে রাত্রিবেলায় যে ফিল্মটা রিলিজ করলো, ফিল্মটার নাম মা বেহেন, এবং সেই মা বেহেনের শ্যুটের সময় তিনি বলছেন যে মাধুরী দীক্ষিত ওয়াজ দ্য কুলেস্ট ওয়ান। তার কারণ হচ্ছে যখনই তুমি ভাবো অমর লোডশেডিং হয়ে গেল, সেখানে কোনো আলু টালু কিছু নেই,
2: কি বলছো, মনের ভেতরে তো আশা সঞ্চার হচ্ছে।
0: আমি জানি না কেন আপনার মনের মাধুরী মিশায় মাধুরী কিন্তু তখনও হাসতেন। আমি ভাবছি তুমি ভাবো অন্ধকার হয়ে গেছে, মাধুরী দীক্ষিত হাসছেন,
2: ও মা কি ভালো লাগবে অন্ধকারে, অন্তত আমি আর কিছু হোক না হোক অনেক কিছু খুঁজে নিতে পারবো।
0: ইয়েস, এই খোঁজা খুঁজির কি দরকার আছে, তুমি বরং একটা কাজ করো, এসএমএস টা পড়ো,
2: একদম সরাসরি, একদম কোনো খোঁজার দরকার নেই। আসতে একটা অসাধারণ সুন্দর মেসেজ আমাদের হাতে চলে এসেছে, শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিং এ প্রবেশ করি। নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না, তোমাদের জুটির কণ্ঠ মধুর, হার মেনে যাবে তোতা ময়না, মাদাই দাস।
0: একে বলা হয় কি জানো তো, কাঁচা ভালোবাসা।
2: বলছি কি, এবার হালকা করে ইনভিটেশনটা দিয়ে দিন
0: দাদা,
2: ইনভিটেশনটা দিয়ে দিন। আর মানে প্রশংসা নিতে নিতে এইবার না আমরা আস্তে আস্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে
0: আমরা একটা কাজ করি না কেন,
2: ঘোষপাড়ার দিকে এগোবো
0: অমর, আমরা একটা কাজ করি না কেন, আমরা বরঞ্চ বাড়ি থেকে আসবার সময় দুটো ব্যাগ নিয়ে আসবো। হ্যাঁ, ওই ব্যাগগুলো ভর্তি করে করে এই যে আমাদের জন্য প্রশংসাগুলো জাস্ট লোকজন ছুঁড়ে ছুঁড়ে তো মারেন না, এত সুন্দর করে করে পাঠিয়ে দেন, আমরা কমলা সতর্কতা, হলুদ সতর্কতা ইত্যাদি সতর্কতা জানিয়ে দিয়েছো,
2: সতর্ক থেকো।
0: ইয়েস, আমরা এটুকু বলতে পারি উই আর দ্য অথেন্টিক ওয়ান, যারা তোমাকে ঠিকঠাক নিউজটা একদম প্রপার সময়ে পৌঁছে দেয়। 6:17 আর কে লিখলো,
2: ও মা এরপরে মনিরুদ্দিন লস্কর যে মেসেজটা করে দিয়েছো সেটা হচ্ছে প্রেম বিলাইতে আসিয়াছি আমি ধরনির তরে, না আসলে ব্যাপারটা হচ্ছে নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহেতে যুদ্ধ হয় না, তারপরে যেটা বলেছি যে মন বড় করে যদি আমি পাড়ার সবাইকে খুব ভালো চলে বেশি ফেলি তাহলে বউয়ের চর চাপড় একটাও কিন্তু বাইরে পড়বে না।
0: টু অল দ্য বউ, যারা জানো যে হ্যাঁ হালকা করে হয়তো বর কাউকে একটু পছন্দ টছন্দ করে, তাদের প্রত্যেকের জন্য উই স্যালিউট ইউ স্যার, অ্যাকচুয়ালি স্যালিউট ইউ ম্যাডাম, তার কারণ হচ্ছে আপনার সহ্য ক্ষমতা অনেক, আপনি তো জানেন পাখি বাইরে গেছে তো কী হচ্ছে, ঠিক চলে আসবে বাড়ির মধ্যে, তার কারণ আপনি দারুণ রান্না করেন কিংবা শাসনে রাখেন। ইয়েস, বলো এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে 9903653992 তে ডেফিনেটলি তোমার জন্য থাকবে তোমার লেখা, আপাতত ভাইজান।

0: সেখানে তোমার ভালোবাসায় উপচে পড়া
1: অভিজিৎ পাল
0: চৌধুরী কত প্রতিভা
1: যাচ্ছে না, কত প্রতিভা। আচ্ছা, লেখাটা শুধুমাত্র অমরজিৎ দাকে লিখে এই কেন কেন কেন কেন?
0: শুনি শুনি শুনি,
1: চাহা তুমে দিল মে ছুপকে দেখনা চাহে হো ফরদো বহনে হুয়ে কব আয়া না মজা ইয়ার কি এই সমস্ত কিছু। জাগে শুভ সন্ধে, টাটা বাই বাই,
0: টাটা বাই
1: বাই টাটাস। আচ্ছা হ্যালো, ছোট্ট তানিয়া খাতুন, আমি আপনাদের অনুষ্ঠান রোজ শুনি, আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট সিপাইপাড়া থেকে বলছি। ও
0: থ্যাংক ইউ তানিয়া।
1: তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে চুপ করে আর বসে থাকা যায় না, অসীম ঘোষ নলপুর, এটা কি তোমার বাড়ির কথা?
0: না, আমি আমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোনো কথাই বলতে চাই না। বিশ্ব সংসারে সবসময়তেই ভালোবাসাটা থাক, আর যারা ভালোবাসায় থাকো তারা আজকে নটার সময় টিউন ইন করতে একদম ভুলো না, কারণ আজ তোমার জন্য থাকছে Love Junction.
1: Exactly তাই, নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহেতে যুদ্ধ হয় না, গাছ লাগিয়ে যত্ন না করলে ফল তো দেয় না। Exactly.
0: একদমই তাই, প্লিজ বি লাইক জ্যাকি শ্রফ, এবং যখন যেখানে যাকেই উপহার দেবেন না কেন সঙ্গে একটা গাছ অবশ্যই উপহার দিতে পারেন।
1: অর্জুন সিং আমাদের তামিলনাড়ু থেকে জানিয়ে দিচ্ছ, তাই রেখেছি মাথা বিশ্ব সংসারে, পরিবেশ প্রকৃতির চিন্তা আমার।

0: একেবারে অ্যাবসলিউটলি তখনই ঠিক রাখতে পারবো আমরা যখন ইকোসিস্টেমটাকে আমরা ঠিক রাখবো এবং সেই সাথে সাথে গাছ লাগাবো, নয়তো ক্লাউড বাস্ট এবং সেই সাথে সাথে প্রবল দাবদাহ।
1: একদম তাই। রূপকুমার হাওড়া থেকে বলছি যে মনের মধ্যে কেন, মন থেকে শুরু করে সমস্ত কিছু, মানে ইন্দ্রিয়ের মধ্যে একেবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে না, রাতের ঘুম একদম কেড়ে নিয়েছে। মানে নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না, কি করে মাথা ঠান্ডা রাখি, দিনে 5-6 বার স্নান করি, সর্দি লেগে যায়, অন্যদিকে রাতে ঘুম হয় না, আমারও সেম কন্ডিশন।
0: আজকে অমরকে হ্যাটস অফ করতেই হয়, কারণ প্রবল জ্বর নিয়েও কিন্তু ও জাস্ট পাশের হটসিটটায় বসে রয়েছে এবং বলেছিল যে আমার পক্ষে এতগুলো কথা বা এত কিছু করা কি সম্ভব হবে। অ্যান্ড নাও যে মুহূর্তে অন এয়ার ব্লিঙ্ক করে গেছে সেই মুহূর্তে অমর চেঞ্জ করে গেছে, অমর ইজ ফিট নাও, থ্যাংক ইউ।
1: ইয়েস, একদমই তাই। নিজের মাথাটা রাখলে ঠান্ডা, গৃহতে যুদ্ধ হয় না, মাথা যে গরমে হতে চায় না ঠান্ডা, শান্তি যে গৃহের মূল ফান্ডা,
0: বাজিয়ে দিলাম বুঝলে কি না, চেষ্টা করেছেন, ঠিক আছে, বেশ ভালো।
1: আচ্ছা বলছি, গিন্নি যদি এরকম একটা অসময়ে সোনার গয়না কেনার কথা বলেন, প্রশান্তদা জগৎবল্লপুর থেকে না?
0: না না না, আমরা এখন গয়না থেকে আমরা দূরে থাকছি। যদি মনে হয় যে গয়না পড়তেই হবে তাহলে প্লিজ, অনেক ছবি পাওয়া যায় জানেন, আমরা সকালবেলা যখন গুড মর্নিং মেসেজটা পাঠাই তখন কিন্তু একটা রকম ভালো ভারী ভারকম একটা গয়নার ছবি দিয়ে আপনি আপনার মানুষটিকে, মানে যিনি মনের মানুষ তাকে কিন্তু ইয়েস আপনি ভালোবাসার কথা বলতে পারেন। আর ভালোবাসার কথা জানানোর জন্য আমরা তো ইয়েস আপাতত টাটা বাই বাই করবো, সঙ্গে অরিজিৎ সিং কে রাখবো। এটা এমন গান যেখানে রয়েছে প্রচুর প্রচুর ভালোবাসা।
1: এক্স্যাক্টলি তাই, আর সেই রকম ভালোবাসা তোমরা আমাদের দিয়েছো বলেই তো আমরা অলওয়েজ অন। তার কারণ মহুয়া আর অমরজিৎ টাটা বাই বাই করলেও তোমার জন্য কিন্তু সিসিলিয়া অবভিয়াসলি ওয়েট করছে। সুতরাং 107 এফএম রেইনবো সব সময় তোমাকে অন করে রাখতেই হচ্ছে।
0: ইয়েস, সিসিলিয়ার সাথে তুমি শুনতে ভুলো না সিনেম্যাজিক, ব্যাং ইওর হেড।

0: 107 FM Rainbow তে তোমাকে জানিয়ে দিই যে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা প্রায় 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার থাকবে। সুতরাং এই সময়টা নিরাপদ দূরত্বে এবং নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হচ্ছে।
1: সুতরাং হলো না তোর এক কথায় রাজি হওয়া হলো না প্লিজ, যেটা হলো সেটা হচ্ছে সময় আমাদের একদম মিটার ডাউন করিয়ে দিয়েছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অঙ্গ হিসেবে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ব্যবস্থা ও সবুজ ভবিষ্যৎ নির্মাণের বার্তা ছড়িয়ে দিতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনভর একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর ও এরাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী সহ কৃষি বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাটে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে এক অনুষ্ঠানে মানব পাচার এবং মাদক ও গবাদি পশু চোরাচালান সম্পূর্ণ নির্মূল করার ওপর জোর দেন। জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না। কলকাতা পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময় সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: করেনি, মানে অমিতাভ বচ্চন আমার স্পেশাল নায়ক হ্যাঁ। হ্যালো,
1: হ্যাঁ মে সুন পা রহি হুম আপকো।
0: হম একটা গানা শুননা চাহতে হ্যাঁ, পড়বানা কা 1973 কা, ইউ না শর্মা কহলা দে, ও নবীনী সেল মানে গানা হ্যাঁ, ও নবীনী সেল কা জো মানে ফিল্মে রহতা হ্যাঁ, ও বহুত হিট হিট গানা হ্যাঁ।

0: गीत समीर ने लिखे। इस फिल्म का म्यूज़िक सुपरहिट रहा। वैसे तो इस फिल्म की 1994 में रिलीज़ होनी थी, लेकिन कुछ इश्यूज के कारण ये फिल्म थोड़ी लेट हुई, लेकिन खूब सुपरहिट हुई। तो इस हम फिल्म जीत का गाना आपको सुनवाएंगे, लेकिन फिलहाल तो एक न्यूज़ ब्रेक पर चलते हैं।
1: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণে ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথম যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর 5ই জুন দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি।

0: তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে এক অনুষ্ঠানে মানব পাচার এবং মাদক ও গবাদি পশু চলাচলন সম্পূর্ণ নির্মূল করার উপর জোর দেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অঙ্গ হিসেবে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে তিনি তার পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে জমা দেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। তিনি সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হলেন, তবে শ্রী বক্সি জাতীয় সহ সভাপতি পদেই থাকছেন। ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনকে তৃণমূল কংগ্রেসের নতুন যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থাকছেন। মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হচ্ছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে 18ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আর্জি খারিজ করে এই নির্দেশ দেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: 春秋 Love Junction Love Junction भालो बाशार Only Destination Love Junction 107 FM Rainbow Day
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন। আজকে শুক্রবার, আর শুক্রবারের রাত 9টা মানে 107 এফএম রেইনবোতে তুমি শোনো লাভ জাংশন, যেখানে ভালোবাসার কথায় কোনো ফিল্টার বসে না, যেখানে তোমার যেমনটা মনে হচ্ছে তোমার ভালোবাসা কতটা ভালো আছে, কতটা মন্দ আছে, আজকে না আমার মনটা ভালো নেই, সবটা উজাড় করে বলা যায়। ভালোবাসার এই রকম একটা প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া কিন্তু একটু কঠিন। তাতে কি হয়েছে, 107 এফএম রেইনবো যখন আছে আর অপরূপা সৌমিক যখন তোমার সাথে আছে, তখন তো তোমার আর কোনো চিন্তাই নেই, তাই তো সৌমিক?
2: একদম চিন্তা নেই। এবং সৌমিক আর অপরূপা অনেক দিন পর একসঙ্গে একসঙ্গে লাভ জাংশনে, তো বুঝতেই পারছো মোটামুটি তোমার জীবনের লাভ রিলেটেড যত সমস্যা, যত ব্যাকুলতা, যত বিরহ, যত আনন্দ, সমস্ত কিছু কিন্তু 9903652992 তে শেয়ার করবে সৌমিক আর অপরূপার সঙ্গে ঠিক রাত 12টা পর্যন্ত। যেরকম অপরূপা বলল যে ভালোবাসার মধ্যে তো অনেকগুলো কিছু লেয়ার থাকে, সেই লেয়ারগুলো প্রথম প্রথম যখন আমরা প্রেমে পড়ি বা প্রথম প্রথম যখন ভালোবাসতে শুরু করি, তখন আমাদের সব কিছুই খুব মিষ্টি লাগে, সব কিছুই খুব সুন্দর লাগে। এবার একটা অভ্যাস বেশ কিছুদিন হওয়ার পর তখন আস্তে আস্তে যখন মানুষের আসল আসল অনেকগুলো লেয়ার খুলতে শুরু করে, মানুষের ফেজগুলো যখন জীবন চেঞ্জ হতে শুরু করে, তখন আমরা সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারছি কি না সেইটাতে কিন্তু কিছু মানুষের কিছু সমস্যা হয়। কিছু মানুষ যারা হ্যাপিলি সমস্ত রকম ফেজকে একসঙ্গে মেনে নিয়ে বাঁচতে পারে, তাদের ভালোবাসা, তাদের লাভ লাইফ, তাদের রিলেশনশিপ সব কিছু দুর্দান্ত থাকে। আর দুর্দান্ত আছে কি না, ভালোবাসা ভালো আছে কি না, সবকিছুই তুমি কিন্তু জানাবে ওই নাম্বারে 9903652992 তে।
1: একদম। এবং

0: আমি 107 FM রেইনবোতে আমাদের যে ইনস্টা স্টোরি, ইনস্টা যেটা পোস্ট করা হয়েছে আজকের লাভ মিটার, সেটাও দেখছিলাম। আর তোমার কথার সাথে আমি মিল খুঁজে পাচ্ছিলাম যে সবটা যখন একদম লেয়ারগুলো সরে গেল, হানিমুন পিরিয়ডটা কেটে গেল, সব লাভি ডাবি ব্যাপারগুলো যখন থিতু হয়ে গেল, তারপর দুটো মানুষের একসাথে থাকা, একসাথে পথ চলার নামই কিন্তু ভালোবাসা। সেই রকমই খানিকটা আজকে লাভ মিটারটাও কিন্তু দারুণ। আমরা লাভ মিটারটা বলবো, তবে তার আগে বলি, যদি এখনও 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো না করে থাকো, তাহলে প্লিজ ছোট্ট করে কি একটু ফলো করে দাও, কারণ ইনস্টাগ্রামেও প্রচুর আড্ডা হয়, ইনস্টা লাইভ হয়। আর এই যে লাভ মিটারে পার্টিসিপেশন, সেটাও তো তোমাকে ইনস্টাগ্রামেই করতে হবে। তো চটপট 107 FM রেইনবো কলকাতা ইনস্টা হ্যান্ডেলটা ফলো করো। আর সৌমিক, ধরো এই মুহূর্তে কেউ বাড়ি ফিরতে ফিরতে আমাদের শুনছেন, তাহলে উনি আমাদের সাথে কথা বলবেন কি করে? নাম্বারটা একবার বলে দিতে হবে।
1: নাম্বারটা হচ্ছে ওই 9903653992। এই নাম্বারে তুমি আমাদেরকে SMS করতে পারো, তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সব মেসেজই আমরা পড়বো। তোমরা পারলে ইনস্টাতে DMও করতে পারো, সেটাও চেষ্টা করবো আমরা পড়ার। যদি সমস্ত মেসেজ, SMS, হোয়াটসঅ্যাপ সব কিছু কভার করা হয়ে থাকে তবেই। তো যাই হোক, এই মুহূর্তে যারা অফিস থেকে ফিরছো বা স্কুল থেকে তো নয়, টিউশন থেকে ফিরছো বা কলেজ থেকে ফিরছো, যে যেখান থেকেই যদি বাড়ি ফিরতে ফিরতে সৌমিক আর অপরূপাকে কানে রাখো, তাহলে তো তোমার জন্য স্পেশালভাবে এটাই বলার, সেটা হচ্ছে যে আজকে ভীষণ ভীষণ ভীষণ ভালো কিছু গান সৌমিক আর অপরূপা তোমার জন্য বেছে রেখেছে, যেগুলো ঠিক রাত 12টা পর্যন্ত তোমার কানকে মুগ্ধ করে দেবে, এটুকু গ্যারান্টি।
0: একদম, এই গ্যারান্টি নিয়ে বাড়ি ফেরার পথে যারা আছো এবং যারা আমাদের মতো এখন কাজে যাচ্ছো, কাজ করবে ভাবছো বা কাজের মধ্যেই রয়েছো, সবার জন্য রইল এই একটা হালকা গরমই বটে। কারণ সত্যি কথা বলবো, আমি হচ্ছি সেই মানুষটি যে মানুষটির গরমটা একটু কম লাগে, তো এখন খুব একটা গরম আমি অনুভব করছি না। হালকা গরমের মধ্যে একটা বৃষ্টির যদি আরাম, হঠাৎ করে বৃষ্টি পড়লে যে আরামটা অনুভব হয়, আজকে তোমার কানে শুধুই সেই আরাম। এই মুহূর্তে অরিজিৎ সিং রইল তোমার গানে, ফিরে আসছি মাত্র 3 মিনিট 34 সেকেন্ড পর অপরূপা আর সৌমিক তোমাকে সাথে নিয়ে।

0: না সত্যি ফুরিয়ে যায়নি, তার কারণ সৌমিক আর অপরূপা লাভ জাংশনে রয়েছে। আর লাভ জাংশনে যখন সৌমিক অপরূপা রয়েছে তোমার সঙ্গে, তাহলে বুঝতেই পারছো তোমার ভালোবাসা, তোমার ইমোশন, তোমার সম্পর্কের টানাপোড়েন কোনো কিছুইকেই ফুরিয়ে যেতে অন্তত আমরা দেবো না, যেভাবেই হোক না কেন সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। অ্যাটলিস্ট তোমার মনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কার তার কারণ হচ্ছে এরকম অপরূপা অনেক সময়তেই দেখা যায় যেটা, সেটা হচ্ছে যে দেখো এখন তো আমরা প্রত্যেকেই ভীষণভাবে একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি লোকজন, প্রায় প্রত্যেকেই
1: ঠিক।
0: এবার কে কতক্ষণে স্ট্যাটাস দেব, কে কতক্ষণে স্টোরি দেব, কে কতক্ষণে আমার নিউজ ফিডে আমার আপডেটটা আগে দেবো, এরকম একটা ট্রেন্ড বেশিরভাগের মধ্যেই দেখা যায়। এবার এরকম অনেক সময় দেখা যায় যে ধরো দুটো মানুষের সম্পর্ক, সেই সম্পর্কটা অনেক বছর হয়ে গেছে, সম্পর্কটার মধ্যে হয়তো প্রত্যেক দিন কিছু ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, দুজনে শেয়ার করছে তাদের ধরো 10 বছরের অ্যানিভার্সারি, যে আজকে থেকে 10 বছর আগে আমাদের সম্পর্ক হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তাদের 10 বছরের সম্পর্কটার মধ্যে বেসিক্যালি আর কিছু বেঁচে নেই, শুধু ওই স্ট্যাটাসটা দেওয়া ছাড়া। তো এরকম অনেক মানুষ রয়েছে, আমার পরিচিত কিছু মানুষ রয়েছে যাদেরকে আমি চিনি, এরকম তাদের সঙ্গে হয়েছিল যে ধরো তারা তাদের সম্পর্কের ডিউরেশনটা বহু বছরের, সম্পর্কটার মধ্যে অ্যাকচুয়ালি আর কোনো অক্সিজেন নেই, সেটা অ্যাকচুয়ালি একটা টক্সিক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু না আমার 10 বছরের সম্পর্ক, এইটাকে বাঁচিয়ে রাখার জন্য, পার্টিকুলার এই কথাটাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে বন্ধু বান্ধবদের কাছে বা সোশ্যাল মিডিয়ার কাছে এই কথাটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: কঠিন একটা বিষয় জানো তো, কারণ দেখো এটা খুব সত্যি কথা যে একটা সম্পর্কের যে ওই ভীষণ এক্সাইটমেন্ট, ভীষণ লাভি ডাভি ফিল, সেটা একটা সময় থিতু হয়, এবং সেটা একটা সময় বলতে যখন একটা সম্পর্কের বয়স 5 বছর, 6 বছর, 7 বছরও পার করে যায়, তখন ওই ছোটোখাটো এক্সাইটমেন্টগুলো হয়তো একটুখানি কমলেও থেকে যায় বন্ধুত্বটা। এবার সেই বন্ধুত্বটাতেও যদি একটা ভাটার সৃষ্টি হয়, যদি একটা টানাপোড়েনের জায়গা তৈরি হয় যে না আর আমার আমার উল্টোদিকের মানুষটার প্রতি আমার আর বন্ধুত্বটুকু তো নেই, আমার তার প্রতি একটা বেসিক একটা মিনিমাম রেসপেক্টটাও নেই, তখন কিন্তু গণ্ডগোল। তখন সেই সম্পর্কগুলো শুধু এই এক একটা বিবাহবার্ষিকী পালন করার জন্যে, যেটা তুমি বললে, সেইভাবে একসাথে থাকার চেয়ে দুটো মানুষ যদি দুটো আলাদা পথে এগিয়ে যায়, তাহলে হয়তো জীবনের বাকি সময়টা তারা নিজেদেরকে আরও নতুনভাবে এক্সপ্লোর করতে পারবেন, একা থেকে হয়তো এমন অনেক কাজই করতে পারবেন যেটা উনি যখন ওনার পার্টনারের সাথে আছেন সেটা হয়তো উনি এক্সপ্লোরই করেনি, উনি হয়তো জানতেনই না যে উনি আফটার 45 খুব ভালো একজন সঙ্গীত শিল্পী হতে পারেন, গানের রেওয়াজটা আবার ছোটোবেলার গানটা আবার ফিরে পেতে পারেন, বা হয়তো উনি জানতেনই না যে আফটার 45 উনি খুব ভালো একজন আর্টিস্ট হতে পারেন, ছবি আঁকতে পারেন, নাচতে পারেন। তো এক ছাদের তলায় থেকে একটা মৃতপ্রায় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেয়ে আমার মনে হয় কোথাও একটা যে দুটো মানুষ যদি আলাদা হয়ে যায় নিজেদের স্বার্থে, নিজেদের যে জীবনটা পেয়েছে একটাই তো জীবন, সেই জীবনটার স্বার্থে আরও অনেক কিছু এক্সপ্লোর করা যায়।
0: সত্যি তাই। তবে দেখি আজকের মেসেজে এরকম কোনো মেসেজ আছে কি না যে সৌমিক আর অপরূপার সঙ্গে সেম টোনে কথা বলছে।
1: একদম। হাই প্রিয় লাভ জাংশন, আমি অন্বেষা বলছি বারুইপুর থেকে। আমার আজকে পঞ্চমবার বার্ষিকী, কিন্তু বিবাহের নয়, আমাদের সম্পর্কের। আমরা দুজন খুব ভালো আছি, লং ডিস্টেন্সে আছি, কিন্তু তারপরেও দিনের শেষে যতটুকু যা কথা হয় আমরা একে অপরের সাথে রিলেট করতে পারি এবং আমরা একে অপরের পাশে থাকি, সুখ দুঃখ ভাগ করে নিই, এটাই আমাদের ভালোবাসা।
0: থ্যাংক ইউ সো মাচ প্রথম কথা অন্বেষা। প্রথম কথা তোমার যেটা বলার সেটা হচ্ছে যে অনেক অনেক কনগ্রাচুলেশনস তোমাকে আজকের জন্য, তুমি যে এই সম্পর্কের আজকে 5 বছর পূর্তি উদযাপন করছো তার জন্য। আর সামনে এটুকুই বলার তোমাকে যে এরপরেও আগামী দিনে এরকমই সৌমিক অপরূপা এক্সপেক্ট করবে তোমার থেকে, যে এরপরে আরও 1 বছর যখন কেটে যাবে, 6 বছরে আবারও তুমি আমাদের একইভাবে এরকম জানাবে যদি সেই দিনে লাভ জাংশন থাকে, যে আজকে আমার 6 বছর পূর্ণ হলো আমার ভালোবাসার সম্পর্ক ইত্যাদি। যাই হোক, খুব ভালো থাকো, আনন্দে থাকো, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখাটা না একটা আর্ট জানো তো অপরূপা। এবার এরকম হয় মানে কিছু কিছু সময় আমরা দেখেছি যে প্রথমে যেটা তুমি একটু আগে বলছিলে না যে একটা হানিমুন পিরিয়ড থাকে, এবার সেই হানিমুন পিরিয়ডটা যদি কেটে যায় তারপরে মানুষের যে ফেসগুলো চোখের সামনে আসে সেইগুলো অপরদিকের মানুষটা অ্যাকসেপ্ট করতে পারছে কি না তার উপর ডিপেন্ড করছে সম্পর্কের ডিউরেশনটা। সুতরাং প্রথম থেকেই তুমি যদি আমি তোমায় মানে তোমার যদি এরকম কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আমি তোমায় এটুকুই সাজেস্ট করতে পারি প্রথম থেকেই যে খুব বেশি না তুমি যেটা নয় সেটা দেখানোর চেষ্টা করো না। প্রথম থেকেই তোমার অরিজিনালটা একদম অরিজিনালটা দেখানোর চেষ্টা করো, তাতে আমার মনে হয় যে কিছুদিন পর যে সমস্যাগুলো তৈরি হবে তার থেকে প্রথম থেকে যদি সেটা কোনো সমস্যা তৈরি হয় তাহলে তার সমাধান অনেক সহজ হয়। তার কারণ হচ্ছে তখন সম্পর্কের ডিউরেশনটা অনেক কম থাকবে।
1: ঠিক ঠিক একদমই সঠিক। আমাদের মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা গড়িয়া থেকে মেসেজ করেছে, ওর মেসেজ না পেলে আমাদের একটু মন কেমন করে। সেখানে ও লিখেছে যে আজ আমি একটা পোস্ট দেখলাম, সেখানে লেখা ছিল যে বেঁধে রাখতে পারলে তুমি আজ আমারই হতে। তারপর একটা কমেন্ট দেখলাম, বেঁধে রেখে ভালোবাসা হয় না। ফাইনালি আই রিয়েলাইজ দ্যাট আসলেই বেঁধে রেখে তো ভালোবাসা হয় না, যাকে আমার জোর করে বেঁধে রাখতে হবে তার সাথে আমার কিসের সম্পর্ক, কিসের ভালোবাসা? যে আমাকে সত্যিকারের ভালোবাসবে সেই তো আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। হাই প্রিয় দাদা দিদি, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, তোমরা সাবধানে বাড়িতে ফিরো, আছি রাত 3টে পর্যন্ত। মিষ্টি মেয়ে আমাদের মেসেজ করেছে,
0: থ্যাংক ইউ মিষ্টি মেয়ে, তোমার মেসেজের জন্য। সত্যি আমরা প্রত্যেকটা প্রোগ্রামে ওয়েট করে থাকি কখন তুমি কথাটা বলবে যে সাবধানে ফিরো, রাত 3টে অবধি সঙ্গে আছি, কিছু খেয়ে নিও ইত্যাদি। যাই হোক, তোমার মেসেজের টপিকের কথায় আসি, সেটা হচ্ছে যে বেঁধে রেখে সম্পর্ক কেন, বেঁধে রেখে ঠিক কোনো কিছুই হয় না, ঠিক আছে? এরকম অনেক সময় আমাদের ছোটবেলা থেকে দেখবে, অনেক একটা সন্তান যখন ছোট থেকে আস্তে আস্তে মা বাবার কাছে বড় হচ্ছে, যে সন্তানরা বেশি বেঁধে বেঁধে থাকে না, মানে ধরো মা বাবার প্রচণ্ড কড়া শাসনের মধ্যে রয়েছে, প্রচণ্ড একটা মিলিটারি রুল চলছে তার সঙ্গে, সেই বাচ্চা দেখবে বড় হয়ে তার বাবা মার প্রতি না এটা হয় বিতৃষ্ণা জন্মায়, নয় তারা অনেকটা দূর চলে যায়, নয় তাদের মানে সেই বাবা মায়ের সঙ্গে বন্ধুত্বটা ততটা গড়ে ওঠে না যতটা একটা বাচ্চা যার শাসন আছে কিন্তু অতি শাসন নেই, যার বাড়িতে হয়তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিন্তু সেটা মিলিটারি রুলস নয়, দেখবে তার সেই বাচ্চা অনেক বেশি ফ্রি হয়, সেই বাচ্চা অনেক বেশি উঠতে পারে। আর তুমি যত উঠতে পারবে, তুমি যত ফ্রি হতে পারবে, আমার মনে হয় সেক্ষেত্রে তুমি বেশি এক্সপিরিয়েন্স করতে পারবে, আর তুমি যত এক্সপিরিয়েন্স করতে পারবে সেই এক্সপিরিয়েন্সটা তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। একইভাবে তুমি যখন একটু বড় হয়ে যখন কোনো একটা সম্পর্কের দিকে এগোবে তখন সেই এক্সপিরিয়েন্সটা তোমার কাজে লাগবে, এবং তখন তুমি এটা বুঝতে পারবে যে সম্পর্ক মানেই বা রিলেশনশিপ মানেই কিন্তু কোনোভাবে ঠিক একটা শিকল দিয়ে বেঁধে রাখা নয়। কিন্তু তার সঙ্গে এটাও তোমাকে দেখতে হবে যে সেই সম্পর্কটার মধ্যে তুমি এতটাও হাল ছেড়ে দিও না, মানে হাল নয় মানে এতটাও ছেড়ে দিও না সেই সম্পর্কটাকে যে হ্যাঁ সম্পর্ক আছে সেটা নিজের মতো চলবে, আমি আমার মতো চলছি, আমার পার্টনার আমার পার্টনারের মতো চলছে, আমাদের সম্পর্কের মধ্যে আছি ঠিক আছে, বাট সেরকম খুব একটা কনভারসেশন হচ্ছে না, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা দেখা করছি না, আমরা কথা বলছি না, আমরা গল্প করছি না, ঠিক আছে আছে আছে, এরকম করলেও কিন্তু ব্যাপারটা হবে না। তাই সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স দরকার। তোমার সম্পর্ককে অবশ্যই তুমি বেঁধে রাখবে না শিকল দিয়ে, তুমি অবশ্যই একে অপরের প্রতি একটা ডিক্টেটরশিপের ভূমিকায় কখনোই অভিনয় করবে না।

হ্যাঁ, কিন্তু তুমি যেটা করবে, তোমাকে মাঝে মাঝে একটু সিনেমা দেখতে যেতে হবে, মাঝে মাঝে একটু ফুচকা খেতে যেতে হবে, ফুচকা লো কস্ট হাই ইম্প্যাক্ট, মাঝে মাঝে একটু কফি খেতে যেতে হবে, মাঝে মাঝে একটু বেশি নয় অল্প 5 টাকার ভাড়ে চা খেতে যেতে হবে, তাহলে দেখবে সম্পর্কের মধ্যে ওই শিকল বাঁধার ওই সব ব্যাপার তো আসছেই না, বরং যেটা আসছে একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব আসছে, এবং এই বন্ধুত্বটা

0: জড়িয়ে পড়ি, তখন তো সম্পর্কই না জানান দেয় যে শোনো না আমি খুব ভালো আছি, বা আমি না ভালো নেই, আমার একটু ফ্রেশ এয়ার প্রয়োজন, আমার একটু মনে হচ্ছে স্পেস প্রয়োজন। তো আমরা সেটা যদি সঠিক সময় আইডেন্টিফাই করতে পারি যে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, কী নিয়ে হচ্ছে, তাহলে অনেক সম্পর্ক না এই যে ভেঙে যায় না সম্পর্কগুলো, সেই ভাঙনের দিক থেকে বোধ হয় অনেকটা বাঁচানো যেতে পারে। স্টুডিও ক্লক জানিয়ে দিচ্ছে যে 9টা বেজে 26 মিনিট হয়ে গিয়ে 50 সেকেন্ড। আমরা আরেকটা গান শুনব, আর তারপর আজকে লাভ শর্ট প্রথমবারের জন্য তোমাদের গানে থাকবে। আজকে লাভ শর্টস লিখেছে আর যে অর্ণব। ফিরে আসবো আমরা গানের পর লাভ শর্টসের পর অপরূপা সৌমিক তোমাকে সাথে নিয়ে। আমাদের নাম্বারটা আরেকবার বলে দিই,
1: 9909-0-365-9992।
0: হ্যাঁ, এই নাম্বারে তুমি আমাদেরকে ফোন মেসেজ অথবা টেক্সট করতে পারো।

0: Shorts. Love Shorts. Love Shorts.
1: আজকে লাভ শর্টসে অর্ণবের লেখা গল্প ওটিপি বিড়ম্বনা, গল্পের নারেশনে আত্রেয়, অভিনয়ে অপরূপা ও অর্ণব। শুরু হচ্ছে লাভ শর্টস ওটিপি বিড়ম্বনা।
2: হ্যালো, নমস্কার স্যার, আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। আপনার এটিএম কার্ডটা?
3: হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো আপনাকে নাম্বারগুলো বলতে হবে, সিভিভি নাম্বার পিন নাম্বার দিলে তবেই ঠিক হবে, তাই না?
2: আরে স্যার,
3: কি ভাবেন কি বলুন তো, ইয়ার কি পেয়েছেন নাকি? টাকা মারার ধান্দা যত সব।
2: আমার কথাটা একটু শুনুন।
3: আরে দূর মশাই, রাখুন তো,

0: এ বলে কি কিছু বলবো না ভাবছেন? কার্ড নাম্বার দেবো না, হয়ে যাক বন্ধ, ব্যাংকে যোগাযোগ করে নেবো আমি।
1: স্যার, আপনার এটিএম কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ আপনি পুরনো কার্ড ব্যবহার করছেন। নতুন ইভিএম চিপ যুক্ত কার্ড আপনাকে পাঠানো হবে, সেই কারণে আপনার ঠিকানাটা কনফার্ম করতে ফোন করেছিলাম।
0: কি
1: আবার বলবো? কি
0: না না, ইয়ে আমি ভাবলাম আসলে।
1: ঠিক আছে, আপনি আপনার ঠিকানাটা কনফার্ম করুন। 13/2 হরিশ মুখার্জি রোড, কলকাতা 700006।
0: হ্যাঁ ঠিক আছে।
1: বেশ, এবার আপনার নামের স্পেলিংটা কনফার্ম করুন।
0: ADITYA।
1: হ্যাঁ, তারপর THAKUR।
0: হ্যাঁ হ্যাঁ একদম।
1: অনেক ধন্যবাদ স্যার।
0: আপনি কি এখনো আমার উপর রেগে আছেন?
1: না না, আমি রেগে নেই।
0: আপনার গলাটা কিন্তু খুব মিষ্টি।
1: ধন্যবাদ স্যার। আপনার নতুন কার্ড নাম্বারটা একটু নোট ডাউন করে নিন।
0: আসলে ওই জোচ্চোরগুলো এই ধরনের মিষ্টি গলার মেয়েদের দিয়ে ফোন করায়, তো তাই আমি আসলে একটু মানে ভাবলাম যে।
1: ঠিক আছে স্যার, হতেই পারে, আপনি কিভাবেই বা জানবেন?
0: আমি জানলেও ভাবে বলতাম না, বিশ্বাস করুন, এমনিতে আমি বাজে কথা বলি না খুব একটা।
1: আচ্ছা স্যার, অসুবিধে নেই, আপনি কাইন্ডলি কার্ড নাম্বারটা একটু লিখে নিন না।
0: হ্যাঁ শর্ট, বলুন।
1: লিখুন 4571 8924 9876 0942।
0: হ্যাঁ লিখলাম।
1: ঠিক আছে স্যার, কাল আপনার কাছে আপনার কার্ড পৌঁছে যাবে।
0: থ্যাংক ইউ। আর পিনটা?
1: পিন তো যে কোনো এটিএম এ গেলে অ্যাক্টিভেট করতে পারবেন নিজের মোবাইল নাম্বার দিয়ে, আর কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে ব্যাংকে আসতে হবে।
0: আপনি থাকবেন ব্যাংকে?
1: হ্যাঁ স্যার থাকবো।
0: তাহলে আপনার নাম্বারটা দিন না, কোনো অসুবিধে হলে আপনাকে ফোন করে নেব না হয়।
1: এটাই আমার নাম্বার স্যার।
0: ও বাহ, হোয়াটসঅ্যাপে আছেন?
1: হ্যাঁ স্যার, কিছু সমস্যা হলে জানাবেন, অসুবিধে নেই।
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো।
1: আচ্ছা স্যার, নতুন কার্ডের যে নাম্বারটা আমি আপনাকে দিলাম, তার লাস্ট 3টে ডিজিট আপনার আগের কার্ডের সিভিভির সাথে মিলছে কিনা একটু দেখে নেবেন কাইন্ডলি। সিভিভি নাম্বার বলতে হবে না, আপনি জাস্ট বলুন মিলছে কিনা, মিললে কিন্তু সমস্যা হবে।
0: না না, আমার আগের কার্ডের সিভিভি নাম্বার 471।
1: বলার দরকার ছিল না স্যার। ঠিক আছে, মিলছে না যখন তাহলে সমস্যা নেই, তবে ডিঅ্যাক্টিভেশনটা ব্যাংকে এসে করবেন কালকেই।
0: ও আচ্ছা, কেন?
1: না হলে আপনার এটিএম কার্ডটা অ্যাক্টিভেট হবে না, কাল আপনি নতুন কার্ড পাবেন, কালকেই ডিঅ্যাক্টিভেট না করালে তো দুটো একসাথে বন্ধ থাকবে, আবার অ্যাপ্লিকেশন দিতে হবে।
0: ও ঝামেলা তো।
1: আসলে সিকিউরিটির জন্যই এসব ব্যবস্থা স্যার, আরবিআই থেকেই করা হয়েছে।
0: কিন্তু কাল তো আমি থাকবো না, বাড়িতে মা বাবা থাকবেন, কার্ড আসলে সমস্যা নেই, কিন্তু আমি তো থাকবো না, মানে বাইরে যেতে হবে অফিসের কাজে, পরশু গেলে হবে না?
1: না দাদা, পরশু তো ব্যাংক স্ট্রাইক, কাল না হলে আবার সেই 8 তারিখের আগে হবে না।
0: ইরে, এখন
1: এখন আপনি বললে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, কিন্তু কাল নতুন এটিএম কার্ড আসা না অবধি টাকার দরকার হলে আপনার তো অসুবিধে হতে পারে।
0: সে হোক, আপনি প্লিজ এখনই করে দিন, ফোনে হবে?
1: ফোনে? আসলে স্যার এসে করালে ভালো হতো, ফোনে করলে আবার ওটিপি যাবে, অনেক ঝামেলা।
0: সে কি হবে, আমি ধরে আছি তো, আপনি প্লিজ করে দিন।
1: ওকে স্যার, আপনি কাইন্ডলি কার্ড নাম্বারটা বলুন।
0: হ্যাঁ হ্যাঁ লিখুন 4351-7649-9127-8543।
1: ওকে স্যার, ওয়েট, ওটিপি যাবে।
0: হ্যাঁ ওয়েটিং।
1: পেয়েছেন?
0: না আসেনি। আচ্ছা আপনি আজ ফ্রি?
1: সরি স্যার, বুঝলাম না।
0: আরে দূর, স্যার বলা বন্ধ করুন না, আদিত্য বলুন না।
1: মানে স্যার
0: বলছি, আপনি আজ অফিসের পর মিট করবেন আমার সাথে?
1: সরি স্যার, আপনি কাইন্ডলি ওটিপিটা।
0: ও আচ্ছা ঠিক আছে, নিন ওটিপিটা 4107।
1: থ্যাংক ইউ স্যার, আপনি কাল নতুন এটিএম কার্ডটা পেয়ে যাবেন।
0: ওকে, আপনার নাম কি?
1: সুদীপ্তা। আমার নাম সুদীপ্তা।
0: আচ্ছা, তা সুদীপ্তা তাহলে আমার সাথে ডেটে যাবেন না তো?
1: সরি স্যার, কিছু মনে করবেন না।
0: বিশ্বাস করে এত টাকা দিলাম তাও যাবেন না?
1: এক্সকিউজ মি,
0: আমার মোবাইলে তো এক্ষুনি মেসেজ আসবে আপনি কত টাকা নিলেন সেটার। আপনি কি ভাবলেন কিছুই বুঝিনি? আগে সিভিভি নিলেন, তারপর কার্ড নাম্বার নিলেন, সব বুঝেও আপনাকে ওটিপি দিলাম, ভরসা করলাম, সেই কারণেই বললাম যে এত টাকা দিলাম তাও বিশ্বাস হচ্ছে না।
2: ফোনটা কেটে গেল, ফোনে মেসেজ এলো, ₹67,000 হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 7519 উইথ রেফারেন্স নাম্বার BNBSC 00 5790 12 অন থ্রি সিক্স

0: 2026। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে দিল আদিত্য। দুদিন পর
1: হ্যালো মিস্টার আদিত্য।
2: হ্যাঁ কে?
1: স্যার আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাংক থেকে বলছি।
2: ও আবার ফোন করেছেন? বলছি দেখুন আমার অ্যাকাউন্টে আর টাকা নেই, আপনাকে আর দিতে।
1: সরি স্যার, আপনার অ্যাকাউন্টে বোধহয় কোনো সমস্যা হয়েছে। আপনি কি নতুন এটিএম কার্ড পেয়েছেন?
2: আরে কেন শুধু শুধু টাইম নষ্ট করছেন, আমার আর টাকা নেই।
1: আপনার অ্যাকাউন্টে কিছু একটা গোলমাল হয়েছে, আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একবার কনফার্ম করবেন প্লিজ।
2: আরে কেন ন্যাকামো করছেন বলুন তো।
1: আমি বলছি স্যার, একটু কনফার্ম করুন। 5492747519।
2: হ্যাঁ এটাই, কিন্তু আমার
1: আইএফএসসি কোড BNB006481।
2: আপনার নাম সুদীপ্তা তো? আপনাকে তো বারবার বলছি আমার ব্যালেন্স জিরো, কোনো লাভ নেই এসব করে।
1: এক মিনিট স্যার, প্রসেস হচ্ছে।
2: কি প্রসেস হচ্ছে?
1: এক মিনিট স্যার।
2: আরে দূর বাবা, কিসের এক মিনিট? কি হবে এক মিনিটে?
1: একটু কাইন্ডলি দেখবেন আপনার ফোনে কোনো মেসেজ ঢুকেছে কিনা।
2: কি মেসেজ?
1: ঢুকে যাবে স্যার।
2: কি?
1: আর স্যার একটা নাম্বার লিখুন।
2: আরে কি নাম্বার?
1: 7980।
2: এক মিনিট এক মিনিট, দাঁড়ান, রেফারেন্স নাম্বার নাকি? দাঁড়ান এক মিনিট।
1: ওকে স্যার।
2: হ্যাঁ বলুন।
1: 7980384176।
2: হ্যাঁ লিখলাম, কি করবো এবার?
1: কোনো সমস্যা হলে ওই নাম্বারে জানাবেন প্লিজ, ফোন করে ময়ূরিকার খোঁজ করবেন।
2: সে কে?
1: ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ।
2: আরে ধুর, আমার একটা প্রশ্নের উত্তর অন্তত দিন, কে ময়ূরিকা, সে কি করবে?
1: আপনি কি গাধা? ফোনের মেসেজটা চেক করে ওই নাম্বারে ফোন করে নিন, সব বুঝে যাবেন।
2: এক্সকিউজ মি, কি বললেন আপনি?
0: ফোনটা কেটে গেল। আদিত্য ইনবক্স চেক করল, দুটো মেসেজ ঢুকেছে। একটায় লেখা, ₹67,000 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 7519 উইথ রেফারেন্স নাম্বার BNBSC00908574 অন 5/6/2026। আর একটা লেখা,
3: টাকাটা ফিরিয়ে দিলাম, সেই ডেটের অফারটা কি এখনো আছে?
0: আদিত্য একটা নিঃশ্বাস ফেলল। এটা দীর্ঘশ্বাস নয়, প্রশান্তির নিঃশ্বাস।

0: লাভ শর্টসে আজ শুনলে অর্ণবের লেখা গল্প ওটিপি বিড়ম্বনা। গল্পের নারেশনে আত্রেয়, আদিত্য অর্ণব, কলার অপরূপা।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: সৌমিক, একটা খুব মিষ্টি মেসেজ আছে।
2: আচ্ছা,
1: হ্যাঁ আমি পড়ি। হ্যাঁ, লিখছেন, প্রিয় লাভ জাংশন, প্রথমেই জানাই গুমোট গরমে তালপাতার পাখার মিষ্টি ঠান্ডা বাতাসে ভালো লাগার ন্যায় অফুরন্ত শুভেচ্ছা। শুধু তোমার মাধ্যমে আমার পরিচিত এক বধূকে অনুরোধ করব, নিজের স্বামীর ওপর ভুল বুঝে অভিমান করে না খেয়ে থাকাটা কোনো বুদ্ধিমান ব্যক্তির শোভা পায় না। নিজে শিক্ষিত বলে জাহির করো, অথচ সাংসারিক খুঁটিনাটি অশান্তির কারণে তিন দিন না খেয়ে থাকাটা ভালো নয়। এইভাবে কিন্তু ঘর ভেঙে যায়। আশা করব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগের মতন হাসি খুশিতে ভরিয়ে তুলে নিজের সংসারটাকে দুজনের পক্ষে মঙ্গল হবে। মাধাই দাস, বহুরু, ঘোষপাড়া। প্রথমত আমার কেন একটা মজা লেগেছে, মাধাই খুব সুন্দর করে আমার এক পরিচিত বধূ, আসলে কিন্তু উনি নিজের বউকেই হয়তো মেনশন করতে চাইছেন, কিন্তু আমার এক পরিচিত বধুর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাধ্যমে। আর সেটা হলো, না খেয়ে বসে থাকাটা কিন্তু বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। আমার না এই জেস্টারটা খুব ভালো লেগেছে। ডিরেক্ট উনি বলতেই পারতেন যে আমার বউ রাগ করে তিন দিন খাচ্ছে না, কিন্তু উনি বেশ সুন্দর করে ব্যাপারটাকে প্রেজেন্ট করেছেন আমাদের সামনে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবার মেসেজের শেষের দিকে যে কথাগুলো উনি লিখেছে, যে এভাবে একটা সম্পর্ক ভেঙে যায় এবং সেটা হওয়াটা কাঙ্ক্ষিত নয়, সম্পর্কটাকে জোড়া লাগাতে হবে, আবার সবটা আগের মতো সংসারটাকে গুছিয়ে তুলতে হবে, এটার সাথে তো আমরাও একমত, আমরাও তো ভাঙার পক্ষপাতী নই। তো এবার মাধাই একটাই বিষয় বলার, যে কি কারণে আপনার বউ বা আপনার পরিচিত বধূটি না খেয়ে দূরে সরে গেছেন, সেই কারণটা যদি মনে হয় যে আসলেই সেটা তার অভিমানের কারণ হতে পারে, তাহলে সেই কারণটা নিয়ে কথা বলুন, সেই সমস্যাটা নিয়ে কথা বলুন এবং সমাধান কিন্তু আপনাদের দুজনকেই বের করতে হবে।
2: সত্যি তাই, এবং সত্যি খুব মিষ্টি করে লিখেছে। আর মাধাই দাস আমাদের রেগুলার লিসেনার, প্রত্যেক মেসেজই খুব গুছিয়ে সুন্দর করেই লেখে। আর মেসেজের বিষয়ে বলার যেটা, সেটা হচ্ছে যে মানে এই বিষয়ে মানে সলিউশন কী দেবো, মানে আমি দেখো আমরা কেউই তো খুব বেশি এক্সপার্ট নই, আমরা নিজেদের একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী মোটামুটি একটা বলতে পারি। তো এক্ষেত্রে ধরো আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলি, ধরো আমার ভীষণ রাগ হয়েছে বা খুব মন খারাপ হয়েছে, আমি যেটা করি তখন আমি না বাড়িতে বসে একটা বিরিয়ানি অর্ডার করি এবং বিরিয়ানিটা খেয়ে আমার মন ভালো হয়ে যায় বা রাগ থাকলে সেটা কমে যায় ইত্যাদি ইত্যাদি।
1: কি ভালো, এটা সেম একদম আমার, আমিও একরকম। এবং আমার মনে হয় আমরা যারা বিরিয়ানি লাভার, আমরা মোটামুটি মানে 100% মানুষই হয়তো খানিকটা এইরকমই, আমরা যারা বিরিয়ানি ভালোবাসি আমরা বিরিয়ানিতে সব দুঃখ সুখ সবকিছু একটা ভুলে যেতে পারি।
2: সত্যিই তাই, এবং এই ক্ষেত্রে মানে তিন দিন না খেয়ে থাকা এটা তো মানে খুব পাপ, মানে পেট কিন্তু মানে মানে স্বামী যদি ক্ষমা করে দাও তাও ঠিক আছে, পেট কিন্তু ক্ষমা করবে না। তাই আপনি বা তুমি যদি আমাদেরকে এখন শুনে থাকো বা শুনে থাকেন, তাহলে বলবো যে প্লিজ এরকম কিছু করবেন না, মানে খাওয়া দাওয়াটা অ্যাটলিস্ট ভালোভাবে করুন, তারপরে মানে কি বিষয়ে কি ঝগড়া হয়েছে বা ঝামেলা হয়েছে সেই বিষয়টা কথা বলুন। একে অপরের সঙ্গে কথা বললে তো অনেক সমস্যার সমাধানই, অনেক কেন প্রায় 99% সমস্যার সমাধানই হয়ে যায়। শুধু ওই একটা কথা আছে না, কথা বলা হয়ে ওঠে না, এইটাতে কিন্তু বহু সম্পর্ক পিছিয়ে যায়, বহু সম্পর্কর মধ্যে একটু মরচে ধরে যায়। তাই আমরা কখনোই কেউ চাই না যে কোনো সম্পর্ক মরচে ধরে যাক বা কোনো সম্পর্ক একটু থিতু হয়ে যাক, আমরা সবসময় চাই যে সম্পর্ক একটু জল জল করুক, একটু লাভ জাংশনে কম কম মেসেজ আসুক। মেসেজ আসুক হচ্ছে যে আমি যেমন একটা প্রথম মেসেজ যেটা পড়লাম আজকে, যে আজকে 5 বছর সম্পর্ক সেলিব্রেট করছে, সেই সব মেসেজ আসুক, তাহলে কি হবে যে মানুষ ভালো আছে, লাভ জাংশনের প্রবলেম কম আসছে, সেলিব্রেশন বা উদযাপন এই জিনিস শেয়ারিং বেশি আসছে, তাহলে আমাদের আরও বেশি ভালো লাগবে। তাই মাধাই দাসকে এটুকুই বলবো যে আপনার পরিচিত বধূ সঙ্গে একবার কথা বলুন যে ঠিক কি হয়েছে, কারণ তিন দিন না খেয়ে থাকাটা মানে আমি তো কল্পনাই করতে পারছি না। মানে তিন দিন মানে প্রচুর প্রচুর ঘন্টা হয়ে গেছে, অলরেডি 72 ঘন্টা হয়ে গেছে। দেখবেন বাংলা সিনেমায় আগে কি বলবো, প্রত্যেকটা ডাক্তার এত সময়ও নিতেন না, বলে দিতেন যে 24 ঘন্টা পর জানা যাবে, কিন্তু 72 ঘন্টা কেটে গেছে, অনেক টাইম হয়ে গেছে। প্লিজ আপনি লাভ জাংশনটা এক কানে হেডফোন লাগিয়ে শুনুন, আর এক কানে আপনার পরিচিত বধু কি বলছে, তার মনের কথা, তার কিছু একটা অভিমান হয়েছে, হয়তো একটু বেশি অভিমান হয়েছে, না হলে 72 ঘন্টা লাস্টিং করতে পারতো না।
1: ঠিক ঠিক,
2: তো একবার কথা বললে আমার মনে হয় ঠিক হয়ে যেতে পারে
1: একদম। আর পরিচিত বধু যেটা ভালোবাসেন, যে ফুল ভালোবাসেন, বা যে চকলেট ভালোবাসেন, বা যে মিষ্টি খেতে ভালোবাসেন, বা যে ঝাল জিনিসটা খেতে ভালোবাসেন, সেটা পারলে একটু টুক করে বাজার থেকে কিনে নিয়ে পরিচিত বধুটির হাতে দিয়ে তারপর মান ভাঙানোর একটা চেষ্টা করতে হবে। শুধু শুধু এইটুকু এফোর্ট দিলে হবে না যে লাভ জাংশন আমি বলতে চাই আমার পরিচিত বধু তিন দিন না খেয়ে আছে, এটা করলে কিন্তু হবে না মাধাই। এর থেকে একটু বেশি এফোর্ট দিতে হবে, কারণ তিনটে দিন খুব একটা সহজ বিষয় নয়। পরের মেসেজটা আর একটু কিউট, কারণ আগেই বলে দিয়েছে দিদি আমার নাম বলবে না।

0: আমি ক্লাস 8 থেকে একজনকে ভীষণ ভালোবাসি, আজকে আমার ক্লাস 12 ডান, এবার আমি কলেজে যাব, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার সাথে সেই বান্ধবীটির আর দেখা হবে কিনা, কারণ আমার মনে হয় ও আমার কলেজের ফর্ম নেয়নি। এবার আমি কি করব, আমার কি ওকে বলে দেওয়া উচিত নাকি চুপচাপ থাকাই ভালো, কারণ আমার ভয় হয় বলে দিলে ও বোধ হয় আমার সাথে আর কোনোদিন কথা বলবে না।
1: বান্ধবী মানে একজন মেয়ে আর একজন মেয়ের কথা বলছেন?
0: না, যিনি মেসেজ করছে যে পুচকুটা, ও হচ্ছে ছেলে।
1: ও আচ্ছা আচ্ছা,
0: নাম বলতে বারণ করেছি, আমি নামটা পড়ে নিই।
1: ও আচ্ছা, হ্যাঁ, মানে আমি ওই জন্যই নামটা খোঁজার চেষ্টা করছিলাম,
0: যাই হোক, বলতে বারণ করেছি।
1: হ্যাঁ, তাহলে এটাই বলার যে অনেক সময় আমরা না ভীষণ, ধরো ওই কি বলে ওটাকে, আমার এক্স্যাক্টলি টার্মটা সুপারস্টিসিয়াস বা এরকম কিছু একটা ব্যাপার, হ্যাঁ, সেই সব বিষয় অনেকে মানি, তো সেই বিষয় অনেকে এরকমও মানি যে বলে দিলে যদি না হয় একটু ওয়েট করি, যদি সারপ্রাইজে হয়ে মিলে যায়, এরকম অনেক কিছু মানি। এবার দেখো, তুমি যদি এটা মেনে থাকো তাহলে তো কিছু বলার নেই, কিন্তু যদি তুমি এরকম কিছু না মনে করে থাকো, তুমি যেটা লিখেছো যে ও মনে করবে যদি কিছু মনে করে, সেই সব বিষয় না বলে, তাহলে তুমি মানে না ভেবে তুমি একবার তার সঙ্গে কথা বলতে পারো যে আমি এই কলেজে ফর্ম তুলেছি, তুই কি এই সেম কলেজে ফর্মটা তুলেছিস নাকি তুলবি বলে ভাবছিস বা কিছু, কারণ কলেজে ফর্ম তোলার তো একটা নির্দিষ্ট ডেট থাকবে, সেই ডেটটা কিন্তু পার হয়ে গেলে সেটা আর কিন্তু হবে না, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তুমি ক্লাস 8 থেকে প্রেম করছো, ক্লাস 12 এখন পাস, মোটামুটি 4 বছর,
0: ওয়ান সাইডেড লাভ।
1: আচ্ছা, ওয়ান সাইডেড লাভ, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হয় না ওই কলেজের পর গিয়ে তার কলেজের সামনে একটু দাঁড়িয়ে থাকা, সে কখন কলেজ থেকে বেরোবে, বা ধরো তার যে বন্ধু বান্ধব মানে স্কুলের, তারা মানে স্কুলের যে বন্ধু বান্ধবরা ছিল, তারপর তারা তার যখন কলেজের বন্ধু বান্ধবরা থাকবে, ওই তার ওই অমুক বান্ধবীকে বলে দেওয়া যে তোর বন্ধুকে একটু বলবি একটু কথা বলতে আমার সঙ্গে, ইত্যাদি ইত্যাদি, এইসব বাচ্চাদের মতো জিনিসগুলো করে দেখতে পারো একবার, আমার মনে হয় সেক্ষেত্রে। আদারওয়াইজ তোমার সাথে যখন একই স্কুলে পড়তে তাহলে তো কন্ট্যাক্ট তো থাকবেই, কোনো একটা কমন কমন কিছু একটা তো থাকবে, একটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে বা কিছু একটা তো থাকবে যেটার মধ্যে সেও বিরাজ করছে। তো আমার মনে হয় যে 12 যখন হয়েই গেছে, HS যখন পাস করেই ফেলেছো, তাহলে একটু চাপ তো কমেছে, তো আমার মনে হয় এই যে HS এর পর আর কলেজের ভর্তি হওয়ার আগে এই সময়টা তো কিছুটা ফাঁকা সময় পাওয়া যায়, তো এই সময়তে একবার তুমি তার সঙ্গে, কিন্তু যেহেতু তোমরা একদম আননোন ফেস কেউ নও যে তোমাকে প্রথম ফেসবুকে হাই হ্যালো মেসেজ করতে হবে ইত্যাদি ইত্যাদি, এরকম তো নয়, তোমরা একে অপরের পরিচিত, তো একে অপরের পরিচিতই যখন, তাহলে আমার মনে হয় যে তুমি একবার তার তোমার ফিলিংসের কথা বলার আগে তার সঙ্গে যেটুকু বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্বটার থেকে আরেকটু বন্ধুত্বটা যদি গভীর করতে পারো, তাকে যদি আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করতে পারো, তারপরে যদি তুমি তোমার ফিলিংসের কথাটা তাকে শেয়ার করতে পারো, আমার মনে হয় সেক্ষেত্রে একটু তুমি এগিয়ে থাকতে পারো।
0: ঠিক, এবং এই যে আমাদের না অনেক ছোট ছোট ভাই বোনরা, মানে আমরা তো একটা বয়সে এসে বুঝেছি যে এই ভয়টা পেতে নেই, অনেক ছোট ছোট ভাই বোনরাই কিন্তু এই ভয়টা পায় যে আমি বলে দিলে বোধ হয় আমাদের বন্ধুত্বটাও থাকবে না, ও বোধ হয় আমার সাথে আর কোনো দিন কথাই বলবে না। হ্যাঁ, কখনো কখনো সেটা হয়, একদম যে হয় না সেটা নয়, কিন্তু আবার একই সাথে বলা হলো না, তুমি বললেই না তোমার মনের কথাটা, তাই তার জানাও হলো না যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠলেও উঠতে পারতো সেটাও সম্ভব হলো না। তাই কখনো কখনো একটা শালীনতা বোধ রেখে, একটা একটা সীমানার মধ্যে থেকে যে আমার না তোকে ভালো লাগে, আমাদের এই বন্ধুত্বটা কি আরও এক ধাপ এগোনো যেতে পারে, সেটা সম্পূর্ণ তোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে, তুই হ্যাঁ বললে তবেই এগোবো, তুই না বললে আমাদের বন্ধুত্বটাই থাক, আমি আর এই বিষয়টা নিয়ে ভাববো না। এভাবে যদি হয় তাহলে একটা মেয়ের যাকে তুমি প্রপোজ করছো সেও একটু অ্যাসিওরড হয় যে আগামী দিনে যদি সে না বলে তার ফলে কোনো বন্ধুত্বটাও নষ্ট হবে না এবং অন্য কোনো অ্যাঙ্গেলও আসবে না, সেও অ্যাসিওরড হলো এবং তুমিও বুঝে গেলে যে সম্পর্কটা সে বন্ধুত্বের বেশি কিছু চাইছে না, তো তুমিও নিজেকে গুটিয়ে নিতে পারলে, গুছিয়ে নিতে পারলে। এইভাবেই লাভ জাংশন একটু একটু করে প্রত্যেক পরতে পরতে তোমাদেরকে ভালোবাসার নানান রকম অ্যাঙ্গেলগুলো তুলে ধরে এবং ভালোবাসতে শেখায়, ভালোবাসায় ভালো থাকতে শেখায়, আর তার সাথে থাকে গান, যে গান শুনলে তোমার মন ভীষণ ভালো হয়, এইটুকু গ্যারেন্টি তো আমরা নিজেরা এমনিই দিয়ে দিতে পারি, গান না শুনিয়েই বলতে পারি যে এখন যে গানটা তোমাকে শোনাবো এই গানটা শুনলে তোমার মন ভালো হবেই, তাই তো সৌমি?
1: গ্যারান্টি।
0: 9903653992 তে অপরূপা আর সৌমিক।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ওয়ান ও সেভেন এফ এম রেইনবোতে লাভ জাংশনে আজকে সৌমিক আর অপরূপা তোমার সঙ্গে রয়েছি এবং 9903652992 অনেকগুলো মেসেজ একসঙ্গে এসেছে, তো এক এক করে পড়ি। গুড ইভিনিং, আমি সুলগ্না পাল, আমি একজন সিঙ্গার অ্যান্ড আর্টিস্ট। এর আগে বিভিন্ন টিভি চ্যানেলে ও ওটিটি প্ল্যাটফর্মে পারফর্ম করেছি। গোল্ড FM বা রেইনবো বা অন্যান্য FM চ্যানেলে পার্টিসিপেট করতে গেলে কী করতে হবে যদি একটু জানান, কোনো অডিশন বা কি প্রসেস আছে জানালে বাধিত হব, বা কোনো গানের ভিডিও পাঠিয়ে সিলেকশন হয় কি না এই বিষয়ে জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ
2: সুলগ্না। প্রথমেই আপনাকে জানাই যে আকাশবাণীর তো একটা অডিশন হয় এবং আকাশবাণী সেই অডিশনের মাধ্যমে শিল্পীদের নিয়োগ করেন। এবার ব্যাপারটা হচ্ছে, এছাড়াও গেস্ট আর্টিস্ট হিসেবেও কিন্তু আমাদের সাথে আমাদের বিভিন্ন গানের অনুষ্ঠানে গেস্ট আর্টিস্ট আসেন। তো সেক্ষেত্রে আমি আপনার এই মেসেজটা আমাদের যিনি প্রোগ্রাম এক্সিকিউটিভ রয়েছে ওনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, ওনাকে ফরওয়ার্ড করছি। আর পাশাপাশি আমার মনে হয় যে আপনি ওনার থেকেও কিছু না কিছু একটা ফিডব্যাক তো পাবেন। আপাতত আমি যতটুকু জানি যে আকাশবাণীর যে সঙ্গীত শিল্পীদের যে লিস্ট হয় বা সঙ্গীত শিল্পীদের যে একটা সিলেকশন হয় সেখানে অডিশন হয়, কিন্তু এর উপরন্তু এটাও ঠিক যে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক শোতে গেস্ট আর্টিস্টও আসেন। তো সেক্ষেত্রে সুলগ্না আপনাকে আগেই আগাম শুভেচ্ছা জানাই, দেখা যাক এবার বাকিটা সময় বলবে।
1: ঠিক, পরের মেসেজ। প্রিয় লাভ জাংশন, আজ প্রায় 4 মাস পর রেডিও খুললাম। মাধ্যমিকের সময় নিয়মিত রেডিও শুনতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না, হয়তো মা এখনও শোনেন। তবে আমার ব্যস্ততার মাঝে রেডিও শোনা অনেকটাই কমে গেছে। আজ একটা ভালোবাসার গল্প নয়, বরং নিজের কিছু কথা বলতে চাই। আমি একটু আলাদা ধরনের ছেলে, ধূমপান আমার একদমই পছন্দ নয়। লিখতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে, গান শুনতে আর খেলাধুলা করতে আমার ভালো লাগে। মজার বিষয় হলো, আমার অনেক বন্ধুর ধারণা আমি নাকি প্রেম করি, অথচ বাস্তবে তাদের প্রায় সবারই সম্পর্ক আছে। উল্টে তাদের প্রেমিক বা প্রেমিকার জন্য উপহারের আইডিয়া, পোশাকের পরামর্শ এসব আমিই দিয়ে থাকি। যেমন গত বুধবারই এক বন্ধুকে তার বান্ধবীর জন্য পোশাক বেছে দিতে সাহায্য করেছি। এবার আমার ভালোবাসা নিয়ে ভাবনার কথায় আসি। আমি বিশ্বাস করি আমার জীবনে যদি ভালোবাসা আসার থাকে তবে তা ঠিকই আসবে। শুধু সম্পর্কে থাকার জন্য বা কাউকে দেখানোর জন্য কাউকে ভালোবাসা উচিত নয়, ভালোবাসা হওয়া উচিত মন থেকে, আন্তরিকভাবে। গতকাল ফেসবুকে একজন আমাকে প্রস্তাব দিয়েছিল, আমি সরাসরি না বলে দিয়েছি। আমি জানি না সিদ্ধান্তটা পুরোপুরি ঠিক ছিল কিনা, কিন্তু আমার মনে হয়েছে শুধুমাত্র একটা সম্পর্কের তকমা পাওয়ার জন্য কাউকে গ্রহণ করা ঠিক নয়। যাকে ভালোবাসবো তাকে সত্যিই মন দিয়ে ভালোবাসতে চাই। হয়তো আমার ভাবনা সবার সঙ্গে মিলবে না, কিন্তু আমি মনে করি ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, কোনো প্রদর্শনের বিষয়ও নয়। এটা এমন এক অনুভূতি যা সঠিক মানুষের জন্যই নিজের ভেতরে জায়গা করে নেয়। সপ্তদ্বীপ, কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে নিও। আমি এখনও একাদশ শ্রেণীতে পড়ার শুধু যুবক মাত্র। আমার এই বিষয় নিয়ে যতটা মনে আছে আমি সেইটুকুনি শেয়ার করলাম।
2: সপ্তদ্বীপ, প্রথমেই বলি যে এখানে তো ভুলের কিছু নেই, এটা সম্পূর্ণ তোমার একটা দৃষ্টিভঙ্গি। সেখানে আমরা কি করেই বা লেভেলিং করব যে এটা তুমি ভুল বললে? ভুলের কিছু নেই, তুমি তোমার দৃষ্টিভঙ্গির কথা বলেছ। শুধু একটা কথা সপ্তদ্বীপ, যেহেতু আমার মনে হয় তুমি খুব ধৈর্য ধরে একটা সম্পর্ক চুজ করে তারপরে এগোতে চাইছো, এটা খুব ভালো একটা ব্যাপার, যথেষ্ট বুদ্ধিমান তুমি যে দুমদাম কোনো প্রপোজাল পেলেই হ্যাঁ বলে দাও না। আবার একই সাথে তুমি যে বলছো যে আমি একটা সঠিক সম্পর্কে জড়াতে চাই, একটা সুন্দরভাবে একটা সঠিক ভালোবাসায় থাকতে চাই, সেটা কিন্তু তোমায় জানতে গেলে, বুঝতে গেলে প্রপোজাল মেনে নিতে হবে কখনো কখনো, বা নিজেকে কাউকে ভালো লাগতে দিতে হবে। মানে আমার মনে হচ্ছে না, এই যে দুম করে একটা প্রপোজাল এলো, আমি না করে দিয়েছি, আমার ওকে ভালো লাগছে, আমি নিজেকে বোঝাচ্ছি যে না, আমার মনে হয় এটা ভালো লাগা নয়, আমার মনে হয় এটা সঠিক ভালোবাসা নয়, এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আমার বক্তব্য যে যদি তুমি কোনো মানুষের সাথে কথা বলাই শুরু না করো, তাহলে তুমি বুঝবে কী করে যে সেই মানুষটাকে তোমার ভালো লাগছে কি না, বা সেই মানুষটা তোমার ভালোবাসার দিকে এগোতে পারে কি না, তোমরা একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্ক ভাগ করে নিতে পারো কি না। তাই কথা বলাটা জরুরি, একে অপরকে চেনা জানাটা জরুরি। তবে তুমি হ্যাঁ অনেকটাই ছোটো, সবে ক্লাস ইলেভেন, তুমি চাইছো যে বিষয়টা একটু ধৈর্য ধরে দেখতে, খুব ভালো। আমার মনে হয় এখনও অনেকটা সময় পড়ে আছে, অনেকগুলো বছর বাকি আছে, জীবনে সঠিকভাবে সঠিক সময় সঠিক প্রেম তোমার নিশ্চয়ই আসবে। আপাতত তুমি যা বলেছো এবং যেভাবে তুমি তোমার জীবনকে দেখছো সেটা ভীষণ অ্যাপ্রিসিয়েট করার মতো, খুব বুদ্ধিমান তুমি, তাই তো?
1: একদমই তাই। তবে একটা কথা আছে না, মানে একটা কাহাবত আছে না, ওই ধরো

0: প্রত্যেক দিন একজন মানুষ সে ধরো ভগবানের কাছে প্রার্থনা করে, ঠিক আছে, আমাকে একটা লটারির টিকিট কাটিয়ে দাও, লটারির টিকিট পাইয়ে দাও, লটারির টিকিট পাইয়ে দাও, ইত্যাদি ইত্যাদি প্রত্যেক দিন প্রার্থনা করছে। তো ভালো কথা। তো একদিন ভগবান খুব রেগে গেছে, রেগে গিয়ে তাকে বলছে যে আরে তুই টিকিটটা তো কাট। তো সপ্তদ্বীপকে এটুকুই বলবো যে যদিও এখন তোমার বয়সটা অনেকটাই কম, এখন তুমি সবে ক্লাস ইলেভেনে পড়ো, এখন তোমার অনেক জীবন পড়ে আছে, এই যে তোমার এখন এখনকার বয়সে যে তোমার জীবনবোধ, বছর তিন পরে হয়তো এই জীবনবোধটা কিছুটা পাল্টেও যেতে পারে। তা সত্ত্বেও যদি না পাল্টায়, যদি একই থাকে, তাহলে তোমাকে বলবো এটাই যে যেরকম অপরূপা বললো একই সুরে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে তোমাকে একটু তো মানে উন্মুক্তদার হতে হবে। মানে তুমি যদি মানুষের সঙ্গে, তোমাকে কারুর সঙ্গে প্রপোজাল প্রথমেই অ্যাকসেপ্ট করতে হবে না, কিন্তু তুমি একটু মানুষের সঙ্গে কথা বলো। তুমি যে তোমাকে বললো যে হয়তো কোনো প্রপোজ করেছে, তাকে তুমি সরাসরি না বলে দিচ্ছ, ঠিক আছে, তুমি এখন সম্পর্কে জড়াতে চাইছো না, এটাও ঠিক আছে, কিন্তু তুমি যদি তাকে এটা বলো যে আগে আমরা প্রাইমারিলি একটু বন্ধুত্বটা শুরু করি, আমাদের বন্ধুত্বটা হোক, একে অপরকে একটু চিনি জানি, তারপরে না হয় আমরা সম্পর্কে এগোবো কি এগোবো না তারপরে ডিসাইড করব। কিন্তু তুমি যদি প্রথমেই তাকে একদম দরজাই বন্ধ করে দাও মুখের ওপর যে না আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না, তাহলে তোমার এই থট প্রসেসটা আমরা বুঝতে পারলাম না যে তুমি কিভাবে মানে কিরকম এক্সপেক্ট করছো যে সম্পর্ক ঠিক কিরকম ভাবে আসবে, মানে তুমি
1: সঠিক সম্পর্কটা কিভাবে এক্সপ্লোর করবে।
0: হ্যাঁ, কিভাবে এক্সপ্লোর করবে, এটাই হচ্ছে সঠিক শব্দ। এক্সপ্লোর করার জন্য তো তোমাকে একটুখানি মানুষের সঙ্গে মিশতে হবে। আমি সেটা এক্ষুনি বলবো না যে তোমাকে এখন, তুমি ক্লাস ইলেভেনে পড়ো, সামনে টুয়েলভ, তারপর এইচএস ইত্যাদি ইত্যাদি কলেজে ভর্তি, হ্যান ত্যান অনেক কিছু রয়েছে, আমি বলবো না যে এক্ষুনি, কিন্তু এটাকে একটু মাথায় রাখলে আমার মনে হয় যে তোমার কনসেপ্টটা একটু জাস্টিফাই হবে, তোমার যে জীবনবোধটা এই বয়সে তৈরি হয়েছে সেটা আরেকটু বেশি জাস্টিফাই হবে। আদারওয়াইজ তোমার, তুমি খুব বুদ্ধিমান ছেলে, তুমি একদমই আর পাঁচজনের মতো নও যেরকম তুমি লিখেছো, তো তোমার সেই বুদ্ধিকে সম্মান করেই বলছি যে তুমি একটু ওপেন আপ হও, একটুখানি একটু এক্সপ্লোর করার সুযোগ দাও, মানে তোমাকেও মানুষরা এক্সপ্লোর করুক, তুমিও মানুষকে এক্সপ্লোর করো, তবেই কিন্তু একটা মিলেমিশে একটা নতুন সম্পর্ক, বা তুমি যেরকম ভাবছো যে মানে ওই যে একটা কয়েক বছর আগে বলেছিলাম ট্রু লাভ, ওটা ট্রু লাভ আর কি খুঁজে পেতে পারো।
1: সত্যিই তাই, একটু সময়ের অপেক্ষা এবং নিজেকে একটু খোলা মনের তৈরি করে রাখা, যাতে যখন তখন ভালোবাসা যখন এসে কড়া নাড়বে তখন তুমি সঠিক মানুষটাকে চিনে ফেলতে পারো, তাই তো? এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আরও একটা গানে যাব, তার আগে আমরা যেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমাদের 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে কিন্তু আমাদের
0: লাভ মিটার, আজকে লাভ মিটারটা রয়েছে, তো লাভ মিটারে গিয়ে তোমরা ওখানে ভোট করতে পারো। একটা কথা লেখা আছে, কথাটা আমরা এক্ষুনি বলছি না, কথাটা আমরা একটু পরে বলবো যখন লাভ মিটার আমরা করব, তখন বলবো। তোমরা এখন যেটা করতে পারো, ওখানে একটা কথা লেখা আছে যে যদি সেই কথাটায় তোমরা এগ্রি করো তাহলে তোমরা ইয়েস ভোটটা দেবে, যদি এগ্রি না করো তাহলে নো ভোটটা দেবে, এবং তার সঙ্গে সেই ইয়েস বা নো এর এগেনস্টে তোমার যা কমেন্ট থাকে সেটাও কিন্তু তুমি লিখতে পারো যে এক্স্যাক্টলি তোমার ঠিক কী মনে হচ্ছে,
1: ঠিক তাই,
0: তাহলে কিন্তু সবটাই আমরা পড়বো, সবটাই সবার সামনে তুলে আনবো।
1: এছাড়াও তুমি অনেকক্ষণ ধরে শুনছো আর ভাবছো যে আমার সম্পর্কের কথাটা কি আমি বলবো, না থাক কে কি ভাববে, তাহলে বলি কি এটা লাভ জাংশন, এখানে কোনো ফিল্টার প্রয়োজন হয় না, তুমি একদম আনফিল্টার্ডভাবে যদি চাও তোমার নাম না বলি তাহলে বলবো না, সেটা লিখে দিও, সেইভাবে কিন্তু তোমার ভালোবাসার কথা বলতে পারো। আর সবসময় ভালোবাসার কথা বলা মানেই আমার ভালোবাসার ক্রাইসিসের কথাই বলতে হবে তা নয়, তুমি তোমার ভালোবাসার ভালো যে লাভি ডাভি ব্যাপারটা যেটা চলছে, আজ কি সারপ্রাইজ প্ল্যান করলে বা সে করলো, সেটাও কিন্তু তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো 9903659992 তে তোমার মেসেজের অপেক্ষায়। আর তুমি ভাবতে পারো, আচ্ছা তোমরা তো সলিউশন দিচ্ছ, তাহলে আমার সম্পর্কের লাভি ডাভি দিকগুলো বলে তোমাদের কি লাভ, তাহলে আমি বলি কি লাভটার লাভ ক্ষতির হিসেব না কষে যেটা বলার সেটা হচ্ছে যে যারা শুনছেন তারাও জানেন, তারাও বুঝতে পারেন যে এখনও, কারণ অনেকেই তো ভালোবাসার এত আঘাত পেয়েছে যে ভালোবাসা থেকে তাদের মনটা কোথাও একটা না একটু বিচলিত, যে না ভালোবাসা আদৌ এক্সিস্ট করে কি না সবার মনে একটা প্রশ্ন। কিন্তু যখন

0: বাকি যারা তোমরা ভালোবাসায় ভালো আছো তাদের মেসেজ যখন আসবে, তারা যখন শুনবেন যে আচ্ছা তার মানে ভালোবাসা সত্যি আছে, সেটাও তো প্রমাণ হবে, তাই না?
1: সত্যি তাই। 9903652992 খোলা রয়েছে, ভালোবাসার দপ্তর খোলা রয়েছে, সৌমিক আর অপরূপর দপ্তর খোলা রয়েছে ঠিক রাত 12টা পর্যন্ত। অলরেডি কিন্তু অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমরা অনেকগুলো মেসেজ পড়ে ফেলেছি, আরও অনেকগুলো আমাদের ইনবক্সে উঁকি মারছে, আমরা পরপর পড়ব। তবু যেটা বলার সেটা হচ্ছে যে দেরি করো না, চটপট পাঠিয়ে দাও 9903652992। একটা সুন্দর গান, তারপর ফিরছি লাভ জাংশনে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার জাংশন অর্থাৎ লাভ জাংশনে সৌমিকা অপরূপা তোমার সঙ্গে রয়েছে। 9903653992 SMS কে পাঠিয়েছে? আচ্ছা প্রথমে কি পাঠিয়েছে লিখছি, পড়ি। হাই দাদার দিদি, আমি গড়িয়া রত্তলা থেকে কুশল বলছি। আমি নাকতলা স্কুলে টেনে পড়ি। আমি স্নেহা নামের একটা মেয়েকে ভালোবাসতাম, 2 ইয়ার্স রিলেশনশিপ, কিন্তু হঠাৎ ও আমাকে ছেড়ে চলে গেল। ও অন্য ছেলেকে ভালোবাসে, আমি ওকে ভুলতে পারছি না। তোমরা বলো আমি কি করব।
2: ভুলতে না পারাটা তো খুব সহজ বিষয় এবং সঠিক এবং স্বাভাবিক। সহজ, সুন্দর, সঠিক, স্বাভাবিক, ভোলা যায় না। এবং জোর করে ভুলতে ভোলার চেষ্টা করাটাও একটু বৃথা চেষ্টা। এবার আমার একটা কথা আছে, মানে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে কেন ভুলতে হবে, মানে ভুলে যেতে হবে, মানে মানুষটাকে একদম একদম সবটা, তার সব কিছু যা অতীতে যা যা হয়েছে সবটা ভুলে যেতে চাইছো, নাকি যা কিছু যা হয়েছে সেটা হয়ে গেছে, এবার মুভ অন করে এগোতে হবে? মুভ অন করার জন্য কিন্তু মানুষটাকে বা নিজের সম্পর্কটাকে সবটাকে কিন্তু একদম ভুলে যেতে হয় তা নয়, ভোলা যায় না গো। মানে তুমি চাইলেও ভুলতে পারবে না। আবার কোনো দিন হঠাৎ কোথাও দেখা হয়ে গেলে আবার তোমার তার কথা মনে পড়বে, কিন্তু মুভ অন করা মানে হচ্ছে তুমি এমনভাবে মুভ অন করলে যে তার সাথে তোমার হঠাৎ একদিন দেখা হলেও তুমি কিছু ফিল করছো না যে সে তোমার এক্স, তোমার তার সাথে সম্পর্কটা নেই, তোমার বলতে ওই ওই ওই উত্তেজনা, ওই মোচড়গুলো তুমি কোথাও ফিল করছো না। তুমি তাকে বরং হেসে বলছো যে সব ভালো তো, ঠিক, ভালো থাকিস, টাটা। এইটা হচ্ছে মুভ অন করা, এটা হচ্ছে ম্যাচিওরিটি। এবং যতক্ষণ তোমার মনে হবে যে ওই যে ও আসছে, ও আমার হাত কাঁপছে, আমি ওকে কী করে ফেস করব, তার মানে বুঝতে হবে যে তুমি কিন্তু সঠিকভাবে মুভ অন করতে পারোনি। ভোলার যে প্রসেসটা তুমি জানতে চেয়েছো, যে তুমি তোমার যে মানুষটার সাথে সম্পর্কে ছিলে সেই মানুষটাকে ভুলবে কী করে, এটার তো উত্তর আমার কাছে নেই ভাই। কারণ আমি খুব একটা ভোলার পক্ষপাতী নই। ভুলে কেনই বা যাবো, ভুলে কেনই বা যেতে হবে? যে সম্পর্কটা ছিল সেটা একটা সময় পর তিক্ততার কারণে হোক, একে অপরের সাথে বোঝাপড়ার কারণে হোক, সম্পর্কটা আজ নেই মানেই যে তাকে একদম ধুয়ে মুছে সাফ করতে হবে, যে আমার জীবনে ওই মানুষটি ছিলই না, আমি ওই মানুষটিকে চিনিই না, আমি এটার পক্ষপাতী নই। আমি হচ্ছি, আমার যদি তুমি জানতে চাও তাহলে আমি বলবো যে সে ছিল, তার উপস্থিতিটা তোমার জীবনে ছিল, সেটা থাক, তুমি মুভ অন করো, তুমি এগিয়ে যাও। এমনভাবেই মুভ অন করো যে অতীত তোমাকে আর যন্ত্রণা দিচ্ছে না, কিন্তু অতীত তোমার কাছে তোমার বুকের মধ্যে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তোমার বুককে আঁকড়ে ধরেও বসে নেই। অতীত অতীতের মতো গেছে, তুমি আবার আগামীর দিকে এগিয়ে যাচ্ছ, এটাই জীবন।
1: সত্যি তাই। এবং জীবনের না একটা সিলেবাস হয়, জীবনের একটা নিজস্ব ছন্দ হয়, জীবনের একটা নিজস্ব ডিম্যান্ড থাকে। তোমার নিজের জীবন যদি এই ডিম্যান্ডটা থাকে তোমার নিজের জীবনের, যে তুমি জীবনে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে, তাহলে জীবন নিজের ধারায়, সময় নিজের ধারায় অটোমেটিক্যালি তুমি না মুভ অন করে যাবে। তবে একটা ব্যাপার, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি ওর পাঠানো গিফটগুলোকে দেখতে থাকো এবং মনে করতে থাকো যে আমার একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা আজ আর নেই, সম্পর্কটা থেকে আমি বেরিয়ে গেছি, সম্পর্কটা আমাদের ভেঙে গেছে, আমাকে সম্পর্কটা থেকে বেরোতে হবে, তাহলে তুমি সারা জীবনে কোনোদিনও সেই সম্পর্ক থেকে বেরোতে পারবে না। কিন্তু যদি তুমি লিখছো, যেখানে তুমি লিখছো যে তুমি সম্পর্ক থেকে বেরোতে চাইছো, বা মানে বেরোতে চাইছো মানে তুমি ভাবনাগুলো থেকে বেরোতে চাইছো, তাহলে যেটা করতে হবে তোমাকে, তোমাকে নিজের জীবনের যে ভালোবাসা, সম্পর্ক, এই বিষয়গুলো ছাড়া যে কাজগুলো তুমি তোমার সারাদিনের জীবনে যেগুলো করে থাকো সেগুলো তোমাকে করে যেতে হবে। তারপরেও তোমার জীবন যদি তোমাকে ডিম্যান্ড করে যে এই ভাবনাগুলো তোমার জীবনে থাকবে না, তাহলে অটোমেটিক্যালি যেরকম অপরূপা বললো যে তুমি মুভ অন করে যাবে। এবং মুভ অন মানে কিন্তু সত্যিই তাই,

0: এরকম তো হয় না যে একটা মানুষ তোমার জীবনে হয়তো 2 বছর ধরে ছিল, তাকে তুমি হঠাৎ করে শিফট ডিলিট মেরে দিলে এবং সে রিসাইকেল বিনও থাকলো না, সে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল তোমার মেমোরি থেকে। তুমি যে যে জায়গায়, যে যে গলিতে, যে যে রাস্তায়, যে যে পার্কে, যে যে বাসে, ট্রেনে, যেখানে যেখানে ঘুরেছো, যেখানে যেখানে প্রেম করেছো, সেই সব জায়গাগুলো একদম যে রং করা আগে ছিল সেই রঙগুলো এখন একদম হঠাৎ করে বদলে গেল, এরকম তো হয় না। সেই রাস্তাগুলোও থাকবে, সেই পথগুলোও থাকবে, সেই ট্রেনের জানলার ধারের সিটটাও থাকবে, সেই বাসে একসঙ্গে বসে পাশাপাশি যখন তোমরা বসে কোথাও একটা যাচ্ছিলে সেই সেই সিটটাও থাকবে। সুতরাং সব কিছু থাকা সত্ত্বেও তোমাকে সেই জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, এবং সেই জীবনের মধ্যে দিয়ে যখন তুমি এগিয়ে যাবে তখন তুমি দেখবে, যেটা তোমাকে একদম প্রথমে বললাম, যদি তোমার জীবন, বললাম না জীবনের একটা নিজস্ব ছন্দ থাকে, জীবনের একটা নিজস্ব ডিম্যান্ড থাকে, তোমার নিজের জীবনের যদি এরকম ডিম্যান্ড থাকে যে এই সম্পর্কটা তোমার এবার মুভ অন করা উচিত, এবার এই সম্পর্কটার আর একটুও কিছু ফিল হচ্ছে না, তার সঙ্গে রাস্তায় দেখা হলেও ওই ভালো আছো ভালো আছিস ইত্যাদিতেই ব্যাপারটা শেষ হয়ে গেল, কোনো ওই যেরকম অপরূপা বললো কোনো রকম মোচড় আর দিচ্ছে না, তার মানে তুমি সত্যি সত্যি মুভ অন করে গেছো, এটার জন্য তোমাকে আলাদা করে কোনো এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটুকুই তোমায় বলবো। তুমি যদি বেশি করে বরঞ্চ এফোর্ট দিতে চাও তাহলেই বরঞ্চ তুমি কিন্তু মুভ অন করতে পারবে না।
1: ঠিক, সময়ের সাথে ছেড়ে দাও, সময়ের হাতে ছেড়ে দাও। আমার মনে হয় একটা এমন দিন আসবে যেদিন তুমি ভাববে যে ও আচ্ছা আমি সেই তো আমি এই স্টেজটাতেই এলাম যেটা আমি আজ থেকে 6 মাস আগেই আসতে চেয়েছিলাম। সদ্য সম্পর্ক ভাঙলে না সদ্য সদ্য কিছু ভোলা যায় না, প্রথমত ভোলা ভুলে যাওয়া এটার সাথেই আমরা নেই, দ্বিতীয়ত এত সহজ নয়, একটু সময়ের হাতে ছেড়ে দিতে হয় বিষয়টা, এবং বাকি অন্যান্য যা ভালো লাগার বিষয় আছে, ভালোবাসার বিষয় আছে, সেগুলোতে একটু একটু করে কনসেন্ট্রেট করো, দেখবে আস্তে আস্তে সবটা হিল হচ্ছে। কারণ যারা আমরা প্রবলভাবে ভালোবাসতে জানি তাদের ভালোবাসা ভেঙে গেলে কী যে যন্ত্রণা হয় সেটা আমরা বুঝি, তাই তোমার যন্ত্রণাটাকে আমরা বুঝতে পারছি, এবং তুমি সেই যন্ত্রণায় এতটাই কাতর যে তুমি মানুষটাকে ভুলে যেতে চাইছো, ভাবছো বোধহয় যে এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় একমাত্র আমি যদি তাকে ভুলে যাই। কিন্তু আক্ষরিক অর্থেই বলো বা অন্তর্নিহিত অর্থেই বলো, ভুলে তো যাওয়া যায় না, ভোলা সম্ভব নয়। হিল করাটা শুধুমাত্র সময়ের হাতে ছেড়ে দাও, আর তুমি বিষয়টা থেকে একটু একটু করে পিঠ দেখাতে শুরু করো, বেশি ভেবো না। নমস্কার দাদা ও দিদি, নমস্কার, তুমি কে বলছো দেখি? আমার লাভ আমার উপর রাগ করেছে তাই আমি তাকে বলতে চাই তু হ্যাঁ বেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তু হি বতা, ওকে ওকে, তু হি বতা ক্যাসে ছোড় দু ম্যা তুমসে মোহব্বত করনা, তুম মেরে নসিব মে না সহি লেকিন মেরে দিল মে তো হো, বাদল চাঁদ কো ছুপা সকতা হ্যা আকাশ কো নহি, সূরজ পাতো কো পত্তো কো হবে হয়তো নাকি, সূরজ পত্তো কো সুখা সকতা হ্যা সমন্দর কো নহি, হম সবকো ভুল সকতে হ্যায় আপকো নহি, আই লাভ ইউ পূর্ণিমা, আই মিস ইউ অ্যান্ড আই লাভ ইউ, ইউ আর মাই লাইফ। রাজু দাস আমাদের মেসেজ করছে আন্দুল থেকে।
0: রাজু দাস তার ভালোবাসাকে মিস করছে, পূর্ণিমাকে মিস করছে। তো পূর্ণিমাকে যেটা মিস করলে যেটা করতে হবে সেটা হচ্ছে লাভ জাংশনে জানিয়েছো ভালো কথা, সেটা পূর্ণিমাকেও জানাতে হবে, নাহলে পূর্ণিমা যদি এই মুহূর্তে সৌমিকার অপরূপাকে বা লাভ জাংশনকে না শুনে তাহলে তো পূর্ণিমা বুঝতে পারবে না যে সে তাকে রাজু মিস করছে। তো একবার যেটা বলা সেটা হচ্ছে তাকে চটপট কোনো মেসেজ ফেসেজ নয়, একটা ডিরেক্ট ফোন করো, ফোন করে কথা বলো, জিজ্ঞেস করো সে কী করছে এখন, ওরা কি একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছে নাকি?
1: হ্যাঁ সম্পর্কে রয়েছে।
0: আচ্ছা, তার মানে হয়তো অনেকদিন দেখা হয়নি, কিছু একটা ব্যাপার হবে, তো তার মানে তাহলে কালকে শনিবার, তারপরে রোববার রয়েছে, এই উইকেন্ডে একটা প্ল্যান করে নাও, এবং প্ল্যান করে দুজনে একসঙ্গে একটা উইকেন্ড কাটাও, একটা বিকেল কাটাও, একটা সন্ধে কাটাও, তারপরে আমার মনে হয় যে এই যে মিস করছো সেই মিস করাটা থাকুক, এই মিস করাটা বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ মিস যদি একে অপরকে না করো তাহলে কিন্তু মুশকিল। তো মিস যখন করছো তার মানে তোমাদের সম্পর্কের গ্রাফ সুন্দর রয়েছে, কোনো অসুবিধা নেই, একবার একে অপরকে শুধু মেসেজ করার বদলে একবার ফোন করে নাও, ফোন করে কথা বলো, এবং যেটা লাভ জাংশনকে যেটা জানালে সেটা পূর্ণিমাকে জানাও, তাহলে কাজটা ভালো হবে।
1: এবং এত সুন্দর করে তুমি

0: যেখানে চাঁদ সূর্য তোমার ভালোবাসার কথা উল্লেখ করেছো, সেই কবিতাটাও তুমি কিন্তু পাঠাতে পারো তোমার পূর্ণিমাকে। এবং আমার মনে হয় যে এই যে মিস করার ব্যাপারটা, এই যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি লঘু হয়ে যাবে, তাই তো?
1: একদম লঘু হয়ে যাবে। এরপর আমরা একটা ছোট্ট গানের ব্রেকে যাব, এবং গানের ব্রেকের পর আমরা কিন্তু আমাদের আজকে লাভ শটটা যেটা শোনালাম আজকে, তার আজকের সেকেন্ড টাইম সেই লাভ শটটা শোনাবো।

0: আমার ভালোবাসাকে উদযাপন করতে ফিরে আসব।
1: সত্যিই তাই। 9903653992 এই নাম্বারটাই সৌমিকও বললো, আমিও বলে দিলাম। চটপট অনেক হলো মোছামুছি, অনেক লিখেও মুছে ফেলা, পাঠাবে কি পাঠাবে না, পাঠিয়েও ডিলিট করে দেওয়া, অনেক তো হলো। এবার বলেই ফেলো না রে বাবা, কী হবে, কে জাজ করবে তোমায়? আমরা জাজ করবো না। তোমার যদি মনে হয় বলার পর তুমি একটু বেটার ফিল করবে, তাহলে তুমি বলো, কথা বললে অনেক সমস্যার সমাধান হয়।

0: Shorts. Love Shorts. Love Shorts.
1: আজকে লাভ শর্টসে অর্ণবের লেখা গল্প ওটিপি বিড়ম্বনা, গল্পের নারেশনে আত্রেয়, অভিনয়ে অপরূপা ও অর্ণব। শুরু হচ্ছে লাভ শর্টস ওটিপি বিড়ম্বনা।
2: হ্যালো, নমস্কার স্যার, আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। আপনার এটিএম কার্ডটা?
3: হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো আপনাকে নাম্বারগুলো বলতে হবে, সিভিভি নাম্বার পিন নাম্বার দিলে তবেই ঠিক হবে, তাই না?
2: আরে স্যার,
3: কি ভাবেন কি বলুন তো, ইয়ার কি পেয়েছেন নাকি? টাকা মারার ধান্দা যত সব।
2: আমার কথাটা একটু শুনুন।
3: আরে দূর মশাই, রাখুন তো, মেয়ে বলে কি কিছু বলবো না ভাবছেন? কার্ড নাম্বার দেবো না, হয়ে যাক বন্ধ, ব্যাংকে যোগাযোগ করে নেবো আমি।
2: স্যার, আপনার এটিএম কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ আপনি পুরনো কার্ড ব্যবহার করছেন। নতুন ইভিএম চিপ যুক্ত কার্ড আপনাকে পাঠানো হবে, সেই কারণে আপনার ঠিকানাটা কনফার্ম করতে ফোন করেছিলাম।
3: কি
2: আবার বলবো? কি
3: না না, ইয়ে আমি ভাবলাম আসলে।
2: ঠিক আছে, আপনি আপনার ঠিকানাটা কনফার্ম করুন। 13/2 হরিশ মুখার্জি রোড, কলকাতা 700006।
3: হ্যাঁ ঠিক আছে।
2: বেশ, এবার আপনার নামের স্পেলিংটা কনফার্ম করুন।
3: ADITYA।
2: হ্যাঁ, তারপর THAKUR।
3: হ্যাঁ হ্যাঁ, একদম।
2: অনেক ধন্যবাদ স্যার।
3: আপনি কি এখনো আমার উপর রেগে আছেন?
2: না না, আমি রেগে নেই।
3: আপনার গলাটা কিন্তু খুব মিষ্টি।
2: ধন্যবাদ স্যার। আপনার নতুন কার্ড নাম্বারটা একটু নোট ডাউন করে নিন।
3: আসলে ওই জোচ্চোরগুলো এই ধরনের মিষ্টি গলার মেয়েদের দিয়ে ফোন করায়, তো তাই আমি আসলে একটু মানে ভাবলাম যে।
2: ঠিক আছে স্যার, হতেই পারে, আপনি কিভাবেই বা জানবেন?
3: আমি জানলেও ভাবে বলতাম না, বিশ্বাস করুন, এমনিতে আমি বাজে কথা বলি না খুব একটা।
2: আচ্ছা স্যার, অসুবিধে নেই, আপনি কাইন্ডলি কার্ড নাম্বারটা একটু লিখে নিন না।
3: হ্যাঁ শর্ট, বলুন।
2: লিখুন 4571 8924 9876 0942।
3: হ্যাঁ লিখলাম।
2: ঠিক আছে স্যার, কাল আপনার কাছে আপনার কার্ড পৌঁছে যাবে।
3: থ্যাংক ইউ। আর পিনটা?
2: পিন তো যে কোনো এটিএম এ গেলেই অ্যাক্টিভেট করতে পারবেন নিজের মোবাইল নাম্বার দিয়ে, আর কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে ব্যাংকে আসতে হবে।
3: আপনি থাকবেন ব্যাংকে?
2: হ্যাঁ স্যার থাকবো।
3: তাহলে আপনার নাম্বারটা দিন না, কোনো অসুবিধে হলে আপনাকে ফোন করে নেব না হয়।
2: এটাই আমার নাম্বার স্যার।
3: ও বাহ, হোয়াটসঅ্যাপে আছেন?
2: হ্যাঁ স্যার, কিছু সমস্যা হলে জানাবেন, অসুবিধে নেই।
3: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো।
2: আচ্ছা স্যার, নতুন কার্ডের যে নাম্বারটা আমি আপনাকে দিলাম, তার লাস্ট 3টে ডিজিট আপনার আগের কার্ডের সিভিভির সাথে মিলছে কিনা একটু দেখে নেবেন কাইন্ডলি। সিভিভি নাম্বার বলতে হবে না, আপনি জাস্ট বলুন মিলছে কিনা, মিললে কিন্তু সমস্যা হবে।
3: না না, আমার আগের কার্ডের সিভিভি নাম্বার 471।
2: বলার দরকার ছিল না স্যার। ঠিক আছে, মিলছে না যখন তাহলে সমস্যা নেই, তবে ডিঅ্যাক্টিভেশনটা ব্যাংকে এসে করবেন কালকেই।
3: ও আচ্ছা, কেন?
2: না হলে আপনার এটিএম কার্ডটা অ্যাক্টিভেট হবে না, কাল আপনি নতুন কার্ড পাবেন, কালকেই ডিঅ্যাক্টিভেট না করালে তো দুটো একসাথে বন্ধ থাকবে, আবার অ্যাপ্লিকেশন দিতে হবে।
3: ও ঝামেলা তো।
2: আসলে সিকিউরিটির জন্যই এসব ব্যবস্থা স্যার, আরবিআই থেকেই করা হয়েছে।
3: কিন্তু কাল তো আমি থাকবো না, বাড়িতে মা বাবা থাকবেন, কার্ড আসলে সমস্যা নেই, কিন্তু আমি তো থাকবো না, মানে বাইরে যেতে হবে অফিসের কাজে, পরশু গেলে হবে না?
2: না দাদা, পরশু তো ব্যাংক স্ট্রাইক, কাল না হলে আবার সেই 8 তারিখের আগে হবে না।
3: ইরে, এখন
2: এখন আপনি বললে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, কিন্তু কাল নতুন এটিএম কার্ড আসা না অবধি টাকার দরকার হলে আপনার তো অসুবিধে হতে পারে।
3: সে হোক, আপনি প্লিজ এখনই করে দিন, ফোনে হবে?
2: ফোনে? আসলে স্যার এসে করালে ভালো হতো, ফোনে করলে আবার ওটিপি যাবে, অনেক ঝামেলা।
3: সে কি হবে, আমি ধরে আছি তো, আপনি প্লিজ করে দিন।
2: ওকে স্যার, আপনি কাইন্ডলি কার্ড নাম্বারটা বলুন।
3: হ্যাঁ হ্যাঁ, লিখুন 4351-7649-9127-8543।
2: ওকে স্যার, ওয়েট, ওটিপি যাবে।
3: হ্যাঁ ওয়েটিং।
2: পেয়েছেন?
3: না আসেনি। আচ্ছা আপনি আজ ফ্রি?
2: সরি স্যার, বুঝলাম না।
3: আরে দূর, স্যার বলা বন্ধ করুন না, আদিত্য বলুন না।
2: মানে স্যার
3: বলছি, আপনি আজ অফিসের পর মিট করবেন আমার সাথে?
2: সরি স্যার, আপনি কাইন্ডলি ওটিপিটা।
3: ও আচ্ছা, ঠিক আছে, নিন ওটিপিটা, 4107।
2: থ্যাংক ইউ স্যার, আপনি কাল নতুন এটিএম কার্ডটা পেয়ে যাবেন।
3: ওকে, আপনার নাম কি?
2: সুদীপ্তা। আমার নাম সুদীপ্তা।
3: আচ্ছা, তা সুদীপ্তা তাহলে আমার সাথে ডেটে যাবেন না তো?
2: সরি স্যার, কিছু মনে করবেন না।
3: বিশ্বাস করে এত টাকা দিলাম তাও যাবেন না?
2: এক্সকিউজ মি,
3: আমার মোবাইলে তো এক্ষুনি মেসেজ আসবে আপনি কত টাকা নিলেন সেটার। আপনি কি ভাবলেন কিছুই বুঝিনি? আগে সিভিভি নিলেন, তারপর কার্ড নাম্বার নিলেন, সব বুঝেও আপনাকে ওটিপি দিলাম, ভরসা করলাম, সেই কারণেই বললাম যে এত টাকা দিলাম তাও বিশ্বাস হচ্ছে না।
4: ফোনটা কেটে গেল। ফোনে মেসেজ এলো, ৬৭,০০০ হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 7519 উইথ রেফারেন্স নাম্বার BNBSC00579012 অন 3/6/2026। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে দিল আদিত্য। দুদিন পর
2: হ্যালো, মিস্টার আদিত্য?
3: হ্যাঁ, কে?
2: স্যার, আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাংক থেকে বলছি।
3: ও, আবার ফোন করেছেন? বলছি দেখুন, আমার অ্যাকাউন্টে আর টাকা নেই, আপনাকে আর দিতে।
2: সরি স্যার, আপনার অ্যাকাউন্টে বোধহয় কোনো সমস্যা হয়েছে। আপনি কি নতুন এটিএম কার্ড পেয়েছেন?
3: আরে কেন শুধু শুধু টাইম নষ্ট করছেন, আমার আর টাকা নেই।
2: আপনার অ্যাকাউন্টে কিছু একটা গোলমাল হয়েছে, আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একবার কনফার্ম করবেন প্লিজ।
3: আরে কেন ন্যাকামো করছেন বলুন তো?
2: আমি বলছি স্যার, একটু কনফার্ম করুন, 5492747519।
3: হ্যাঁ এটাই, কিন্তু আমার
2: আইএফএসসি কোড BNB006481।
3: আপনার নাম সুদীপ্তা তো? আপনাকে তো বারবার বলছি আমার ব্যালেন্স জিরো, কোনো লাভ নেই এসব করে।
2: এক মিনিট স্যার, প্রসেস হচ্ছে।
3: কি প্রসেস হচ্ছে?
2: এক মিনিট স্যার।
3: আরে দূর বাবা, কিসের এক মিনিট, কি হবে এক মিনিটে?
2: একটু কাইন্ডলি দেখবেন আপনার ফোনে কোনো মেসেজ ঢুকেছে কিনা।
3: কি মেসেজ?
2: ঢুকে যাবে স্যার।
3: কি?
2: আর স্যার একটা নাম্বার লিখুন।
3: আরে কি নাম্বার?
2: 7980।
3: এক মিনিট এক মিনিট, দাঁড়ান, রেফারেন্স নাম্বার নাকি? দাঁড়ান এক মিনিট।
2: ওকে স্যার।
3: হ্যাঁ বলুন।
2: 7980384176।
3: হ্যাঁ লিখলাম, কি করবো এবার?
2: কোনো সমস্যা হলে ওই নাম্বারে জানাবেন প্লিজ, ফোন করে ময়ূরিকার খোঁজ করবেন।
3: সে কে?
2: ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ।
3: আরে ধুর, আমার একটা প্রশ্নের উত্তর অন্তত দিন, কে ময়ূরিকা, সে কি করবে?
2: আপনি কি গাধা? ফোনের মেসেজটা চেক করে ওই নাম্বারে ফোন করে নিন, সব বুঝে যাবেন।
3: এক্সকিউজ মি, কি বললেন আপনি?
4: ফোনটা কেটে গেল। আদিত্য ইনবক্স চেক করলো, দুটো মেসেজ ঢুকেছে। একটায় লেখা, ৬৭,০০০ হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 7519 উইথ রেফারেন্স নাম্বার BNBSC00908574 অন 5/6/2026। আর একটা লেখা,
5: টাকাটা ফিরিয়ে দিলাম, সেই ডেটের অফারটা কি এখনো আছে?
4: আদিত্য একটা নিঃশ্বাস ফেলল, এটা দীর্ঘশ্বাস নয়, প্রশান্তির নিঃশ্বাস।

0: লাভ শর্টসে আজ শুনলে অর্ণবের লেখা গল্প ওটিপি বিড়ম্বনা। গল্পের ন্যারেশনে আত্রেয়, আদিত্য অর্ণব, কলার অপরূপা।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ওয়ান ও সেভেন এফ এম রেইনবোতে লাভ জাংশনে সৌমিক আর অপরূপা আজকে তোমার সঙ্গে রয়েছি এবং দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ সময় কিন্তু আমরা একসঙ্গে রয়েছি। লাভ শট আজকে সেকেন্ড টাইম তোমাকে শোনালাম এবং তারপর আবার সৌমিক আর অপরূপা ফিরে এলাম 9903653992 তোমার মেসেজ নিয়ে। এরপর মেসেজ পাঠিয়েছে বাচ্চা, হাই লাভ জাংশন, প্রথমেই বলি আমি আমার নাম জানাতে চাই না, তার জন্য আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তোমার পূর্ণ অধিকার। আজকের লাভ শটটা ভীষণ ভীষণ ভীষণ ভালো ছিল, জানো দিদি।

0: এই দাদা ভাই, আমি উপন্যাস পড়তে খুব ভালোবাসি, কিন্তু পড়াশুনোর চাপে পড়াই হয়ে ওঠে না। কিন্তু তাও পড়ার ফাঁকে লাইব্রেরি থেকে কিছু উপন্যাস এনে পড়ার চেষ্টা করি। উপন্যাসগুলোর বেশিরভাগই তো লাভ রিলেটেড হয়, সেগুলির মধ্যে কোনোটা পূর্ণতা পায়, আবার কোনোটা পূর্ণতা পায় না। আমারও হয়তো পূর্ণতা না পাওয়ার লিস্টেই। আমিও একজনকে খুব ভালোবাসি, কিন্তু তাকে বলতে পারিনি, বলতে পারবো কি না তাও জানি না। তাই মেনে নিয়েছি, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। তার জন্য আরও একটা কথা বলতে চাই, তুমি আমার হয়েও আমার না, তুমি সত্যি হয়েও কল্পনা। মেসেজটা একটু বড় হয়ে গেল, দিদি ভাই দাদা ভাই তোমরা খুব ভালো থেকো।
1: মেসেজটা একদমই বড় হয়নি এবং তুমি নাম জানাওনি বলেও আমরা একটুও দুঃখ পাইনি বা রাগ করিনি। আমরা সবসময় বলি, যদি তুমি কমফর্টেবল না থাকো তোমার নাম জানানোতে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এবার আসি তোমার কথায়। তোমার উপন্যাস পড়তে ভালো লাগে এবং তোমারও মনে হচ্ছে যে বেশিরভাগ উপন্যাসের মতো তোমার জীবনের ভালোবাসার দিকটাও বোধহয় অপূর্ণ রয়ে যাবে এবং একটা হ্যাপি এন্ডিং হবে না। তাহলে আমি বলি কি, এখনই এতটা ভেবো না। যে মানুষটাকে এতদিন ধরে তোমার ভালো লাগছে, যে মানুষটাকে তুমি ভালোবাসো মনে প্রাণে, সেই মানুষটাকে না বলেই তো এতগুলো দিন যাপন করছো। ওয়ান সাইডেড লাভ যেটা তুমি বলেছো যে না বলেও ভালোবাসা যায়, কোট আনকোট তুমি এটাকে উল্লেখ করেছো যে না বলেও ভালোবাসা যায়, এটাই তুমি বিশ্বাস করো। আমরাও তোমার সাথে একমত, না বলেও ভালোবাসা যায়, দূর থেকে একজন মানুষের শুধু ভালোটুকু চেয়েও ভালোবাসা যায়। কিন্তু তোমার যদি মনে হয় যে এই মানুষটাকে একবার জানানো দরকার, তুমি তো ভালোই বাসো বলো, তুমি তো মন্দ বাসো না যে তাকে তুমি কোনো ক্ষতি করবে বা মন্দ বাসো সেই জন্যে তো আরে বাবা এই মেয়েটা আমাকে মন্দ বাসে, এর থেকে দূরে থাকতে হবে, তা তো নয়। তুমি তো ভালোবাসো, তাই ভালো যখন বাসো তখন চাইলে, তোমার ইচ্ছে হলে একটা বার মানুষটাকে বলতে পারো। দেখো এখন কি হয়, এখন বেশিরভাগ মানুষ না হয় কমিটেড, নয় ক্যারিয়ারের প্রতি বেশি ফোকাসড বলে কোনো রিলেশনে যায় না। খুব কম মানুষই আছেন যারা চট করে বলেন যে আচ্ছা চলো হ্যাঁ একটা সম্পর্কে এগোনো যেতে পারে। যদি ধরে নিই যে সেই মানুষটি অন্য কারোর সাথে কমিটেড, তাহলেও দুঃখের কিছু নেই, তুমি তো বলেইছ তোমার একতরফা ভালোবাসা, তুমি দূর থেকেই তাকে ভালোবাসো। যদি ধরে নিই মানুষটি ক্যারিয়ারের প্রতি ফোকাসড, এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে চান না, তাহলেও তার নাটাকে তোমায় গ্রহণ করতে হবে এবং বলতে হবে যে আগামী দিনে যদি কখনো সুযোগ হয় একটু কি আমরা বন্ধুত্ব করতে পারি। আর দেখা গেল তুমি বলার পর মানুষটি বললেন যে আচ্ছা হ্যাঁ আমরা তো বন্ধু হতে পারি, তাহলে ভাবো তুমি না বলেই এত কিছু ভাবলে, অথচ বলার পর সত্যি একটা সুযোগ পেলে মানুষটির সাথে বন্ধুত্ব করার। বন্ধুত্ব হলো, তারপর বন্ধুত্বটা পরবর্তী অধ্যায়ে যাবে কি যাবে না সেটা সময় বলবে, আগে বন্ধুত্ব তো হোক। এমন হতেই পারে যে মানুষটাকে দূর থেকে দেখে তার সব কিছু তোমার এত ভালো লাগতো, তাকে তুমি মনে প্রাণে এত ভালোবাসতে, সেই মানুষটির সঙ্গে যখন তোমার বন্ধুত্বটা হলো, ৬ মাস ৭ মাস পর তার বিভিন্ন দিক যখন তোমার চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো, তোমার মনে হলো যে না এই মানুষটা ঠিক আমার লাইফ পার্টনার হওয়ার মতো নন, বা এই মানুষটার যা চাওয়া পাওয়া রয়েছে আমি ঠিক তার সঠিক লাইফ পার্টনার হতে পারবো না। হতেই পারে, তাই যদি মনে হয় বলবে তাহলে বলতে পারো, যদি মনে হয় না বলবো না তাহলে বলো না, কিন্তু আক্ষেপ করো না কোনো দিন। কোনো কষ্ট কোনো যন্ত্রণা যেন আগামী ৫ বছর পর তোমায় এটা না ভোগায় যে সেই দিন বলে দিলে বোধহয় ভালো হতো। যা করবে ভেবে চিনতে করো যাতে তার কোনো আক্ষেপ না থাকে।
0: সত্যি তাই, এক্সপার্ট ওপিনিয়ন তো আমরা পেয়ে গেছি। এরপর আমরা মানে আমি আর কি অ্যাড করব, আগে একটা মেসেজ আমরা পড়লাম খানিকটা এরকম টাইপেরই, মানে খানিকটা এরকম টাইপের নয়, মেসেজটা অন্যরকম কিন্তু উত্তরটা হয়তো খানিকটা এরকমই হবে যে মানে আটকে থেকো না বা নিজেকে না আটকে রেখো না, এটুকুই বলার। কারণ এক্সপ্লোর করাটা আমাদের প্রত্যেকের কিন্তু অধিকার, এক্সপ্লোর করাটা কিন্তু আমাদের প্রত্যেকের দরকার। এক্সপ্লোর না করতে পারলে আমরা তো একে অপরকে চিনতেই পারবো না, বুঝতেই পারবো না, জানতেই পারবো না। তো তুমি একজনকে ভালোবাসো, কিন্তু একটু তাকে সাহস করে এগিয়ে যেতে হবে, কারণ ভালোটা তো তুমিই বাসো, তো এগোতে তো তোমাকেই হবে। এবার তারপর তুমি এগোলে, তারপর তার সঙ্গে কথা বললে, বন্ধুত্ব হলো, তারপর তো তুমি জানতে পারবে যে হ্যাঁ তোমার প্রতিও তার এক কিছু ফিলিংস আছে কিনা বা একই রকম ফিলিংস আছে কিনা, হয়তো সেও বলতে চাইতো, সে বলতে পারতো না, হয়তো তুমি না বলবে এই ভেবে। কিন্তু হ্যাঁ, ফার্স্ট স্টেপটা একটু নিতেই হয় কাউকে না কাউকে।

0: ওকে, এক্ষেত্রে তুমি আমাদের যখন মেসেজ করেছো, তাই তোমাকে এটা বলবো যে তুমি একটু ফার্স্ট স্টেপটা নাও, একটু এগো, একটু বলো না তার সঙ্গে, একটু কথা বলো না, একটু বন্ধুত্বটা করো না, তারপর দেখা যাক না কি হয়। কারণ আমরা দেখো সারা মানে আমাদের সবসময়তে চারিদিকে নেগেটিভ থটস বা ধরো নেগেটিভ দৃষ্টিভঙ্গি দেখানোর মতো মানুষ এরকম প্রচুর রয়েছে, তো তার মধ্যে থেকেও যতটা পজিটিভ থাকা যায়, যতটা পজিটিভ ভাবা যায় সেটাই তো দরকার। তার কারণ হচ্ছে এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে খানিকটা যে নেগেটিভ ইজ দ্য নিউ নর্মাল, তো তার মধ্যে যদি তুমি একটু অ্যাবনর্মালিটি দেখাও, একটু যদি পজিটিভ হও, তাহলে আমার মনে হয় দেখবে তোমার জীবনের সলিউশনগুলোও একটু পজিটিভ পজিটিভ আসছে। তো সেটা একটু করে দেখতে পারো, একটু ট্রাই করো, ট্রাই করে পরের কোনো লাভ জাংশনে আবার জানিও যে আমাদের এই কথাগুলো তোমার আদতেও কোনো কাজে লাগলো কিনা, বা তুমি অন্য নতুন কিছু ভেবেছো কিনা। পরের মেসেজে যাই, রেডিও টিউনিং আর ভালোবাসা টিউনিং কিন্তু একই রকম, হাজারটা ফ্রিকোয়েন্সির ভিড়ে যেমন একটা সঠিক স্টেশন মনকে ছুঁয়ে যায়, ঠিক তেমনই কোটি কোটি মানুষের ভিড়ে একটা সঠিক মানুষের সাথে মনের মেলবন্ধনই হলো আসল ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা ক্ষণিকের মোহ নয়, এটা হলো একটা শান্ত নদীর মতো, যেখানে কোনো জোয়ার ভাটার হাহাকার নেই, আছে শুধু এক অদ্ভুত নীরব নির্ভরতা। দাদা দিদি, তোমরা আশা করি সবাই ভালো আছো, আর লাভ শর্টটা দারুণ। অয়ন হালদার, ডায়মন্ড হারবার থেকে।
1: থ্যাংক ইউ সো মাচ অয়ন, থ্যাংক ইউ সো মাচ।
0: অয়ন বলছে রেডিও টিউনিং আর ভালোবাসার টিউনিংটা খানিকটা একই রকম।
1: একদমই তাই। দেখো তুমি আর রেডিও টিউন করছো, তুমি অনেকগুলো চ্যানেল বদলাতে বদলাতে যাচ্ছ। তোমার প্রথম চ্যানেলে যে কথাটা বলছেন যারা, সেটা মনে হলো যে না এখন আমার ঠিক এটা শোনার মুড নেই, তুমি পাল্টে পরের চ্যানেলে গেলে। অন্য চ্যানেলে দেখলে যে গানটা বাজছে, তোমার মুডের সাথে সেই গানটা কোথাও একটা সিঙ্ক হচ্ছে না, তুমি আবার তার পরের চ্যানেলটাই চলে গেলে। তো ভালোবাসাটাও না সেই রকম। আমি জানি অনেকেই, অনেকের মধ্যেই মনে হয় যে না আমি ওয়ান ম্যান ওয়ুমেন বা আমি ওয়ান ওয়ুমেন ম্যান, যেখানে আমার একটি মাত্র মানুষকে আমি ভালোবাসবো এবং তার সাথেই আমি সারাটা জীবন কাটিয়ে দেব। আসলে এটা বিরলতম ঘটনা, ঘটে না যে তা নয়, ব্যতিক্রম যে নেই তা নয়, কিন্তু যে মানুষটাকে তুমি প্রথমবার ভাবলে যে এই মানুষটা আমার ভালোবাসার মানুষ, এই মানুষটার সাথে আমি আমার আগামী দিনগুলো খুব সুন্দর করে কাটাতে পারবো, কয়েকটা দিন পর দেখলে তোমার তার সাথে ওয়েভলেন্থ মিলছে না। ওয়েভলেন্থ না মিললে যেটা হয়, দুটো মানুষ ভালো থাকতে পারেন না আলটিমেটলি। দেখো ভালোবাসা বলো মন্দবাসা বলো, ভালোবাসা থাকা না থাকা সব কিছু শেষে না, আমরা প্রত্যেকটি মানুষ না নিজেকে খুব ভালোবাসি। নিজে যখন ভালো থাকব না, তখন সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা বেরিয়ে আসব। আর নিজে কখন ভালো থাকব না, যখন আমার উল্টো দিকের মানুষের সাথে আমার বনি বনা হচ্ছে না, যখন আমার মনে হচ্ছে যে আমি যেটা বলছি সে সেটা বুঝছে না, বা সে যেটা বলছে আমি সেটা বুঝে উঠতে পারছি না। সঠিক মানুষ চয়নের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই টিউন করে বদল হতে হতে একদিন হঠাৎ করে সঠিক রেডিও স্টেশনে তুমি যেমন পৌঁছে যাও, যেমন তোমার মনটা একটু ভালোবাসার গান শোনার ছিল, মনের মনটা একটু কেমন কেমন করছিল যে ভালোবাসার কিছু যদি কথা শুনতাম তাহলে ভালো লাগতো, ঠিক সেই সময় তুমি যখন লাভ জাংশন টিউন করো আর হুক হয়ে যাও, সেরকম জীবনে কিন্তু অনেকগুলো মানুষের বদল ঘটতে ঘটতে একদিন নিজের অজান্তেই হয়তো তোমার জীবনে সঠিক মানুষটি চলে আসবে। সঠিক বেঠিক এই দুটো শব্দ প্রয়োগ কিন্তু ভীষণ আপেক্ষিক, আমার সঠিক তোমার বেঠিক, তোমার বেঠিক আমার সঠিক, কিন্তু তোমার কাছে যা সঠিক তা কোনটা? তোমার কাছে সঠিক বলতে কি? যে সম্পর্কে তুমি ভালো থাকবে, যে সম্পর্কের মানুষটি উল্টো দিকের মানুষটি তোমায় ভালো রাখবে, যে সম্পর্কে শান্তি বিরাজ করবে, সেটাই সঠিক সম্পর্ক।
0: একদম। আর বিশেষ করে কিছু বলবো না, পরের মেসেজে যাই। আমার ভালোবাসার অর্ধেকটা জুড়ে তুমি আর বাকি অর্ধেকটা জুড়ে তোমার না থাকা। আমি এই না থাকাকেই ভালোবেসে কাটিয়ে দিতে পারি একটা গোটা জীবন। তুমি যেন এক দূর আকাশের চাঁদ, যাকে ছোঁয়া যায় না ঠিকই, কিন্তু সারা রাত জেগে এক মনে দেখে যাওয়া যায়। কেমন আছো দাদা ও দিদি? আমি তোমাদের রেগুলার লিসেনার ঐশী বলছি। তোমাদের একসাথে শুনতে খুব ভালো লাগছে, তোমাদের সাথে আছি পুরো সময়। আর হ্যাঁ, সং কালেকশনটা অসাধারণ।
1: থ্যাংক ইউ ঐশী, এইটা কিন্তু একটা তাবড় মেসেজ। হ্যাঁ, একতরফা ভালোবাসার যে কি পরিমাণ ক্ষমতা, সেটা যারা একতরফা ভালোবেসেছি তারাই জানি। একতরফা ভালোবাসার অসীম ক্ষমতা। কারণ কি? কারণ এই এক একতরফা ভালোবেসে তুমি একটা পৃথিবী গড়ে তোলো, যেখানে সেই মানুষটির উপস্থিতি বর্তমান তোমার মনে, তার ফিজিক্যাল মানে প্রেজেন্স নেই, তার ফিজিক্যাল প্রেজেন্স নেই, এবং সেই মানুষটা তোমাকে তোমার আই লাভ ইউর প্রত্যুত্তরে আই লাভ ইউ টু বলে না, কিন্তু সেই মানুষটাকে ঘিরে তোমার একটা পৃথিবী আছে, যে পৃথিবীতে তুমি তাকে মনে প্রাণে ভালোবাসো। এবার এটা না অনেক বিতর্ক আছে সৌমিক, যে এভাবে ভালোবেসে কি আদৌ কোনো লাভ, এভাবে কি ভালোবাসা যায়, মানুষের তো সঙ্গী দরকার, তো এভাবে একতরফা ভালোবেসে কি করে কি হবে। এই একতরফা ভালোবাসার মধ্যে না একটা ঐশ্বরিক ব্যাপার আছে, আমরা যখন যে যে ঈশ্বরকে বিশ্বাস করি, যে যে ধর্মে রয়েছি বা নেই, কোনো বিষয়কে একটা বিশ্বাস করি, তো একটা একটা ধরো দেখা যায় না একটা শক্তিকে বিশ্বাস করি যে হ্যাঁ এই শক্তিটা উপস্থিত, তার থেকে আমরা প্রত্যুত্তর হয়তো পাই না, কিন্তু তার প্রতি নিষ্ঠা, তার প্রতি ভালোবাসা অটুট থেকে যায়। তো একতরফা ভালোবাসা আমার কাছে সেই রকমই, যে ভালোবাসায় হয়তো উল্টো দিকের মানুষটা আমার খোঁজ নেয় না, কিন্তু উল্টো দিকের মানুষটা ভালো আছে দেখলে আমার দিন ভালোই কাটে, এবং উল্টো দিকের মানুষটা কেন আমার নয় তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ যে মুহূর্তে জীবনে দুঃখের দুঃখেরা এসে বাসা বাঁধবে, যে মুহূর্তে দুঃখ এসে উঁকি দেবে যে না মনটা কেমন করছে, আমার ভালোবাসার মানুষটা কেন আমার নয়, তখনই গণ্ডগোল। কিন্তু যতদিন মনের মধ্যে সেই দুঃখেরা বাসা বাঁধছে না, যতদিন ভালোবাসার মানুষকে দূর থেকে ভালো থাকতে দেখেই আনন্দ হচ্ছে, যতদিন ভালোবাসার মানুষকে অন্য কারোর হাত ধরে হেঁটে চলে যেতে দেখেও মনে কোনো কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি তো কখনো তাকে বলিইনি, আমি তো তাকে জানাইনি যে আমি তাকে ভালোবাসি, ততক্ষণ ঠিক আছে। দিনের শেষে তুমি খারাপ থাকা ডিজার্ভ করো না। এই মুহূর্তে যারা যারা শুনছো, যে যে আছি আমরা একসাথে কানেক্টেড, আমরা কেউ দিনের শেষে খারাপ থাকা ডিজার্ভ করি না। আমরা কি তা বলে সবসময় ভালো থাকি, সবসময় ভীষণ হাসি, ভীষণ আনন্দে থাকি, সবসময় আমরা যা চাই তাই পাই, তা নয়। কিন্তু যেটুকু যা খারাপ থাকা, যেটুকু যা দুঃখ, সেগুলো যাতে স্বল্প মেয়াদি হয়, এটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আর সেই খারাপ থাকাটা যদি মনে হয় যে আমার ভালোবাসার মানুষকে আমি পাচ্ছি না বলে আমি খারাপ আছি, তাহলে সেখান থেকেও একটু কিন্তু মুভ অন করার প্রয়োজন আছে।
0: সত্যি তাই, এবং ওই একটা কথা আছে না যে ওই ধরো কথা নয় মানে একটা গ্লাস যদি হাফ জল থাকে তাহলে হাফ ফাঁকা থাকে। ও যেরকম লিখেছিল যে আমার ভালোবাসার মনের অর্ধেকটা জুড়ে তুমি আর অর্ধেকটা জুড়ে তুমি না থাকা, এরকম লিখেছিল। তো দেখো ব্যাপারটা খানিকটা তো একই রকম হচ্ছে। এবার আমি না ঠিক তুমি যেরকম বললে ওয়ান সাইডেড লাভ, আমাকে বললে আমি না খুব ওয়ান সাইডেড লাভে খুব বিশ্বাস করবি মানে করি এরকমটা ঠিক নয়। হ্যাঁ মানে বিষয়টা খানিকটা এরকম যে ধরো আমরা অনেকে বলি তো যে বই আমাদের খুব ভালো বন্ধু, আমি না সেটা আমার ঠিক ভালো লাগে না। তার কারণ হচ্ছে এই কারণে ভালো লাগে না, কারণ বন্ধু আমি তো তাকেই বলবো যে ধরো আমি তার সঙ্গে কিছু একটা কিছুটা সময় কাটালাম বা কিছু জিনিস শেয়ার করলাম বা আমার কিছু থটস এক্সচেঞ্জ হলো, এক্সচেঞ্জটা তো হতে হবে। যদি কিছু এক্সচেঞ্জ নাও হয় একটা তো HMM এই রিপ্লাইটাও তো আসবে, এই রিপ্লাইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো সেই বিষয়ে তার বিশেষ কিছু বলার নেই, সেই বিষয়ে তার বিশেষ কিছু হয়তো এক্সপিরিয়েন্স নেই, তাই সে হয়তো কোনো কমেন্ট করতে পারছে না, কিন্তু তবু একটা আচ্ছা শুনলাম জানলাম বুঝলাম এটসেট্রা কিছু একটা তো বলবে, এইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তো সেই কারণে একটা মানুষকে মানে ভালোবাসার তো অনেকগুলো লেয়ার হয়। একটা মানুষকে আমি দেখলাম, একটা মানুষকে মনে হলো যে ও ভালো আছে, ও ভালো থাকুক, শুধুমাত্র এইটাই কি ভালোবাসা? নাকি ভালোবাসা একটা যাপন যে একসঙ্গে বাঁচবো, একে অপরের খারাপগুলোকে একসেপ্ট করে একসঙ্গে দুজনে একসঙ্গে মিলে বাঁচবো, এইটা ভালোবাসা? নাকি আমি একজনকে দেখলাম আমার ভালো লাগলো, সে ভালো আছে, সে ভালো থাকুক, আমি তার ওয়েল উইশার হয়ে থাকলাম, ও ওর কিছু ভালো হলে আমার ভালো লাগে, শুধু এইটুকুতেই ভালোবাসা কোনটা? এই বিষয় নিয়ে আমরা আরও পরে আরও অনেক আলোচনা করব, আরও অনেক গল্প করব, অনেক আড্ডা দেব, তোমার সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। তোমার যদি এই বিষয়ে কিছু বলার থাকে তুমিও বলতে পারো। 9903652992 ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার, ইজ দ্য ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বারে তুমি তোমার মনের কথা, তোমার ভালোবাসার কথা, তোমার বন্ধুত্বের কথা সবটুকু সৌমিক আর অপরূপার সঙ্গে শেয়ার করছো। 9990365992। এখন একটা আমরা গানের ব্রেকে যাব, সেই গানের ব্রেকের পর আবার ফিরব তোমার সঙ্গে লাভ জাংশন নিয়ে।
1: এবং তার পাশাপাশি বলে রাখি যে আমাদের যে লাভ মিটার রয়েছে 9903659992-তে আমরা সেই লাভ মিটারের কথা তো গ্রহণ করছি না, মানে মেসেজ নিচ্ছি না, লাভ মিটারের কথা হচ্ছে কিন্তু লাভ মিটারের কমেন্ট সেকশনে। আজকে লাভ মিটার 107 FM রেনবো কলকাতাতে যেটা পোস্ট করা হয়েছে সেটা ছোট্ট করে বলে আমরা গানে যাই। সম্পর্ক অনেকটা কালবৈশাখী ঝড়ের মতো, সম্পর্ক অনেকটা কালবৈশাখীর ঝড়ের মতো, প্রচণ্ড দাবুদাহে একটুখানি আরাম। তুমি কি এটার সাথে একমত? তাহলে আমাদের 107 FM রেইনবো কলকাতায় এই কলকাতা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেখানে এটা পোস্ট করা রয়েছে, সেখানে কমেন্ট সেকশনে গিয়ে লেখো যে হ্যাঁ আমি একমত, না আমি দ্বিমত পোষণ করছি, যেটা তোমার মনে হয় সেটাই। এই মুহূর্তে ইমন চক্রবর্তী তোমার কানে বলে যাচ্ছেন যে তুমি যাকে ভালোবাসো, প্রাক্তনের সাউন্ড ট্র্যাক থেকে ফিরে আসছি 4 মিনিট 37 সেকেন্ড পর।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে সৌমিক আর অপরূপা তোমার সঙ্গে রয়েছি। অলরেডি স্টুডিও ক্লক বলছে 11:08 হয়ে 3 সেকেন্ড, এবং এখন তোমাকে তিনটে গানের হ্যাট্রিক, পরপর তিনটে গান শোনাবো। গানটা শুনিয়ে আবার আজকে আমাদের লাভ শটটা আজকে শেষবারের মতো তোমার জন্য থাকবে। তারপর সৌমিক আর অপরূপা আবার ফিরছি তোমার মেসেজ নিয়ে 9903652992 তে।
2: FM Rainbow 3 1 3 3 1 3 গানের হ্যাট্রিক, গান

0: আজকে লাভ শর্টসে অর্ণবের লেখা গল্প ওটিপি বিড়ম্বনা, গল্পের নারেশনে আত্রেয়, অভিনয়ে অপরূপা ও অর্ণব। শুরু হচ্ছে লাভ শর্টস ওটিপি বিড়ম্বনা।
1: হ্যালো, নমস্কার স্যার, আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। আপনার এটিএম কার্ডটা?
2: হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো আপনাকে নাম্বারগুলো বলতে হবে, সিভিভি নাম্বার পিন নাম্বার দিলে তবেই ঠিক হবে, তাই না?
1: আরে স্যার,
2: কি ভাবেন কি বলুন তো, ইয়ার কি পেয়েছেন নাকি? টাকা মারা ধান্দা যত সব।
1: আমার কথাটা একটু শুনুন।
2: আরে দূর মশাই, রাখুন তো, মেয়ে বলে কি কিছু বলবো না ভাবছেন? কার্ড নাম্বার দেবো না, হয়ে যাক বন্ধ, ব্যাংকে যোগাযোগ করে নেবো আমি।
1: স্যার, আপনার এটিএম কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ আপনি পুরনো কার্ড ব্যবহার করছেন। নতুন ইভিএম চিপ যুক্ত কার্ড আপনাকে পাঠানো হবে, সেই কারণে আপনার ঠিকানাটা কনফার্ম করতে ফোন করেছিলাম।
2: কি
1: আবার বলবো? কি
2: না না, ইয়ে আমি ভাবলাম আসলে।
1: ঠিক আছে, আপনি আপনার ঠিকানাটা কনফার্ম করুন। 13/2 হরিশ মুখার্জি রোড, কলকাতা 700006।
2: হ্যাঁ ঠিক আছে।
1: বেশ, এবার আপনার নামের স্পেলিংটা কনফার্ম করুন।
2: ADITYA।
1: হ্যাঁ, তারপর THAKUR।
2: হ্যাঁ হ্যাঁ, একদম।
1: অনেক ধন্যবাদ স্যার।
2: আপনি কি এখনো আমার উপর রেগে আছেন?
1: না না, আমি রেগে নেই।
2: আপনার গলাটা কিন্তু খুব মিষ্টি।
1: ধন্যবাদ স্যার। আপনার নতুন কার্ড নাম্বারটা একটু নোট ডাউন করে নিন।
2: আসলে ওই জোচ্চরগুলো এই ধরনের মিষ্টি গলার মেয়েদের দিয়ে ফোন করায়, তো তাই আমি আসলে একটু মানে ভাবলাম যে।
1: ঠিক আছে স্যার, হতেই পারে, আপনি কিভাবেই

0: লিখুন 4571 8924 9876 0942।
1: হ্যাঁ লিখলাম।
0: ঠিক আছে স্যার, কাল আপনার কাছে আপনার কার্ড পৌঁছে যাবে।
1: থ্যাংক ইউ। আর পিনটা?
0: পিন তো যে কোনো এটিএম এ গেলেই অ্যাক্টিভেট করতে পারবেন নিজের মোবাইল নাম্বার দিয়ে। আর কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে ব্যাংকে আসতে হবে।
1: আপনি থাকবেন ব্যাংকে?
0: হ্যাঁ স্যার থাকবো।
1: তাহলে আপনার নাম্বারটা দিন না, কোনো অসুবিধা হলে আপনাকে ফোন করে নেব না হয়।
0: এটাই আমার নাম্বার স্যার।
1: ও বাহ, হোয়াটসঅ্যাপে আছেন?
0: হ্যাঁ স্যার, কিছু সমস্যা হলে জানাবেন, অসুবিধে নেই।
1: নিশ্চয়ই জানাবো।
0: আচ্ছা স্যার, নতুন কার্ডের যে নাম্বারটা আমি আপনাকে দিলাম তার লাস্ট তিনটে ডিজিট আপনার আগের কার্ডের সিভিভির সাথে মিলছে কিনা একটু দেখে নেবেন কাইন্ডলি। সিভিভি নাম্বার বলতে হবে না, আপনি জাস্ট বলুন মিলছে কিনা, মিললে কিন্তু সমস্যা হবে।
1: না না, আমার আগের কার্ডের সিভিভি নাম্বার 471।
0: বলার দরকার ছিল না স্যার। ঠিক আছে, মিলছে না যখন তাহলে সমস্যা নেই, তবে ডিঅ্যাক্টিভেশনটা ব্যাংকে এসে করবেন কালকেই।
1: ও আচ্ছা, কেন?
0: না হলে আপনার এটিএম কার্ডটা অ্যাক্টিভেট হবে না, কাল আপনি নতুন কার্ড পাবেন। কালকেই ডিঅ্যাক্টিভেট না করালে তো দুটো একসাথে বন্ধ থাকবে, আবার অ্যাপ্লিকেশন দিতে হবে।
1: ও ঝামেলা তো।
0: আসলে সিকিউরিটির জন্যই এসব ব্যবস্থা স্যার, আরবিআই থেকেই করা হয়েছে।
1: কিন্তু কাল তো আমি থাকবো না, বাড়িতে মা বাবা থাকবেন, কার্ড আসলে সমস্যা নেই, কিন্তু আমি তো থাকবো না, মানে বাইরে যেতে হবে অফিসের কাজে, পরশু গেলে হবে না?
0: না দাদা, পরশু তো ব্যাংক স্ট্রাইক, কাল না হলে আবার সেই 8 তারিখের আগে হবে না।
1: ইরে, এখন?
0: এখন আপনি বললে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, কিন্তু কাল নতুন এটিএম কার্ড আসা না অবধি টাকার দরকার হলে আপনার তো অসুবিধে হতে পারে।
1: সে হোক, আপনি প্লিজ এখনই করে দিন। ফোনে হবে?
0: ফোনে? আসলে স্যার এসে করালে ভালো হতো, ফোনে করলে আবার ওটিপি যাবে, অনেক ঝামেলা।
1: সে কি হবে, আমি ধরে আছি তো, আপনি প্লিজ করে দিন।
0: ওকে স্যার, আপনি কাইন্ডলি কার্ড নাম্বারটা বলুন।
1: হ্যাঁ হ্যাঁ লিখুন 4351-7649-9127-8543।
0: ওকে স্যার, ওয়েট, ওটিপি যাবে।
1: হ্যাঁ ওয়েটিং।
0: পেয়েছেন?
1: না আসেনি। আচ্ছা আপনি আজ ফ্রি?
0: সরি স্যার, বুঝলাম না।
1: আরে দূর, স্যার বলা বন্ধ করুন না, আদিত্য বলুন না।
0: মানে স্যার
1: বলছি, আপনি আজ অফিসের পর মিট করবেন আমার সাথে?
0: সরি স্যার, আপনি কাইন্ডলি ওটিপিটা।
1: ও আচ্ছা ঠিক আছে, নিন ওটিপিটা 4107।
0: থ্যাংক ইউ স্যার, আপনি কাল নতুন এটিএম কার্ডটা পেয়ে যাবেন।
1: ওকে, আপনার নাম কি?
0: সুদীপ্তা। আমার নাম সুদীপ্তা।
1: আচ্ছা, তা সুদীপ্তা তাহলে আমার সাথে ডেটে যাবেন না তো?
0: সরি স্যার, কিছু মনে করবেন না।
1: বিশ্বাস করে এত টাকা দিলাম তাও যাবেন না?
0: এক্সকিউজ মি,
1: আমার মোবাইলে তো এক্ষুনি মেসেজ আসবে আপনি কত টাকা নিলেন সেটার। আপনি কি ভাবলেন কিছুই বুঝিনি? আগে সিভিভি নিলেন, তারপর কার্ড নাম্বার নিলেন, সব বুঝেও আপনাকে ওটিপি দিলাম, ভরসা করলাম, সেই কারণেই বললাম যে এত টাকা দিলাম তাও বিশ্বাস হচ্ছে না।
2: ফোনটা কেটে গেল, ফোনে মেসেজ এলো, ₹67,000 হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 7519 উইথ রেফারেন্স নাম্বার BNBSC00579012 অন 3-6-2026। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন রেখে দিল আদিত্য। দুদিন পর
0: হ্যালো মিস্টার আদিত্য।
1: হ্যাঁ কে?
0: স্যার আমি বেঙ্গল ন্যাশনাল ব্যাংক থেকে বলছি।
1: ও আবার ফোন করেছেন? বলছি দেখুন, আমার অ্যাকাউন্টে আর টাকা নেই, আপনাকে আর দিতে।
0: সরি স্যার, আপনার অ্যাকাউন্টে বোধহয় কোনো সমস্যা হয়েছে, আপনি কি নতুন এটিএম কার্ড পেয়েছেন?
1: আরে কেন শুধু শুধু টাইম নষ্ট করছেন, আমার আর টাকা নেই।
0: আপনার অ্যাকাউন্টে কিছু একটা গোলমাল হয়েছে, আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা একবার কনফার্ম করবেন প্লিজ।
1: আরে কেন ন্যাকামো করছেন বলুন তো।
0: আমি বলছি স্যার, একটু কনফার্ম করুন 5492-7475-19।
1: হ্যাঁ এটাই, কিন্তু আমার
0: আইএফএসসি কোড BNB00-6481।
1: আপনার নাম সুদীপ্তা তো? আপনাকে তো বারবার বলছি আমার ব্যালেন্স জিরো, কোনো লাভ নেই এসব করে।
0: এক মিনিট স্যার, প্রসেস হচ্ছে।
1: কি প্রসেস হচ্ছে?
0: এক মিনিট স্যার।
1: আরে দূর বাবা, কিসের এক মিনিট, কি হবে এক মিনিটে?
0: একটু কাইন্ডলি দেখবেন আপনার ফোনে কোনো মেসেজ ঢুকেছে কিনা।
1: কি মেসেজ
0: ঢুকে যাবে স্যার?
1: কি?
0: আর স্যার একটা নাম্বার লিখুন।
1: আরে কি

0: নাম্বার
1: 7980
0: এক মিনিট এক মিনিট দাঁড়ান, রেফারেন্স নাম্বার নাকি? দাঁড়ান এক মিনিট।
1: ওকে স্যার।
0: হ্যাঁ বলুন।
1: 7980 384 176।
0: হ্যাঁ লিখলাম, কি করবো এবার?
1: কোনো সমস্যা হলে ওই নাম্বারে জানাবেন প্লিজ, ফোন করে ময়ূরিকার খোঁজ করবেন।
0: সে কে?
1: ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ।
0: আরে ধুর, আমার একটা প্রশ্নের উত্তর অন্তত দিন, কে ময়ূরিকা, সে কি করবে?
1: আপনি কি গাধা? ফোনের মেসেজটা চেক করে ওই নাম্বারে ফোন করে নিন, সব বুঝে যাবেন।
0: এক্সকিউজ মি, কি বললেন আপনি?
2: ফোনটা কেটে গেল। আদিত্য ইনবক্স চেক করল, দুটো মেসেজ ঢুকেছে। একটায় লেখা, ₹67,000 হ্যাজ বিন ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট এন্ডিং উইথ 7519 উইথ রেফারেন্স নাম্বার BNBSC 00908574 অন 5/6/2026। আর একটা লেখা,
3: টাকাটা ফিরিয়ে দিলাম, সেই ডেটের অফারটা কি এখনো আছে?
2: আদিত্য একটা নিঃশ্বাস ফেলল। এটা দীর্ঘশ্বাস নয়, প্রশান্তির নিঃশ্বাস।

লাভ শর্টসে আজ শুনলে অর্ণবের লেখা গল্প ওটিপি বিড়ম্বনা। গল্পের নারেশনে আত্রেয়, আদিত্য অর্ণব, কলার অপরূপা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: তোমার পাঠানো মেসেজ আর তার সাথে লাভ মিটারটাও কিন্তু এবার বলতে হবে। স্টুডিও এন্ড বলছে যে শোনো, 11 বেজে গেছে, 41 মিনিট হয়ে গেছে, তো এবার আস্তে আস্তে কিন্তু লাভ জাংশন থেকে টাটা বাই বাই বলার সময় আসছে। কিন্তু আজকে একটা সারপ্রাইজ আছে, আমি জানি না তুমি কতটা সারপ্রাইজড হবে এটা শুনে, কিন্তু আমরা খুব খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে বলে ফেলবো।
2: হ্যাঁ, বলেই দিই, বলার কথা যখন হ্যাঁ উঠলো তখন বলেই দিই। অনেকেই জিজ্ঞেস করছো যে আজকে চুপ কথায় কে থাকবে বা কারা থাকবে, তো আজকে চুপ কথায়ও সৌমিক আর অপরূপাই থাকবে ঠিক রাত 3টে পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো যে সৌমিক আর অপরূপা এখনই তোমাকে ছেড়ে দিচ্ছে না। হ্যাঁ, লাভ জাংশনকে 12টার সময় হয়তো টাটা বলে দেবে, কিন্তু তোমার সঙ্গে আবার চুপ কথা নিয়ে ফিরবে এবং থাকবে ঠিক রাত 3টে পর্যন্ত। তাই চটপট খাওয়া দাওয়া যদি হয়ে থাকে খুব ভালো কথা, যদি এখনও ডিনার না হয়ে থাকে চটপট ডিনার করে নাও, কারণ চুপ কথায় কিন্তু রাত 3টে পর্যন্ত আবার তোমার মেসেজের অপেক্ষায় আমরা কিন্তু থাকব।
1: একদমই তাই। এখন হ্যাঁ
2: বলো বলো বলো না, এটাই বলছিলাম যে এখন আর যেটুকু সময় হাতে আছে আমরা খুব বেশি সময় আর নেব না, আমরা লাভ জাংশনের মেসেজগুলো একবার পড়ে নিই।
1: একদম, আমরা লাভ জাংশনের মেসেজে যাই। তুমি লিখছো, হাই প্রিয় লাভ জাংশন, আমি সৌরিয়া সৌর্য ফ্রম গড়িয়া, আমি ক্লাস 8-এ পড়ি, কেমন আছো তোমরা? খুব গরম, আমার লাভ লাইফ নেই কোনো স্টোরি নেই, আমার লাভ লাইফ নিয়ে কোনো স্টোরি নেই, তোমাদের শুনতে ভালো লাগে তাই শুনি। আমি আমার পশু পাখিদের খুব ভালোবাসি, আমার ভালোবাসা ওরাই, ওদের নিয়েই থাকি। আছি 3টে পর্যন্ত, খুব ভালো থেকো তোমরা, আমাদেরও ভালো রেখো, গানগুলো সেরা হচ্ছে, লাভ ফ্রম সৌর্য।
2: থ্যাংক ইউ সূর্য।
1: আমি রাকেশ উলুবেরিয়া কুলগাছিয়া থেকে বলছি, আমি দেবের চ্যাম্প মুভির মলার এই গানটা শুনতে চাই। ওকে, এইটা তো খুব একটা রিকোয়েস্টের গান নেওয়া হয় না এই শোতে, কিন্তু তুমি যখন গানটা শুনতে চেয়েছো আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। যদি একান্ত 12টার মধ্যে না পারি তাহলে আমরা চুপ কথাতে ওই গানটা শোনাতে পারি, দেখা যাক। দাদা, গল্পটা সত্যি নাকি বানানো কোনো গল্প? গল্পটা লিখেছে আর যে অর্ণব, অর্ণবের কাছে আমি জানতে চাইবো অবশ্যই যে গল্পটা কি সত্যি তোর সাথে ঘটেছে নাকি এটা বানানো গল্প, কেমন? আচ্ছা, আত্মসম্মান বলে একটি খুব সুন্দর লেখা পাঠিয়েছেন আমাদের মিষ্টি মেয়ে, আমাদের প্রিয় মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়ের মেসেজ যেহেতু আমরা আগেও পড়েছি, আমরা বাকি একটু মেসেজগুলো পড়ে নেওয়ার চেষ্টা করি। মিষ্টি মেয়ে কিছু মনে করো না প্লিজ। প্রিয় লাভ জাংশন কেমন আছো? আমার সবচেয়ে প্রিয় দাদা ভাই আর দিদি ভাইরা, অপুদি ভাই, তোমাকে নতুন করে আর কী বা বলবো, আমাদের সম্পর্কটা আজ প্রায় 5 বছরের, কিন্তু কিছু পরিস্থিতির কারণে এখনও বাবাকে আমি সবটা জানাতে পারিনি। আমার বাবা একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, আমি এখন চাকরি করি ঠিকই, কিন্তু এখনও এমনভাবে নিজের পায়ে দাঁড়াতে পারিনি যে আত্মবিশ্বাসের সঙ্গে সবটা আমি জানাতে পারি। আমার ইচ্ছে আর একটু প্রতিষ্ঠিত হয়ে একটু ভালোভাবে রোজগার করে তারপর বাবার সামনে সবটা বলবো। তবে একটা কথা বলতে চাই, বাবা ছাড়া মোটামুটি পরিবারের সবাই আমাদের সম্পর্কটার কথা জানে, আমার মাও জানে, তাই ওকে আমি লুকিয়ে রাখার কোনো ইচ্ছে বা চেষ্টা কোনোদিনই আমার ছিল না। শুধু বাবাকে কিভাবে বলবো সেই সাহসটা ঠিক করে উঠতে পারিনি। যা বুঝলাম, একদিন ও আমার বাড়িতে ওকে আমি লুকিয়ে রেখেছি, বাবা ছিল, আমি একটু অপ্রস্তুত হয়ে পড়ি, সেই ঘটনায় ওকে খুব কষ্ট দিয়েছে, তবুও আজ আমার পাশেই রয়েছে আর সেই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। সত্যি বলতে কি, আমি ওকে দুচোখ ভরে ভালোবাসি, আমার ফোনে ওর ছবি আছে, বাবা অনেকবার দেখেছেন, এমনকি আমার কম্পিউটারের ওয়ালপেপারেও আমাদের একসঙ্গে ছবি দেখেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলিনি বলেই ওর মনে কষ্ট আর অভিমান জমে আছে। ওর বন্ধুরাও ওকে বলেছে 5 বছর হয়ে গেল এখনও পরিবারের কাছে পরিচয় করিয়ে দেয়নি, তাহলে সম্পর্কটা নিয়ে ভেবো না, ভেবে দেখ। এই কথাগুলো ওকে আরও কষ্ট দিয়েছে। যা বুঝলাম ভাই, তুমি তোমার মনের দিকটা, তোমার নাম তো তুমি বলনি, তুমি তোমার মনের ভাবটা ভীষণভাবে প্রকাশ করতে গিয়ে একটু বড় করে ফেলেছো মেসেজটা, এত লম্বা লম্বা মেসেজ একটু পড়তে কষ্ট হয়, মানে পড়তে কষ্ট হয় বলতে পড়তে কষ্ট হয় না, সময়টা অনেকটা নিয়ে ফেলে। তবে আমি যা বুঝলাম, তুমি জানতে চেয়েছো যে এই পরিস্থিতিতে তোমার কী করা উচিত, তোমার একদিকে তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, এবং এমন কিছু প্রতিকূলতার সম্মুখীন সে হয়েছে, তারপরেও সে তোমার হাতটা ছেড়ে যায়নি, তাই তুমি তার কাছে কৃতজ্ঞ। এবার এত বছর হয়ে গেল কিন্তু বাড়িতেও তুমি আনুষ্ঠানিকভাবে বাবাকে সবটা বলে উঠতে পারছো না, এই পরিস্থিতিতে সৌমিক ওর কী করা উচিত?
2: এই পরিস্থিতিতে দেখো, তুমি যেটা বলছো যে পরিবারের সবাই জানে, বাবা জানে না, তুমি লুকিয়ে রেখেছো, তোমার ফোনের ওয়ালপেপার রয়েছে, তোমার ডেস্কটপের ওয়ালপেপার রয়েছে, সবটাতেই রয়েছে, অথচ বাবা জানে না, আমার মনে হয় না যে ব্যাপারটা যে সত্যিই জানে না। হয়তো তিনি জানেন, হয়তো তিনি তোমাকে এটা বুঝতে দেননি যে তিনি জানেন, এটা হতে পারে একটা ব্যাপার।
1: ঠিক ঠিক।
2: তো আমার মনে হয় যে তুমি যেটা নিজেই লিখেছো যে আরেকটু নিজেকে প্রতিষ্ঠিত করে, আরেকটু টাকা রোজগার করে, যখন তুমি আরেকটু ম্যাচিওর হবে বা আরেকটু বড় হবে, তখন তুমি একবারে ভালোভাবে বলতে পারবে। আমার মনে হয় সেক্ষেত্রে খুব বেশি ভাবনার দরকার নেই। তোমার অলরেডি যখন পরিবারের সকলে জানেই বিষয়টা, তো যখন তোমার মনে হবে যে আমি এবার ফাইনালি বলবো, তখন তুমি পরিবারের সকলকে বা ধরো তোমার মাকে বা আরও যারা যারা রয়েছে, যারা বিষয়টা যারা জানে, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি একবার বলে নিতে পারো বাবাকে। সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা বড় হয়ে গেছো যখনই, তো বাবার তরফ থেকে কি খুব বেশি না আসবে বলে তো মনে হয় না। যদি না আসেও, যেহেতু তুমি লিখেছো যে একটু পুরনো ধ্যান ধারণার মানুষ বা একটু হয় যেরকমটা হয় আর কি, আমরা জেনারেলি দেখেই থাকি, তো আমার মনে হয় যে এটা একটু কথা বলে, একটু বুঝিয়ে বললে হয়তো প্রাথমিকভাবে হয়তো খুব রেগে যেতে পারে, হতে পারে এরকম, কারণ যেহেতু তুমি লিখছো যেখানে যে পুরনো ধ্যান।

0: ধারণার মানুষ, সেক্ষেত্রে হতে পারে, হবেই বলছি না, যদি হয়ে থাকে তাহলে তাকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে, একটু বুঝিয়ে বলতে হবে যে দেখো ব্যাপারটা এরকম ঠিক নয়, যে তোমরাও তো আমার জন্য কাউকে না কাউকে দেখতেই, তো আমি নিজেই একটা একজন মানুষকে পছন্দ করেছি এবং নিজেই একজন মানুষকে ভালোবেসে ফেলেছি এবং আমাদের বহুদিনের সম্পর্ক, আমরা একে অপরের সঙ্গে সারা জীবন থাকতে চাই, এরকমভাবে সেটা তোমার বাবা তুমি ভালো করেই জানো যে ঠিক কোন কথাটায় বললে কাজটা হবে। তো আমার মনে হয় সেইভাবে যদি তুমি তোমার বাবার কাছে ভালোভাবে প্রেজেন্ট করো, আমার মনে হয় না সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে। আর যেখানে তোমার পরিবারের সকলে জানেই, সেটা একটা প্লাস পয়েন্ট আছে, বেশ অনেকটাই পজিটিভ দিক এটা। সেক্ষেত্রে পরিবারের সকলকে নিয়েই না হয় তোমার বাবাকে জানিও, সেক্ষেত্রে খুব বেশি কিন্তু ব্যাপারটা নেগেটিভে যাবে না।
1: ঠিক, আর ওর ভালোবাসার প্রতি সততা এবং শ্রদ্ধাটা খুব পরিষ্কার, কেমন, তাই আমার মনে হয় না যে তোমার সাথে খুব খারাপ কিছু হবে। তুমি একটু বুঝিয়ে বলো, সবটা খুব ভালো হবে। একতরফা ভালোবাসার কারণে এখনও একা আছি, তার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, অনেক ভালো আছে, মাঝে মাঝে কথাও হয়, কিন্তু এখন সে আমার অনেক কেয়ার করে। বাংলাদেশ বরিশাল থেকে আমি হুমায়ুন কবির বলছি।
0: একতরফা ভালোবাসার নিয়ে আমরা অনেকক্ষণ অনেক কিছু বলেছি, তো এখন সেই বিষয় নিয়ে আর আলাদা করে কি বা বলবো।
1: তবে এটা ঠিক যে ওর যে মানুষ একদমই ভালোবাসো, সেই মানুষটা যখন তোমার খেয়াল রাখে, তুমি আবার দুর্বল হয়ে পড়তে পারো। তো সেই দিকটা একটু বজায় রেখো, কারণ তার তো একটা আলাদা সংসার হয়ে গেছে, তো বন্ধুত্বটার একটা সীমারেখা যাতে তোমার তরফ থেকেও বজায় থাকে সেটা একটু দেখো, কেমন। এবার বাকিটা তো সময় বলবে, বাকিটা দুটো মানুষ একে অপরকে কতটা আপন করে চায় তার উপর সবটা নির্ভর করবে। এই সমাজে অনেক কিছুই আছে যেটা বিধিনিষেধ জারি করে, আবার অনেক কিছুই আছে যেখানে বলা হয় যে দুটো মানুষ একে অপরকে ভালোবাসলে সব কিছু মিথ্যে হয়ে যেতে পারে, সব কিছু ওলট পালট হয়ে যেতে পারে। তাই বাকিটা সময়ের হাতে ছেড়ে দিলাম, আপাতত তোমাদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। পিয়ালি মাঝি আমাদেরকে লিখছে, অনেকদিন ওকে দেখিনি, খুব দেখার ইচ্ছে, আর খুব খুব ভালোবাসি আজও। এখন আমি বিবাহিত, তার সত্ত্বেও কেন জানি না পিয়ালিকে আজও ভুলতে পারিনি। লাভ শটটা খুব সুন্দর, দারুণ অভিনয়, খুব ভালো লেগেছে। প্রশান্ত প্রামাণিক বাউলিয়া বড়পোল থেকে। আচ্ছা, প্রথমেই বলি প্রশান্ত, ভোলার তো বিষয়ই নেই, কারণ ভোলা যায় না। তোমার পিয়ালিকে তুমি ভুলতে পারোনি, এটা খুব স্বাভাবিক। বিবাহিত হওয়ার সাথে তোমার পুরনো অতীত, তোমার প্রেমিকাকে তুমি ভুলতে পারছো না, তার কোনো সম্পর্ক নেই। এবার সম্পর্কটা তখনই প্রতিস্থাপন করা হবে আবার যখন তুমি তোমার বিবাহের মধ্যে থেকে এমন কিছু করে ফেলবে যেটা মনে হবে যে এটা না করলেও হতো। তাই আপাতত তুমি তোমার এক্সকে ভুলতে পারছো না, এটাতে তো কোনো অসুবিধে নেই। আমরা কেন ভুলবো, আমরা ভুলতে পারি না, আমরা কোনো কিছু ভুলতে পারি আমাদের জীবনে, যদি না আমাদের ভুলে যাওয়ার কোনো অসুখ হয় তার আগে পর্যন্ত দেখবে আমাদের মনে থাকে। তোমার স্কুলের বন্ধুর কথা তোমার মনে আছে, তোমার কলেজের শত্রুর কথা তোমার মনে আছে, তাহলে দুম করে যে মানুষটার সাথে ভালোবাসার সম্পর্কে ছিলে তাকে ভুলবে কেন, ভুলতে যাবেই বা কেন, আর ভুলবেই বা কী করে, তার কথা মনে থাকবে। বিষয়টা আবারও একই প্রসঙ্গে চলে আসছে, এই প্রসঙ্গ নিয়ে আগেও কথা হয়েছে যে মুভ অন করা আর ভুলে যাওয়া এক কিন্তু নয়। নেক্সট দিনের লাভ মিটার এটা হতে পারে, ক্রেডিট, একটা শো করতে করতে আরেকটা শো গুছিয়ে নেওয়া যাচ্ছে। যাই হোক, আমি অপূর্ব দমদম থেকে, এবং অপূর্ব মোটামুটি গোটা বিশেকবার একই মেসেজ করেছো, তোমার মেসেজটা একটু পড়ি, না হলে তুমি প্রচণ্ড রেগে যাবে। আমি একজনকে ভালোবাসি, তার নাম রাহুল, তার খুব জ্বর এসেছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না, তোমরা প্লিজ একটু সাজেশন দাও। রাহুল আমাদের, আচ্ছা রাহুলের কথা তুমি জান বলছো অপূর্ব, আচ্ছা রাহুলের যখন খুব জ্বর এসেছে তুমি এখন কি করবে বুঝতে পারছো না, আমি জানি না তোমার বয়স কত অপূর্ব, তুমি যদি খুব ছোট্ট হও তাহলে আমার মনে হয় সেই জন্যই তুমি খুব ঘাবড়ে যাচ্ছ। জ্বর হয়েছে, ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, এটা খুব একটা ঘাবড়ে যাওয়ার মতো বিষয় নয়। এবং এখন না এই ঘাম, এই এসি, এই বাইরে আবার গরম, এই সব করতে গিয়ে অনেকেরই শরীর খারাপ হচ্ছে, এত ভেঙে পড়ো না। জ্বর হয়েছে যখন এক্ষুনি যদি ডাক্তার না দেখাতে পারো, বেসিক যেটুকু প্রয়োজন আমাদের প্যারাসিটামল আমরা খাই সেটাও খেতে পারো, কেমন। আচ্ছা, এবং অবশ্যই ডাক্তার দেখাতে হবে, মানে এখন জ্বর হয়েছে এখন কি করব বুঝতে পারছি না, তার উত্তরে হতে পারে প্যারাসিটামল, কিন্তু কালকে ডাক্তারটা দেখিয়ে নিতে হবে, তাই তো। মাথা নাড়ছে খালি সৌমিক। আচ্ছা সৌমিক, এবার তোমাকে উত্তর দিতে হবে। হাই লাভ জাংশন, লাভ শর্টটা ফাটাফাটি সব, তুমি কি বলেছো ঠিক বুঝতে পারলাম না ভাই, কিছু মনে করো না, সব মিলা

0: ভাটি, আমি ঠিক বুঝলাম না, 9903653922 তে এবার আমরা কিন্তু লাভ মিটারে যাব। আর তার আগে আরেকটা মেসেজ পড়ি, বলছি দাদা আর দিদি, আমি তোমাদের ছোট্ট ভাই অনির্বাণ, আমি খাওয়া দাওয়া করিনি, আমি কি চুপ কথায় থাকতে? ছোট্ট ভাই অনির্বাণ মানে হচ্ছে আমাদের আর যে বন্ধু অনির্বাণ, বলছে যে আমি খাওয়া দাওয়া করিনি, আমি কি চুপ কথায় থাকতে পারবো? অনির্বাণ মুখোটি
1: না, পারবে না, একদম পারবে না।
0: অনির্বাণ তুমি পাহাড়ের কোলে বসে খুব হচ্ছে না তোমার? আচ্ছা দিদি ও দাদা, লাভ জাংশন, আমি আজ ছোট্ট ভাই বলেছে, আমি ওই আদর আদর করে আদু আদু করে বলতে দেখলাম যে আমাদের ছোট্ট ভাই অনির্বাণ, তারপর দেখছি আমাদের আর যে অনির্বাণের ছবি আলাদাই। আচ্ছা দিদি ও দাদা, লাভ জাংশনে আমি আজ প্রথমবার টেক্সট করলাম, নীলাঞ্জনা বাই নচিকেতা চক্রবর্তীটা আমি একবার শুনতে চাই, টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ, রাধে রাধে, রাধে রাধে বিশ্বজিৎ, কিন্তু নীলাঞ্জনা, হ্যাঁ অবশ্যই একবার যেতে যেতে নীলাঞ্জনা শোনানো যায়, তবে এবার অপরূপার সৌমিককে লাভ মিটারে যেতেই হচ্ছে, একেবারে জাম্প করতে হচ্ছে বলা চলে।
2: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
1: আজকে আমাদের যে অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, সেখানে আজকে যে লাভ মিটার পোস্ট করা হয়েছিল, তোমায় বলেছিলাম লাভ মিটারটা ছিল সম্পর্ক অনেকটা কালবৈশাখী ঝড়ের মতো, প্রচণ্ড দাবদাহে একটু আরাম। তো সেখানে তোমার যে ভোট এসেছে সেখানে ইয়েস বলেছ 83% আর নো বলেছ 17%। শৌর্য কমেন্ট করেছে, শৌর্য 2012, কি জানি প্রেম করিনি এখনো, করলে বলবো। তারপরে সোয়ান সোয়ার্ক এরম একটা কেউ লিখেছো, তোমাদের তবে দুজনের মধ্যে কেউ টক্সিক হলে হিতে বিপরীত হয়ে যায়, সঠিক। আচ্ছা প্রশান্ত 143568 লিখেছো, এখন বর্তমান সময় যা, প্রকৃত ভালোবাসার কোনো জায়গা নেই, টাকা পয়সা সব, ভালোবাসা বাস্তব বৈশাখী ঝড়ের মতো সব পাল্টে যাবে, প্রশান্ত প্রামাণিক। প্রিয়া লিখেছো, ঠিক হবে, টক্সিক মানুষের সাথে রিলেশনশিপে থাকলে সেটা আর কালবৈশাখীর মতো আরামদায়ক হয় না। আনারুল ইসলাম লিখেছো, হ্যাঁ এই বিষয়ে একমত, সম্পর্ক কালবৈশাখীর মতো, যা প্রচণ্ড দাবদাহে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়, জীবনের একঘেয়েমি ও কষ্টের উত্তাপ যখন অসহনীয় হয়ে ওঠে তখন প্রিয়জনের ভালোবাসা ঝড়ের দমকা হওয়ার মতো সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। এটা অনেকটা উত্তপ্ত মরুভূমির হঠাৎ এক পশলা বৃষ্টির মতো, যা মনের তৃষ্ণা মেটায়। সঠিক সঙ্গী জীবনের কঠিন সময় এমন এক স্বস্তি বয়ে আনে যা মানসিকভাবে নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগায়। এরপরে মেসেজ কমেন্ট করেছো, সম্পর্কের এই রূপকটি যেমন আরামদায়ক ঠিক তেমনই এর নেতিবাচক দিকটি ধ্বংসাত্মক। কালবৈশাখী যেমন সবুজের মাঝে হঠাৎ আসা প্রশান্তির বদলে নিয়ে আসে তছনছ করার ক্ষমতা, তেমনই সম্পর্কের অস্থিরতাও একসময় চরম অশান্তি বয়ে আনে। উত্তেজনার আতিশয্যে যখন সহমর্মিতার চেয়ে জেদ বেশি প্রাধান্য পায় তখন সম্পর্কের শান্ত আকাশেও দুর্যোগ নেমে আসে। হুটহাট অভিমান বা ঝগড়া যখন অভ্যাসে পরিণত হয় তখন তা প্রস্ফুটিত হওয়ার আগেই সম্পর্কের ভিতকে দুর্বল করে দেয়। এই ঝড়ের দাপটে পারস্পরিক বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়, যা অনেকক্ষণ অনেক সময় আর জোড়া লাগে না। এরপর দত্ত রাহুল বোধ হয় RAYRAHYL, আচ্ছা লিখেছে, আমার নেক্সট ইয়ার বিয়ে, 8 ইয়ার্সের প্রেম ফাইনালি ফুলফিল হচ্ছে, স্কুল লাইফ থেকে ভালো লাগা দেন ভালোবাসা দেন বিয়ে, নাও আই এম 30, সি ইজ 25, ইয়েস ইটস ট্রু, সম্পর্ক শান্তি আনে এবং যদি আনতে চাওয়া হয় এবং যদি ফিনান্সিয়াল প্রবলেমস না থাকে। তো যাই হোক, এই মোটামুটি হচ্ছে আমাদের লাভ মিটারসের, লাভ মিটারের কমেন্টস। তো
0: হ্যাঁ
1: এইটুকুই আজকে থাক, তার কারণ হচ্ছে যে লাভ মিটারে আরও দু একটা কমেন্ট আছে, তো দু একটা কমেন্ট এই নর্মাল কমেন্ট আর কি, যেগুলো হয়তো লাভ জাংশনে মেসেজও আসতে পারতো সেরকমই কমেন্ট আর কি, তো সেই দিকে গেলাম না,
0: না গেলাম না। এবং তোমাকে একটা কথা বলি, আজকের যে লাভ মিটারটা ছিল যে সম্পর্ক অনেকটা কাল বৈশাখীর ঝড়ের মতো, প্রচণ্ড দাবদাহে একটু আরাম, এটার দুটো পিঠ রয়েছে আমাদের, সেরকমই একটা মিক্সড কমেন্টসও এসছে, যেখানে একদল বলেছো যে হ্যাঁ এটাই সত্যি, আর একদল বলেছো যে না এরকম কিছু হয় না। তো সবাইকেই বলি যে দেখো আমাদের প্রত্যেকের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তো আমরা আমাদের মতো করে আমাদের জীবন দেখি। সেই রকমই আজকে দুটি হরফেই ছিল ভোট, তো আপাতত হ্যাঁর দিকে ভোট বেশি হয়েছে, 85% ভোট বলেছে হ্যাঁ এটাই সত্যি, আর না বলেছেন 15%। প্লিজ সবাই খুব ভালো থেকো। আপাতত যেটা বলার যে জানি না তোমরা কতটা সারপ্রাইজড, আমরা তো সুপার এক্সাইটেড, কারণ আবার 12টা থেকে 3টে পর্যন্ত চুপ কথা নিয়ে অপরূপা আর সৌমিক এই জুটি থাকছে তোমার সাথে 107 FM রেইনবোতে। আপাতত আমাদের নতুন লিসনার, একদম নতুন লিসনার যে আমাদেরকে মেসেজ করেছিলে নীলাঞ্জনা শুনতে চেয়েছিলে, তোমার কানে নীলাঞ্জনা রেখে আমরা চললাম চুপ কথার জন্য, রেডি হই, কেমন? টাটা
1: টাটা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: লাভ জাংশনের পরে সৌমিকার অপরূপা আবারও তোমার সঙ্গে রাত 3টে পর্যন্ত তোমার মনের কথা জানতে, তোমার প্রাণের কথাগুলো জানতে, যে কথাগুলো তুমি ওয়েট করে আছো যে কখন শনিবার রাত আসবে, কখন চুপ কথা আসবে, আমি শেয়ার করব। কারণ এই রাত 9টা থেকে 3টে পর্যন্ত আমরা তো ভালোবাসা নিয়ে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক তোমার মেসেজের উত্তর দিলাম, অনেক তোমার ভালোবাসার কথা জানলাম। কিন্তু দেখো, ভালোবাসা সম্পর্ক টানাপোড়েন, না বলতে পারার অস্থিরতা, এই সমস্ত কিছুর বাইরেও আমাদের জীবনে অনেক কিছু কথা থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক সাকসেস থাকে, অনেক অ্যাচিভমেন্ট থাকে, অনেক না বলা কথা থাকে, অনেক টানাপোড়েনের কথা থাকে, যেগুলো হয়তো ভালোবাসার সঙ্গে সম্পর্কিত নয়। সেই সব কথা বলার একমাত্র প্ল্যাটফর্ম তোমার আমার সবার ভীষণ ভীষণ পছন্দের একটা প্ল্যাটফর্ম, চুপ কথা। সেই চুপ কথায় নাম্বারটা সেই একই, 9903653992। সেই নাম্বারে তুমি তোমার মনের কথা আমাদের জানাবে, সেই নাম্বারে তুমি তোমার প্রাণের কথা, যে কথাগুলো তুমি সারা সপ্তাহ ধরে জমিয়ে রেখেছো, যে কথাগুলো তুমি ওয়েট করে রেখেছিলে সারা সপ্তাহ ধরে যে কখন চুপ কথা আসবে, চুপ কথা এসে গেছে। সৌমিকার অপরূপা তোমার সঙ্গে থাকবে।

ঠিক রাত 3টে পর্যন্ত, তাই দেরি না করে চটপট 9903653922 পাঠিয়ে দাও। এখন তোমার জন্য একটা খুব খুব খুব আমাদের পছন্দের একটা গান তোমাকে শোনাবো। গানটা শুনিয়ে চটপট আবার তোমার মেসেজ নিয়ে ফিরবো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: মনো 7 FM রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক আর অপরূপা তোমার সঙ্গে রয়েছি। তো যেরকম বললাম, যেরকম কথা দিলাম বেসিক্যালি, তো আজকের প্রথম মেসেজ, আজকে প্রথম মেসেজ পাঠিয়েছে, আচ্ছা প্রথমে নাম লেখেনি, দেখি শেষে নাম লিখেছে কিনা। প্রিয় চুপ কথা, আমি ভুবনেশ্বরে একটি স্বনামধন্য বিজ্ঞান প্রতিষ্ঠানে PhD করছি, আর 3-4 মাস আগেই শেষ হয়ে যাবে। বিগত অনেকগুলো বছর ধরে এক প্রতিষ্ঠানে থেকে নিজের সবটুকু নিংড়ে দিয়ে ক্লান্ত, কর্মক্ষেত্রের টক্সিসিটি জেনেছি ধীরে ধীরেই। কিন্তু যদি এরকম ন্যাশনাল লেভেল একাডেমিক প্রতিষ্ঠানেও সুপারভাইজিং ক্যাপাবিলিটি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট ফেস করতে হয়, তাহলে অন্যান্য জায়গায় কি হয় ভাবলেই আঁতকে উঠি। এর কি কোনো শেষ নেই, নাকি আমার এক্সপেকটেশন বেশি হয়ে যাচ্ছে? তোমরা কিভাবে হ্যান্ডেল করো জানিও প্লিজ। নাম ও ধাম প্রকাশে অনিচ্ছুক, তোমরা ভালো থেকো। প্রথমে তোমায় যেটা বলার সেটা হচ্ছে যে, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট বলতে প্রত্যেকটা কর্মক্ষেত্রে পরিবেশ আলাদা, প্রত্যেকটা কর্মক্ষেত্রের হ্যারাসমেন্টের ধরন আলাদা, বা প্রত্যেকটা কর্মক্ষেত্রে যে হ্যারাসমেন্ট সব সময়তে যে হয় সেরকমটাও নয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেইভাবে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কাজের পরিবেশ হয়তো খুব ভালো, কিন্তু যেখানে যেখানে হয় সেখানে সেখানে এক্স্যাক্টলি ঠিক কী কী ঘটনা ঘটছে তার উপর ডিপেন্ড করে সলিউশনটা, তার উপর ডিপেন্ড করে যে ঠিক কী কীভাবে তুমি হ্যান্ডেল করবে, সেটা তো ঠিক তার উপর ডিপেন্ড করে। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যারাসমেন্ট অনেকগুলো কারণের উপর ডিপেন্ড করে। সেটা হতে পারে যে কেউ তোমার প্রতি, তোমার কাজের প্রতি জেলাস, কেউ হতে পারে যে সেটা তোমার প্রমোশন, কেউ তোমার প্রমোশনের প্রতি জেলাস, কেউ হতে পারে যে তুমি খুব ভালো কাজ করছো, তুমি তোমার যে হায়ার অথরিটি তার চোখে হয়তো একটু ভালো হয়ে যাচ্ছ, সেই সব কিছুর প্রতি জেলাস। আবার কেউ কেউ হয়তো কোনো জেলাসই নয়, হয়তো এটা করে মজা পায়, মানুষকে হ্যারাস করে হয়তো সে মজা পায়, এরকমও হতে পারে। তো সব দিক মিলিয়ে একটা বলতে গেলে এটাই যে এক্স্যাক্টলি ঠিক কীভাবে কী হচ্ছে কোনো একটা ডিটেলস না বললেও, তুমি যদি একটু উদাহরণ দিতে একটা, সেক্ষেত্রে হয়তো আমাদের বলতে একটু সুবিধা হতো। আদারওয়াইজ প্রত্যেকটা পার্টিকুলার একটা কারণের জন্য তো একটা কোনো সলিউশন হয়, প্রত্যেকটা একটা ঘটনার জন্য একটা আলাদা আলাদা সলিউশন হয়, না হলে যেরকম দেখতে না যে তাহলে তো আদারওয়াইজ ডাক্তাররা সব রোগে একটাই ওষুধ দিয়ে দিত, সেটা তো নয়। কি রোগ হয়েছে না জানলে ওষুধ দেওয়াটা তো খুব ডিফিকাল্ট।
2: তবে এই যে কর্মক্ষেত্রের টক্সিসিটির কথা বলছো, এই কর্মক্ষেত্রের টক্সিসিটির জন্যে বহু মানুষ আজকে সাফার করছেন, আজ তুমি একা নও, এরকম বহু মানুষের সাথেই হচ্ছে যারা নিজেদের কাজের জায়গায়, কারণ কাজের জায়গায় না আমাদের, আমরা আমাদের জীবনের অনেকটা সময় ব্যয় করি বা থাকি, সেটা ভালোবেসেই থাকি, কাজটা ভালোবেসে করলে সেই জায়গাটায় যে সময়টা আমরা দিই সেটা ভালোবাসার সাথেই দিই, কিন্তু এই যে আমাদের যে সময়টা, আমরা যে অধিক সময়টা আমাদের কর্মক্ষেত্রে দিই, সেখানে টক্সিসিটি থাকলে জীবনটাই খানিকটা মনে হয় দুর্বিষহ হয়ে ওঠে। এবার আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে এটা রিয়ালাইজ করছেন যে আমার এই রকম প্রতিষ্ঠানের সাথে যুক্ত, আমি সেখানে এত টক্সিসিটি, তার মানে বাইরে কি হয়? প্রত্যেকটা অফিসে কম বেশি পলিটিক্স বলুন, এই টক্সিক ব্যাপারগুলো বলুন আছে, কিন্তু তার মধ্যেই একটু বুঝে শুনে বুদ্ধি করে চলতে হয়। একান্ত কেউ না পারলে তখন সে জব সুইচ করে, অন্য অফিস চুজ করে এবং শিফট করে। তো আপাতত আপনার যেহেতু পুরো সমস্যাটাই আমরা বুঝলাম না, আমরা বুঝতে পারছি যে আপনি ভালো নেই আপনার কর্মক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার শিকার আপনি হচ্ছেন, কিন্তু এক্স্যাক্টলি কী হচ্ছে যদি বলতেন তাহলে আমরা আমাদের যতটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার নিরিখে আপনাকে একটু কনসোল করতে পারতাম। আপাতত এইটুকু বলতে পারি, যদি একটু গলার আওয়াজ প্রকাশ করে যদি কিছু থামানো যায় সেই চেষ্টা করতে পারেন। একটু কথা অনেক সময় না চুপ করে থাকা মানুষদের ওপর সব কিছু যেন একটু বেশি চাপিয়ে দেওয়া হয়, তাই কোথাও যদি আপনার ভয়েস রেজ করে আপনার মনে হয় যে এটার থেকে একটা সুরাহা হতে পারে সেটা করতে পারেন। কোথাও আবার চুপ করে থেকে জেতা যায়, কারণ একটা সময়ের পর মানুষগুলো একটি নির্দিষ্ট ব্যক্তিকে বিরক্ত করছে, কিন্তু সে প্রত্যুত্তরে কিছুই করছে না। একটা সার্টেন টাইমের পর সেই মানুষটাকে বিরক্ত করা হয়তো থামিয়ে দিতে পারে, এটাও একটা হয়। তো আপাতত আপনার অফিসের যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনের নিরিখে যেটা সঠিক বলে মনে হচ্ছে সেটা করুন। একা আপনি নন, এরকম প্রত্যেকে জর্জরিত নিজেদের কর্মক্ষেত্র নিয়ে, বেশিরভাগ মানুষ জর্জরিত, প্রত্যেকে বলাটা ভুল, তো একা আপনি নন এইটুকু বলতে পারি। আর দেখুন যে সমস্যাটা হয়েছে সেটা যদি বলা যায় আমরা তাহলে আমাদের মতো করে একটা সলিউশন দিতে পারি।
1: ঠিক তাই, পরের মেসেজে যাই। হাই চুপ কথা, অনেকদিন পর তোমাদেরকে শুনছি। কোনো এক একলা ছেলে সে এক ব্যক্তির বাড়ি থাকতে থাকতে সে ভুলে গেছে যে সে তাদের রক্তের সম্পর্কের মধ্যে পড়ে না, সে তাদের প্রতি একটা মায়ায় জড়িয়ে পড়েছে, তাদেরকে এতটা আপন ভেবে ফেলেছে যে তাদের হাসি খুশি পরিবার থেকে দূরে থাকাটা খুব কষ্টের। সত্যি বলতে নিজের রক্তের একটা আলাদা টান থাকে, অন্য কেউ চাইলেও সে ওই ব্যক্তির আপন হতে পারে না।
2: আমার জীবনে দেখা এক সম্পর্ক আছে, যে সম্পর্কে আমি দেখেছিলাম এক দাদা, আমরা এক বাড়িতে থাকতাম, সেই ল্যান্ডলর্ডের বাড়িতে সেই দাদাও থাকতো। সেই দাদা সেই জেঠিমা এবং জেঠুকে খুব আপন করে ভালোবাসত, একদম বাবা মায়ের মতোই ভালোবাসত। কিন্তু জেঠু জেঠিমার তরফ থেকে আমি যেন ভালোবাসাটার একটা এক চুল কমতি দেখতাম, কারণ জেঠু জেঠিমার যে ছেলে ছিল তার প্রতি আর এই দাদার প্রতি ভালোবাসার মধ্যে একটা অসম ব্যাপার ছিল, একটা বৈষম্য ছিল, সেটা আমরা সাধারণ মানুষ দেখেই বুঝতে পারতাম। তাহলে ভেতরে যারা আরও কাছাকাছি থাকতেন তারা তো আরও বেশি বুঝতে পারতেন। রক্তের সম্পর্কই শেষ কথা নয়, আমার না মনে হয় না আমরা না কোনো কিছুতেই না ওই একটা নির্দিষ্ট জাজমেন্টে চলে যাওয়া ঠিক নয়। আমার মনে হয় সব কিছুর একটা করে ব্যতিক্রম দিক আছে, সব কিছুর একটা করে বিকল্প থাকে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা যতই বলি যে রক্তের সম্পর্ক, আলটিমেটলি রক্তের সম্পর্ক একটা একটু হলেও আলাদা, একটু হলেও মনের টান বেশি। আবার এমন হয়তো অজস্র উদাহরণ রয়েছে যেখানে রক্তের সম্পর্ক নেই কিন্তু রক্তের সম্পর্কর চেয়েও দামি সম্পর্ক গড়ে বসে আছে, সেটাও তো হয়। কাজেই আপনি এই মুহূর্তে যেটা ফেস করছেন, আপনার যে মনের মধ্যে একটা যন্ত্রণা, বুঝতে পারছি যে আপনার তরফ থেকে ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু উল্টো দিকে আপনি দেখছেন যে আমি শুধু ভালোবাসা দিয়েই গেলাম, যতটা আমার প্রাপ্য আমি বোধহয় ততটা পেলাম না, কারণ আমি রক্তের সম্পর্কের নই। এই দুঃখটা না চিরন্তন, জানেন তো, দুঃখ যদি আমরা পাই, দুঃখ যদি আমরা অনুভব করি তাহলে দুঃখ চিরন্তন। কারণ আজকে রক্তের সম্পর্কের মধ্যে থেকেও আপনার এইরকম কোনো ঘটনা ঘটলে আমার মনে হতো যে আমার রক্তের সম্পর্ক আমায় এইভাবে কষ্ট দিল, এর থেকে তো আমার বাইরের বন্ধুরা ভালো। আবার খুব কাছের বন্ধু কষ্ট দিলে, আমার এত কাছের বন্ধু আমায় কষ্ট দিল, এর থেকে তো আমার শত্রুও ভালো। তো আমি বলতে চাইছি যে দুঃখ যদি পান তাহলে দুঃখ নানান দিক থেকে উঁকি দেবে আপনার জীবনে, যে আরে বাবাই তো দুঃখ পেতে ভালোবাসে, একে একটু চলো ছুঁয়ে আসি, সেটা করতে দেওয়া যাবে না। আপনি ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে, আপনি কোনো স্বার্থ নিয়ে তো ভালোবাসেননি বা এটা ভেবেও ভালোবাসেননি যে আমি ভালোবাসি তাহলে আমার ভালোবাসার প্রেক্ষিতে ওনারাও আমাকে সম পরিমাণ ভালোবাসা ফিরিয়ে দেবেন, এটাও আশা করেননি। আমরা কেউ করি না, আমরা যখন ভালোবাসি আমরা তো ভেবে ভালোবাসি না, অঙ্ক কষে ভালোবাসি না। তাই যারা আপনাকে আপন করতে পারলো না, যারা আপনার ওই রক্তের সম্পর্ক নয় বলে একটু এক চুল হলেও দূরে রয়ে গেল, তাদের জন্য কষ্ট পাবেন না, একদম কষ্ট পাবেন না। আপনি আপনার সেরাটা দিয়ে মানুষগুলোকে ভালোবেসেছেন, আপনি আপনার সেরাটা দিয়ে থেকেছেন, এখন তাদের থেকে দূরে যেতে হলে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এটাও জেনে রাখুন যদি কোনো দিন তাদের থেকে দূরে যেতে হয়, পরিস্থিতি আপনাকে বাধ্য করে, আপনাকে কিন্তু যেতে হবে। বাঁচতে হবে, ভালো থাকতে হবে। তাই দুঃখগুলোকে একটু স্বল্পমেয়াদি করব, একটু সাময়িক করব, কারণ দীর্ঘস্থায়ী যা কিছু তা কিছু শুধুই ভালো হতে হবে, তাহলেই কিন্তু আমরা বাঁচার রসদ খুঁজে পাব।
1: সেই বাঁচার রসদ খুঁজে পেতে চুপ কথায় সৌমিক আর অপরূপা থাকবে তিনটে পর্যন্ত। এখন তোমাকে একটা খুব সুন্দর গান শোনাবো, গানটা শোনানোর পর আবার তোমার মেসেজ নিয়ে চুপ কথায় 9903652992 তে ফিরে আসবো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ে অপরূপা আর সৌমিক আমরা দুজন রয়েছি, আর দেখতে দেখতে 30 মিনিট প্রায় হতে চললো। চুপ কথার এটাই ম্যাজিক, কখন যে শুরু করি আর কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আধটা ঘন্টা হয়ে গেল, হ্যাঁ ভাবা যায়। 9903653992 তুমি তোমার জীবনের যে কোনো কথা শেয়ার করতে পারো, যা খুশি তাই বলতে পারো, যা তোমায় কষ্ট দিচ্ছে, যা তোমায় আনন্দ দিচ্ছে, সবটা তুমি উজাড় করে বলতে পারো। তবে হ্যাঁ, শনিবারের রাতের চুপ কথার একটা ছোট্ট বক্তব্য থাকে যে ভালোবাসার কথাগুলো আর নয়, কারণ শুক্রবার মানে ঠিক আর কয়েক ঘন্টা আগে 9টা থেকে 12টা পর্যন্ত শুধু ভালোবাসার কথা শুনেছি এবং বলেছি। এবার ভালোবাসা ছাড়া কথাগুলো শুনি।
2: ভালোবাসা ছাড়া কথা বলতে এই মুহূর্তে সৌভিক, সৌভিক ঢাকুরিয়া থেকে যে মেসেজটা পাঠিয়েছে সেই মেসেজটা এই জাস্ট খুলে এক পলক পড়েই সৌমিক এবং অপরূপার দুজনের খুব হিংসে হলো, খুব হিংসে হলো, খুব ইচ্ছে করলো সৌভিকের মতো এই এই ঠিক এক্স্যাক্টলি এরকম মেসেজ কাউকে পাঠাতে। কি লিখেছে সৌভিক? লিখেছে, এই মুহূর্তে দার্জিলিং ম্যালে হাঁটছি আমি আর আমার একজন কুয়াশা ঢাকা পরিবেশ, পুরো ফাঁকা, এক দুইজন লোক আছে আর সন্ধ্যার সময় মনে হবে দুর্গাপুজোর ভিড়, এটা ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, সাথে চলছে গান ও চুপ কথা আর হাতে কফি জমে যাচ্ছে। সৌভিক ঠাকুরিয়া থেকে।
1: সৌভিক, এই তো আমরা কি করে নিজেদের সামলাবো এবার স্টুডিওর এই চার দেওয়ালের মধ্যে। হ্যাঁ, এটা তো আমাদের ভ্রমণ পিপাসু মনকে একটু উস্কে দেওয়া হলো। তবে ব্যাপারটা হচ্ছে যে আমরা ভীষণ খুশি তোমার মেসেজের মাধ্যমে আমরা একটুখানি দার্জিলিংয়ের ম্যাল রোডে হাঁটলাম, একটু কফির স্বাদ পেলাম, একটু ওই নির্জনতা অনুভব করলাম। থ্যাংক ইউ সো মাচ।
2: ওই একটা গান ছিল না, এক পলকেই একটু দেখা, ওই এক মেসেজেই যেন একটুখানি দেখা হয়ে গেল। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এইভাবে সঙ্গে থাকার জন্য, এইভাবে আমাদেরকে পাশে রাখার জন্য। পরের মেসেজ কে পাঠিয়েছে? লিখেছে, হেডিং করেছে চুপ করে থাকি।
1: বাহ,
2: এখন চুপ করে থাকা বেশি শান্তির মনে হয়, কথা বললে কথা বাড়ে, তর্ক করলে তর্ক বাড়ে, নিজের প্রাপ্য অধিকার চাইলে বাড়ে ঝগড়া, সম্পর্ক নষ্ট হয় আরও এক ধাপ, তার থেকে চুপ হয়ে যাওয়া, মুখ বন্ধ করে সহ্য করা অনেক কঠিন হলেও হয়তো ভালো, কিন্তু মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে, সুখে নাকি অসুখে ঠিক জানি না, হাঁপিয়ে উঠি খুব, ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই, সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দিই, তার হয়ে ওঠে না। হাই প্রিয় চুপ কথা, কেমন আছো তুমি? দাদা আর দিদি, কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, আজ রাত 3টা পর্যন্ত ইতি। মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা বলছি গড়িয়া থেকে।
1: মিষ্টি মেয়ে, থ্যাংক ইউ, তুমি আমাদের সুন্দর সুন্দর মেসেজ পাঠাও। আর এই মেসেজটা একটু মন কেমনের, কারণ দেখো জীবনে না কয়েকটা জিনিস যদি তোমাকে মানে বলে জাহির করে আদায় করতে হয়, তার চেয়ে দুঃখ কিচ্ছু নেই। যদি উল্টো দিকের মানুষকে বোঝাতে হয় আমি তোমায় কতটা ভালোবাসি, তুমি বোঝো না, তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, আমি তোমায় কতটা ভালোবাসি, তুমি সত্যি আন্দাজ পাও না, এটা খুব দুঃখের। যেমন যে তুমি ফিল করছো যে উল্টো দিকের মানুষ বুঝতেই পারছে না যে তুমি তাকে কতটা ভালোবাসো, খুব বেদনার। আবার একই সাথে তোমারই মেসেজের একটা লাইন নিয়ে বলি, তুমি বলেছো যে নিজের অধিকার চাইতে গেলেই ঝগড়া বাড়ে, এটাও খুব দুঃখের। নিজের যা কিছু প্রাপ্য তা কিছু চাইতে গেলেই

0: কেউ মনে করে আরে এটা তো তোর প্রাপ্যই নয়, তুই তুই কেন এটা চাইছিস, এটা তো তোর পাওয়ার কথা নয়, তোর চেয়ে আরও চারজন আছে এই মুহূর্তে আমার আশেপাশে যারা এটার ভাগিদার, তুই কেন চাইছিস, সেটাও খুব যন্ত্রণার। জীবনে আমার মনে হয় যে আমরা ততক্ষণ ব্যালেন্সড থাকি যতক্ষণ সব কিছু একটা একটা ভারসাম্য রেখে এগিয়ে যায়, একটা একটা দুয়ে দুয়ে চার হচ্ছে, চার চারে আট হচ্ছে, এগিয়ে যাচ্ছে, দেওয়া নেওয়া চলতে থাকছে, ততক্ষণ সব কিছু ব্যালেন্সড থাকে। কিন্তু যে মুহূর্তে শুধু দেওয়া হয়, নেওয়ার সময় দেখা যায় ভাড়ার শূন্য, তখন কিন্তু সমস্যা। আর যদি সেটা চাইতে হয় যে আরে আমি যে তোকে আট টাকা দিলাম, তুই আমায় এক টাকা কেন দিচ্ছিস, আমার সাত টাকাটা দে, তখন যদি উল্টো দিকের মানুষ বলে যে আট টাকা তুই কোথায় দিলি, তুই তো আট টাকা দিসনি, তখন হয়ে যায় গণ্ডগোল। যা কিছু করছি, যা কিছু জীবনে বয়ে চলেছে, জীবন যেভাবে এগিয়ে চলেছে, তাতে যদি একটা সময় নিজের অধিকার নিয়ে লড়াই করতে হয়, যেটা আমার প্রাপ্য নিয়ে লড়াই করতে হয়, সেটা খুব যন্ত্রণার, খুব বেদনার। এবং এই যে তুমি বলেছো না যে কখনো মনে হয় যে চুপ করে থেকে যাই, চুপ করে থাকাটাই শান্তি, অ্যাকচুয়ালি তাই। তুমি একটা সময় একজন মানুষের সাথে দীর্ঘক্ষণ ঝামেলা হতে হতে হতে হতে এক বছরে অন্তত 365 দিনের মধ্যে ধরো 265 দিন ঝগড়া হলো, 100 দিন তোমরা ভালো থাকলে, একটা সময় তোমার মনে হবে যে এবার তুমি ঝগড়া করতে করতে ক্লান্ত, আবার ভালো থাকাও হচ্ছে না, তার চেয়ে বাবা চুপ করে যাই। তাহলে চুপ করলে অন্তত ঝগড়াটা হয় না, ভালোবাসাবাসি আর হচ্ছে না কিন্তু ঝগড়াটাও হচ্ছে না, তার চেয়ে চুপ করে যাই। এতে ক্ষতিটা তোমার যতটা না হয়, তার চেয়ে বেশি আমার মনে হয় যে সম্পর্কটাই তুমি চুপ করে গেলে, বা যে মানুষটার সাথে তুমি আর কথা বলছো না, মানে আর তোমার কষ্টটা জানাচ্ছ না, ক্ষতিটা তারও হয়। সে হয়তো তখনই তখনই অনুভব করে না, অনেকগুলো বছর পর ফিরে দেখলে সেও বোঝে যে সব থেকে বেশি জীবন্ত মানুষটা আজ আর কথা বলে না, তারও এই শূন্যতাটা তাকেও একদিন ভাবায়। যাই হোক মিষ্টি মেয়ে, তোমার মেসেজ ভালো লাগলো, তোমার মেসেজের মধ্যে দিয়েও সমুদ্র এবং পাহাড় দুই পেলাম, যেখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যের ওঠার কথা আছে, আবার সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়ার কথা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং তোমরা যারা যারা এই মুহূর্তে 9903653992 অপরূপা আর সৌমিককে মেসেজ পাঠাচ্ছ, এতটা ভরসা করে সব কথা বলছ, তাদের সবাইকে এক আকাশ ধন্যবাদ।
1: একদম সঞ্চারী আলিপুর থেকে লিখছে, প্রিয় চুপ কথা, এই প্রচন্ড গরমে কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের শুনছি একসঙ্গে। আমার শরীরটা বিশেষ ভালো নেই, ডিউটিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেকদিন পর কাল সকালে বাড়ি যাচ্ছি, যদিও একদিনের জন্য, তাও মনটা কিছুটা ভালো। ব্যাগ গোছাতে গোছাতে শুনছি তোমাদের, এই একঘেয়েমি রুটিনের মধ্যে থাকতে থাকতে খুবই খিটখিটে হয়ে পড়ছিলাম আর সবার উপর রাগ দেখিয়ে ফেলছিলাম। যাই হোক, একদিনের হলেও একটু অক্সিজেনের ভীষণ দরকার আবার নতুন উদ্যমের জন্য। ভালো থেকো তোমরা, সঞ্চারী আলিপুর থেকে।
0: সঞ্চারী, এই খিটখিটে হয়ে যাওয়া যে কি বিপদজনক ব্যাপার, এবং যত বেশি কাজ, যত বেশি স্ট্রেস, তত খিটখিটে হওয়া। ধরো সারাদিন বাড়ির বাইরে প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড স্ট্রেস নিয়ে বাড়ি ফিরলে, অফিসে বাওয়াল হলো, বন্ধু বান্ধবের সাথে একটু খিটিমিটি লেগে গেল, বাড়িতে এলে বাড়িতে কেউ খুব সহজ কথা জিজ্ঞেস করছে, তুমি খিটখিট করে উঠলে, এই খিটখিটে হওয়া বিষয়টা খুব খারাপ। এতে নিজের যতটা ক্ষতি হয় তার দ্বিগুণ ক্ষতি হয় বোধহয় আশেপাশে যারা থাকে তাদের। কারণ ধরো তোমার বাড়িতে ছোট্ট বোন, তুমি বাড়ি আসতে আসতেই সুপার এক্সাইটেড হয়ে বলছে যে দিদি বা দাদা আজকে না এইটা হয়েছে জানিস, আর তুমি তখন যেহেতু খিটখিটে হয়ে আছো, তোমার যেহেতু মন ভালো নেই, তুমি সেহেতু ওটাকে ওর এক্সাইটমেন্টটাকে রিসিভ করতে পারলে না, বরং ওকে বকে দিলে, এই চুপ কর তো সবসময় এই এক জিনিস। নিজের ক্ষতি হয় খিটখিট করলে, তার চেয়েও বেশি ক্ষতি হয় আশেপাশের মানুষগুলোর, কারণ তারা তখন বুঝতে পারে না, যা বাবা আমি এটাকে আমি কি বললাম, আমাকে এরকম কেন করলো। সেই জন্যে যে মুহূর্তে আমার তো সঞ্চারীর এই মেসেজে আমার খুব আনন্দ হলো যে সঞ্চারী ফিল করছে যে ও খিটখিটে হয়ে যাচ্ছে, এটা ফিল করতেই আমরা অনেকে পারি না। ফিল করেছো মানে তুমি এখান থেকে বেরিয়ে আসবে, আর খিটখিটে হয়েছে এটা তোমার দোষ নয়। আমরা সবাই যারা এই মুহূর্তে দৌড়দৌড়ি করছি, শহরের বিভিন্ন প্রান্তে ছুটছি, আমরা সবাই দিনের শেষে কম বেশি খিটখিট খিটখিট করি, খিটখিটে হয়ে যাই, আমার পাশের ব্যক্তিটি, আমি যে ব্যক্তিটি, আমরা সবাই কম বেশি একটু খিটখিটে হয়ে যাই। এটা কোনো ভুল নয়, কিন্তু আবার একই সাথে এটার জন্য তো আমাদের আশেপাশের ভালোবাসার মানুষগুলো কষ্ট পায় কখনো কখনো, তাই আমরা কষ্ট কেনই বা দেবো, তাদেরকে তো কষ্ট দিতে আমরা চাই না, তাই নিজেদের খিটখিটে পনাগুলোকে একটু ব্যালেন্স করব। আর তার জন্য প্রয়োজন অক্সিজেন, সেটা নিতে তুমি বাড়ি যাচ্ছ। আমি ভীষণ খুশি সঞ্চারী, তোমার এই ওপেন কনফেশনের জন্য আমি খুশি যে তুমি নিজেই বলছো যে আমি খিটখিটে হয়ে গেছি, এবং তোমার এই মেসেজের মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে আমরা প্রত্যেকেই তাই, এবং আমাদের প্রত্যেকের একটা দিনের ছুটি দরকার, আমরাও ছুটি ম্যানেজ করব, দাঁড়াও।
1: ঠিক তাই, সঞ্চারীর মানে কর্মস্থল থেকে মানে বাড়িটা অনেকটা দূরে, এটুকু বোঝা যাচ্ছে। তো সবসময় যদি বাড়ি যাওয়া না পসিবল হয়ে থাকে, তাহলে তোমাকে বলবো প্রত্যেক উইকেন্ডে তো তোমার নিশ্চয়ই ছুটি থাকে, বা প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট কিছু দিন, হয়তো একদিন বা দুদিন হয়তো ছুটি থাকে, তো সেই দিনগুলো যেদিন তুমি বাড়ি যেতে পারছো না, সেই দিনগুলোকে তুমি নিজের ছোট ছোট আউটিংয়ের মধ্যে সেলিব্রেট করতে পারো। ছোট ছোট আউটিংয়ের মধ্যে তুমি কিন্তু অক্সিজেন খুঁজে পেতে পারো, মানে সেটা সবসময় যে অনেক দূরে কোথাও যেতে হবে এরকমটা নয়, হয়তো তুমি যেখানে কাজ করো তার আশেপাশেই, হয়তো কোনো নদীর ধার হতে পারে, হয়তো কোনো একটা সিনেমা হল হতে পারে, হয়তো কাছেই কোনো একটা স্টেশন হতে পারে, তো যা কিছু হতে পারে। তো এইরকমভাবে তুমি যদি প্রায় কয়েকদিন অন্তর অন্তর অন্তর অন্তরে এটা করতে থাকো, তাহলে তোমার মানে সবসময়তে অক্সিজেন খোঁজার প্রয়োজনটা আস্তে আস্তে একটু কমে যাবে। কারণ দেখো, আমরা প্রত্যেকেই তো প্রত্যেক দিন যখন বিভিন্ন কাজে থাকি, প্রত্যেকের অনেক কিছু ফেস করতে হয়, সবসময় সবটা আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের প্রত্যেককেই তার মধ্যে দিয়ে যেতে হয়, তার সেটাকে আমরা কেউই স্কিপ করতে পারি না। তো স্কিপ যখন করতে পারি না, তার মধ্যে দিয়ে যখন যেতে হবে, মানে বাঁচতে যখন হবেই, তো একটু ভালোভাবে কেনই বা বাঁচবো না। তার জন্য সবসময় যে আমরা দার্জিলিং মেলে কফি খাওয়ার সুযোগ হবে সেটাও তো নয়, বা সবসময় যে আমরা দূরে কোথাও যেতে পারবো সেটাও নয়। তো আশেপাশে কাছে পিঠের মধ্যেই বন্ধু বান্ধব হলে ভালো, না হলে একা, যেভাবেই হোক না কেন একটু সেলিব্রেট করতে হবে, নিজেকে একটু ভালোবাসতে হবে। তাহলে আমার মনে হয় যে প্রত্যেক দিনের যে এই মানে কাজের পর একটা খিটখিটে স্বভাব বা এই সব বিষয়গুলো, এগুলো থেকে আমরা একটু একটু এগিয়ে যেতে পারবো আর কি, এটুকুই বলার। যাই হোক, 9903653992 পরপর অনেকগুলো মেসেজ আসছে, তুমি যদি এখনও না মেসেজ পাঠিয়ে থাকো তাহলে তোমায় বলবো যে প্লিজ প্লিজ প্লিজ মেসেজটা করে ফেলো, আর ভেবো না।
0: অপরূপার সৌমিকের একটা খুব প্রিয় গান তোমার কানে রেখে যাচ্ছি, আমরা ফিরছি কতক্ষণ পর জানো, মাত্র 4 মিনিট 51 সেকেন্ড পর। টাটা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান ও সেভেন এফ এম রেইনবোতে চুপ কথায় সৌমিকার অপরূপা তোমার সঙ্গে রয়েছে। ঠিক যেরকমটা কথা দিয়েছিলাম, 4 মিনিট 51 সেকেন্ড পর আবার ফিরে এসেছি তোমার মেসেজ নিয়ে। চুপ কথায় আর অন্য কথা খুব বেশি বলবো না, তার কারণ চুপ কথায় এত মেসেজ এসেছে, এত মেসেজ এসে থাকে, জেনারেলি আমরা 3 ঘন্টাতেও পড়ে শেষ করতে পারি না। তাই পরের মেসেজে যাই। আমি স্যান্ডি নন্দীগ্রাম থেকে বলছি।
2: হাই স্যান্ডি।
1: দাদা ও দিদি, তোমরা বলতে পারো একটি মানুষের জন্য কতদিন ধরে অপেক্ষা করা উচিত? প্রায় 3 বছর হয়ে গেল আমার সব থেকে ভালো একটি মাত্র মেয়ে বন্ধুর সাথে কথা না বলার। জানি আমার কিছু ভুল বোঝার জন্য আমাদের বন্ধুত্বটা ভেঙে গিয়েছিল। আমি বাধ্য হয়ে 2 মাস আগে মেসেজ করেছিলাম, কিন্তু তার কোনো রিপ্লাই পাইনি। কিন্তু সে আমার সমস্ত স্ট্যাটাস দেখে। জানি না কি করব, কিছুদিন ধরে আমি যেন কোনো কাজেই মন বসাতে পারছি না। কি করা উচিত বলো? সরি, মেসেজটা একটু বড় হয়ে গেল, সাবধানে বাড়ি ফিরবে দাদা ও দিদি।
2: আচ্ছা, মানে ওর বান্ধবী, একমাত্র বান্ধবী, তার সাথে আর কথা হচ্ছে না।
1: 2 মাস আগে মেসেজ করেছিল, কিন্তু মানে 3 বছর হয়ে গেল কথা হয়নি আর কি। ওদের মধ্যে ওরই ভুল বোঝাবুঝির জন্য কিছু একটা ঝামেলা হয়, সেখান থেকে আর কি এই।
2: এত একটা মিল না, এত মিল তোমার সাথে। আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, আমার ক্লাস 5 থেকে আমার বন্ধু, তার সাথেও না আমার একটু ভুল বোঝাবুঝির দরুন কথা হয় না, একদম কথা হয় না। তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাকে যেখানে যেভাবে তার জন্মদিনের দিন মেসেজ করছি সে রিপ্লাই করছে না, সে কোনোভাবে আর যোগাযোগ রাখতে চায় না। এবং সেটা শুধু আমার সাথে নয়, আমাদের পরিচিত বন্ধু

0: বান্ধবের যে সার্কেল ছিল সবার সাথেই ও মোটামুটি একটু সম্পর্ক ভেঙে ফেলেছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এইরকম, তার মানে আমার একার সাথে নয়, তোমার সাথেও হয়েছে। তুমিও তোমার খুব কাছের বন্ধুকে 3 বছর হয়ে গেছে কথা বলতে পারোনি, তার সাথে কথা হয়নি, দেখা হয়নি। দেখো, কোনো কিছু না একতরফা টেনে নিয়ে যাওয়া ভীষণ কঠিন। এই যে তাগিদটা, এই যে কষ্টটা, এই যে যন্ত্রণাটা তুমি একা পাচ্ছ, সেটা যদি উল্টো দিকের মানুষ না পায়, তাহলে কিন্তু তুমি শত চেষ্টা করেও সম্পর্কটা আর আগের মতো জায়গায় ফিরবে না। এবার এটা হতে পারে তোমার উল্টো দিকের বন্ধুটির এতটাই যন্ত্রণা হয়েছে তোমার ব্যবহারে, বা তোমার যে কারণে ভুল বোঝাবুঝিটা হয়েছে, তাতে সেও এখন অপেক্ষাতেই আছে যে কোনো এক সময় যদি কথা হয়, কোনো এক সময় যদি ভুল বোঝাবুঝিগুলো ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সম্পর্কটা আবার আগের মতো হবে। আবার উল্টোটাও হতে পারে, সে হয়তো ভাবছেই না। তাই এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করা ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। এবার চেষ্টা করলে যেটা হবে, প্রথম চেষ্টায় তুমি উল্টো দিক থেকেও একই রকম আবেগ নাও পেতে পারো। প্রথম দিন কথা হলে সে হয়তো খুব হালকাভাবেই কথা বলবে, তারপর আবার একটা দিন হয়তো তোমার নিজে থেকে টেক্সট করবে, তারপর একটা দিন তুমি টেক্সট করলে হয়তো আরেকটু বেটারভাবে তোমার সাথে কথা বলবে, এটা হতে পারে। অথবা হয়তো প্রথম দিনই তোমায় নাকচ করে দেবে, তোমাকে প্রথম দিনই এমনভাবেই কথা বলে ফেলবে যে তুমি বুঝে যাবে যে সে আর চাইছে না বন্ধুত্বটা রাখতে। আপাতত তোমায় চেষ্টা করতে হবে, তারপর চেষ্টার পর কি উল্টো দিকের মানুষের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে, সেই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তোমাকে আগামীর যে পদক্ষেপ সেটা তোমাকে বেছে নিতে হবে। এটা আপাতত আমার মনে হয় ঠিকঠাক সলিউশন হতে পারে। এর বাইরে আমি তোমাকে অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেটা খুব একটা বাস্তবিক হবে না, কারণ এটা 3 বছরের ব্যাপার, তো 3 মাস 4 মাসের ব্যাপার নয়। তো তাই আমার মনে হয় যে তার প্রতিক্রিয়ার উপরই তোমাদের সম্পর্কটা এখন দাঁড়িয়ে আছে।
1: সত্যি তাই, তার কারণ হচ্ছে ভুল বোঝাবুঝিটা ঠিক কি মাত্রায় হয়েছিল সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর একতরফা এইভাবে তুমি কতদিন বা ওয়েট করবে? তুমি তোমার কাজে মন বসাতে পারছো না লিখেছিলে, সেক্ষেত্রে তোমায় বলবো যে যখন খুবই তুমি সমস্যার মধ্যে রয়েছো, যখন শুধুমাত্র স্ট্যাটাস দেখছে কোনো রিপ্লাই করছে না, সেক্ষেত্রে তুমি একবার তার সঙ্গে ডিরেক্টলি কথা বলে নিতে পারো যে দেখ এরকম এরকম ব্যাপার, আমার ভালো লাগছে না ইত্যাদি, তো যা হয়েছিল হয়েছিল, যেরকমভাবে তুমি তোমার বন্ধুর সঙ্গে কমফোর্টেবল কথা বলতে আর কি। তো একবার সেরকমভাবে কথা বলে নিতে পারো যদি কিছু সুরাহা করতে পারো। পরের মেসেজ পাঠিয়েছে সপ্তদ্বীপ কলকাতা থেকে। সপ্তদ্বীপের মেসেজ আমরা লাভ জাংশনেও পড়েছি। চুপকথায় কি লিখছেন? প্রিয় চুপকথা, আজ প্রায় 4 মাস পর আবার শুনছি। 4 মাস আগে যখন তোমায় মেসেজ করতাম, তখন মাধ্যমিকের পড়ার ফাঁকে শীতের দিনগুলোতে রেডিও শুনতাম। এখন সময় বদলেছে, গরম পড়েছে আর ব্যস্ততাও অনেক বেড়েছে, তাই আগের মতো চুপকথা শোনা হয়ে ওঠে না। আমার স্কুল এখনও খোলেনি, তবে এই বুধবার খুলবে, তারপর হয়তো আরও ব্যস্ত হয়ে পড়ব। এখন টিউশনগুলো আর বাড়ির কাছে নয়, প্রায় 1 ঘন্টার বাস পথ দূরে। তবে এই সময়ের মধ্যে আমিও একটু বদলেছি, আবার ক্লাস 9-এর মতো ক্রিকেট নিয়ে মেতে থাকি, বন্ধুদের সঙ্গে গল্প করি, এর মাঝে অনেক নতুন মানুষের সঙ্গেও পরিচয় হয়েছে। আমার একটা বিশেষ ক্ষমতা আছে বলেই মনে হয়, খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারি। অনেকেই প্রথম দেখাতেই বলে তোকে খুব ফ্যামিলি পার্সন মনে হয়। সত্যি বলতে আমার বাবা মাও আমার সঙ্গে খুব বন্ধুর মতো মেশেন, যা সবার ভাগ্যে হয় না। আর একটা বিষয় নিয়ে আমি খুশি, আজ পর্যন্ত কোনো নেশার পথে যাইনি এবং বড়দের সঙ্গে অকারণ তর্কও করিনি। মানুষকে সম্মান করতে শিখেছি আর সেটাই ধরে রাখতে চাই। আরও অনেক কথা আছে, কিন্তু সেগুলো আরেকদিন বলা যাবে। আমি সপ্তদ্বীপ কলকাতা থেকে।
0: বাহ, সপ্তদ্বীপের মেসেজও খুব সুন্দর। সপ্তদ্বীপ আমাদেরকে লাভ জাংশনেও মেসেজ করেছিল, ওর ভাবনাগুলো বেশ ভালো,
1: বেশ ইউনিক,
0: বেশ ইউনিক।
1: পরের মেসেজ পাঠিয়েছে মিজান, লিখছে, মাঝে মাঝে মনে হয় আমার যে ইচ্ছাটা সবার মধ্যে প্রকাশ করতে পারি না, যেন মনে হয় আমি হয়তো সাইড ক্যারেক্টারের ভূমিকায় নিজেকে মনে মনে চিন্তা করে চুপ করে যাই। এক্ষেত্রে নিজেকে কোন ভূমিকায় পেশ করব, সাইড ক্যারেক্টার হিসেবে নাকি নিজের এক্সিস্টিংকে প্রকাশে আনব, কোন ক্ষেত্রে? এক্ষেত্রে বলতে,
0: হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমার যে ইচ্ছেটা সবার মধ্যে প্রকাশ করতে পারি না, যেন মনে হয় আমি হয়তো সাইড ক্যারেক্টার এর ভূমিকায়। যে ইচ্ছের কথা বলছো, মানে যে ইচ্ছেটা প্রকাশ করতে পারো না সেই ক্ষেত্রে তুমি নিজেকে সাইড

0: ক্যারেক্টার রাখবে না মেন ক্যারেক্টারে রাখবে, এইটা না ঠিক বুঝলাম না। জানো তো মির্জান, তুমি যদি বলো যে আমার যে ইচ্ছে পূরণ করতে পারি না, তাতে অবশ্যই তোমার মেন ক্যারেক্টার হতে হবে যদি তুমি ইচ্ছে পূরণ করতে চাও। কারণ সাইড ক্যারেক্টার হয়ে কী করেই বা আমরা ইচ্ছে পূরণ করতে পারি? মানে আমার যদি এখন একটা, ধরো আমার এখন ইচ্ছে করছে একটা, আমি একটা বাড়ি কিনবো, তো সেই বাড়ি কিনতে চাইলে আমাকে মেন ক্যারেক্টার হতে হবে। কারণ আমি সাইড ক্যারেক্টার হয়ে তাহলে মেন ক্যারেক্টার কাকে করবো? আমার বাবাকে বা আমার হাজব্যান্ডকে, যে আমি একটা বাড়ি কিনতে চাই কিন্তু তোমরা কেন আমি সাইড ক্যারেক্টার হয়ে আছি? সেটা তো হতে পারে না। আমি বাড়ি কিনতে চাই মানে মেন ক্যারেক্টার আমাকেই হতে হবে। তাই তোমার যে ইচ্ছে পূরণের কথা বলছো, সেই ইচ্ছে পূরণে তো ডেফিনেটলি তোমাকে মেন ক্যারেক্টার হতে হবে, কারণ ইচ্ছেটা তোমার, পূরণ তোমাকে করতে হবে। সাইড ক্যারেক্টার হওয়া তো চলবে না ভাই, জীবনে কোনো দিনই কোনো বিষয়েতেই নিজেকে সাইড ক্যারেক্টার হিসেবে রাখাটা খুব একটা বুদ্ধিমানের ব্যাপার নয়। অনেক সময় অনেক সম্পর্কে মানুষ সম্পর্কে এক হতে না পেরে বা সম্পর্কটা দূর থেকে একতরফা ভালোবেসে উল্টো দিকের মানুষের জীবনে নিজেকে সাইড ক্যারেক্টার হিসেবে রেখে দেন, যে না আমি তো ওকে খুব অন্তর থেকে ভালোবাসি, আমি তো ওর ভালো চাই, আমি ওর লাইফে সাইড ক্যারেক্টার হয়ে থাকতে চাই। তাতে না সুখ নেই জানেন তো, মানে আনন্দ নেই, দুঃখ আছে বরং। সাইড ক্যারেক্টার হয়ে থেকে জীবনে, সাইড ক্যারেক্টার আমাদের সিনেমার পর্দায় সাইড ক্যারেক্টার যতটা ইম্পর্ট্যান্ট, যেভাবে একটা পুরো চিত্রনাট্য গড়ে ওঠে এতগুলো চরিত্রের ওপর ভর করে, সেইটা নিজের জীবনে যখন অ্যাপ্লাই করতে হয়, নিজেকে যদি কোনো বিষয়, সেটা পড়াশোনায় হোক, নিজের কর্মক্ষেত্রে হোক, নিজের ভালোবাসায় হোক, নিজের পারিপার্শ্বিক পারিবারিক সম্পর্কে হোক, সবেতেই আমার মনে হয় নিজেকে সবসময় একটু মেন ক্যারেক্টার রাখতে হয়, তাহলে সবটা নিজের হাতে সামলানো যায়। সাইড ক্যারেক্টার মানেই আমি কোথাও একটা দুর্বল, আমি সাইড ক্যারেক্টার, আমি আমার বাড়িতে না সাইড ক্যারেক্টার হয়ে থাকতে চাই, তার মানেই আমি দুর্বল, আমি ডিসিশন মেকিংয়ে আমার সমস্যা আছে, আমার সব কিছুতেই একটু হয়তো আমি নড়বড়ে, সেই জন্য আমি সাইড ক্যারেক্টার হবো। কেন আমি সাইড ক্যারেক্টার হবো? আমাদেরকে সবসময় নিজেদের জীবনের নিজেদের সমস্ত অধ্যায় মেন ক্যারেক্টার হওয়ার চেষ্টাটা করতে হবে। মেন ক্যারেক্টার হওয়া মানেই তো, মানে এখন আমি যদি বলি আমার বাড়িতে আমি মেন ক্যারেক্টার, আমার বাবাকে ছাপিয়ে যাব, তা তো হয় না। নিজের প্রয়োজনের ভিত্তিতে নিজের বেস্ট দিয়ে নিজেকে মেন ক্যারেক্টারে রাখা দরকার।
1: ঠিক তাই, এইটা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললে, নিজের প্রয়োজনের ভিত্তিতে ক্যারেক্টার নির্বাচনটা সঠিক করা দরকার আর কি। মানে কিছু কিছু সময় যে ধরো কিছু কিছু ডিসিশনের ক্ষেত্রে বিশেষ করে, যেটা তোমার হয়তো বাবা নিলেই ভালো হয় বা মা নিলেই ভালো হয়, সেই সব ক্ষেত্রে তারাই মেন ক্যারেক্টার থাক, সেক্ষেত্রে তুমি যদি সাইড ক্যারেক্টার হিসেবে থাকো কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন অপরূপা উদাহরণটা দিল যে একটা বাড়ি তুমি কিনতে চাইছো বা একটা গাড়ি তুমি কিনতে চাইছো, সেখানে মেন ক্যারেক্টার তো তোমাকেই হতে হবে। যেখানে শখটা তোমার, ইচ্ছেটা তোমার, তো কষ্টটাও তো তোমারই, উপভোগটাও তো যখন তুমিই করবে তার স্ট্রাগলটাও তো তোমাকেই করতে হবে, ওটা তো অন্য কেউ করে দিতে পারবে না। তুমি সাইড থেকে শুধু একজনকে দেখে যাবে একটা, আর অন্য কেউ তোমার হয়ে একটা স্বপ্ন পূরণ করে দেবে, এরকম তো বাস্তবে হয় না। তাই অবশ্যই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করবে মেন ক্যারেক্টারই হওয়ার, সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা, সেক্ষেত্রে সাকসেসের অনেক বেশি আনন্দ। আমি আইচ শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে, গতকালকে ঘুমাইনি, আজকে সারাদিন কাজ করেছি, কুষ্টিয়া থেকে বরিশাল গিয়েছিলাম, এখন সেখান থেকে ফেরত আসতেছি। আর কথা বলতে বাসের মধ্যে অনলাইনে তোমাদেরকে শুনছি, নিজেকে কখনো এক্সকিউজ দিইনি, তবু অনেক সময় কষ্ট পেতে হয়, সব কিছু মেনে আমাদের জীবন, তাই মেনে নিতে হবে, আজকে কিছু বলবো না তাই শুনছি। আর এটা এত ভালো লাগে যে বন্ধুকে কল দিই, ইন্টারনেট কিনে তারপরে তোমাদের শুনছি, ধন্যবাদ তোমাদের। তবে একটা ব্যাপার, শরীর হলো মহাশয়, যাহা সহানু যায় তাই সয়। তবে বাসে আসতে একটা জিনিস দেখলাম, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে এমনভাবে ঘুমাচ্ছে দেখে আমার হিংসা হচ্ছে, মনে হচ্ছে সবকিছু অর্থ দিয়ে কেনা যায় না। ডেফিনেটলি
0: ঠিক ঠিক ঠিক, মনে হচ্ছে না, এটাই সত্যি, সবকিছু অর্থ দিয়ে কেনা যায় না। এবং প্রথমেই আপনি এত দূর থেকে আমাদের শুনছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে নেট রিচার্জ করে বন্ধুকে ফোন করে, নেট রিচার্জ করে আমাদের সাথে জুড়ে আছেন, এটার জন্যও অসংখ্য ধন্যবাদ। আপনার মেসেজে তো সেরকম কোনো সমস্যার কথা নেই,
1: না
0: আছে কি

0: রিয়েলাইজেশন, এবং এই রিয়েলাইজেশনটা একদম 100% সঠিক, সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না। অর্থ না থাকলে যেমন মানসিক অশান্তিতে ভুগতে হয়, অর্থ না থাকাটা যেমন একটা বড় ক্রাইসিস, তেমন আবার অর্থ আছে মানেই আমি একদম সব দিক থেকে শ্রেষ্ঠ একটা আসনে বসে আছি তাও তো নয়। আমরা কেউ অর্থ দিয়ে সবটা কিনতে পারি না, অসম্ভব। মানে আপনার এই মুহূর্তে একটা জিনিস কিনতে ইচ্ছে হলো, একটা গয়না, একটা শাড়ি, একটা আইসক্রিম, একটা ভালো খাবার, একটা ঘুরতে যাওয়া, সব কিছু টাকার বিনিময় হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে আমার এই মানসিক শান্তিটা দরকার, আর সেটা আমি এইভাবেই পাই, সেটা আমার আমার প্রিয় মানুষের কাছে, তার ঘাড়ে মাথা রেখে হোক, আমার মায়ের কোলে মাথা রেখে হোক, আমার বাবার পাশে, বাবার পাশে বসে গল্পের বই পড়া, বাবার পড়া শুনতে শুনতে হোক, সেইটা তো অর্থ দিয়ে কেনা যায় না, সেটা একদম অর্থ দিয়ে কেনা যায় না। মানুষে মানুষের যে সংস্পর্শ, মানুষের মানুষের যে স্পর্শ, মানুষের যে একে অপরের কাছে থাকার যে অনুভূতি, সবটা বোধহয় টাকা দিয়ে সত্যি কেনা যায় না।
1: সত্যি তাই। এই যে আজকে যে আমরা মেসেজটা পড়লাম না একটু আগে, সৌভিক ঠাকুরিয়া থেকে যে মেসেজটা পাঠিয়েছিল, দার্জিলিং মেলে এই মুহূর্তে আমাদেরকে শুনছে এবং হাতে কফি, এই যে ভালো লাগাটা, এইটা এখন সৌমিকার অপর উপায় চাইলেও কি এখানে বসে কিনতে পারবে? কোনোদিন পারবে না। সবকিছু কেন মানে 99.99% নয়, 100% কোনো কিছু পৃথিবীতে পয়সা দিয়ে কেনা যায় না। অন্য যা কিছু, অনেক কিছু হতে পারে, কিন্তু মানে এই অনুভূতিগুলো, এই ফিলিংসগুলো, এই ভালো লাগাগুলো, এই ভালোবাসাগুলো কিচ্ছু কেনা যায় না। মানে আজকে যখন ধরো, আমার এক্ষুনি জাস্ট মনে পড়লো যে আমরা ধরো স্কুল লাইফে, স্কুলে টিফিন টাইমে বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলতাম আমাদের মাঠে, সেটা এখন আমি বল একসাথে হয়তো আমি 100টা বল কিনে নিতে পারি, কিন্তু ওই আনন্দটা আমি কোনোদিন কিনতে পারবো না, ওই সময়টা আমি কোনোদিন কিনতে পারবো না। সুতরাং আমি সব সময় সবাইকে এটাই বলার চেষ্টা করি যে যে বয়সের যেটা দরকার সেই বয়সে ডেফিনেটলি সেটা পূরণ করে নাও, কারণ এই বয়সটা পেরিয়ে গেলে, এই সময়টা পেরিয়ে গেলে হয়তো সেই সময়ের অনেক কিছু তুমি পরে হয়তো কিনতে পারবে, কিন্তু সেই আনন্দটা আর কিনতে পারবে না।
0: ঠিক ঠিক ঠিক।
1: যাই হোক, পরের মেসেজে যাই। হাই প্রিয়, চুপ কথা, জানো তো আজ আমার মনটা খুবই খারাপ। আমি ভেজিটেরিয়ান, বাট আমি নন ভেজিটেরিয়ানদেরও রেসপেক্ট করি, কে কি খাওয়া পছন্দ করেন সেটা তার ব্যাপার, বাট আমি কোনো পশুদের মেরে খেতে পছন্দ করি না। কিন্তু আজ একজন আমাকে ভুল বুঝিয়ে নন ভেজ খাইয়ে দিয়েছে।
0: এই রে,
1: সে আমাদেরই একজন রিলেটিভ। আমার ভুল এটাই ছিল যে তাকে বিশ্বাস করেছিলাম, আর কি বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, আমি তোমাদের শৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি।
0: শৌর্য, তুমি তো ক্লাস 8-এই অনেক একটা দায়িত্ববান। প্রথমত তোমার যে ভাবনা থেকে তুমি ভেজিটেরিয়ান, এই ভাবনাটাকে সাধুবাদ জানাতে হয়। আচ্ছা, এবার রইল কথা, তোমাকে ভুল বুঝিয়ে ননভেজ খাইয়ে দিয়েছেন, তাহলে তোমার মন খারাপের চেয়েও অন্যায় তো তিনি করেছেন, কারণ আমরা যে যেটা পছন্দ করি না তাকে নীরবে নিভৃতে সেটা করে দেওয়া যায় না, করা যায় না, তো সেটা তো অন্যায় হয়ে গেছে, তোমার আত্মীয় করে ফেলেছেন। তাতে তুমি মন খারাপ করো না, একটু সামলে নাও নিজেকে, কারণ তুমি কোনোদিনই খাওনি এটা সম্ভবত নয়। তুমি হয়তো বয়স বাড়ার সাথে সাথে তুমি এটা রিয়েলাইজ করেছো যে তুমি কোনো পশু হত্যা করে খাবে না, তাই তুমি ভেজিটেরিয়ান হয়েছো। তো কাজেই তোমার শরীর সেটা রিজেক্ট করবে না, শরীর সেটা হয়তো গ্রহণ করবে। রইল তোমার মনের কথা, মন খারাপ তো হবেই ভাই, মনকে একটু শক্ত করো, এবং আগামী দিনে তোমার একটা শিক্ষা হলো যে এই সব ব্যাপারে ভরসা করতে নেই। আমার কাছে মানে আমি জানি না, আজকে ম্যাক্সিমাম মেসেজ আমার জীবনের সাথে কোথাও একটা রিলেটেড হয়ে যাচ্ছে। আমার জীবনের একটা দারুণ উদাহরণ দিই, আমার মা ভেজিটেরিয়ান, এবার আমার মা কিন্তু কাউকে ভরসা করেন না, আমাকেও না। মানে আমি যদি বলি যে এইটা খাও না, খুব সামান্য একটা খাবার, দেখো তড়কা, তড়কা তো উইথ এগ অ্যান্ড চিকেনও হয়, আবার উইদাউটও হয়। আমি যদি কোনোদিন হাতে করে মাকে এরম মানে একদম রুটিতে দিয়ে যদি বলি যে তড়কা রুটি খাও, জীবনে খাবে না, ভুল করেও খাবে না। মানে আমি বলছি যে তিনি হয়তো শিখেছেন, তিনি হয়তো এটা বুঝেছেন যে না আমি খাবো না এবং আমি এই ব্যাপারে কাউকে ভরসা করব না। তো তুমি ভরসা

0: পরে একটুখানি বিপদে পড়েছ। এই একটা বিষয়, এটা তো রুচি, এটা তো আহার, এটা তো গ্রহণ করার বিষয়, এটাই যদি তুমি সবাইকে ভরসা না করতে পারো তাতে দুঃখেরও কিছু নেই। মানে আমি আমার মা কেন আমায় ভরসা করে না বলে কিন্তু আমি দুঃখ পাই না। আমি জানি উনি এটা পছন্দ করেন না, এবং ওনার একটা ধারণা যে কেউ আমায় খাইয়ে দিতে পারে আমাকে না জানিয়ে, সেই জন্যই উনি খেতে চান না। তাই ওনার বিষয়টাকে আমরা রেসপেক্ট জানাই। তাই এই আমার মায়ের উদাহরণ দিয়ে আমি তোমাকে এটাই বোঝাতে চাইলাম যে তোমার কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে ভাই, কারণ এইরকম পরিস্থিতিতে যেহেতু তোমার বয়স কম, আমার আমার মায়ের মায়ের ব্যাপারেও যেমন আমরা ভীষণভাবে প্রোঅ্যাক্টিভ থাকি, যারে প্রোটিন ইনটেক দরকার, প্রোটিন ইনটেক দরকার, তো সেই জন্য তিনি আমাদেরকে ভরসা করেন না। এবার তুমি ছোট মানুষ হতেই পারে, তোমাকে আরে এই ছোট্ট বাচ্চা ও কি এসব শুরু করেছে, ওর প্রোটিন দরকার বলে হয়তো কেউ একজন বাড়ির আত্মীয় কেউ বড়জন কিছু একটা করতে পারেন, কিছু একটা খাইয়ে দিতে পারেন তোমাকে ননভেজ, কিন্তু সেটা যদি তোমার শরীর এবং তোমার মন গ্রহণ করতে না চায় তাতে তো লাভের লাভ কিছু হবে না। তাই আমার মনে হয় তোমাকে একটু সতর্ক থাকতে হবে এবং নিজের স্ট্যান্ড পয়েন্টটায় খুব বোল্ডভাবে ডিসিশন নিতে হবে যে না আমি খাই না বা আমি খেতে পছন্দ করি না, আমাকে জোর করো না।
1: ঠিক, এটা এটা বয়স, ও তো সবে ক্লাস 8 এ পড়ে,
0: এটা ছোট মানুষ,
1: এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার এই স্ট্যান্ড পয়েন্টটা মানে ঠিক হয়ে যাবে, এটা অসুবিধা কিছু নেই। আর সত্যি তাই যেরকম অপরূপা বলল, এরকম সত্যি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই বা আমার চোখের সামনে বা শোনা এরকম খুব একটা হয়নি, তাই আমি এই বিষয়ে তোমাকে ডেফিনেট করে কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, যেটা অপরূপর থেকে শুনে আমার মনে হলো সত্যিই তাই, যে তুমি যদি একটু এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার করে দাও এবং নিজের স্ট্যান্ড পয়েন্টে ক্লিয়ার থাকো, তাহলে তোমাকে কেউই কিছু ভুল বুঝে খাওয়াতে পারবে না। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে যখন একটু সতর্ক হয়ে থাকবে তাহলেই খুব একটা অসুবিধায় খুব একটা কিছু হবে না, এটুকুই বলার। যাই হোক, দেখতে দেখতে চুপ কথায় শুনতে শুনতে প্রায় 1 ঘন্টা 5 মিনিট কেটে গেছে, এখন স্টুডিও ক্লক বলছে 1:15 এরপর আমরা একটা গানের ব্রেকে যাব, তারপর আরও একটা গান শুনে পরপর দুটো গানের ব্রেকে থেকে ফিরে আসব চুপ কথায় তোমার মেসেজ নিয়ে। নাম্বারটা একই থাকছে 9903653992।
0: তাহলে সৌর্যর আত্মীয়র এই মুহূর্তে মনের যে ভাব সেটা একবার প্রথমে শুনিয়ে দিই ছোট্ট করে, তারপর একটা বড় গানে যাই নাকি? আমাদের দুজনের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, আমি একটা গান শোনাতে চাইছি ও আরেকটা গান শোনাতে চাইছে। তাহলে একটা কাজ করা যাক, প্রথমে আমি আমার গানটা শোনাই, তারপর দ্বিতীয় গানটা সৌমিকের পছন্দের।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং অপরূপা তোমার সঙ্গে রয়েছি। পরের মেসেজ টলিগঞ্জ থেকে সুমনা লিখছে, হ্যালো চুপ কথা, আজ আমার ফেভারিট 2 RJ। জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, আমরা খুব ব্যস্ততায় যে স্বপ্নগুলো পূরণ করতে পারি না, তাদের কি হবে?
2: খুব ব্যস্ততায় যে স্বপ্নগুলো পূরণ করতে পারো না, তাদের কি হবে? দারুণ প্রশ্ন। কারণ বেশিরভাগ সময় আমরা স্বপ্ন পূরণের কারণে ব্যস্ত হই, স্বপ্ন পূরণ করতে হবে বলে আমাদের ব্যস্ততা প্রত্যেক দিন বাড়ছে, কিন্তু তার মাঝেই স্বপ্নগুলো ব্যস্ততার কারণে যেগুলো পূরণ করা হয় না। যেমন ধরো, আমার খুব ইচ্ছে, আমি বলছি যে আমার খুব ইচ্ছে যে আমি একটা জায়গায় ঘুরতে যাব। সেই জায়গাটা হতে পারে দেশ, সেই জায়গাটা হতে পারে বিদেশ। তো এটাও আমার একটা স্বপ্ন, তো আমি ঘুরতে যাব। তো সেটার জন্যে আমি কাজকর্ম করছি, দৌড়দৌড়ি করছি, কিন্তু কাজকর্ম এবং দৌড়দৌড়ির ফাঁকে আমার আর ঘুরতে যাওয়াটা হয়ে উঠছে না। বাকি অনেক স্বপ্নই হয়তো পূরণ হচ্ছে, কাজের দরুন যে ফিনান্সিয়াল ফ্লোটা আসছে তাতে হয়তো আমি আমার কিছু ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র, যেমন বাড়ি গাড়ি, হয়তো টুকটুক করে করা হচ্ছে। কিন্তু যে ঘুরতে যাওয়াটা আমার বহুদিনের স্বপ্ন, সেটার জন্য যেন ছুটি আর কিছুতে ম্যানেজ করা হচ্ছে না। সত্যি তো, ব্যস্ততার মাঝে যদি যে স্বপ্নগুলো আমাদের পূরণ করা হয় না, তাদের কি করবো, মানে ভীষণ দ্বন্দ্বে ফেলে দেওয়ার মতো প্রশ্ন। আমি সত্যি জানি না যে ব্যস্ততার মাঝে যে স্বপ্নগুলো পূরণ হবে না, সেগুলোর কি করব। কত মানুষের একসাথে বাজার করে বাড়ি ফিরে রান্না করা হবে না, একসাথে সংসার করা হবে না, কারণ দুটো মানুষের ব্যস্ততা, দুটো মানুষের দুটো শহরের ব্যস্ততা তাদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে যে তারা একসাথে সকালবেলা উঠে রিয়েলাইজই করবে না কোনো দিন যে আজকে না আলুটা কিনতে হতো, কালকের ভাতটা একটু রয়ে গেছে, বা আগামীকাল একটু চিকেন করলে কেমন হয়, বা আগামী পরশু একটু পনির করলে কেমন হয়। অথচ দুজন মানুষ ভীষণ রকমের ব্যস্ত, ভীষণ রকমের নিজেদের ক্যারিয়ার নিয়ে ফোকাসড এবং দৌড়ে চলেছে। তাদের এটাও স্বপ্ন ছিল সংসার করবে, কিন্তু সেটা হচ্ছে না। আবার কোনো মানুষ ঘুরতে যাবে বলে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে কি না, ঘুরতে যাব, আমাকে প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, আমার ব্যাংক ব্যালেন্সটা ঠিক হওয়া দরকার, তাহলে আমি ঘুরতে যেতে পারবো। তার ব্যাংক ব্যালেন্স হচ্ছে, কিন্তু অফিসে ছুটি পাওয়া যাচ্ছে না, ঘুরতে যাওয়ার হচ্ছে না। শ্রমিক তুমি কি করবে গো? মানে আমি তো যন্ত্রণে, আমি যদি রিয়েলাইজ করতে বসি এই মুহূর্তে যে ব্যস্ততার কারণে আমার কোন স্বপ্নগুলো আর পূরণ হলো না, তাহলে আমি এখন ভীষণ ভেঙে পড়ব। তাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ব্যস্ততার মাঝে যে স্বপ্নগুলো পূরণ হবে না, তাদের আমরা কী করবো? আমরা কি আবার নতুন করে সেই স্বপ্নগুলোকে একটু ওই গানের রিমেকের মতো নতুন করে, আবার নতুন আঙ্গিকে সেই স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখবো, আবার নতুন করে ভাবতে শুরু করবো?
1: না, প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা ফোনের নোটপ্যাড নয়, একটা ডায়েরি এবং পেন নিয়ে বসা উচিত। সেখানে কিছু দুটো কলাম করা উচিত, যে একটা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট, একটা লং টার্ম অ্যাচিভমেন্ট। প্রথমে হচ্ছে সেই শর্ট টার্ম অ্যাচিভমেন্টগুলোকে লিখতে হবে। শর্ট টার্ম অ্যাচিভমেন্ট কী? শর্ট টার্ম অ্যাচিভমেন্ট হচ্ছে আমি রবিবার সন্ধে 6টার সময় গঙ্গার ধারে যাব ভাড়ে চা খেতে। 2 নম্বর কি, আমি আজকে সন্ধেবেলা 1 ঘন্টা আমার কাছের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে বসে থাকবো, একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে 10 টাকা দিয়ে আমি মানুষের আনাগোনা দেখতে। 3 নম্বর কি, আমি আজকে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোবো আমার পার্টনারের সঙ্গে। এর এই ধরনের হচ্ছে ধরো শর্ট টার্ম অ্যাচিভমেন্ট। লং টার্ম অ্যাচিভমেন্ট কি, যে আমি ঠিক 8 মাস পর অরুণাচল প্রদেশ ঘুরতে যাব। 2 নম্বর কি, এর পরে যে নতুন বছরে, মানে ধরো 2027 জানুয়ারি মাসে আমি একটি নতুন দামি স্মার্টফোন কিনব। কেন কিনব? তার কারণ হচ্ছে সেই স্মার্টফোনটাকে আমি অনেকভাবে ইউজ করব। আমি ভালো ফটো তুলব, আমি ভালো ভিডিও তুলব, আমি ছোট ছোট রিলস বানাবো, সেগুলো পোস্ট করব, আমি যে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করি সেগুলোকে আর একটু সিকিওর করব, যাতে একটু দামি ফোন কিনে যাতে সহজে সেই ফোন হ্যাক না হয়, ইত্যাদি ইত্যাদি। আমি লং টার্ম অ্যাচিভমেন্টগুলোর একটা একটা করে কারণ লিখব। এবার এই আমি শর্ট টার্ম অ্যাচিভমেন্ট আর এই লং টার্ম অ্যাচিভমেন্টের মধ্যে আমি একটা প্রায়োরিটি সেট করব। যে এবার তুমি এটা করলেই তুমি বুঝতে পারবে, যখনই তুমি এটাকে ফিল্টার করবে, যে আমরা যেরকম যে কোনো জিনিস কেনার সময় একটা ফিল্টার করি না, লো টু হাই বা ধরো বেস্ট সেলার, এরকমভাবে যদি ফিল্টার করি তাহলে তোমাকে দেখা যাবে, তুমি ফিল্টার করলে বুঝতে পারবে যে কোন কোন অ্যাচিভমেন্টগুলো আমার আগে দরকার, কোন কোন অ্যাচিভমেন্টগুলো আমার একটু পরে দরকার, আর কোন কোন অ্যাচিভমেন্টগুলো আমার না হলেও চলে। ঠিক আছে, যখনই তুমি এইভাবে গোল সেট করে খাতায় লিখে এক এক করে সাজাতে পারবে না, তখনই তুমি দেখবে যে একটু একটু একটু করে তোমার সমস্ত অ্যাচিভমেন্ট পূর্ণ হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এর সঙ্গে একটা ব্র্যাকেটের কথা আছে যে কোনো কিছুই ওভারনাইট হবে না, কোনো কিছুই তোমার একসাথে সব কিছু পূরণ হবে না। তুমি একই দিনে দুখানা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট একসাথে পূরণ করার চেষ্টা করবে না। তাতে কি হবে, হয়তো জোর করলে হয়েও যাবে, মানে তুমি একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকেও যেতে পারো, আবার সেই দিন সন্ধেবেলা তুমি সন্ধেবেলা চাও খেতে যেতে পারো, দুটো একই দিনে তুমি করতেই পারো, কারণ তার মধ্যে একটা প্রায় 12 ঘন্টা ডিফারেন্স রয়েছে। অসুবিধা কিছু নেই, অসুবিধা হচ্ছে এইটা, তুমি তোমার ওই ছোট্ট একটা যে স্বপ্ন, আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাব, আমি প্রথম সূর্য ওঠা দেখব, এটাকে চেরিশ করার সময়টা খুব কমে যাবে। এটাকে চেরিশটা তুমি দুদিন ধরে করো, দুদিন পরে পরের দুদিন পর তুমি চা খেতে যাও। তাই প্রত্যেককে এটাই বলার, যারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুন

0: শুনছো, যে আমাদেরকে এই মুহূর্তে শুনছো, যে আমাদের অ্যাচিভমেন্টগুলোকে বা মানে স্বপ্নগুলোকে আমরা একটু যদি লিখে নিয়ে একটু প্রায়োরিটাইজ করে নিতে পারি, যে কোনটা আমরা আগে করব, কোনটা আমরা পরে করব, কোনটা আমরা এক্ষুনি না করলেও হয়, কোনটা দুদিন পরে করলে বা দুবছর পরে করলেও খুব একটা যায় আসবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে ধরো আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে পরের মেসেজে যাই, সেটা হচ্ছে যে ধরো আমার এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছে যে আমি একটা চার চাকা গাড়ি কিনব। এবার এখন দেখা যাচ্ছে যে এখন পেট্রোলের দাম হচ্ছে 110 টাকা। এবার আমি যদি পার ডে হিসাব করি যে আমি পার ডে আমার বাড়ি থেকে যদি অফিস যাই গাড়ি নিয়ে, আমার 25 কিলোমিটার যদি অফিস হয় বাড়ি থেকে, 25 50 কিলোমিটার, তাহলে পার ডে আমাকে 50 কিলোমিটার ড্রাইভ করতে হবে। সেই 50 কিলোমিটারের তেলের কস্টিং কত হচ্ছে, আমার মান্থলি গাড়ি সার্ভিসিংয়ের কস্টিং কত হচ্ছে, এই টোটাল যদি আমি হিসাব করি, আর আমি যদি দেখি যে একটা যদি ট্যালি করি যে আমার পার ডে আমি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি সেক্ষেত্রে আমি কত টাকা যদি হিসেব করি, তাহলে দেখা যাবে যে আমার ওই একটা গাড়ি কিনতে গিয়ে আমি যে পরিমাণ টাকা, মানে গাড়ি তো শুধু কেনা নয়, সেটাকে প্রত্যেক দিন চালানো, প্রত্যেক দিন তেলের খরচা, সমস্ত কিছু খরচা মিলিয়ে তাতে দেখা যাচ্ছে যে আমার একটা ছোটোখাটো 5 দিনের একটা মানে নর্থ বেঙ্গল ট্যুর হয়ে যাচ্ছে। এবার আমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে গাড়িটা যদি আরও 5 বছর পরে কিনি, তাহলে তো আমার একটা ছোটোখাটো এই বছরের মধ্যেই একটা 5 দিনের অসাধারণ মানে খুব ল্যাভিশলি নর্থ বেঙ্গলের ট্যুর হয়ে যাচ্ছে। আমি কোনটায় বেশি মজা পাবো, যে এই আমি যদি এই 6 মাস একটু পাবলিক ট্রান্সপোর্টটা ইউজ করে নিই সেটাতে, তারপরে যদি আমি একটা 5 দিনের ট্যুরে যাই সেটা আমাকে বেশি অক্সিজেন দেবে, নাকি আমার ওই ট্যুরটা দরকার নেই, আমি পাবলিক ট্রান্সপোর্টে যাব না, আমি প্রত্যেক দিন আমি নিজে ড্রাইভ করে যাব, আমি ওই পাবলিক ট্রান্সপোর্ট, ভিড় বাস, ভিড় ট্রেন এসবে আমি যাব না, এটাকে প্রায়োরিটাইজ করতে হবে। এটাকে যদি আমি প্রায়োরিটাইজ করে ফেলতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা আমার দরকার আর কোনটা আমার না হলেও চলে বা 2 বছর পরে হলেও চলে।
1: দারুণ বললে, এবং আমি না ভাবলাম কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করব, দেখ অনেকটা সময় চলে গেছে, অপচয় হয়ে গেছে বহু সময়, তা বলে এখনো যে আমি ধরে নিই আর যে সময় নেই তাও তো নয়,
0: না
1: যদি ধরে নিই আর একটা বছর, আমি বলছি কথার প্রেক্ষিতে যে অনেকটা সময় হয়তো অপচয় হয়েছে, আবার কিছুটা সময় হয়তো আছে, এই কিছুটা সময়কে তোমার মতো করে কাজে লাগাবো, এই প্রায়োরিটি সেট করব, কাগজ কলমে লিখব এবং অ্যাচিভমেন্ট একটা একটা করে টিক দেব। দেখো বাকেট লিস্ট আমারও আছে, কিন্তু সেটা না কখনো ওই নিউ ইয়ারের প্রথম দিন ডায়েরিতে লেখার মতো থেকেই যায়, পড়েই থাকে, সেটা নিয়ে আর নাড়াচড়া করা হয় না। আমার মনে হয় এখন সঠিক সময় যে এবার প্রায়োরিটি লিস্টটা ঠিক করতে হবে এবং একটু একটু করে এগিয়ে যেতে হবে, তাহলে আর দৌড়তে গিয়ে ব্যস্ততার মাঝে আর স্বপ্নগুলো পূরণ হচ্ছে না হবে না, ব্যস্ততার সাথে সাথেই প্যারালালি স্বপ্নও পূরণ হতে হতে যাবে।
0: সত্যি তাই, একদমই তাই।
1: ঠিক, থ্যাংক ইউ সৌমিক।
0: পরের মেসেজ, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, আজ আমি বাইক চালিয়ে কলকাতায় এসেছি, তোমাদের সাথে দেখা করব, তাই রাত 3টে পর্যন্ত অপেক্ষা করব, তোমাদের শো শেষ হলে অফিস থেকে বেরোলে তোমাদের সাথে দেখা করব। না, এরকম করো না, এরকমটা করা একদমই উচিত নয়, তার কারণ আমরা জানি না নদিয়া থেকে তুমি কেন কলকাতায় এসেছো, যদি তুমি এটা সত্যি সত্যি আমাদেরকে লিখে থাকো, মানে সত্যি সত্যি এটা করে থাকো, এরকম কিছু করো না। আর রাত 3টে পর্যন্ত এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা, এটা একদমই তোমার জন্য খুব একটা সেফও নয়, তাই তুমি কোনো একটা সেফ তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বা যেখানে, যেরকম এক্স্যাক্টলি কী প্ল্যানিং করে এসেছো আমরা তো জানি না, সেইভাবে আমার মনে হয় চললে ঠিক হবে। আর আমাদের চুপ কথায় আমাদের এইটুকু গ্যারান্টি থাকে যে তোমার সমস্ত সমস্যা আমরা শুনবো, তোমার মেসেজ আমরা শুনবো, পড়বো, তার একটা প্রবাবল সলিউশন দেওয়ার চেষ্টা করব। কিন্তু এরকম গ্যারান্টি কিন্তু সৌমিক অপরূপা বা কোনো চুপ কথার প্রেজেন্টার বা আর যে কেউ কিন্তু দেয়নি যে রাত 3টার সময় শো শেষ হলে তোমার সঙ্গে দেখা করার।
1: একদমই তাই, এবং

0: এবং কখন বেরোই কিচ্ছুর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কাজেই এই যে একটা যেটা হবে না, যেটা হয়তো হবে না হতে, মানে এইরকম একটা সিদ্ধান্ত, এবং এই মাঝরাতে তিনটে তো খুবই একটা কঠিন সময়, এই সময়টায় এই সিদ্ধান্তটা তুমি নিয়ে ফেলেছো এখন জানি না, তবে দেখা যাক তুমি সিদ্ধান্তটা তো ঠিক নাও নি, কারণ ওই আবারও বললাম কে কোন গেট দিয়ে কখন বেরোবে এটা কিন্তু তুমি ধরতে পারবে না ভাই। তাই আপাতত এই গ্যারেন্টিটা সত্যি অপরূপা সৌমিক বা চুপ কথার কেউই তোমায় দিতে পারছে না যে তাদের সাথে তোমার দেখা হবে কি না, কিন্তু আপাতত তোমার এই জেস্চারটা ভালো হলেও না আনন্দ পাচ্ছি না, যেহেতু রাত তিনটে, তাই মানে আনন্দ পাওয়ার কথা যে তুমি এতটা ভালোবাসো আমাদের, কিন্তু রাত তিনটে বলেই না এই আনন্দটা হচ্ছে না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ারেস্ট যে মানে কোনো রিলেটিভের বাড়ি থাকলে সেখানে যাও এই মাঝরাতে, আকাশবাণী চত্বর বিশেষ করে পুরো শুনশান ফাঁকা, এখানে থাকাটা খুব একটা সেফ নয় দীপজ্যোতি।
1: যাই হোক, আমরা চটপট একটা ছোট্ট গানের ব্রেক নিই, কেউ কোনো মোহে থেকো না, সেই হিসেবে একটা গান তোমাদেরকে ডেডিকেট করলাম। গানটা শুনে সৌমিকার অপরূপা তোমার মেসেজ নিয়ে 9903653992 তে ফিরে আসছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথা নিয়ে অপরূপা আর সৌমিক আমরা দুজন আছি। পিন্টু আমাদের মেসেজ করেছেন দুবাই থেকে, লিখছেন, হাই দাদা দিদি কেমন আছেন, আমি দুবাই থেকে, খুব ভালো লাগছে আজকের শো, কাজ করে তোমাদের প্রোগ্রামটা শুনছি, লাভ ইউ অল। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ টু পিন্টু। জানি এই মেসেজটা হয়তো ভালোবাসা বিষয়, কিন্তু এটা তোমরা লাভ জাংশনে পড়োনি, প্লিজ পড়ো। হাই চুপ কথা, জানো প্রায় দু মাস হলো একজনের সাথে আলাপ হয়েছে, প্রতিদিন কথা হয়, ধীরে ধীরে দুজন দুজনকে কিছু না হলেও কিছুটা হলেও চিনেছি। ও খুব ভালো কবিতাও লেখে, আমাকেও কবিতা ডেডিকেট করে, কিন্তু ও আমাকে বলেছে আমি নাকি ওর কাছে মোর দ্যান বেস্ট ফ্রেন্ড, ওকে, লেস দ্যান গার্লফ্রেন্ড, বাবারে, মোর দ্যান বেস্ট ফ্রেন্ড, লেস দ্যান গার্লফ্রেন্ড, ওকে,
2: হাফ গার্লফ্রেন্ড,
1: হাফ গার্লফ্রেন্ড, ওকে ওকে ওকে। তারপরে হচ্ছে ও এটাও বলেছে যে চাকরি পেলে কাউকে প্রপোজ করবে, জানি না সেটা আমি কি না। আচ্ছা, কিন্তু কয়েকদিন ধরে ও আমার সাথে সেরকমভাবে কথা বলছে না, আজকে সন্ধেবেলায় বলল তুমি পড়ে নাও পরে কথা বলবো, কিন্তু ও সারা সন্ধে FB-তে অনলাইন ছিল, এই রাতে শুধু বলল শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে পড়বে বলল, আমি রাতে লিখে আবার বলছে যে কি হয়েছে সেটা আবার জানতেও চাইলো না। আর জানো ও এখনো ওর কন্ট্যাক্ট নাম্বারটাও দেয়নি। আচ্ছা বলো তো, ও কি সত্যি আমায় ভালোবাসে? আচ্ছা

কে, তার মানে তোমাদের আলাপটা সোশ্যাল মিডিয়া থ্রু, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা হচ্ছে যে ও তোমাকে সত্যি ভালোবাসে নাকি মিথ্যে ভালোবাসে এটা তো এখনও অনেক দূরের ব্যাপার, এক্ষুনি বলা সম্ভব না। ভালোবাসাবাসি তো এরম দূরে দূরে ফোনে ফোনে বোঝা মুশকিল। ভালোবাসতে গেলে দুটো মানুষকে ওই একটুখানি হলেও চিনেছিতে আটকে থাকলে হয় না। ভালোবাসা অনেক বৃহৎ একটা চ্যাপ্টার। আপাতত তোমায় বলতে পারি যে ওর তোমাকে ভালো লাগে কি না, সেটাও ভীষণ টাফ এই মুহূর্তে বলা, কারণ মানুষটি যদি তোমার শুভাকাঙ্ক্ষী হয়। তাই তোমায় বলেছেন যে তুমি পড়তে বসো, তুমি পড়ে নাও, পরে কথা হবে। এবং একটা জিনিস তোমায় বুঝতে হবে, তোমার নাম লেখনি। আচ্ছা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে ভাই, ছোট্ট বোন তুমি নিশ্চয়ই, যে তোমার যাকে ভালো লাগছে বা তোমার সাথে যিনি ভালোবাসায় আছেন, যদি ধরে নিই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে, তার গোটা পৃথিবী তুমি একা হতে পারো না। সে অনলাইন আছে, সে ফেসবুকে অনলাইন আছে, কিন্তু তোমাকে মেসেজ করছে না, মানেই সে তোমাকে ভালোবাসে না, বা সে সারাদিন তোমায় মেসেজ করছে, ফেসবুক করছে না, মানেই সে তোমাকেই ভালোবাসে, এটা কিন্তু নয়। নিজেকে তার গোটা পৃথিবী হিসেবে ভেবো না। তার ইচ্ছে হয়নি তোমার সাথে আজকে রাতে কথা বলতে, সে ভেবেছে আজ রাতে কথা বলবো না, আমি ফেসবুক করব। সেটা তার স্বাধীনতা, তার ইচ্ছে, সেটাকে তোমায় রেসপেক্ট জানাতে হবে। এবং তুমি লিখছো যে তুমি যখন হুম লিখেছো, তখন সে কেন পাল্টা তোমায় জিজ্ঞেস করলো না যে হুম কেন বলছো, তোমার কি কিছু হয়েছে? তার মানে তুমি এক্সপেক্ট করেছিলে যে মানুষটি তোমায় বলেছেন যে আজকে পরও আমার শরীর ভালো লাগছে না, আমি ঘুমিয়ে পড়ছি, সেই মানুষটি হুম লেখার পর আবার পাল্টা তোমায় প্রশ্ন করবেন যে হুম কেন লিখছো, তোমার কি কিছু হয়েছে? দেখো, তুমি তো ছোট মানুষ, তাই তুমি অনেকটা এক্সপেক্ট করছো। আবার তোমার পার্টনারের দিকটা যদি বলি, সে যদি তোমায় বলে থাকেন যে আমি ঘুমিয়ে পড়ছি, তারপর যদি তাকে ঘন্টার পর ঘন্টা অনলাইন দেখতে পাওয়া যায়, তার মানে বুঝতে হবে যে মানুষটি তোমার সাথে কথা বলতে চাননি, তাই তোমাকে বলেছেন ঘুমিয়ে পড়ছি, কিন্তু তিনি ঘুমিয়ে পড়েননি। তার ইচ্ছেটাকেও তোমায় রেসপেক্ট জানাতে হবে, কারণ সে তোমাকে আগেই বলে দিয়েছে তুমি তার মোর দ্যান গার্লফ্রেন্ড, নাকি মোর দ্যান বেস্ট ফ্রেন্ড, লেস দ্যান গার্লফ্রেন্ড, মানে তিনি তোমাকে তোমার তার ভালো বন্ধু হিসেবে চাইছে, ভালো বন্ধুর থেকেও বেশি কিছু হতে পারে সেটা, কিন্তু আবার গার্লফ্রেন্ডও নয়, গার্লফ্রেন্ডের কথাও ভাবছে না, মানে গার্লফ্রেন্ড রূপে তোমায় দেখছেন না। আবার এটাও বলেছেন চাকরি পেলে একজনকে প্রপোজ করবেন, তুমি সেটা এখন ভীষণভাবে দোনোমন এ ভুগছো যে সেটা কি তুমি নাকি অন্য কেউ। আমার মনে হয় একটা সম্পর্কে একটা একটা যে সম্পর্কটা এখনো তৈরি হয়নি, খুব খুব মানে একদম আর কি বলবো, একদম ফার্স্ট লেভেলে রয়েছে, একদম একদম বিগিনার লেভেলে রয়েছে বলা যেতে পারে যে সম্পর্কটা, সেই সম্পর্কটার ওপর ভিত্তি করে তুমি অনেক কিছু ভেবে ফেলেছো, অনেকটা জড়িয়ে পড়ছো সম্পর্কটায় মানুষটার সাথে। তিনি তোমায় তার কন্ট্যাক্ট নাম্বার দেননি, তিনি সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার সাথে কোথাও যোগাযোগ করেননি, কিন্তু অথচ তুমি তার প্রতি এতটা ইনভেস্টেড যে তার ছোটোখাটো বিষয়গুলো তোমাকে খুব বড়ভাবে আঘাত দিচ্ছে। আমার মনে হয় তোমাকেও একটু নিজেকে সংযত করতে হবে যে ঠিক আছে, ওকে কথা বলতে চাইছে না, বলছে না, নিজেকে না কোথাও একটা এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে হয় যেখানে উল্টো দিকের মানুষ তোমার সাথে কথা বলার তাগিদ অনুভব করে, নাকি সারা দিন তুমি কেন কথা বলছো না, আমার সাথে কেন কথা বলছো না, আমার সাথে কেন কথা বলছো না বলে ন্যাক করবে। আমার মনে হয় নিজেকে এমন একটা জায়গায় তৈরি করো, এমন নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করো, যাতে তোমায় চারবার না বলতে হয় যে আমার সাথে কেন কথা বলছো না, আমার সাথে কেন কথা বলছো না, সে নিজে থেকেই কথা বলবে। এবং এটা উল্টো দিকের মানুষের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, তাই না, যে সে কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে না। তাই তার যদি মনে হয় যে না, আমি আজকে তোমার সাথে কথা বলবে না, তার যদি মনে হয় আজকে তার সাথে তো মানে উল্টো দিকের মানুষের সাথে সে কথা বলবে না, তাহলে বলবে না, এটাকে মেনে নাও। জানো তো, এত ওভারথিঙ্ক করো না, তুমি অনেকটা ওভারথিঙ্ক করে ফেলেছো, তোমার মাথায় এখন অনেকগুলো প্রশ্ন, সে চাকরি পেলে যাকে প্রপোজ করবে সেটা তুমি কি না, সে হুম লেখার পর কেন প্রত্যুত্তরে জিজ্ঞেস করলো না তোমার কি হয়েছে, সে কেন বললো আমি ঘুমিয়ে পড়ছি তারপরে ফেসবুকের অনলাইন, অথচ এতগুলো প্রশ্ন করার মতো সম্পর্কের ভিতটাই তৈরি হয়নি, সেই সম্পর্কটাই

0: তৈরি হয়নি যে সম্পর্কে এতগুলো প্রশ্ন করা যায়। তুমি খুব ইনভেস্টেড হয়ে পড়েছো এই সম্পর্কটার প্রতি, নিজেকে একটু সংযত করো। মানছি তুমি হয়তো ভালোবেসে ফেলেছো, তোমার তাকে ভালো লাগে, তুমি তাকে আপন করে চাও, তাহলে একটু সময় দাও এবং তাকেও একই রকম ফিল করার সময়টা দাও। শুধু একতরফা তুমি ফিল করলে তো হবে না, তাকেও তো তোমায় ভালোবাসতে হবে। তুমি কি এমন মানুষের সাথে থাকতে পারবে যাকে সে কেবল তুমি ভালোবাসো, উল্টো দিকে সেই মানুষটা তোমায় ভালোবাসে না? এটা তো খুব কঠিন, সেই মানুষের সাথে তো থাকা যায় না। তাই তাকেও তোমার মতোই ফিল করার জন্য একটু সময় দাও। আমার মনে হয় সময়টাই একমাত্র এখন কি বা সলিউশন বলতে পারো।
1: হ্যাঁ, মানে অপরূপা এত সুন্দর করে সবটা বলে দিয়েছে, এরপরে সত্যি আর আলাদা করে কিছু বলার থাকে না, মানে সত্যি থাকে না। মানে কি কি যোগ করব আমি, মানে সেই একই কথা হয়তো রিপিট করা হবে তার থেকে।
0: আজকে অপরূপা শৌমিক সেই 9টা থেকে আছে তো লাইভে, এখন প্রায় 1:50 হয়ে গেছে, এখন একটুখানি নিজেদের মধ্যেও খুনসুটি শুরু হয়ে গেছে। সেই খুনসুটি চলতে থাকবে, তার মাঝে অবশ্যই তোমার মেসেজ থাকবে, মানে সরি, তোমার মেসেজের মাঝে খুনসুটি মাঝে মধ্যে একটু উঁকি দেবে। তোমার মেসেজ পড়বো আগে।
1: ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জানো তো গত সপ্তাহে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পারিনি। জানো তো এই একটা মাস ধরে ছুটি কাটানোর পর, নিজের প্রিয় মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করার পর, এখন আর সেই টায়ারিং লাইফস্টাইলে ফিরে যেতে কান না পায়। তাও যদি মানুষজনগুলো ভালো হতো। এটাই প্রশ্ন ছিল তোমাদের কাছে, যে তোমরা এভরি উইক এত এনার্জেটিক বা মোটিভেটেড থাকো কী করে, যেখানে রাত বাড়লে ফিলিংসগুলো হেভি হয়ে আসে।
0: ওরে বাপরে, লাখ টাকার প্রশ্ন, লাখ টাকার উত্তর দেবো এবার আমরা। বিষয়টা হচ্ছে, আমরা এনার্জেটিক মোটিভেটেড থাকি তার একমাত্র কারণ, আমরা দেখো, আমরা তো শো করতে আসি রোজ নয়, আমরা মাঝে মধ্যে আসি। এইটা আমাদের কাছে একটা রিফ্রেশমেন্টের জায়গা, এটা আমাদের কাছে অক্সিজেন, যে অক্সিজেন নিতে সৌভিক এখন ম্যাল রোডে হাঁটছেন দার্জিলিং, যে অক্সিজেনের জন্যে কালকে সঞ্চারী চলে যাচ্ছেন বাড়িতে আলিপুর থেকে, সেই রকম একটা অক্সিজেন, যে অক্সিজেনের টানে আমরা আসি এআইআরে তোমাদের সাথে শো করব বলে। তো আমাদের এনার্জেটিক যে শোনায়, সেটার কারণ, অন্যতম কারণ হচ্ছে আমরা প্রচণ্ড ভালোবেসে আসি। জানো তো, মানে এই যে দেখো 9টা থেকে আমরা বকবক করছি, তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, কোথাও আমাদের শুনে মনে হচ্ছে আমরা টায়ার্ড, অথচ ধরো এই 9টা থেকে শোটা অন এয়ার হওয়ার আগে কারোর জীবন, কারোর দিন হয়তো সকাল 9টায় শুরু হয়েছে, কাউকে হয়তো দুপুর 12টায় বেরিয়ে পড়তে হয়েছে, তারপরেও একই রকম এনার্জি। তার একমাত্র কারণ, আমরা এইটা করতে ভালোবাসি। যে কাজটা করতে ভালোবাসি, সেই কাজটা করতে একদম টায়ার্ড লাগে না। তার মানে কি কোনো দিন লাগে না, প্রত্যেক দিন একদম একই রকম ফিল হয় তা নয়। এক আধদিন শরীর খারাপ থাকতে পারে, এক আধদিন মন খারাপ থাকতে পারে, কিন্তু এই হট সিটটায় বসলে আবার সমানভাবে ফিল করি যে চলো বেটার ফিল হচ্ছে। কিন্তু মজাটা হচ্ছে, আমরা কি রোজ একই রকম ফিল করি যখন আমরা ধরো শো করতে আসি না, নিজেদের কাজের জায়গা থেকে বাড়ি ফিরে যাই, সেই সময় তোমার মতোই এক্স্যাক্টলি আমাদেরও ডাউন লাগে। এক্স্যাক্টলি তুমি যেমনটা ভাবছো যে ক্লান্ত লাগে, সেই ক্লান্তিটা আমাদেরও আসে। এবং তুমি তো একটা ছুটি কাটালে ভাই, ছুটি কাটিয়েছো, মায়ের কাছে ছিলে, বাবা মা পরিবার পরিজনের মাঝে ছিলে, সুন্দর সুন্দর রান্না করে মা খাইয়েছেন, এবার আবার রিয়েলিটি চেক, ছুটি শেষ, পড়তে ফেরা বা কাজে ফেরা, বাড়ি থেকে দূরে যাওয়া বা বাড়িতে থেকেই শুধু রাতে বাড়ি ফেরা, এটা কঠিন, এবার আবার কঠিন একটা রুটিন। তবে এইটা কেন করছো? এটা তো কিছু একটা পাওয়ার জন্যে করছো। তুমি চাইলেই আজকে ড্রপ করতে পারো, তুমি চাইলেই আজকে স্কুল যাওয়া বন্ধ করে দিতে পারো, কলেজ যেতে ইচ্ছে করছে না বলে আর যাবে না, চাকরি করতে ইচ্ছে করছে না বলে আর যাবো না বলে বাড়িতে থাকতে পারো, কিন্তু সেটা করলে তুমি যেটা চাইছো সেটা কি তোমার বাড়িতে বসে তুমি পারবে? যদি তুমি বলো হ্যাঁ আমি যেটা চাই সেটা আমি বাড়িতে বসেই পাবো, তাহলে তুমি বাড়িতেই থাকো, কোনো চাপ নেই। কিন্তু যদি মনে হয় যে না, অপরূপা দিয়া সৌমিকদা যেটা চাই সেটা করতে না, আমাকে একটু বেরোতেই হবে, চাকরিটা করতেই হবে, পড়াটা শেষ করতেই হবে, কলেজটা পাস আউট হতেই হবে, তাহলে তার অপশান নেই। এই মনটা কেমন কেমন নিয়েই আবার মাঠে নামতে হবে, আবার ক্লান্ত লাগবে, আবার এই ক্লান্তিটা দূর করার জন্য যে উপায় সেটা খুঁজে নিতে হবে। কারণ দিনের শেষে না, আমরা না ইন্ডিভিজুয়াল, আমাদের বাবা মা আছেন, আমাদের ভাই বোন আছেন, আমাদের

0: পরিবার পরিজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পার্টনার আছেন, কিন্তু দিনের শেষে না কোথাও একটা একা। তাই যে মুহূর্তে মনে হবে যে আমার আবার ডাউন লাগছে, সেই মুহূর্তে নিজেকে কী করে ভালো রাখতে পারবো সেই চেষ্টাটা কিন্তু নিজেকে করতে হবে। কারণ তুমি ধরো তোমার পার্টনারকে বললে আমার না ডাউন লাগছে, পার্টনার প্রথম দিন একটা জেস্টার দেখালেন, দ্বিতীয় দিন দেখালেন, তৃতীয় দিন দেখালেন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম, দশম, একটা দিন আর তার জেস্টার দেখাতে ইচ্ছে হবে না, একদিন সেও একই রকমের ক্লান্ত, একই রকমের ডাউন। তখন তুমি তাহলে তার থেকে যে এতদিন যে ট্রিটমেন্টটা পেয়ে আসছিলে সেটা দুম করে একদিন পাবে না, কারণ সেও তো ডাউন, সে তোমাকে কী করে চিয়ার আপ করবেন। তাহলে তখন কী করতে হবে? তখন করতে হবে নিজেকেই নিজেকে ঠিক। আর সেই জন্যেই আমরা প্রত্যেক দিন লড়ে যাই, লড়াই করি। তোমার জন্যে আমার একটু কষ্ট হচ্ছে, ছুটি ছুটি জিনিসটা, লাস্ট ছুটি তুমি কবে কাটিয়েছ সৌমিক?
1: মানে ছুটি মানে কিরকম ছুটি?
0: ছুটি এত মানে বাড়িতে থাকা ছুটি, ঘুরতে যাওয়ার ছুটি নয়।
1: দেখো, এই এই কথাটা না মানে আমি কেন ভেবে উত্তর দিচ্ছি তার কারণ হচ্ছে, অনেকগুলো কারণ আছে। এটা আমি এক লাইনে উত্তর দিতেই পারতাম যে এই দিন এই সময়, ব্যাপারটা না ঠিক সেরকম নয়। তার কারণ আমি প্রত্যেক দিন মানে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমাকে কাজে যেতে হবে তো ঠিক কথাই, তার একটা ডেফিনেটলি কারণ থাকে, সেটাও ঠিক কথা। যে খানিক আগে যে মেসেজগুলো তোমায় মানে একটা মেসেজের উত্তরে যে কথাগুলো তোমায় বললাম যে শর্ট টার্ম অ্যাচিভমেন্ট ইত্যাদি ইত্যাদি, তো আমাদের প্রত্যেকটা মানুষেরই তো একটা গোল থাকে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমাকে কিছু করতে হবে। সেটা আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আমাকে প্রত্যেক দিন কিছু একটা করতে হবে, একটা কাজ করতে হবে। কারণ কাজ না করা অবস্থাতেও আমি নিজেকে বসিয়ে দেখেছি যে সেই সময়টায় আমি ভালো থাকি না, তার থেকে কাজ করা অবস্থায় হয়তো কাজের পর সারাদিন পর একটু ডাউন হলেও হতে পারি, কিন্তু তাতে আখেরে আমি ভালোই থাকি। কিন্তু আগের পজিশনে বা আগের জায়গাতে আখেরে আমি খুব একটা ভালো ছিলাম না। তো সেই কারণে যে অনেক সময় এরকম হয় যে আমাকে অনেক বন্ধু বান্ধব জিজ্ঞেস করে যে তোর রিফ্রেশমেন্ট প্রয়োজন হয় না? সত্যি কথা বলতে না, রিফ্রেশমেন্ট ওইভাবে প্রয়োজন হয় না। আমি ঘুরতে যাই, ডেফিনেটলি ঘুরতে যাই, ঘুরতে যাই মুক্তির জন্য বা ছুটি উপভোগ করার জন্য নয়, ঘুরতে যেতে চাই আমি নতুন এক্সপিরিয়েন্স করার জন্য, নতুন জায়গাকে এক্সপ্লোর করার জন্য, সেখানকার মানুষজনের সঙ্গে মিশে তাদের ভাষা, তাদের জীবনধারাকে একটু কাছ থেকে এক্সপিরিয়েন্স করার জন্য আমি ঘুরতে যেতে চাই। অনেকে যেটা আছে যে তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে লাস্ট কবে ছুটি নিয়েছো, তুমি যদি আমাকে বলো যে আমার তাহলে কোনোদিনই ছুটি নেই আর আমার অথচ আমার রোজই ছুটি, কারণ আমি ওই মানে ওইভাবে ভাবতেই চাই না যে আমি ছমাস কাজ করব, ছমাস পর আমি দশ দিনের একটা ট্রিপ করব, আমি একদম ওইভাবে ভাবতেই চাই না। তার কারণ এই কারণেই ভাবতে চাই না, কারণ এই ভাবনাটা খুব বেশি দিন লাস্টিং করবে না। কেন বলছি? কারণ আমি ছমাস কাজ করব, ছমাস পর একটা দশ দিনের ট্রিপে যাব, আবার ছমাস কাজ করব, আবার একটা দশ দিনের ট্রিপে যাব, এই জীবনধারাটা খুব বেশি দিন লাস্টিং আমি করাতে পারবো না। তার অনেকগুলো কারণ থাকতে পারে, তার অনেকগুলো প্র্যাকটিক্যাল বা রিয়েলিটি চেক বলতে পারো যেটা তুমি বললে, অনেকগুলো কারণ থাকতে পারে, সেই সব কারণের জন্যই পারবো না। তো আমি সেরকম কোনো জিনিসই করতে চাই না যে জিনিস আমি কন্টিনিউ করতে পারবো না। কারণ আমি দেখেছি কোনো নতুন মানে অভ্যেস বলো বা যাই বলো না কেন, নতুন অভ্যেসে যখন আমরা বদলে যাই সেই বদলটা আমাদের মানে নিতে খুব সময় লাগে, খুব অসুবিধা হয় মেনে নিতে। ধরো সেটা খুব ভালো লাগার জায়গা, ধরো আজকে আমি ঘুরতে যেতে পারছি, এরকম তো হতেও পারে যে আগামী দশ বছর পর আমি আর এই আমার এই লাইফস্টাইলটা আমি আর কন্টিনিউ করতে পারছি না, তো আমি এই চেঞ্জটাই আমার লাইফে কোনোদিন আনতে চাই না যে এটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে বা আমার লাইফস্টাইলটা এখন বদলে গেছে, এই ভাবনাটাই আমার মাথায় আমি কোনোদিন স্ট্রাইক করাতে চাই না। তাই জন্যই আগে থেকেই আমি এমন একটা লাইফস্টাইলেই যেতে চাই যেখানে আমার কখনোই মনে হবে না যে আমার একটু ছুটির দরকার।
0: আচ্ছা আচ্ছা, মানে সবটাই খুব সুন্দর সুস্থভাবে এগিয়ে যা, তার মধ্যে ডাউন থাক।

0: ডাউন ফিল হবে, কিন্তু একটা ছুটি দরকার, একটা দীর্ঘশ্বাস, আমার একটা ছুটি দরকার, এটা তুমি ফিল করবে না।
1: হ্যাঁ, তার আরও একটা কারণ আছে, এরকম আমি দেখেছি, ধরো মানে কোন একটা ধরো জিনিসের একটা ঝামেলা আছে, ধরো ধরো একটা সমস্যা আছে, তো আমি সেই সমস্যাটাকে ওভারলুক করার জন্য বা স্কিপ করার জন্য আমি পার্টিকুলার সেই দিন একটা ছুটি নিলাম। আমি গিয়ে দেখেছি যে ঠিক তার পরের দিন সমস্যাটা ওয়েট করে আমার জন্য। সুতরাং মানে আমাকে ওটা ফেস করতেই হবে, আমাকে ওটার মধ্যে দিয়েই যেতে হবে। তো তার জন্য আমি আলাদা করে, এবং তার সঙ্গে এটাও ঠিক কথা যে সেই সমস্যাটা ফেস করতে গিয়ে আমার তো শুধু সেই সমস্যা ফেস করব সেরকমটা তো নয়, তার সঙ্গে আরো অনেক ভালো দিকগুলোও তো রয়েছে, তো আমি সেগুলো মিস করব কেন?
0: ঠিক ঠিক। এবং তুমি যে মেসেজ করেছো, আমি নামটা মিস করলাম, ভুলে গেলাম, দেখো তো একবার যদি ওই মেসেজেই আমরা থাকি নামটা পাই কি না। না, ওই মেসেজেই, যাই হোক,
1: নাম অনুষ্কা বলছি,
0: অনুষ্কা, রাইট। অনুষ্কা, তুমি একটা লম্বা ছুটি কাটিয়েছো, দেখো তোমার ছুটি নিয়ে কথা বলতে বলতে এবং তোমার ডাউন ক্লান্তি নিয়ে কথা বলতে বলতে আমরা কত কথা বলে ফেললাম। এটাই আমরা, আমরা ভীষণ ভালোবাসি কথা বলতে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো ছুটি কাটিয়েছো, সুন্দর সময় কেটেছে, এবার আবার ময়দানে নামতে হবে, খেলতে হবে, জিততে হবে, তাই তো? আবার এইরকম একটা লম্বা ছুটি আসবে যে সময় তুমি আবার মায়ের কাছে ফিরবে, মায়ের আদর খাবে, মায়ের হাতের রান্না খাবে, সবার সাথে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে থাকবে, কিন্তু এটা অনুভব করার জন্য আবার ময়দানে নামতে হবে, আবার কঠোর পরিশ্রম করতে হবে, তারপর তো শান্তির ওই অনুভব, অনুভূতিটা হবে। কারণ যদি রোজ খুব বৃষ্টি পড়ে, খুব বৃষ্টি পড়ে, খুব বৃষ্টি পড়ে, তারপর রোদ ওঠার পর তো আবার দীর্ঘদিন গরম পাওয়ার পর তো আমরা বৃষ্টিকে আবার মিস করি, তাই না? তো না হলে টানা বৃষ্টি হবে, আমরা কিছুই আর আমাদের অনুভূতিগুলো আর কোথায় আর খেলবে, কোথায় আর নানান রং দেখবে। তাই আমার মনে হয় কষ্ট পেও না, এটাই রিয়েলিটি, আমাদেরকে লড়তে হয়, লড়াই করে যেতে হয়, তোমাকে আমাকে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছি সবাইকে লড়াই করতে হচ্ছে নিজের নিজের জীবনে, তাই ভয় পেলে চলবে না, কেমন? 9903653992 তে খুব খুব খুব প্রিয় একটা গান তোমার কানে রাখছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: চুপ কথায় দেখতে দেখতে সৌমিক আর অপরূপার প্রায় 2 ঘন্টা 15 মিনিট কেটে গেছে। পরের মেসেজ পড়বো, অনেকগুলো মেসেজ পড়ে ফেলেছি। এখনও যদি তুমি আমাদের কোনো মেসেজ না পাঠিয়ে থাকো তাহলে ডেফিনেটলি পাঠাও 9903653992। মেসেজ পাঠিয়েছে সুমিত সোনারপুর থেকে। আজ কোনো প্রবলেম বলবো না, হ্যাঁ ইচ্ছে করি, কারণ লাস্ট 6 দিন মানে 3 উইকস থেকে সেম টেক্সটই রিপিট করেছিলাম, কেউ পড়লে না,
1: আচ্ছা
0: সাজেশনও দিলে না। অনেকটা খারাপ সিচুয়েশন চলছে, যেন আমার 6 ইয়ার্স থেকে প্রতিটা টেক্সট লেট হলো, 6 উইকস হবে আর কি, লেট হলেও তোমরা, আচ্ছা 6 ইয়ার্স থেকে মানে 6 বছর ধরে প্রতিটা টেক্সট লেট করে হলেও তোমরা পড়েছো বা সাজেশন দিয়েছো, বাট লাস্ট 3 উইকস ধরে একটু অভিমান তোমার উপরও হলো। চুপ কথা, তোমরা সাবধানে বাড়ি ফিরো, সবাই ভালো থেকো।
1: আজকে লেখনি?
0: আজকে লেখেনি।
1: আগের মেসেজ কি আমরা দেখতে পাচ্ছি?
0: না, পাচ্ছি না।
1: যা, তাহলে কি করে হবে? এই দেখো, আজকে তোমার মেসেজ খুললাম, তোমার মেসেজ পড়বো বলে, অথচ তুমি আজকে অভিমান করে দূরে সরে গেলে। এইটা না একটা দারুণ জীবনবোধ জানো তো? আমরা অনেকে পড়াশোনা করি, একটা স্বপ্ন পূরণের জন্য একটা কম্পিটিটিভ এক্সাম দিই, পড়াশোনা করি, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিই, এবং সেটা নিতে নিতে নিতে বারবার পরীক্ষায় ডিসকোয়ালিফাই হতে হতে ঠিক যে মুহূর্তে যে পরীক্ষাটা দিলে কোয়ালিফাই হয়ে যেতাম, ঠিক তার আগের দিন ডিসাইড করি আমি আর কম্পিটিটিভ এক্সাম দেব না। আমাদের জীবনের এটা খুব বড় ভুল হয়ে যায়, এটা একটা জীবনবোধ। দেখা যায় না, আমরা অনেক অ্যানিমেটেড অনেক জিনিস দেখেছি যে দুই বন্ধু একসাথে কয়লার খনিতে খোদাই শুরু করেছিলেন। প্রথমজন একটা খনি কয়লা খনি থেকে একটা হিরে পেল, সে একটা হিরে নিয়ে ইয়ে করে দৌড়ে পালিয়ে গেল। আর দ্বিতীয়জন আরও বেশ খানিকটা খনন করলো, তারপরে দেখলো বাবা আমি তো তাও পাচ্ছি না, সে হাঁপিয়ে চলে গেল। অথচ দেখা যাচ্ছে স্ক্রিনে যে যেখান থেকে সে হার মানলো তার একটা এক্সট্রা কোদাল পড়লেই সে একসাথে 5খানা হিরে পেত। খুব ছোট্ট একটা অ্যানিমেটেড ভিডিও আমাদের ফিডে প্রচুর আসে, আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু এটাই জীবন। তুমি এতদিন মেসেজ করেছো কেউ পড়েনি বলে, তুমি আজকে অভিমান করে আমাদেরকে বললে যে আজ আর কিছু বলবো না কারণ তোমরা পড়োনি, কিন্তু দেখো আজই আমরা তোমার মেসেজ খুললাম। এমন নয় যে কেউ মেসেজটা সিন করে অথচ পড়ে না, সিন করা হয় না কারণ আমাদের প্রচুর মেসেজ আসে, সেখান থেকে কখনো কখনো কোনো মেসেজ একটু নিচের দিকে চলে গেলে আমরা হয়তো পড়ে উঠতে পারি না সময়ের অভাবে। তাই ধৈর্য যে ধরতে হয় জীবন কিন্তু আমাদের শেখায়, সততার সাথে যদি ধৈর্য ধরতে পারি তাহলে যেটা চাইছি সেটা ঠিক আমরা পাই। যাই হোক, দুঃখ পেলাম তোমার এই কষ্টের কথা শুনে, এবং আমরাও দুঃখিত যে তোমার মেসেজ পড়তে পারিনি। চলো আমরা নেক্সট মেসেজে যাই।
0: ঠিক তাই, তবু বলবো যে তোমার যদি এখনো কিছু বলার থাকে তুমি ডেফিনেটলি পাঠিয়ে দাও, যদি সব মেসেজ আমরা শেষ করতে পারি আবার তাহলে তোমার মেসেজে আমরা ফিরতে পারি। পরের মেসেজ পাঠিয়েছে দীপালি সোনারপুর থেকে, লিখছে এক্ষুনি যে তোমরা বললে লড়াই মানেই জীবন, জীবন মানেই লড়াই, সেই লড়াই করতে করতে আমি আমার মেয়েটাকে মানুষ করে ফেললাম। অনেকদিন পরে এলাম তোমাদের শোতে, জীবনে এত ব্যস্ত ছিলাম যে তোমাদের শোটাই মিস করে ফেলেছি, অনেকদিন পরে এসেও ভালো লাগছে। দীপালি সোনারপুর থেকে।
1: থ্যাংক ইউ দীপালি, এইটাই তো ব্যাপার। এই যে দেখো, তুমি একটা জীবনে গোল সেট করেছিলে যে আমার মেয়েকে আমায় মানুষ করতে হবে, তাই জন্য তুমি কঠোর পরিশ্রম করেছো, বাড়ি ফিরেছো, খাওয়া দাওয়া করেছো, ঘুমিয়েছো, আবার সকালে উঠেছো, পরিশ্রম করেছো, আবার বাড়ি ফিরেছো। তুমি দেখো সাকসেসফুল, তোমার কিন্তু এখন কোনো দুঃখ নেই যে ইস আমি এত পরিশ্রম করলাম কিন্তু আমি যেটা চাইলাম সেটা হলো না। তুমি পরিশ্রম করেছো, তুমি যেটা চেয়েছো সেটা পেয়েছো, এখন তুমি

0: অনেকটা রিল্যাক্সড, সেটা তোমার মেসেজ পড়েই আমরা বুঝতে পেরেছি। এই রিল্যাক্সেশনটাই দরকার আমাদের সবার, আমরা যাতে এতটাও ওয়ার্কোহলিক না হয়ে যাই যে শুধু কাজ কাজ কাজ কাজ করছি আর বাকি সব কিছু ভুলে যাচ্ছি, তাহলে গণ্ডগোল, ভীষণ গণ্ডগোল। এইরকম জীবনযাপন এক দুজন আমরা করে ফেলি বটে, ভুল করি, মস্ত বড় ভুল করি। তাই কাজ করতে হবে কাজের মতো, তারপর বাড়ি ফিরতে হবে, কাজ করতে হবে স্বপ্ন পূরণের জন্য, তারপর বাড়ি ফিরতে হবে, আবার পরের দিন নতুনভাবে কাজে যেতে হবে। লড়াই মানেই জীবন, আর জীবন মানেই লড়াই। থ্যাংক ইউ দীপালি।
1: পরের মেসেজ পাঠিয়েছে অ্যান্ডি। সৌমিক, তোমার কথা শুনে মনে হয় তুমি জবের মধ্যে থাকতে ভালোবাসো। আমার বাবাও বা জামাইবাবুও মানে মনে পড়ে না অফিস যায়নি, বাবাদের ওভারটাইম হতো, এমার্জেন্সি জবটা ছিল, তাই আমার তো মনে কাজে থাকলে রিল্যাক্সে থাকতো। তোমার কথায় মনে হয় কাজেতে অক্সিজেন পাও, প্রাণ খুলে মনের কথা বলে হালকা হও, ভালো থেকো। যে যাতে ভালো থাকে তাই করতে দেওয়া উচিত, আমাদের বেঁচে থাকাটাই আসল।
0: একদম একদম অ্যান্ডি, একদম। যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবে ভালো থাকতে দেওয়া উচিত। হ্যাঁ, এবার সেই ভালো থাকাটা কারোর জন্য ক্ষতি করছে, ধরো একজন মানুষ যিনি এত বেশি ড্রিঙ্ক করতে পছন্দ করেন যে তিনি মনে করেন আমি ড্রিঙ্ক করেই ভালো থাকি, সে শুধু ড্রিঙ্ক করেন সারাদিন, তাহলে তাকে তো ভালো থাকতে দেওয়া যায় না শুধু ড্রিঙ্ক করতে দিয়ে। তো সেটা নয়, যদি কারো ভালো থাকাটা তার নিজের জন্য ক্ষতি করছে না এবং উল্টো দিকের মানুষের কোনো ক্ষতি করছে না, তাহলে অবশ্যই তাকে ভালো থাকতে দেওয়া উচিত। যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবে ভালো থাকতে দেওয়া উচিত। গভীর ভাবনায় মনে হচ্ছে,
1: গভীর ভাবনায় নয়, মানে মেসেজটা এমনভাবে লিখেছে, আমি বেলেঘাটা থেকে অনিন্দ, আমার ব্লাড দিতে খুব ভয় করে, তবুও আমাকে ডক্টর সিবিসি এলএফটি করতে বলেছে, আমার এজ 35। আমার বাবা মাকে বলেছি, তারা বলেছে আমরা যেতে পারবে না,
0: পারবো না,
1: দরকার হলে ফোন করিস, তবু আমার অল্প ভয় লাগছে, প্লিজ একটু সাহস দাও।
0: আচ্ছা, প্রথমত এটা কি কাল? যদি আগামী কাল হয় তুমি এখন রাত 3টা পর্যন্ত জেগে থেকে কালকে ব্লাড টেস্টের জন্য ব্লাড দেবে, সেটা ঠিক নয়। কি হয় বলো তো, ধরো তুমি সব কিছু ব্যালেন্সড কিন্তু কোনো এক্সট্রা স্ট্রেস, কোনো অনিয়মের জন্যে সেটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, এক দুই। এবার আসি তোমার কনসার্নে, তোমার ভয় লাগে, এত এত রক্ত নিয়ে নেবে না, নেবে একটুখানি সিরিঞ্জে, একটুখানি নেবে। এবার ইঞ্জেকশনে ভয় পেতেই পারো, অনেকে আমরা ভয় পাই, কিন্তু কিছু করার নেই, জীবনে দৈনন্দিন জীবনে চলার পথে এই ছোটোখাটো ভয়গুলোকে একটু জয় করতে হবে ভাই। বাবা মা বলে দিয়েছেন যেতে পারবেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি এক্সপেক্ট করো না কাউকে সাথে নিয়ে যাওয়ার, তুমি একাই যাও, একাই পারবে, এটা খুব একটা বড় ব্যাপার নয়। যিনি ইঞ্জেকশন দিয়ে সিরিঞ্জ দিয়ে তোমার ব্লাডটা নেবেন তিনি যথেষ্ট এক্সপার্ট এই কাজে, ভয়ের কিছু নেই। ওই মুহূর্তটা একদম ওই দিকে তাকাবে না, চোখ বন্ধ রাখবে, নিজেকে যতটা পারো শান্ত রাখার চেষ্টা করবে, কোনো এক্সট্রা প্যানিক করবে না, অ্যাংজাইটি যাতে তোমার না হয় সেই দিকটা দেখবে। বাকি মানে এটা ভয়, রক্ত যেটা ব্লাড টেস্টের জন্য যে রক্ত নেওয়া, সেটাতে ভয় পাওয়ার মতো কিছু নেই, সেটা প্রচুর রক্ত নিচ্ছে তোমাকে শুইয়ে দিয়ে, মানে একদম অপারেশনের মতো কিছু তো হবে না, সামান্য তোমার হাতে একটা রাবার ব্যান্ড দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় বাঁধবে, তারপর সিরিঞ্জ দিয়ে রক্তটা নেবে, তারপর একটা টেপ লাগিয়ে দেবে, সিম্পল।
1: আর এখন মানে তোমার টিপস যদি বলো তুমি, তাহলে তোমায় এটুকু বলতে পারি একটা, সেটা হচ্ছে যে পার্টিকুলার যখন তোমার ব্লাড নেওয়া হবে, প্রথম কথা হচ্ছে তুমি অন্যদিকে তাকাবে, তোমার ওইদিকে দেখতে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে তুমি সেই সময় পারলে ফোন স্ক্রল করবে বা কানে একটা হেডফোন দিয়ে কোনো একটা ভিডিও বা কোনো একটা গানের ভিডিও বা যাই হোক তোমার একটা কোনো পছন্দের ভিডিও, সেটা একটা দেখবে, সেটা যে কোনো, সেটা ইউটিউব থেকে কোনো একটা ভিডিও হতে পারে, যা খুশি হতে পারে। আমার মনে হয় সেক্ষেত্রে তোমার এই সমস্যাটা তুমি আস্তে আস্তে মানে সেরে উঠবে। তার কারণ হচ্ছে যে এই ব্লাড টেস্ট একটা খুবই নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা তো যে কোনো বয়সে যে কোনো সময়ে যে কোনো দিন হতে পারে, তো এই সময় এই সবের জন্য আমাদের সবসময়তেই একটা মানে মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত। অনেকেই ইঞ্জেকশনকে ভয় পায়, আমিও ইঞ্জেকশনকে ভয় পাই, কিন্তু আমি ব্লাড দিতে বা ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে কখনোই ভয় পাই না, সেটা জানি না কেন, মানে কেন জানি না, এই কারণে, কারণ আমার কোনোদিনই ছোটোবেলা থেকে কোনোদিন খুব একটা ভয় লাগে।

0: এটা হতে পারে যে যে আমার থেকে ব্লাডটা নিয়েছে ব্লাড টেস্টের জন্য হয়তো সে খুব ভালোভাবে নিয়েছে, সেই জন্য আমার কোনোদিন হয়তো সেইভাবে ভয়টাই তৈরি হয়নি, এটা হতে পারে। আদারওয়াইজ ওইটাই মানে অন্যদিকে তাকাবে, মানে একটু পিঁপড়ে কামড়ানোর মতো আর কি ব্যাপারটা, কিছু মনেই হবে না।
1: হ্যাঁ, কাঠ পিঁপড়ে কামড়ালে বরং
0: তার থেকে বেশি লাগে। এক্স্যাক্টলি,
1: অত ভেবো না, অত ভেবো না, কিচ্ছু হবে না। আগামীকাল হলে এখন ঘুমিয়ে পড়ো, আগামীকাল না হলে যেদিন হবে তার আগের দিন এতক্ষণ রাখছি না।
0: তার এর ফলে কি হয়, টেস্টের রিপোর্টটা ঠিকঠাক আসে না, যেটা অপরূপা বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরের মেসেজ পাঠিয়েছে, হাই চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা, আমি চুপ কথার ডেইলি লিসেনার, আমি ক্লাস টেনে পড়ি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, নেক্সট ইয়ার মাধ্যমিক দেবো, আমাকে কিছু টিপস দিও ফর মাই স্টাডিজ, যাই হোক তোমরা ভালো থেকো, গুড নাইট।
1: এই রে সৌমিক, পড়াশোনার টিপস চাইছে তো, আমি নেই, তুমি ওটি আমাদের হবে না,
0: এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা এইটা যে সেটা হচ্ছে যে তোমার নেক্সট ইয়ার মাধ্যমিক মানে এখনো প্রায় অনেকটাই সময় হাতে আছে, তো তোমার প্রথম কথা তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে সিলেবাসের যে বইটা আছে আর কি, মানে টেক্সট বুকটা যেটা রয়েছে আর কি, সেটাকে একবারে খুঁটিয়ে ভালো করে পড়ো, আর যত তাড়াতাড়ি পারবে সেটা মন দিয়ে পড়ে শেষ করো। তাড়াতাড়ি মানে এই নয় যে জাস্ট রিডিং পড়ে ছেড়ে দিলে, ভালোভাবে সেই বইগুলো আগে পড়ে সেটাকে আগে কমপ্লিট করো, যাতে তুমি রিভাইজ করতে পারো। এরপর তুমি যেটা করতে পারো, তুমি প্রিভিয়াস ইয়ার মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করতে পারো, প্রিভিয়াস ইয়ার কীরকমভাবে প্রশ্ন এসছে সেটা দেখতে পারো। সেইটা যখন তুমি একবার তোমার পুরো বইটা পড়া হয়ে যাবে, তখন তুমি এবার যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে নেক্সট টাইম তোমার রিভাইজ করার দরকার হলে তোমাকে কোন কোন জায়গাগুলো বেশি পড়তে হবে।
1: এবং পারলে শুধু গত বছরের কেন, পারলে ফাইভ ইয়ার্সও করা যায় যদি সময় থাকে এবং পড়াশোনা ঠিক করে হয়। যারা খুব বেশি পড়াশোনা করে তারা দশ বছর অবধিও পিছিয়ে গিয়ে সলিউশন করে নেয়।
0: হ্যাঁ মানে হ্যাঁ সেটাই বলছি, মানে অনেকগুলো টেস্ট পেপার, মানে টেস্ট পেপার তো অনেকগুলো বছরের ইয়ে থাকে, মানে কোশ্চেন থাকে, তো সেইগুলো তুমি যদি মানে পরপর সলভ করে নাও সেক্ষেত্রে খুব সুবিধা হবে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এখন তো অনেক কিছু উপায়, অনেক কিছু করা যায়, এখন মক টেস্টের অনেক রকম উপায় রয়েছে, তুমি ফোনেও মক টেস্ট দিতে পারো, তুমি যদি তোমার বাড়িতে কোনো ডেস্কটপ থাকে তুমি সেখান থেকেও মক টেস্ট দিতে পারো, আদারওয়াইজ তুমি ঘড়ি ধরে খাতায় লিখে লিখে পড়ো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ অনেক সময় আমরা অনেককেই দেখেছি আর কি যে হয়তো পড়ে নিলাম ঠিক আছে বুঝতেও পারছি, কিন্তু খাতায় লিখতে গেলে তখন আর ঠিক বেরোচ্ছে না। তাই লেখার অভ্যেসটা বিশেষ করে মানে তুমি যে পরীক্ষার কথা বলছো মাধ্যমিক সেক্ষেত্রে খুব দরকার, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেহেতু মাধ্যমিক সেই হিসাবে বলছি আর কি, যে লিখে লিখে পড়ার অভ্যেসটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, কারণ মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, আর তার সাথে
1: সঠিক সময়ের মধ্যে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করাটাও খুব জরুরি, প্রচুর লিখতে হবে এই আর কি। মানে আমি এই বিষয়টা বেশি ঢুকলাম না, কারণ আমার মাধ্যমিকের এক্সপিরিয়েন্স যদি বলি, তাহলে আর তোমরা পরের দিন সৌভিক না থাকলে শুধু অপরূপা থাকলে বলে ও অপরূপা দি, তাহলে আর পড়াশোনার কথা কিছু জিজ্ঞেস করবো না। তাই আমি কিছু আমার ব্যক্তি জীবন কিছু ডিসক্লোজ করছি না আপাতত, সৌমিক তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, একটাই কথা বলার, যা হবে খুব ভালো হবে, মন দিয়ে পড়ো, তুমি ভালো রেজাল্ট করবে।
0: ঠিক তাই। এখন আমরা একটা সুন্দর গানের ব্রেকে যাই, গান থেকে ফিরে এসে আবার আমরা 9903653992 তে চুপ কথায় তোমার মেসেজের উত্তরে থাকবো।

कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই চুপ কথা, আমি তোমাদের শো আজ প্রথম শুনছি, খুব ভালো লাগছে। কয়েকটা লাইন তোমাদের জন্য। চুপ কথা, আসলে অনেক কথা, বলা কথা, না বলা কথা, দিনের শেষে, নিজের দেশে, মনের কথা। নাম তো লেখেনি, এসআরকে লিখেছে। এসআরকের পুরো কথা তো জানি না, মানে আমরা যেটা জানি সেটা তো নয়, অন্য কিছু হবে। যাই হোক, পরের মেসেজে যাই। আমি মনীষা, কেমন আছো দাদা ও দিদি? অনেকদিন থেকে নিজের দুটো বাজে অভ্যাস ত্যাগ করার চেষ্টায় ছিলাম, যাকে বলে লেগে পড়েছিলাম। অবশেষে আজ নিজেই বুঝতে পারছি সেগুলো ত্যাগ করতে আমি পেরেছি। আমি আর সেগুলোই আকৃষ্ট নই। এ যে কি আনন্দের, আমার কাছে কাউকে বোঝাতে পারবো না, আর বোঝাতে যাবো না। শুধু তোমাকে বললাম চুপ কথা, তুমি যে আমার পরম বন্ধু।
2: বাহ, চমৎকার, দারুণ একটা সেলফ রিয়েলাইজেশন। বোঝাতে যাবো না, বোঝাতে পারবো না, আমি এই বেশ আছি, এটাই দরকার। বেশি বোঝাতে গেলে যদি উল্টো দিকের মানুষ ভীষণ অবুঝ হয়ে থাকে না, বড্ড শ্রম যায় গো। বোঝো না, আমি এটা বলতে চেয়েছিলাম, আসলে আমি এটা বলতে চাইনি, আমি, তুমি ভুল বুঝছো। দরকার নেই, বোঝানোর দরকারই নেই।
1: ভাবলাম ঘুমোতে যাই, অনেক রাত হলো, কাল গিটারের ক্লাসও যেতে হবে, বাট বেডে গিয়ে শুতে পারলাম না। মনে হলো আবার তোমাদের সাথে এক মিনিট পর দেখা হবে, তাই পুরোটা শুনেই নি। আবার রেডিও টিউন করে চলে এলাম তোমাদের শুনতে, তোমাদের প্রিয় সৌর্য ফ্রম গড়িয়া।
2: মিষ্টি, থ্যাংক ইউ সৌর্য। 9903653992 তে মেসেজের যে ফ্লো, সেটা আস্তে আস্তে হালকা হচ্ছে এবং জানান দিচ্ছে যে হ্যাঁ, এবার শেষ হওয়ার সময় হলো। 2:40 হয়ে গেছে, 27 সেকেন্ড হয়ে গেছে, মানে আমরা আর হাতে গুনে মাত্র 20 মিনিট তোমার সাথে। আজ কিন্তু লম্বা সময় জুড়ে ছিলাম এবং এরকমটা খুব কম হয়েছে যে সেম দুই হট সিটে বসে থাকা লোক দুটো শো টেনে দিয়েছে, এইটা কিন্তু খুব কম হয়েছে। এবং এটা হয়েছে, আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, আশা করি তোমাদেরও ভালো লাগছে আমাদেরকে। আরও বেশ কিছুক্ষণ আছে, আরেকটা মেসেজ পড়বো, তাই তো?
1: সুমিত, আচ্ছা সুমিত হচ্ছে, এর আগে আমরা যার মেসেজ পড়লাম, যে বলল যে লাস্ট থ্রি উইকস ধরে যার মেসেজ পড়া হয়নি। লাইফে কেরিয়ার আর লাভ দুটোই একসাথে চিট হয়ে অ্যাকসেপ্ট করেছিলাম। একটা জিনিস শিখলাম আজকে চুপ কথা থেকে, জানো, হাফ প্রবলেম সলভ। যেটা শিখলাম সেটা হলো, আমি খারাপ সিচুয়েশনগুলোকে খুব বেশি অ্যাকসেপ্ট করে নিতে শিখেছিলাম। পজিটিভনেসটা এত বেশি হয়ে গেছিলো, বাট আই থিঙ্ক 3 বার কেরিয়ারটা স্ট্যান্ড করেও হেরেছি, বাট আবার ট্রাই করা উচিত। জানো, আমি নর্মাল বা স্মুথ জব এনজয় করতে পারি না, চ্যালেঞ্জেস বেশি ভালো লাগে, তাই হয়তো বিজনেস বা সেলসটাই আমার ফেভারিট। স্যালারির জন্য কাজ করতে হলে হয়তো না মরে মৃত্যু জীবন কাটাতে হবে। আরেকটা প্রবলেম আছে ইমোশনাল নিয়ে, সেটা না হয় পরের দিন বলবো, না হলে অনেক বড় হয়ে যাবে।
2: আচ্ছা,
1: মানে ও বলতে চাইছে যেটা, সেটা হচ্ছে যে ও মানে সাধারণ চাকরি খুব বেশি ভালোবাসে না, ও যে চাকরিতে খুব বেশি চ্যালেঞ্জেস থাকে সেই ধরনের চাকরি বেশি ভালোবাসে।
2: এবং থেমে গেছিল, আবার লড়াই শুরু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আজকে চুপ কথা শুনে। এটাই তো আমাদের পাওনা, এটাই তো আমাদের প্রাপ্তি। পাওনা বলাটা ভুল, এটাই তো আমাদের প্রাপ্তি যে তুমি থেমে গেছিলে, আবার মনে হলো যে চলো আবার কালকে থেকে এক লড়াই শুরু হবে। হ্যাঁ গো, মানে বিষয়টা হচ্ছে যে খুব আরাম না আমাদের বোধ হয় খুব একটা পছন্দের নয়। আমরা একটু লড়তে জানি, আমরা একটু লড়ার চেষ্টা করি, আমরা একটু সংগ্রাম ভালোবাসি, সেই জন্যে দিনের শেষে খুব ছোটোখাটো বিষয়ে আনন্দও পাই। সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে পারি বলেই হঠাৎ রাস্তায় কোনো একটা দোকানে দাঁড়িয়ে ভালো একটা চা পেলে মন আনন্দিত হয়। হঠাৎ রাত্রিবেলা বাড়ি এসে হাতের সামনে কেউ যদি একটা বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেয় আনন্দ হয়। আবার এতটা পরিশ্রম করে এতটা লড়ে নিতে জানি বলেই হয়তো হঠাৎ বন্ধুর সাথে দেখা হয়ে গেলে, হঠাৎ একটা প্ল্যান হয়ে গেলে আনন্দ হয়। খুব লড়াই না করলে, খুব আরাম নেই থাকলে হয়তো এইগুলো খুব ছোট মোটো মনে হতো। হ্যাঁ কি আর চাই তো, হ্যাঁ কি আর বিরিয়ানি তো। তো আমার মনে হয় যে আমরা লড়াইটা করি বলেই খুব ছোটোখাটো বিষয়ে আমরা আনন্দিতও হই, আবার অ্যাট দ্য সেম টাইম খুব ছোটোখাটো বিষয়ে দুঃখও পাই। তো এই ভালোবাসা, ভালো লাগা, দুঃখ সবটা নিয়েই তো জীবন, সবটা একে অপরের সাথে না প্যারালালি ব্যালেন্স করে চলছে। এই ব্যালেন্সটা ঘেটে গেলেই আমরা ভেঙে পড়ি, আমরা মনে হয় যে আর পারছি না, আবার নিজেকে বোঝাই, আবার নতুন করে শুরু করি।
1: ঠিক তাই। এখন আমরা একটা গানের ব্রেকে যাই, গানের ব্রেক থেকে ফিরে এসে আবার আমরা আমাদের মেসেজে ফিরবো। আর খুব বেশি সময় বাকি নেই, তাই চটপট 9903653992 তে তোমার মেসেজ যদি এখনো না পাঠিয়ে থাকো চটপট পাঠিয়ে ফেলো।
2: আর কিন্তু সময় নেই, এইবার ও বলে বললো, আমি হলে বলতাম আর তো পাঠানোর সময় নেই, আর তো এবার তো উইন্ডো ক্লোজড, কিন্তু সৌমিক যখন বলে দিয়েছে সময় আর একটু আছে, পাঠাতে পারো, তাহলে এবার বলছি ভাই এই গানের ব্রেকেই পাঠাও। এর গানের ব্রেকের পর কিন্তু পাঠালে আর পড়তে পারবো না, কেমন? প্লিজ প্লিজ প্লিজ প্লিজ এখন যদি না পাঠিয়ে থাকো তাহলে সৌমিকের কথা অনুযায়ী পাঠিয়ে ফেলো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: কথা 107 FM রেইনবোতে চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা
1: 107 FM রেইনবোতে চুপ কথায় দেখতে দেখতে একদম সময় শেষ হয়ে গেছে। আজকের শেষ মেসেজ আমরা পড়ব। তো শেষ মেসেজ পড়ার আগেই বলে দিই যে যাদের মেসেজ পড়তে পারলাম না তারা প্লিজ কিছু মনে করো না। তার কারণ হচ্ছে হয়তো অনেকগুলো মেসেজের ভিড়ে আমাদের পড়া হয়ে ওঠেনি, সময়ের অভাবে পড়া হয়ে ওঠেনি, অন্য কোনো কারণ নেই। তো আজকের শেষ মেসেজ পড়ি। আজ প্রথমবার চুপ কথা শুনে মনে হলো অনেক মানুষ অনেক কিছু বলতে চায়। মানুষের কথা শোনার লোক কি কমে যাচ্ছে? সবাই কি বলতে চায়? আচ্ছা, যদি শোনার লোকের সংখ্যা দুনিয়াতে বাড়াতে চাই তাহলে কি সবার কষ্ট দুঃখ কমবে? যারা জাজমেন্ট করবে না, কিভাবে এটা করা যেতে পারে? এটা দুঃখের বা ভীতির অনুভূতি প্রকাশ করে ফেললে তার প্রভাব কমে যেতে থাকে, তাই?
2: হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে শোনার সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে হয়তো সত্যি দুঃখ কষ্টগুলো কমবে। কারণ শেয়ার করলে না অনেক হালকা হালকা ফিল হয়। এই ক্ষেত্রে এটাই বলার যে কষ্ট দুঃখগুলো যদি ভাগ করে নিতে পারো কারোর সাথে, আর যদি সে জাজমেন্টাল না হয়। কারণ আমরা না দিনের শেষে না একটু ইনফ্লুয়েন্সড হয়ে পড়ি। সবসময় যে আমরা চাই যেটা বলছি সেটা যে সবসময় খুব ভেবে বলি তা নয়। ধরো তোমার খুব কাছের একজন বান্ধবী বা তোমার খুব কাছের বন্ধু বা তোমার খুব কাছের একজন মানুষ খুব খারাপ আছেন, তো তুমি তার সবটা শোনার পর তিনি যে কারণে খারাপ আছেন, সে যে কারণে খারাপ আছে সেই কারণটাকে না খুব ভিলেন করে দিচ্ছি। ওই ও তো এই কারণে খারাপ আছে, ওই ওই তো ওই মানুষটা বা ওই পরিস্থিতিটা ওকে এতটা খারাপ রেখেছে, তাই ও পচা। এবার দেখতে গেলে যে কয়েনের তো আরেকটা পিঠ আছে, সেখানে দেখা যাচ্ছে যে যে মানুষটা আমার বন্ধুর দুঃখের কারণ তারও নিজের একটা দুঃখ রয়েছে। তাই দুদিকটা আমরা না শুনেই অনেক সময় জাজমেন্টাল হয়ে পড়ি। কিন্তু আবার একই সাথে শুনতে পারার ক্ষমতা এবং জাজ না করে শোনার ক্ষমতা যদি অনেক মানুষের মধ্যে বেড়ে যায় তাহলে অনেক মানুষের আবার একই সাথে কিন্তু রোগগুলোও সেরে যায়। কথা বললে হালকা লাগে, কথা শুনলেও অনেক সময় আমাদের, যেমন আমাদের একে অপরের, আমার সৌমিকের, আমাদের একে অপরের ভীষণভাবে রিফ্রেশমেন্টের কাজ করে কিন্তু এই কথাগুলো, যেগুলো তোমরা আমাদের বলো, তোমরা বলো, আমরা তোমাদের যেটা বলি সেটা যেমন তোমাদের ভালো লাগে, আবার একই সাথে তোমরা আমাদেরকে কিন্তু অনেকভাবে মোটিভেট করো, অনেকভাবে অনেক নতুন নতুন জিনিস শিখতে বুঝতে পড়তে শেখাও। যাই হোক, আমরা কথা বলতে বলতে ঘড়ির কাঁটা বলছে যে 2:57 হয়ে গেছে, মানে এবার টাটা বাই বাই বলতে হবে, তাই তো?
1: এবার টাটা বাই বাই বলতে হবে। তো চুপ কথা থেকে আজকে সৌমিক আর অপরূপা তোমাকে টাটা বাই বাই বলছে। নাম্বারটা একই থাকছে 9903659992। সেই নাম্বারে আবারও কোনো এক চুপ কথায়, আবারও কোনো এক প্রোগ্রামে তোমার সঙ্গে সুন্দর গল্প আড্ডা সব কিছুই হবে। আপাতত 6 ঘন্টার পর সৌমিক আর অপরূপা তোমাকে টাটা বলছে।
2: এবং এই টাটা বাই বাই বলার আগেও যেটা বলার সেটা হচ্ছে, দেখো ভালো তো থাকতেই হবে, তোমাকে ভালো থাকতে হবে, কারণ তুমি ভালো থাকলে তুমি আরও দুজন মানুষকে ভালো রাখতে পারবে। তাই এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, তোমার ভালো থাকাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। নিজেকে ভালো রাখো, পাশাপাশি উল্টো দিকের মানুষগুলোকেও খুব ভালো রেখো, কেমন? আসি তাহলে আজকে। সৌমিক অপরূপা টাটা বাই বাই বলছে, 3টে থেকে আরও একজন হট সিটে তোমাদের সাথে থাকবে, তাই তো?
1: একদম, টাটা
2: টাটা।

চুপ কথায় আপনাদের সঙ্গে ছিলেন অপরূপা আর সৌমিক। শুরু হচ্ছে আপকে লিয়ে, সঙ্গে রয়েছি ইন্দ্রাণী। শোনাবো হিন্দি ছবির গান।

সেই বিখ্যাত ছবি পড়োশন, 1968 ছবি। ছবির গান শুনছিলাম, গাইছিলেন মান্না দে, আর লিরিসিস্ট রাজেন্দ্র কিষেণ, কম্পোজার আর ডি বর্মন। এই গান দিয়ে শুরু হলো আজকের মতো আপকে লিয়ে পরের গান।

ঝিরমির ঝিরমির সাবান আয়ো। শুনছিলাম 1980 ছবি পায়েল কি ঝাঙ্কার, এই ছবির গান, লিরিসিস্ট মায়া গোবিন্দ, কম্পোজার রাজকমল। শুনছেন আপকে লিয়ে এবারের গান।

শুনছিলাম 1951-এর ছবি সাজা। এই ছবির গান গাইছিলেন হেমন্ত কুমার এবং সন্ধ্যা মুখার্জি, লিসে সাহির, কম্পোজার এস ডি বর্মন। পরের গানে ওয়ানি জয়রাম।

এই ছবির গান। গাইছিলেন বাণী জয়রাম, লিরিসিস্ট গুলজার, কম্পোজার ভাসান দেসাই। আপকে লিয়েতে এবারে শিল্পী শৈলেন্দ্র সিং।

1978-এর ছবি তারানা, এই ছবির গান শুনছিলাম শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে, লিরিসিস্ট রবীন্দ্র রাওয়াল, কম্পোজার রাম লক্ষ্মণ। শুনছেন আপকে লিয়ে এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম বালিকা বধু ছবির গান, অমিত কুমার এবং সহশিল্পী। এবারের গানে লতা মঙ্গেশকর।

1978-এ ছবি ঘর, এই ছবির গান শুনছিলাম লতা মঙ্গেশকরের গলায়। লিরিসিস্ট গুলজার, কম্পোজার আর ডি বর্মন। এবারের গানে কিশোর কুমার।

আনে ওয়ালা পল। শুনছিলাম 1978 ছবি গোলমাল, এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট গুলজার, কম্পোজার রাহুল দেব বর্মন। দেখতে দেখতে ঘড়িতে 3:46 হয়ে 33 সেকেন্ড। এবারের গানে অলকা ইয়াগনিক।

শুনছিলাম 1996-এর ছবি রাজা হিন্দুস্তানি। এই ছবির গান গাইছিলেন আলকা ইয়াগনিক, লিরিসিস সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। টিকটিক করে ঘড়ি বলে দিচ্ছে 3:53 হয়ে গিয়েছে। মনে হচ্ছে আজকের মতো শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। শুনব 1997-এর ছবি স্বপ্নে, গেয়েছেন SP বালাসুব্রমণিয়াম এবং শুভা, লিরিসিস জাভেদ আখতার, কম্পোজার AR রহমান। চলুন শোনা যাক এই গানটি।

0: ঘড়িতে বলছে সময়, আর একটা গান ছোট্ট করে শোনানো যাবে। চিত্রার গলায় শুনব বিরাসত ছবির গান, জাভেদ আখতারের লিরিক্স, কম্পোজার অনু মালিক। 97 ছবি বিরাসত, এই ছবির গান আজকের শেষ গান।
1: ঝাঞ্ঝেরে রুনছুন রুনছুন

শুরু হচ্ছে অনুষ্ঠান প্রভাতি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নটভৈরব।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, রাগ নটভৈরব। তবলায় ছিলেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। এবারে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ আহির ভৈরব, তবলায় ছিলেন পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায়। আর কিছুটা সময় তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠে।

আর কথা, কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালও দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে, আজ 6ই জুন শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। শুরু হচ্ছে গল্পের অনুষ্ঠান চিরন্তন।

আমাদের গল্প তো সবার শুনতে ভালো লাগে, কিন্তু সেই গল্প নানান কিছুকে ভিত্তি করে আমরা তৈরি করি। আর তার মধ্যে একটা বিশেষ বিষয়, অস্থিরতা। আজকের এই দৌড়ের জীবনে অস্থিরতা আমাদের সবাইকে কেমন করে যে গ্রাস করে কম বেশি সবাই বুঝতে পারি। আর সেই অস্থিরতাকে নির্ভর করি আজকের গল্প। গল্প তো শুনি, কিন্তু প্রত্যেক দিনের মতো আজও বলবো, গানেও থাকে এক গল্প, সুরে বাঁধা সেই গল্প। আমাদের যেন এই গল্পকেই আরো অনেকটা এগিয়ে নিয়ে যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম স্বরাজ রায়ের গলায় সুন্দর এই গানটি, স্থির হয়ে বস। তাই তো, আমরা নিজেরা কতটা স্থির হতে পারি। যাই হোক, গল্পেই বরং চলে যাই। অঞ্চলটির নাম শান্তিপুর, কিন্তু নাম শান্তিপুর হলেই কি আর সবাই শান্তিতে থাকে। গ্রামের এক যুবক অর্ণবের জীবনে শান্তি বলতে কিচ্ছু ছিল না। কেন না, সে কিন্তু অত্যন্ত মেধাবী, পরিশ্রমী আর ছিল স্বপ্নীল এক মানুষ। কিন্তু একটা বড় সমস্যা, কোনো সিদ্ধান্তই স্থিরভাবেও নিতে পারে না। একদিন হয়তো ভাবলো ব্যবসা করবে, পরদিনই মনে হলো চাকরি করাই ভালো। আবার তারপর দিন হঠাৎ মনে হলো উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়াই ভালো। প্রত্যেকটা নতুন ভাবনাই ওর কাছে সঠিক বলে মনে হতো, আর আগের সিদ্ধান্তটা ভুল বলে মনে হতো। ফলে দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু অর্ণবের জীবনে কোনো অগ্রগতি নেই। কি করা যায়, কি বা করা যায়। ওর বাবা প্রায় বলতেন, দেখ নদীর জল যদি প্রতি মুহূর্তে দিক বদলায়, তবে সে কোনোদিন কি সমুদ্রে পৌঁছাতে পারে? কিন্তু অর্ণব এই কথাটার গভীর অর্থ বুঝতে পারত না। ফলে কেমন যেন এক দিশাহীনভাবেই তার লক্ষ্যে একবার এদিক, একবার ওদিক, একবার সেদিক, কোনটা যে ঠিক তা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু তার থেকেই তো মনের মধ্যে এক আরও অস্থিরতা, আরও হতাশা, এগুলো জন্ম নিতে লাগলো। কিন্তু সমস্যা আছে, সমাধান নেই, তা তো হয় না। তাই এক অদ্ভুতভাবে সমাধানের পথ অর্ণব পেল। কীভাবে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শিউলির গলায় শুনছিলাম গান এক ছুটে অফুরান, তাই তো, এক ছুটে আমাদের অনেকেরই অনেক কিছু পেয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু পাই কি সহজে আমরা পাই না। যাই হোক, বাবার কথা শুনে অর্ণব একদিন ওদেরই অঞ্চলের এক প্রবীণ শিক্ষক অচিন্ত্যবাবুর কাছে গেল। বলল, স্যার, আমি না ভীষণ অস্থিরতায় ভুগছি, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছি না, মনে হয় সবসময় যেন সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে, কি করব স্যার? অচিন্ত্যবাবু মৃদু হেসে বলল,

বললেন, যা বাড়িতে বলে আয় স্যারের সঙ্গে বেড়াতে যাব, চল কাল সকালে আমার সঙ্গে পাহাড়ে যাবি। ব্যাস পরদিন চলল অর্ণব স্যারের সঙ্গে পাহাড়ে। ভোরবেলা তারা রওনা দিল। সেই পাহাড়ে যাওয়ার মাঝপথে পৌঁছে অচিন্ত্যবাবু একটা চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে দিয়ে অর্ণবকে বললেন, বল কোন রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে। অর্ণব কিছুক্ষণ দেখে বলল, স্যার এই ডান দিকের রাস্তা বোধহয় ভালো হবে। বেশ চল। ওরা দুজনে হাঁটতে শুরু করলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরই অর্ণব বলল, না স্যার মনে হয় বাম দিকের রাস্তাটাই ভালো ছিল, তাই চল দেখি। তারা আবার ফিরে এলেন সেই চার রাস্তার মোড়ে, বাঁদিকে যাওয়া শুরু হলো। কিছুক্ষণ পর আবার অর্ণবের মনে হলো, এই রাস্তাটা বোধহয় ঠিক হচ্ছে না, না মাঝের রাস্তাটা, স্যার মাঝের রাস্তাটা বোধহয় ভালো। আবার ফিরে এলেন। এইভাবে তারা দুজনে অনেকটা রাস্তা যায়, আবার ফিরে আসে চার রাস্তার মোড়ে, আবার অন্য রাস্তা। তারা চলছে কিন্তু

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম রত্নেন্দু ভাদুরীর গলায়, আর গল্পের মধ্যে দিয়ে আমরা অর্ণব আর অচিন্ত্যবাবুর কথায় জানছি যে বেশ কয়েক ঘন্টা কেটে গেল কিন্তু তারা একই জায়গায় রয়ে গেলেন, সেই চার মাথার মোড়ে। অচিন্ত্যবাবু তখন ওকে বললেন, আচ্ছা আজ আমরা কোথাও কি পৌঁছতে পারলাম? না স্যার। কেন বলতো? কারণ আমরা বারবার রাস্তা বদলেছি, একে বলে ব্রায়োনিয়ান মুভমেন্ট। একবারে পথ, আবার অন্য পথ, আবার আরেক পথ। অচিন্ত্যবাবু মৃদু হেসে অর্ণবকে বললেন, এটাই তোর জীবনের গল্প। অর্ণব চুপ করে রইল। তিনি বললেন, দেখ পৃথিবীর কোনো সিদ্ধান্তই শতভাগ নিশ্চিত নয়। মানুষ তথ্য সংগ্রহ করে, বিচার বিশ্লেষণ করে, তারপর একটা সিদ্ধান্ত নেয়। এরপর ওই সিদ্ধান্তকে সফল করার জন্য কাজ করে। একটু থেমে বললেন আবার, জীবন মানে ঠিক কি বলতো? অর্ণব চুপ করে তাকিয়ে থাকে। অচিন্ত্যবাবু ওর পিঠ চাপড়ে বলেন, লাইফ ইজ অ্যান এক্সপেরিমেন্ট। অস্থির মানুষ সিদ্ধান্তের পিছনে শক্তি ব্যয় করে, আর স্থির মানুষ সিদ্ধান্তকে সফল করতে শক্তি ব্যয় করে। অর্থাৎ একজন শুধু সিদ্ধান্ত পাল্টায়, আরেকজন সিদ্ধান্ত নিয়ে তাকে সফল করতে চায়। এই কথাগুলো অর্ণবের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। অচিন্ত্যবাবু একটা শুকনো বীজ নিয়ে ওর হাতে তুলে দিয়ে বললেন, আচ্ছা বলতো, এই বীজটি যদি প্রতিদিন এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় পুঁতে দেওয়া হয়, তাহলে কি এর থেকে গাছ হবে? অর্ণব বলে, না স্যার, কখনোই না। ঠিক তাই, স্বপ্ন হচ্ছে ওই বীজের মতোই, তাকে সময় দিতে হয়, যত্ন নিতে হয়, ধৈর্য রাখতে হয়। সেদিন বাড়ি ফিরে অর্ণব নিজের জীবনের লক্ষ্য নিয়ে গভীরভাবে চিন্তা করতে বসল। কাগজে লিখল ওর শক্তি ও দুর্বলতা, ওর সুযোগ আর ইচ্ছেগুলো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে, আর অর্ণব কোথাও একটা নতুন দিশা পেল। ও সেদিন বাড়িতে ফিরে নিজের জীবনের লক্ষ্য নিয়ে গভীরভাবে অনেক ভাবল। অনেক ভাবনার পর সিদ্ধান্ত নিল একটা নিজস্ব অনলাইন বিজনেস শুরু করবে। এরপর নিজেকে একটা নিয়ম দিল, না 6 মাসের আগে কোনো কারণেই আমি সিদ্ধান্ত বদলাবো না। প্রথম দিকে অনেক বাধা এলো, ব্যবসাও খুব একটা ভালো চলছিল না। বন্ধুরা বলল, ছেড়ে দে, অন্য কিছু কর। আগের অন্য বলে হয়তো আবার নতুন কোনো পথে ছুটত। না, এবারে সে রইল স্থির। সে মনে করল স্যারের কথা, ঝড় এলে গাছ দুলবে কিন্তু শিকড় ছেড়ে দেবে না। অর্ণব ধীরে ধীরে নিজের কাজের ভুলগুলো সংশোধন করতে লাগলো, নতুন